বহু বছর পর আমার ঘুম ভাঙল, আমার ঘুম ভাঙল বৃষ্টির শব্দে। মাথার কাছে কে খুলে দিল জানালা, কে গাইল এমন গান,

কবিবর, কবে কোন বিস্তৃত বরষে কোন পূর্ণ আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত? মেঘমন্ড শ্লোক বিশ্বের বিরহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে।

0: মানুষ যত দূরেই থাকুক না কেন, দেশ তাকে বারবার ডাকে হাতছানি দিয়ে। দেশের মায়াবী ডাকে মন ব্যাকুল হয়ে ওঠে।
1: সব বাধা বিপত্তি পিছু টান ছিঁড়ে মন যেন ছুটে যেতে চায় প্রিয় দেশ প্রিয় জন্মভূমির ছায়া ঢাকা ছোট্ট গ্রামটিতে। মন যেন গেয়ে ওঠে।

0: হ্যালো, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আপনারা আমাদেরকে যারা দেখছেন তাদের জন্য আজকে খুবই আনন্দের সময় যে আমরা আজকে পেয়েছি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী মেহরিনকে। আমরা বলে নিচ্ছি, রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। আপনারা আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আপনারা সরাসরি শুনতে পাবেন এবং এটার ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম ভার্সন আছে। এটা আসলে নামে রেডিও, কিন্তু সর্ট অফ টেলিভিশন স্টুডিওর মতোই। আমরা পেয়েছি মেহরিন মাহমুদকে, আমাদের প্রিয় সিঙ্গার মেহরিন মাহমুদ। কেমন আছেন?
1: আমি ভালো। শামীম ভাই, আপনি কেমন আছেন? ভীষণ ভালো লাগছে আপনাকে দেখে।
0: যে আমার খুব ভালো লাগছে, অনেক দিন পর আপনার সাথে দেখা হলো। এবং ধরেন, আপনি আমাদের বলতে হবে সফল যারা কেমন তারা। আপনার কাছ থেকে জানি, আপনার এই থ্রোয়িং, আপনি যখন 21টিভিতে এই প্রোগ্রামটা করতেন সফল যারা কেমন তারা, তখন আপনার কাছ থেকে আমরা এটা একটুখানি ইয়ে করার চেষ্টা করতাম, ধরেন শেখার চেষ্টা করতাম যে এই উপস্থাপনার শুরুটা কিভাবে করতে হয়, কিভাবে এরকম অ্যাটেনশনটা দিতে হয়, কিভাবে মানুষকে সঙ্গে সঙ্গে আকৃষ্ট করতে হয়। সফল যারা কেমন তারা, আপনি আমাকে বলেন যে সফল আসলে কেমন হয়। আপনিও তো সফল।
1: আসলে প্রতিটা মানুষ পৃথিবীতে সফল ভাইয়া, যদি কেউ বসে বসে ভাবে যে না, আমার দ্বারা কিচ্ছু হলো না পৃথিবীতে, আমি একটা কি করলাম, আসলে সেও সফল, কারণ একটা কারণে সে পৃথিবীতে আসে। যদি
0: হ্যাঁ
1: সে
0: হ্যাঁ
1: কিছু নাও করে, তাও সেটাই তার কারণ পৃথিবীতে আসা। কোনো না কোনো কিছু সে করেছে, সে জানে না, তার জানার বাইরেই হয়তো কিছু করে ফেলেছে। তো সবাই আসলে সফল, তো যে যার মতন করে সূর্যটাকে দেখে।
0: হ্যাঁ, সেটা ঠিক, এটা আপনি ভালো বলেছেন। প্রত্যেকে আসলে তার জায়গা থেকে কোনো না কোনো ভাবে সফল। তো এখন আসলে যদি আমরা বলি যে জীবনের লক্ষ্য আসলে কি হওয়া উচিত, সফল হওয়া উচিত নাকি আপনার মানে সাফল্য কোন জায়গায়? সাফল্যটা তো আসলে আপেক্ষিক ব্যাপার, কারণ আপনি আপনার মনের কাছে মনে হতে পারে আপনি সফল, আবার আমার কাছে মনে হতে পারে আপনি ব্যর্থ, আপনার কাছে মনে হতে আমার কাছে মনে হতে পারে আমি সফল, আপনার কাছে মনে হতে পারে আমি ব্যর্থ, তাই না? তাহলে মানুষের জীবন চলার চাবিটা কোথায় থাকবে, এই প্রশ্নটা শুনবো। তার আগে একটু বলতে চাই, আপনারা যারা ফেসবুক, ইউটিউব, আপনারা যারা দেখছেন, তারা আপনারা লিখে দেবেন কোত্থেকে দেখছেন। আর একই সঙ্গে এটা রেডিও স্টেশন রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ তে প্রচারিত হচ্ছে। আপনারা যদি কোনোভাবে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমরা সঙ্গে সঙ্গে আমাদের সিস্টার, আমি তো সিস্টার বলি, মেহরিন মাহমুদ, ওনার কাছ থেকে আপনার প্রশ্ন উত্তরটি জানার চেষ্টা করবো। নুসরাত জাহান, নুসরাত জাহান রমজানুল মোবারক জানিয়েছেন। হ্যাঁ, রমজানুল মোবারক।
1: আপনাকে
0: মেহরিন আপু কেমন আছেন জানতে চেয়েছেন, আপনি কেমন আছেন আসলে?
1: আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছে ভালো, অনেক রহমত
0: আচ্ছা,
1: দিয়ে
0: তাহলে
1: রেখেছে।
0: সেটাই, আপনি তাহলে আমরা যে প্রশ্নটা করেছিলাম যে আসলে মানুষের চাবিকাঠি কোথায় হওয়া উচিত, ধরেন এটা কি আপনি নিজের কাছে সফল হলেই আপনার জীবনের প্রশান্তি আসা উচিত, নাকি সবার কাছে আপনাকে ভালো হতে হবে, সফল হতে হবে? কঠিন প্রশ্ন।
1: একটা আরামের ঘুম দিয়ে যদি সকালে যে উঠতে পারে, সে সফল।
0: হ্যাঁ, ওকে,
1: সুন্দর করে নিঃশ্বাস নিতে যে পারে, সে সফল। সূর্যের বিকেলের আভাটা যে আনন্দ দিয়ে উপভোগ করতে পারে, সে সফল। আপনার গাছের ছোট্ট বেলি
0: ওকে,
1: ফুলটা এবং আপনার যখন বারান্দায় একটা টুনটুনি পাখি এসে ডাকে, তখন তাকে যদি আপনি দারুণ ভাবে গ্রহণ করতে পারেন, তাহলেই আপনি সফল।
0: রাইট,
1: তখন আপনি ভাববেন আসলে আপনার হয়তো দিনের এই কাজটা হলো না, ওটা হলো না, আপনি দেখবেন যে কিচ্ছুর কোনো মানে নেই। এখন বিশেষ করে গত 1.5 বছরে আমরা যেটা শিখেছি, কিছুর কোনো মানে নেই যতক্ষণ না আপনি নিশ্চিন্তে আছেন, চিন্তাহীন আছেন এবং সুখী আছেন। আপনার কাছে আপনি সুখী আছেন, পরের কাছে কি এটা কোনো ম্যাটারই করে না। আপনার কাছে আপনি সুখী আছেন, আপনার একটা ছোট্ট উপহারে হয়তো আপনি খুব খুশি হয়ে গেছেন, বা আপনি নিজে একটা কিছু কিনেছেন বা বুঝেছেন বা চিনতে পেরেছেন, একটা বই পড়েছেন, রবীন্দ্রনাথের একটা লাইনকে আপনি নতুন করে বুঝতে পেরেছেন, এইটাই সুখ, এটাই সার্থকতা, এটাই আসলে আনন্দ। অন্য কোথাও কোনো আনন্দ খুঁজে আপনি মানে কিনারা পাবেন না, ইটস এন্ডলেস। আপনি যখন খুঁজতেই থাকবেন, খুঁজতেই থাকবেন, ওই পার্সুটে যদি আপনি খুশি থাকেন, ফাইন, কিপ অন পার্সুইং, কিন্তু খুশি হওয়াটা আসলে রিলেটিভ এবং আপনার নিজস্ব ধ্যান ধারণার মধ্যে নেই।
0: আজকে আপনারা যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, এখন একই সঙ্গে 52% দেখছেন, আপনাদের জন্য বলছি, যারা একটু হতাশ বোধ করছেন, যারা মনের মধ্যে কষ্ট, বা একটুখানি কোনো জায়গায় মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে আপনি খুবই কষ্টে আছেন, জীবনে কিছুই হলো না, আপনি কিন্তু আমাদের এই সিস্টারের কথাটা খুব গুরুত্বের সাথে নিতে পারেন। দেখেন, আমাদের সিস্টারকে আমি প্রশ্ন করেছি যে কোন সময়টাকে আপনি মনে করেন সফল, উনি বলেছেন যেই যেই বর্ণনা করেছেন তার প্রত্যেকটা হচ্ছে মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্ত, যে হয়তো সকালে একটা পাখি দেখে আমার ভাল লাগছে, এক কাপ চা খেয়ে আমার ভাল লাগছে, একটা একটা একটা মানুষের সাথে কথা বলে ভাল লাগছে, বা কোনো একটা মোমেন্টের কথা উনি বললেন, ফলে ওই মোমেন্টটাকে চেস করা কিন্তু আমাদের মূল কাজ। ফলে আপনারা যারা ভাবছেন যে আপনারা সফল না বা হতাশ বা কিছুই হল না, তাদের আজকের অনুষ্ঠানটা দেখা উচিত। আমরা এই ধরনের প্রশ্নের উত্তর আমরা জানবো মেহরিন মাহমুদের কাছ থেকে, আমাদের প্রিয় সিঙ্গার। তার আগে বলে নিই, রেডিও ত্রিকাল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আপনারা আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই জায়গাতে আপনারা অ্যাপটি পাবেন। এটি অনুষ্ঠানে প্রচারিত হচ্ছে ওয়ার্ল্ড রেমিট সৌজন্যে। ওয়ার্ল্ড রেমিট একটি বেটার ওয়ে টু সেন্ড মানি, যে কোনো জায়গা থেকে আপনারা মানি সেন্ড করতে পারেন, এই অনুষ্ঠানটি তারা স্পন্সর করছে। আপনাকে যদি আমরা প্রশ্ন করি যে আপনার আপনার দিনের কোন কোন সময়গুলো আপনার কাছে মনে হয় যে আপনার নিজের, এবং কোন কোন সময়গুলো, কোন কাজগুলো মনে হয় যে আপনি অনিচ্ছায় করছেন, ভাল লাগছে না?
1: শাহিনভা, আমার সবই নিজের সময়, নিজের মুহূর্ত।
0: ওকে,
1: আমার একটা পারস্যুট থাকে, আমার একটা আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে যে সকালে আমি সূর্য উদয় দেখব না, কিন্তু সূর্যের উদয়ের পরবর্তী যে একটা ঘন্টা আমি সূর্যের কাছাকাছি থাকবো। এই এটা অনেক সময় আমার হয় না, বা যেদিন হয় সেদিন মনে করেন যে আমি অনেক সুখী। আর মুহূর্ত আসলে জেগে থাকা প্রতিটা মুহূর্তই খুব সুন্দর, যদি সুন্দর একটা স্বপ্ন দেখি সেটাও খুব সুন্দর, যে প্রতিটা মুহূর্তই আমি আসলে খুব এনজয় করি। যেমন আমার ছেলে মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, এদেরকে এদের এদের ধরেন ছোটকালের একরকম, এখন একরকম, তাদের পাণ্ডিত্য বৃদ্ধি পাচ্ছে সেটা একরকম। যেমন আমি আর আমার সাহেব চুপ করে থাকি, কোনো কথা বলি না ওদের কথার মাঝখানে, আমরা বুঝি না ওরা কি বলে। তো এই ব্যাপারগুলো অভিনব মুহূর্ত। তারপর দিনের মধ্যে আমার ওই যে বললাম বিকেলের মুহূর্তটা আমার খুব প্রিয়, যখন সূর্য একটু নরম। আর আমাদের দেশে তো আপনি নিশ্চয় মনে আছে 6টা 6টা ঋতু আমাদের, আল্লাহ দিয়েইছে মজা করার জন্য, মানে প্রতিটা ঋতুই আসলে ভালোবাসবার এবং আনন্দ নেবার। তো ওই জন্য আমার আনন্দের কোনো শেষ নাই।
0: আমাদের আমাদের এখানে খাইরুল বাবুই, বাংলা ভিশনের সিনিয়র প্রডিউসার, আই থিঙ্ক এক্সিকিউটিভ প্রডিউসার, একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা আমরা আসবো। তার আগে আমরা একটু বলতে চাই, নুসরাত জাহান আমাদের সঙ্গে জয়েন করেছেন, এ কে এম রশিদ আমাদের বন্ধু জয়েন করেছেন, নূর রাজা, নূর রাজা বলেছেন, মেরিন মেহরিন আপু, আপনার সুরেলা কণ্ঠে আপনি সুরা ফাতেহা ফাতেহা পড়বেন কি? নূর রাজা, আপনাকে বলতে চাই, আমরা সুরা ফাতেহা পড়া একটা পবিত্রতার অংশ, অনেক যত্ন করে সম্মান করে সেটা পড়তে হয়, হাসি ঠাট্টার মধ্যে সেটা করা যায় না। ফলে আপনি যখন অনুরোধ করবেন, আপনাকে সুরা ফাতেহা সম্মানটা রেখেই অনুরোধ করতে হবে যে কোন সময় কোনটা পড়া উচিত। আমরা যদি হাসতে হাসতে সুরা ফাতেহা পড়তে চাই তাহলে সেটা প্রপার সম্মানটা করা হবে না। ফলে যে কোনো অনুরোধের সময় একটু ভেবে নেবেন যে আসলে ওই অনুরোধটার প্রতি সম্মান রাখা যাচ্ছে কিনা। সুরা ফাতেহা আমাদের কাছে অত্যন্ত সম্মানের। এ কে এম রশিদ তিনি বলেছেন, দারুন, নুরশাদ জাহান লিখেছেন, কানতে কানতে হাসতে পারা সবচেয়ে বড় সাফল্য আমার কাছে। ওকে, দেখেন সবাই কিন্তু মোটিভেটেড হয়ে যাচ্ছে আপনার কথায়। তারপরে খাইরুল বাবু যেটা বলেছে, বাংলা ভিশনের প্রডিউসার, তিনি বলেছেন, আপু আপনাকে সুন্দর লাগছে, লাইভ অনুষ্ঠানে এই মন্তব্য শুনতে কেমন লাগে?
1: ও, সব সময় ভালো লাগে ভাইজান, আরো বেশি বেশি করে লিখেন।
0: হ্যাঁ, সেটাই, এটা এটা কিন্তু একটা আমেরিকান স্টাইল হইলো বাবুয়ের। ধরেন আমেরিকাতে যদি কেউ বলে যে আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাহলে ওই ভদ্র মহিলা বা ওই ভদ্র পুরুষ বলতে পারে যে আমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। আবার কেউ বলতে পারে যে আপনার হাতটা ধরতে চাই, সেটাও বলতে পারে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। তখন বলতে হয় যে আপনাকে সুন্দর লাগছে, এটা বললে কি আপনি মাইন্ড করবেন? তখন সে বলে, না না, ওকে, ইটস ওকে। তখন সে বলে, হ্যাঁ, আপনাকে সুন্দর লাগছে। তো বাবুই কিন্তু আমেরিকান স্টাইল নিল, ধরেন আপনাকে বললো সুন্দর লাগছে, কিন্তু আপনাকে সে বোঝাতে চাইলো যে লাইভ অনুষ্ঠানে শুনতে গিয়ে কেমন লাগে আপনার, ফলে সে কিন্তু আপনার প্রশংসা করেছে যে আপনার সুন্দর লাগছে আপনাকে।
1: ওকে ওকে
0: ওকে,
1: আমার জন্য নতুন একটি শিক্ষা ছিল। আমি আসলে সবসময় আমরা ভাবি যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এরা আসলে অনেক উদার প্রকৃতির, তো এখানে এখানেও যে এরকম নিয়ম অ্যাপ্লিকেবল, এটা আসলে জেনে খুব আনন্দিত হলাম, গর্বিত হলাম যে মানে নারীদের সম্মান দেওয়ার একটা অভিনব একটি একটি একটি
0: সিস্টার, আমি আরেকটা বিষয় আপনার এই কথার প্রসঙ্গ ধরে শেয়ার করতে চাই। সবাই ধরে নেয় যে ধরেন এই উন্নত দেশগুলোতে বোধহয় ছেলে পুরুষ এবং নারীদের অবাধ মেলামেশা হয়, কিন্তু এখানে সবচেয়ে বেশি নারীরা সেফ, কারণ আপনি কোনো কিছুই আপনি তার অনুমতির বাইরে আপনি যেতে পারবেন না। আপনার সবাই মনে করে না যে অনেকে অভিযোগ করে যে নারীর পোশাক নারীর ধর্ষণ এবং নারীর অবস্থা নষ্ট হওয়ার জন্য দায়ী, এটা বলে থাকে অনেকে, আমরা শুনেছি বলতে, কিন্তু এই চেষ্টাটা এখানে এই উন্নত দেশগুলোতে করে কোনো লাভ নাই। আপনার তার ইচ্ছা বা অনিচ্ছায় আপনি তার দিকে আপনি তাকিয়েও থাকতে পারবেন না বা আপনি তাকে একটু স্পর্শ করতে পারবেন না। ফলে ড্রেস বা পোশাক বা ওইটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে সিস্টেম। মানুষ কখনোই ভালো না, তাকে ভালো করে রাখতে হয়। যাই হোক, এখন আপনাকে আপনার কাছে আসি যে আপনার উপস্থাপনা, আপনার গান, আপনার আপনার জীবনযাপন, আপনার ফ্যামিলি, আপনার মেহরিন মাহমুদ, আপনার আসল নাম কি? মাহমুদ তো আমরা যতটুকু জানি আমাদের ভাইজানের নাম, তাই তো?
1: আমার আমার নিজের নাম মেহেরিন ভুঁইয়া, আমার আব্বার নাম
0: আচ্ছা,
1: সহ আর বিয়ে করে আমি মাহমুদ পেয়েছি, তো এখন সবাই মেহেরিন মাহমুদ বলে আপনারা অনেকদিন ধরে। আর এটা এখন আসলে বহুদিন ধরে মাহমুদপুর পরিচিত, তো আমার বিয়ের বয়স হলো 22, আলহামদুলিল্লাহ, তো যার কারণে এটা প্রচলিত হয়ে গেছে নামটা, এই তো।
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু বলে যে 24 বছরের মধ্যে নাকি ভাই বোন হয়ে যায় সবাই, আমরা সেটাতে যাব। তার আগে বলে রাখতে চাই সুপ্রিয় দর্শক, মেহরিন মাহমুদ, মেহরিন ভুইয়া নরসিংদীর খুবই প্রতিষ্ঠিত ভুইয়া ফ্যামিলির মেয়ে, এবং নরসিংদী আপনি সিলেট যারা যান তারা কিন্তু নরসিংদীতে মেহরিন মাহমুদের বাড়ির উপর দিয়ে যেতে হয়, উনি যদি পারমিশন না দেন আপনারা যেতে পারবেন না, এটুকু আমি জানি, ঠিক কিনা বলেন? সানজিদা খান খুব ভালো লাগছে, মেহরিন আপুর সবচেয়ে সুন্দর হচ্ছে হাসি, তারপরে ওনার কণ্ঠে গান শুনতে চাই। সবাই লিখছেন আমাদের, একই সঙ্গে 70 জন দেখছেন, আর এটা আপনার আপনাদের কে কোথায় দেখছেন সেটা লিখে দেন, আর মেহরিন আপুর কাছে কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, আপনার যে সবচেয়ে আলোচিত গান, আপনার

0: একটা একটা একটা সেরকম একটা গানের খোঁজে, যেটাতে হয়তো আমি নিউ ইয়র্ক একটা ম্যানশন বানাতে পারবো রয়্যালটি দিয়ে। হ্যাঁ,
1: আচ্ছা
0: এখন
1: আচ্ছা,
0: তো ওই জন্য আনার আসলে আমি তখনও যেরকম একটা জিল নিয়ে গান নেমেছিলাম যে আমি একটা নতুন কিছু করবো, সেই জিলটা আমার এখনো সেম আছে শামীম ভাই। এবং এই যে বছরগুলো পার হয়েছে, এইটাতে আমার মনে হয় যে অভিজ্ঞতা বাকি আমি জমিয়েছি তা বলবো না, আমি যেটা পেয়েছি সেটা হলো যে আনঅ্যাডাল্টারেটেড লাভ, মানে আমাকে কোনো কোনো কারণ ছাড়া যে এত ভালোবাসা, এত এত যে আমার প্রাপ্তির জায়গাটা হলো যে আমাকে আমাকে মানে 10 জন হলো ভালোবাসেন, এবং এই শক্তিটা যে আমার আরো ভালো কিছু করতে হবে, আরো কাজ করে যেতে হবে। আর COVID-19 থেকে যেটা শিখেছি যে ইউ ক্যান ডাই এনি টাইম, সো ইউ বেটার ওয়ার্ক হার্ড, এবং যে মুহূর্ত গুলো আপনি পাচ্ছেন হাতে সেগুলো যেন সদ্ ব্যবহার করা হয়। তো এইগুলোই হলো আসলে পাথেয়। আমি পাস্টে কি করেছি এটা তো আপনারা জানেনই, আর ইউটিউবেও সব আছে, আমার মেহিন অফিসিয়াল আমার ইউটিউবের চ্যানেল, সো ইউ ক্যান জাস্ট ইউ নো গো দেয়ার এনি টাইম। ওখানে অনেক কিছু আছে, শামীম ভাই আমাকে সফল জায়গার ক্লিপ দিলে আমি ওটাও একটু উঠিয়ে দেবো ওখানে। তো ওই জন্য হোয়াট হ্যাভ ডান ইজ হোয়াট আই হ্যাভ ডান, হোয়াট আই উইল ডু ইজ হোয়াট আই এম কনসার্ন অ্যাবাউট। তো এই দিস ইজ লং এন্ড শর্ট, কারণ আমি জীবনে একটা দিনও
1: হ্যাঁ
0: নষ্ট
1: হ্যাঁ হ্যাঁ
0: করি নাই শামীম ভাই, আমি প্রতিদিন কাজ করেছি, কিছু না কিছু আমার আছে, মানে আই হ্যাভ ডান মাচ, এবং ওটার একটা অ্যামালগামেশন ইজ ওয়ার আই অ্যাম টুডে, এবং কি ফোর্সে আমি সামনে আরো যে জীবন কটা আছে সেটাতে আমি কাজ করতে পারবো, ওটা আমার প্রধান দেখা আমার জীবন থেকে আমি কি করতে পারি। সো হাউ লং আই লিভ টু ডু দ্যাম, হাউ মাচ টাইম আই হ্যাভ।
1: নাইস নাইস নাইস, এক্সেলেন্ট। আমার মনে হয় যে আমাদের যারা অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকেরই শেখার আছে যে প্রত্যেকটা মোমেন্ট ভাবে এনজয় করতে হয়, কিভাবে জীবনটাকে আরো সুন্দর করে তুলতে হয়, সেটা আমরা আমাদের সিস্টারের কাছ থেকে শুনবো, মেহের মাহমুদ। তার কাছ থেকে আমরা এটাও জানবো যে উপস্থাপনার শর্তগুলো কি, গায়ক বা সঙ্গীত শিল্পী হতে গেলে তার করণীয় কি। তার আগে আমরা একটু জানতে চাই যে আপনি কি আমাদেরকে একটু খালি গলায় 2 লাইন শোনাবেন না? এই যে সবাই কিন্তু ওয়েট করছে, দেখেন আপনার রিয়াদ মাহমুদ দেখেছেন। হ্যাঁ, ওকে ওকে, রিয়াদ আহমেদ লিখেছেন যে আমরা আপনাকে আমরা কম দেখতে পাই কেন। তারপরে শিহাব মাহমুদ লিখেছেন আপুকে কখনো চেঞ্জ হতে দেখিনি। নুসরাত জাহান লিখেছেন রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং। তারপরে লিখেছেন বগুড়া থেকে দেখছি, হ্যাঁ সবাই আছে। সরোয়ার চৌধুরী লিখেছেন আপনার সঙ্গে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা সুবিধা হচ্ছে, সব জায়গা থেকেই একই সঙ্গে যুক্ত হতে পারে, এবং আপনি দেখবেন যে 2 দিনের মধ্যে এটা 50,000
0: জি
1: 100,000 ফলোয়ার হয়ে যায়। তা আমরা আপনার একটু গান শুনতে চাই।
0: বলেন না শামীম ভাই কি গান শুনবেন।
1: আনাড়ি, আমি তো এসব ক্ষেত্রে খুবই আনাড়ি।
0: আই হ্যাভ মানে আমি একটু ছোট্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিবো আর কি, গানটাকে সুন্দর করে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আমি জানি না শুনতে পাবেন কিনা।

0: Hope you like.
1: Nice. They're happy.

0: সুন্দর করে, আপনি জানেন যে এই যে যারা গান করতে পারে তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী, আমার কাছে তাদেরকে অনেক পাওয়ারফুল মনে হয়। কারণ আমার আমাকে আমাকে একবার আমার বাবা গান শিখতে বলেছিলেন একজনের কাছে, তো আমি এমন ছিল যে সপ্তাহে 3 দিন আমাকে গান শিখতে হবে এবং মাসে আমরা তাকে 2,000 টাকা দিব। তো 2 সপ্তাহ যাওয়ার পরে টিচার আমাকে বলেছেন যে তোমাকে 2,000 টাকা দিব, তুমি বাসায় থাকো, তোমার গান শেখার দরকার নাই।
1: না, এটা ঠিক না,
0: তবে
1: এরকম
0: এই যে
1: হবে না
0: আপনি আনাড়ি গানটা করলেন সুপ্রিয় দর্শক, 2,000, জি জি বলেন বলেন প্লিজ
1: ইট ইজ অল আ ম্যাটার অফ
0: বলেন।
1: পার্সিস্টেন্স। আপনি একটা কিছুতে যদি লেগে থাকেন, তাহলে
0: অবভিয়াসলি
1: সেটা একদিন না একদিন আপনাকে কিছু না কিছু ফল দিবে। মানে একেবারে দেখেন,
0: দেবে,
1: এটা আম গাছের কথাই আপনি দেখেন, কতটা বড় একটা প্রসেস। কিন্তু সারা বছর ধরে আপনি ওয়েট করেন যে বৈশাখ মাসে আপনি বা জ্যৈষ্ঠ মাসে আপনি আম খাবেন, তো এই সব কিছুর একটা একটা লেগে
0: রাইট,
1: থাকার একটা কিছু। আপনি দেখেন বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকালে আপনি দেখবেন যে সবের মধ্যে কিন্তু ধৈর্য এবং পার্সিস্টেন্স বিষয়টা একটা একটা
0: সেটাই
1: সবাই
0: সেটাই
1: শেখায়। মানুষ তোমরা একটু ধৈর্যশীল হও, মানুষ তোমরা একটু পার্সিস্টেন্ট হও। তো এই জন্য ওই একটা জিনিসের পিছিয়ে লেগে থাকলে যে হবেই, যেটা তো আপনিও জানেন যে, আর আপনার মতন একটা
0: হ্যাঁ
1: মানুষ তো
0: হ্যাঁ
1: এক্সট্রা সাকসেসফুল, এক্সট্রা লাকি, কারণ আপনি যেটাই করেন সেটাই আপনার, আপনি টিভি পার্সন,
0: ও
1: সেটা তো
0: আপনি
1: বিয়ন্ড লাভ ইউ। আর এখন লুক এট ইউ, মাই গড, বিদেশের মধ্যে একটা জায়গায় গিয়ে আপনি কত বড় একটা পজিশন হোল্ড করছেন, বিদেশিদের সাথে কাজ
0: আপনাকে
1: করছেন।
0: আপনি কি খাবেন বলেন, আপনি কি খাবেন, আপনার একটা খাওয়া পাওয়া রইলো, কারণ আপনি যেভাবে প্রশংসা করেছেন তাতে আপনাকে আমার খাওয়াইতেই হবে।
1: যখন যাবো অস্ট্রেলিয়া নাকি ফুচকা পাওয়া যায় শুনেছি, ওটা খাবো।
0: কারেক্ট কারেক্ট, আমাদের মোহাম্মদ আবু সাইদ বলেছেন মেহরিন আপু কেমন আছেন, আমি ডক্টর আবু সাইদ, এত সুন্দর একটা গান শোনানোর জন্য খুব ধন্যবাদ, ভালো লাগছে। এখন সুপ্রিয় দর্শক, এই আনাড়ি গানটা 2000 সালে প্রচারিত হয়েছিল, আপনার 2012 সালে আমাদের সিস্টার মেহরিন মাহমুদ বাংলাদেশি আইডলে যাচ্ছিলেন, আমরা একটু জানতে চাই বাংলাদেশি আইডলে আপনি জাজ হলেন, সেখানে আপনার নানাবিধ মানুষের অবস্থান দেখেছেন, আবার পাশাপাশি ধরেন আপনি আপনার চোখে তখন আপনি জাজমেন্ট করতে গিয়ে কি পেলেন, বাংলাদেশে যারা সিঙ্গার হতে চায় তাদের লেভেলটা কোন জায়গায় আছে, আমরা কতটুকু ক্রিয়েটিভ, আমরা অ্যাভারেজ লেভেলে কতটুকু মাত্রায় আমরা যেতে পেরেছি,
1: শাহিম ভাই, আমি
0: কঠিন প্রশ্ন।
1: আসলে না, আমার কাউকে জাজ করার কোনো কোনো রাইট নাই, কারণ সৃষ্টিকর্তা একে একজনকে এক এক রকম করে বানিয়ে, আমরা এসব অনুষ্ঠানে বসি যে সবার সাথে একটু ফুর্তি মজা করা, আর একটা একটা টেলিভাইজ একটা ভার্সন বানানো যে মানুষ একটু আনন্দ পায়, তাদের নিজেদের বিচার ক্ষমতাকে তারা অ্যাপ্লাই করতে পারে যে এই মেয়েটা ভালো বা এই ছেলেটা ভালো, আহা এই গানটা এই জায়গাটা একটু কেমন গায়, ওটা ওনারা বসে বসে বিচার করতে পারে। এবং এই জন্য একটা টেলিভাইজ ভার্সন গুলো বানানো হয় যে শোকেস করা ট্যালেন্ট। কিন্তু আমি পার্সোনালি, আমার কোনো রাইট নাই যে আমি একজনকে জাজ করব বা আমি একজনকে খারাপ বলবো মন্দ বলবো, কারণ এটা রিলেটিভ ব্যাপার। আমার চোখে সে ভালো, আমার চোখে সে খারাপ, কিন্তু আরেকজনের চোখে যে সে ভালো না এরকম বলাই যাবে না। আমরা এরকম অনেক গান কাভার করি, যে গায়ক গেয়েছেন তার কিন্তু গানটা সেরকম মনে হবে যে আল্লাহ এটা একটা কেমন গান, হিট গান কেমন এটা, আরেকজন গাওয়ার পরে মনে হয় যে এটা তো অনেক সুন্দর। তো সবকিছুই রিলেটিভ। তো ওই জন্য ওই যেটা বললাম যে বাংলাদেশের গান, আপনার সেকেন্ড পার্ট অফ ইউর কোয়েশ্চেন ওয়াজ যে বাংলাদেশের গানের পজিশন, আমাদের
0: না
1: মানে
0: জানেন না,
1: রক্ষণশীল
0: ধরেন আপনি তো 100 150 জনকে দেখেছেন, তারা আপনার সামনে টেস্ট দিতে এসেছে, তারা আপনার সামনে পরীক্ষা দিতে এসেছে, তো তাদের আসলে গানের চর্চাটা প্রপার আছে কিনা, তারা নিজেদেরকে প্রপারলি রেডি করছে কিনা, অনুষ্ঠানটা দেখছে, সে যদি সিঙ্গার হতে চায় তাহলে সে কি করবে, এটা আমরা আমাদের কাছ থেকে জানতে চাই।
1: সিঙ্গারের আসলে এটা এটা সাধনার বিষয়, অনেক বছর ধরে সাধনার করে একজন, কিন্তু সবাই পৃথিবীতে এটা এটা একটা স্বতঃসিদ্ধ যে পৃথিবীতে সবাই গান গাইতে পারে। আপনি যে আপনার ওস্তাদি যে আপনাকে বলে গেল যে তোমাকে দিয়ে হবে না, এই যে আপনাকে ছোটকালে একটা একটা নেতিবাচক কথা বলে দমিয়ে দেয়া হয়েছিল, সেটা আমি বলবো যে কোনো বাবা মা যেন নতি স্বীকার না করে যখন তার ছেলে মেয়েকে কেউ বলে যাবে যে তুমি গান গাইতে পারো না, কারণ পৃথিবীতে সবাই গান গাইতে পারে। এখন গান গাওয়ানোটা তাকে দিয়ে ভাই একটু চেষ্টা করো বা ভালোভাবে তাকে বলো, তার যদি ইচ্ছা থাকে তাহলে সেই জিনিসটা আরো সহজে বের হয়। আর যদি ইচ্ছাটা আসলে যে গাইবে তার ইচ্ছাটাতে বেশি জরুরি, বাবা মার ইচ্ছায় অনেক সময় আমরা একটা কাজ করি, তবে নিজের ইচ্ছায় যখন ওটা পর্যবসিত হয় তখন আসলে জিনিসটা ফ্লারিশ করে, কারণ নিজে থেকেই ওই শক্তিটা পাওয়া যায় যে আমাকে আরেকটু সাধতে হবে, আরেকটু করতে হবে, এই জায়গাটা হচ্ছে না, এটা ভালো পারছি না, আরো পারতে হবে, আর ওই মানুষটা পারছে দেখি তো, একটু দেখি তো আমি পারি কিনা, এইসব চেষ্টা করতে করতে করতে এক সময় গিয়ে একটা মানুষ খুব ভালো হয়ে ওঠে। তো যেমন আমি মনে করি আমি আরো যদি চেষ্টা করতাম, আরো যদি আরো ছোট কাল থেকে আমি আরো চেষ্টার ভিতরে ঢুকে যেতে পারতাম, আরো যদি আমার মাইন্ড ডেভেলপড হতো গান নিয়ে, আরো বেশি চর্চার যে বিষয়গুলো, আরো বেশি দক্ষ হতাম, আরো জানতাম পারতাম, ইনফরমেশন আর আসতো আরো কানের ভিতরে এবং চর্চার গণ্ডিগুলো খুলে যেত, তাহলে কিন্তু আমি হয়তো আমি নিজেকে ওই জায়গায় হয়তো এখনো দেখতে চাই যে একটি গুহায় গিয়ে আমি শুধু গানই শাচ্ছি, একটা সময় আমি এমন একটা গান উপহার দিলাম যে তাক লেগে গেল পুরো পৃথিবীতে। এই ব্যাপারগুলো আসলে সাধনার সাথে রিলেটেড। তো ওই জন্য বাংলাদেশের সবাই তো আর আসলে টিভির সামনে উঠে আসে না, যারা আসলে সাধক, যারা মানে ঘরের মধ্যে বসে আছে, এরকম বহু ট্যালেন্ট আছে যারা ওই কষ্ট করে টিভির সামনে এসে মেকআপ মেখে কখনো হয়তো বা তার ইচ্ছা হবে না যে আমি যাই, ওই জন্য কারা লুকিয়ে আছে এখনো সেটা জানি না, কিন্তু যারা সামনে আসছেন তারা দুর্দান্ত শিল্পী এক একজন এবং খুবই প্রমিজিং, তাদের দিয়ে আরো নতুন মানুষদের স্বপ্ন দেখার মতন ট্যালেন্ট তাদের আছে। এটাই মনে করি যে বাংলাদেশে আসলে রক্ষণশীল একটা সমাজ না আমাদের, সেখানে যে আমরা সেখানে যে নতুন ছেলে মেয়েরা গান গাইছে, উঠে আসছে, কম্পোজ করছে, বিশ্ব দরবারে তুলে ধরছে গান বাংলা শব্দের মাধ্যমে, এগুলো অনেক বড় বিষয় ভাইয়া, অনেক প্রতিবন্ধকতার মাধ্যমে কিন্তু বাংলাদেশের শিল্পীরা একটা জায়গায় গিয়ে পৌঁছায়, অত সহজ না বাংলাদেশের এরকম দেশের মতো মানুষের সামনে গিয়ে পৌঁছানো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা বলতে চাই যে সুপ্রিয় দর্শক, আপনারা যা দেখছেন এই যে আপনি দেখবেন যে একজন শিল্পীর মধ্যে যে বিনয় বা একটা শিল্পীর মধ্যে যে পজিটিভনেস, সেটা কিন্তু আমরা আমাদের সিস্টার মেহরিন মাহমুদের কথা থেকে জানতে পারছি। যে কোনো জায়গা থেকে একটা তুলে আনা, এই যে এত এত ছেলে মেয়ের মধ্যে থেকে তাদেরকে উৎসাহিত করা, নিঃসন্দেহে এটা অনেক বেশি রকমের আমার খুবই ভাল লাগে ওনার। সবসময় যখন দেখেছি সবসময় হাসি খুশি, সবসময় উনি এনার্জাইজড যেটাকে বলে। তো আমাদের একজন লিখেছেন যে মোহাম্মদ আবু সাইদ, তিনি লিখেছেন রাজকুমার গানটা শুনতে চাই। তারপরে রেহানা আক্তার লিখেছেন মেহরিন আপু অনেক ভালো একজন মানুষ। তারপরে শিহাব মাহমুদ লিখেছেন আপুর দুর্ধর্ষ হাসিতে গানে দর্শক হৃদয়, উনি চিরকাল বেঁচে থাকবেন। তারপরে আমাদের জনি হক, খুব প্রিয় আপনাকে আমাদের অনেক ভালো লাগে, অনেক ভালোবাসা সুন্দর গান শোনানোর জন্য। আচ্ছা এই রাজকুমার, রাজকুমার কি আমরা শুনবো না?
1: হ্যাঁ শুনবো, যা বলবেন।
0: তাহলে সুপ্রিয় দর্শক আপনারা দ্রুত অনুরোধ করতে থাকেন, আমাদের সিস্টার বলেছেন যা বলবেন তাই শোনাবেন আজকে।

0: Thank you.
1: এক্সেলেন্ট এক্সেলেন্ট। দেখেন, আপনাকে যদি এখন আমরা প্রশ্ন করি যে আপনার জীবনের রাজকুমার ইন্তেখাব মাহমুদ, ইন্তেখাব সুপ্রদর্শক, আমি বলতে হয় যে ইন্তেখাব মাহমুদ ভাই অত্যন্ত বড় কর্মকর্তা, আমাদের দেশের বড় বড় প্রতিষ্ঠানের কাজ করেছেন, সিটিসেল থেকে শুরু করে সব জায়গায়। এবং আপনার দেখলেই দেখবেন ইয়া লম্বা, একদম নায়কোচিত চেহারার এবং রাজকুমার। আপনার ইন্তেখাব মাহমুদ ভাইয়ের সাথে পরিচয় কিভাবে, প্রেম কিভাবে শুরু?
0: ও স্বামী ভাই, প্রেম টেমের সময় পাই নাই বেশি। আমার বাসায় এসব দুর্লভ ছিলই না একদম। আমার তো ইচ্ছা ছিল কিন্তু ওসব হয় না। যাই হোক, তো আমার বন্ধু আমাকে মানে আমার আসলে আমি বিয়ে বিরোধী একটা মানুষ ছিলাম স্বামী ভাই। আপনি আপনি তো জানেন, আপনি না
1: আচ্ছা,
0: অনেক দিন ছিলেন, তো বিয়ে বিরোধী মানুষ ছিলাম। বিয়ে হলেই বুঝি আমার সব গান বাজনা সব বন্ধ হয়ে যাবে, আমার জীবন হল্ট হয়ে যাবে। এই চিন্তা করে আমি আর আমার আব্বা খুব প্ল্যান করে আমার সব বিয়ে ভাঙতাম। আমরা আম্মা বিয়ে আনতো, আর
1: তাই
0: তো
1: নাকি?
0: তারপর এমন হলো যে হ্যাঁ এমন হলো যে আমার মানে যেটা হয় না বাংলাদেশে, একটা মেয়ের কত বয়স হলো, কোন ক্লাসে পড়ে, এখনো বিয়ে হয় নাই, চাকরি করে, আল্লাহ। তো তারপরে আমার বন্ধু দিলরুবা বললো যে আচ্ছা থাকে, তারা তোকে আমি মানে আমার একটা একটা চয়েস তো ছিল না, যে আই হ্যাভ টু হ্যাভ সামবডি, যে আমার প্রথম চয়েস ছিল যে বাংলাদেশে থাকতে হবে, কারণ সবাই বিদেশে থাকতো তখন, মানে বিদেশের পাত্র।
1: হ্যাঁ,
0: আর আমার ছিল যে আমার থেকে তো একটু লম্বা হতে হবে, তাই না? সব মিলে তারপরে আমার এই বন্ধু আমাকে বলতো যে দেখ এরকম আমার একজন আছে, তো উজু লাইক টু মিট হিম। তখন আমি বললাম না না না, মিট টিট করে এসব ঝামেলা এসব। তারপর সাম হাউ উই মেট, এন্ড দেন ও ইন্তেখাবেরও একটা এরকম, তারও তো না একই মানে আমাদের বয়সে গিয়ে একটা কি হয় যে ইউনো যারা বেশি ক্যারিয়ার করতে যায় তাদের কিন্তু একটু ডিলে হয়ে যায়, ইন্তেখাবেরও সেম।
1: রাইট রাইট,
0: তখন আমরা ডিসাইড করলাম যে ওকে লেটস অ্যাট লিস্ট একটা একটা মানে কথাবার্তাতে একটা ওকে ওকে ওকে ওকে ফিলিং হলে পরে ওকে ফাইন। তারপরে পাত্র যে আমি পছন্দ করেছি এটা বাসায় বলাই যাবে না। তখন আমরা আবেদ ভাই কে আপনারা সবাই চেনেন, যে আবেদ ভাই বিশিষ্ট জার্নালিস্ট,
1: হ্যাঁ,
0: তো আবেদ ভাইকে বললাম, দুই পক্ষই আমরা আবার আবেদ ভাইকে চিনতাম,
1: মানে আবেদ আবেদ খান, আবেদ খান।
0: আবেদ খান যে ভীষণ সুন্দর দেখতে আমাদের আবেদ ভাই, যে জার্নালিস্ট
1: সঞ্জিদা
0: অনেক দিনে।
1: সঞ্জিদা খাতুন আর আবেদ,
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: উনি
1: রাইট, আবেদ
0: তারপর
1: খান
0: হলো
1: সাহেব। হ্যাঁ
0: ইন্তেখাবের বোন, ইন্তেখাবের বোন। আর
1: হ্যাঁ
0: আমার আমার মানে আবেদ ভাইয়ের বোন হলো আমার আম্মার বেস্ট ফ্রেন্ড। তো সেইভাবে আমরা আবেদ ভাইকে গিয়ে বললাম যে ভাইয়া এটা একটু দেখেন না কি করা যায়। তখন আম্মাকে আবেদ ভাই যেহেতু বললাম, সে আম্মা বললো আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে। এইভাবে আমরা সামহাউ উই টাইড দ্য নট এই আর কি। তারপরে আলহামদুলিল্লাহ আমার আমার স্বামী ভাই আপনি বলে আমার অনেক ভিতরের খবর আমি বলতে খুব মজা পাচ্ছি। তো আমার বাসায় আমার আমার পরিবারের মানুষও বলেছিল আরে বিয়েটা আগে হোক, এটা 1 মাসের বেশি টিকবে না, অসুবিধা নাই আগে হোক। তো
1: হ্যাঁ
0: তারপরে আমি তো খুব মহা সমারোহে 7 দিন ধরে বিয়ে করেছিলাম আল্লাহর মর্জি। তখন আবার আমি শিল্পকলায় কাজ করতাম আর ওরা আমাকে ভীষণ স্নেহ করত। তো সবাই এসে আমার হলুদে মানে গান গেয়ে হুলুস তুল পার্টি একদম আমার, তখন ওরকম কিন্তু অত উচ্ছ্বসিত বিয়ে শাদী কমই হতো। এখন যেরকম এক্সট্রাভাগেন্ট বিয়ে শাদী, ওই সময় অতটা আমরা আসতে এক্সট্রাভাগেন্ট কুট করা হতো না, কিন্তু আমি মজা করে ভাই বিয়ে করব মজা করে। আর আমার একটা ইয়ে ছিল যে আমার বিয়েতে কোনো কান্নাকাটি হবে না, কোনো এই দেনা মেনা মানে যে আমার মেয়েকে আমি দিয়ে দিচ্ছি সম্প্রদান, মানে ওই যে লাস্ট সিন যেটা আর কি বিয়ে বাড়ি, যে হাত দিয়ে আমার মেয়েকে তোমাকে আমি দিয়ে দিলাম, আমি বলছি আমি বিয়ে
1: তুলে
0: করবো, কিন্তু
1: দিচ্ছি।
0: এইসব হবে না, এইসব হবে না, দেখো আমি একটা গরু না, আমাকে তুমি একজনের হাত থেকে আরেকজনের হাতে তুলে দিবে এরকম, আমি নট নট ক্যাটল। তো তখন আব্বু তো ভীষণ ওয়ারিড হয়ে গেল, এটা কিভাবে সম্ভব। এই জন্যেই তো আমি ভয় পেতাম। তো তারপর বিয়ের সময় তো ওই মুহূর্ত আসছে শামীম ভাই, যেই সময় সালাম করব, কান্নাকাটি করব, তারপরে চলে যাব, মানে তুলে দেয়া হবে মেয়েকে। আর একটা বিষয় ছিল যে আমি আমার আব্বাকে কাঁদতে দেখতে পারবো না, আমার বিয়ে হবে সব আনন্দ। আব্বু যখনই একটু কান্না কান্না হতো তখনই আমি আর কি কেঁদো না, এরকম এমন কিছু হচ্ছে না, আমি কোথাও যাচ্ছি না, আমি একদম এখানে আছি আশেপাশে এরকম। কিন্তু ওই মুহূর্তটা না শাহিন ভাই খুব খুব বাজে ওই মুহূর্তটা। তো তাও ওই মুহূর্তটা আমি সামাল দিয়ে নিয়েছি, আমার যেরকম নেচার দেখেন তো আপনি, তো সেরকম মতো আমি সামাল টামাল দিয়ে নিয়েছি। আমি আমার আগে আমার শ্বশুর বাড়িকে আমি বলে রেখেছিলাম যে বাবা এই এই সময়টা একটু, মানে আই সাম হাউ ম্যানেজ দ্যাট মুহূর্ত। এবং এটা আমি মনে করি যে আমার লাইফের একটা বড় একটা ফিট, যে আমি ওই যে সম্প্রদান কারকটা আমি হই নাই, যে তুলে দিলাম আমার মেয়েকে, এই জিনিসটা যে আমার লাইফে হয় নাই, এটা আমার জন্য আমি ভীষণ গর্বিত। কারণ এটা রিলিজিয়াস না, হ্যাঁ। তো তারপরে তো তাও স্বামী ভাই আমার গাড়িটা যখন যাচ্ছে শ্বশুর বাড়ির দিকে, মানে যখন গাড়িটা বেরিয়ে যাচ্ছে, তখন দেখি আমার আব্বা দাঁড়িয়ে আছে, এবং এমন ভাবে দাঁড়িয়ে আছে যেমন তার মানে সব বাবার এটা হয় যে তার মেয়ে, তার চক্ষের ধন, তার একটা কি একটা চলে যাচ্ছে। তো সেই দেখলাম যে এত কষ্ট করলাম, আব্বা যাতে মনটা খারাপ না করে, সেই আব্বাটা মন খারাপ করলোই করলো। তো তারপরে আমি হাসতে হাসতে সব আমার থিংস ওয়েন্ট অল রাইট। তো এমনি আপনার সাথে কথা বলতে গিয়ে মনে হলো যে হ্যাঁ হ্যাঁ, মানে
1: আমার দিন
0: মোমেন্ট
1: না, তা আমার ওয়াইফ আমাকে বলে,
0: হুম
1: আমার ওয়াইফ আমাকে বলে যে আমি দেখব যে তুমি তোমার মেয়েদের বিয়ের সময় কিভাবে কাঁদো, যে এই যে আমার তো
0: বাহ
1: 3 কন্যা আর 1 জন স্ত্রী মাত্র।
0: ডোন্ট
1: হ্যাঁ,
0: ডোন্ট
1: উপমা
0: ক্রাই
1: উপমা ইসলাম রূপা
0: নাই
1: লিখেছেন যে হ্যাঁ কন্যা সম্প্রদায়। হ্যাঁ জি জি বলে
0: হ্যাঁ, মানে লিবারেটেড ওমেন হওয়ার জন্য কিন্তু
1: সিস্টার,
0: কোনো
1: আপনি কি যেন
0: বই খাতা,
1: বলছিলেন?
0: জি, যে কোনো বই পুস্তক বা আইন না, লিবারেটেড হতে
1: জি
0: হলে আপনার নিজেকেই আসলে ওই রকম পর্যায়ের মানসিকতার অধিকারী হতে হবে যে হ্যাঁ আমি আমার এই পছন্দের জায়গাটা বা আমার জন্য যেটা পছন্দ সেটা আমি যাতে ক্রিয়েট করে রাখতে পারি আমার আশেপাশে, খুব বেশি বিতর্কে না গিয়ে বা খুব বেশি সোশ্যাল টার্মোয়াল ক্রিয়েট না করে আমার জীবনটাকে আমি কিভাবে সাজাতে চাই সুন্দর করে, এইটাই
1: কিন্তু
0: আসলে আমি
1: এটা কিন্তু
0: মনে
1: খুব
0: করি যে
1: ইন্টারেস্টিং যে আপনি এত অল্প সময়ের মধ্যে ইনতেখাব মাহমুদ ভাইয়ের সঙ্গে আপনার এই আন্ডারস্ট্যান্ডিং হলো, এবং আপনি বলছেন যে আমার সম্প্রদান করাটা আমি পথ করবো না, এইভাবে হতে হবে, আমি বাবা মার করতে পারি না, সেই বিষয়টা এত দ্রুত আপনি জাজ করলেন কিভাবে, মানুষটাকে কিভাবে নির্বাচন করলেন এটা শুনবো। তার আগে একটু বলতে চাই, আমাদের সাথে সৌগত আলী সাগর ভাই যুক্ত হয়েছেন, তিনি লিখেছেন যে নতুন উদ্যোগ ত্রিতাল বাংলা ইউএসএ বেশ টানছে, মেহরিনকে শুভেচ্ছা। সাগর ভাইয়ের কমেন্ট আমি পড়লাম এই কারণে, এই যে আবেদ ভাই আবেদ খান, তিনি কিন্তু ভোরের কাগজে একটা কলাম লিখতেন, কলামটার নাম হচ্ছে টক অফ দ্য টাউন। কাগজে আমি সাগর ভাই আমরা একসাথে কাজ করতাম, সাগর ভাই আমাদের সিনিয়র, উনি অর্থনীতিবিদ করতেন, আর আমরা ফিচারে সঞ্জীব দার সাথে। আমাদের সঙ্গে আরো অনেকে যুক্ত, বায়জিদ গোস্বামী লিখেছেন খুব মন খোলা মানুষ মেহরিন আপু, লাকি আখান স্যারের ট্রিবিউট প্রোগ্রাম শিল্প আমরা অনুষ্ঠানে আমি ওনাদের সামনে লাকি আখান স্যারের ব্যান্ডের সাথে গান করেছিলাম, বাহ গুড, আপনি তিনি আমাদের অনুষ্ঠান ইয়েতেও গান করেছেন। তারপরে আপনার এখানে রাইট রাইট রাইট, আপনার কিন্তু গানের অনুরোধ করলে এখন আমাদের মেহরিন আপু সেটা শোনাতে পারেন। আর আমরা এটা বললাম যে আবেদ খান ভাই কিন্তু আরো অনেকেরই ঘটকালি করেছেন আমি যতটুকু শুনেছি, তো আপনি এই মানুষটাকে কিভাবে নির্বাচন করবেন?
0: ইন্তেখাব
1: আমরা আর
0: ওটা
1: 10-12 মিনিটের,
0: হ্যাঁ ওটা হয়ে যায়, এগুলো আসলে
1: হ্যাঁ
0: কোথা থেকে যে বলে যায় এটা বলা মুশকিল। হুম হুম
1: ওকে, একজন বলেছেন আপনি বাচ্চু ভাইয়ের সাথে একটা গান করেছিলেন, নারী বা কোন একটা এই জাতীয়, ওই ওই আয়ুব বাচ্চুর সঙ্গে আপনার স্মৃতিটা একটু শুনতে চাই। কারণ আমরা যেরকম দেখেছি বাচ্চু ভাই একটা অসাধারণ মানুষ ছিলেন, এত বড় মাপের মানুষ, যিনি আজম খানকে গুরু সম্মান দিয়ে ফেলছেন, যিনি একটা ইয়াং জার্নালিস্টকে আমাদেরকে অত্যন্ত বুকে জড়িয়ে ধরে নিচ্ছেন অত্যন্ত খোলা মনে, তারপরে অনেককে উৎসাহ দিচ্ছেন, নতুন নতুন ছেলে মেয়েদেরকে বড় বড় জায়গা করে দিচ্ছেন যে এই প্ল্যাটফর্মে এসে গান করো। আপনার সাথে আয়ুব বাচ্চুর স্মৃতিটা একটু শুনতে চাই, এবং আপনি বাচ্চাটা করেছেন সেটা একটু শুনতে চাই আপনি স্মৃতিটা।
0: আমার মানে এই গান বাজনার জগতে বাংলাদেশে যেই আসবে না কেন, বাচ্চু ভাইয়ের মানে সামনে দিয়ে আসবে। তা আমি যখন শুরুতে অনেক আগে, সেটা আমার অ্যালবামের অনেক আগেই, আমরা একটা ব্যান্ড হান্ট প্রোগ্রামে গান গিয়েছিলাম, তখনও বাচ্চু ভাই যাচ্ছিল। তো তারপরে তখন আমরা সেকেন্ড হয়েছিলাম যে আমি, তো তারপরে আমার অ্যালবাম বেরোলো 2000-এ, তা ওটার সময়ও বাচ্চু ভাইয়ের একটা মানে মোট কথা, তারপর গান একবার একটা মানুষ গায়িকা হয়েছে, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে, সেখানে বাচ্চু ভাই থাকছে যাচ্ছে, আমি একটু বড়দের আবার একটু ভয় পাই, আমি বড়দের থেকে একটু বেঁচে বেঁচেই চলি। তো তারপরে দেখা গেল যে আমি কিন্তু বাচ্চু ভাইয়ের সাথে মানে র্যাম্প করা, যেমন ফ্যাশন শোতে কিন্তু আমি গান গেয়েছি ওনার সাথে, আনন্দ ধারা এরকম একটা ম্যাগাজিনের একটা লঞ্চিং বা এরকম কিছুতে,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তারপরে
1: হ্যাঁ
0: দিয়ে
1: লাখ সুন্দর
0: এটা কিন্তু হ্যাঁ, আর
1: সাদা
0: ওই
1: চৌধুরীর
0: আমার
1: সম্পাদনায়।
0: হ্যাঁ আমার প্রথম কাভার স্টোরি জানেন আনন্দ ভুবন, ওই সারেগারে
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: পাতার প্রথম আমার কাভার স্টোরি হলো আমি বাচ্চু ভাই হাসান ভাই, এবং আমি আমার জন্য একটা মানে এত ছোট একটা মানুষ মাত্র এসছে, তাদের তার প্রথম কাভার স্টোরি এরকম এত বড় বড় মানুষদের সাথে। তো এইভাবে কিন্তু আমাকে অনেক সুযোগ আশকারা দেয়া হয়েছে। তারপরে গান খুব বেশি হয়নি ওনার সাথে আমার, তো তাও বলা যায় যে ধরেন একসাথে অ্যাপিয়ার করা একটা মানে, যদি ওই আনন্দ ভুবন বা যেটা আমি র্যাম্পের কথাটা বলছি, বিনোদন বিনোদন পত্রিকার, তো ওই যেটা বলছি আমি, ওটা যদি এই যুগে হতো তাহলে তো ফেসবুক তো ফাটিয়ে দি। হ্যাঁ বাচ্চু ভাইয়ের সাথে আমি র্যাম্পে ক্যারিয়ার আছি মানে সব লাইভ ক্রস হয়ে যেত একদম, তো ওই সব ওই আমলে চুপচাপ। তা আমি এখন মনে করি, তারপরে গান টুকটাক গাওয়া হয়েছে ওই সময় বাচ্চু ভাইয়ের সুরে, আর আমি তো এমনি গান একটু কমই গাই, তাও যা গাওয়া হয়েছে আমি মনে করি যে যথেষ্টই ওনার সাথে আমার। তারপরে কোথাও গেলে আমি একটু যে বললাম বেঁচে বেঁচে একটু চলতাম, তো উনি ডেকে কথা বলতেন, কি খবর তোমার, কি করছো, আর আমার সাহেবকে সবাই চিনতো, তো ওইটা একটা রিলেটেড ইয়ে ছিল। তারপরে বিডি আইডল ওয়াজ বিগ, হ্যাঁ ওইটার সময় আমাদের সবচেয়ে বেশি সখ্যতা 3 রাত, এবং তখন বাচ্চু ভাইয়ের শরীর বেশ খারাপ, এবং আমি মানে সারাক্ষণ ভয় লাগতো আসলে। তারপরে যখন আমরা আমাদের আনভেইলিং হচ্ছে বিডি আইডলের জাজেসদের, তখন বাচ্চু ভাইয়ের শরীর প্রচন্ড খারাপ, মানে এত খারাপ ওইটা সামনে উনি এই যে শিক্ষা বড় ভাইদের কাছ থেকে যে সামনে কিন্তু কখনো উনি ওনার ব্যক্তিগত বা শারীরিক কোন রকমের দুঃখ দুর্দশা আনেন নাই, যখন বিডি আইডলের আনভেইলিং হয় বাচ্চু ভাই তখন মানে প্যারালিসিস এর মতন একটা সাইড, উনি কিন্তু গিটার ধরতে পারছেন না, এবং কেউ একজন এসে গিটারটা পড়িয়ে দিল, তখন উনি ছবি তুললেন, এবং আনভেইলিং এর স্টেজটা ছিল এমন রিভলভিং স্টেজ, এবং উনি দাঁড়াতেই পারছে না ঠিক করে, তখন শামীম ভাই এলেন হেল্প করলেন। তো আমার সব সময় মনে হতো বাচ্চু ভাই ভালো আছেন, ঠিক আছেন, হ্যাঁ ঠিক আছি। তারপরে ওই সময় ওনার ফিজিওথেরাপি, এটা ফুড ফুড ওয়াজ অলওয়েজ সো ব্যাড, মানে বাচ্চু ভাইয়ের পছন্দ ছিল পিৎজা আর পিৎজা আর পিৎজা, তো এই আর কি, কুডন ডু মাচ, ইউনো বললে মানে ভালো ভাবে যে খাবে একটা জিনিস, মানুষ যে খাওয়ার সময় তাকে কি আর বলা যায় যে না এটা কেউ না বা এরকম করো না, তো ওই রকমই না হঠাৎ করে।
1: সেটাই
0: তবে আমি মনে
1: সেটাই
0: করি
1: সেটাই
0: এত বড় মানুষ যে হয়তো উনি নিজেকে বুড়ো দেখতে চান চাইতেন না, বা হয়তো বা এই যে এই লকডাউনের ভিতর থাকে যে বাচ্চা ভাই কি করতো, মানে আমি ভাবি যে আসলে আমি তো ভাবি যে আমি ভীষণ মিস করি লোকটাকে, ভীষণ মিস করি, আমার খুব রাগ যে উনি চলে গেল আমাদের ছেড়ে সবাই এভাবে এভাবে, খুব আমার অভিমান ব্যাপারটাতে অনেকের মতোই। কিন্তু আমি মনে করি যে হয়তো বা সে সৃষ্টিকর্তার কাছে কোনো সময় প্রার্থনা করেছিল যে আমাকে তুমি সেই সময় নিয়ে যাবে যেই সময় এলভিস প্রিসলিদের মতো আর কি, যে পিপল আর লাভিং মি টু দ্য টপ মোস্ট অ্যান্ড দেন আই এম গন, আই এম জাস্ট গন। তো হতে পারে যে ইটস আ ইটস আ ম্যাজিক্যাল ইটস আ কি বলে প্রিঅর্ডেইনড টান্ট অর সামথিং, বড় সঙ্গীত কর্মীদের বোধহয় এরকম একটা অশরীরী কোনো যোগাযোগ থাকে, যখন তারা সেটা চায় সেটা হয়ে যায়। আই ডোন্ট নো, ইটস রিয়েলি আই ডোন্ট নো। হ্যাঁ তো এই আর কি।
1: সেটাই,
0: তারপর
1: আয়ুষ
0: আমি
1: বাচ্চু একজন মানে আমাদের মানে ওনার সম্পর্কে বলে তো আসলে একবার শেষ করা যাবে না।
0: না
1: হ্যাঁ, এবং উনি আপনি
0: রিয়েলি
1: আমি আপনি বাচ্চু ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরেছেন, এইটা একটা বড় ব্যাপার যে আপনি আয়ুষ বাচ্চু ওনাকে পেয়েছেন, আপনার আপনি কাজ করতে পেরেছেন। আমরা যে কাজ কর আমরা যে ওনাকে পেয়েছি দেখেছি সেটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। ডিজি ইসলাম দেখছেন, আমাদের হাবিবুর রহমান তিনি বলেছেন নিরন্তর ভালোবাসা রইল, আবু হানিফ বলেছেন যে আমার
0: ভাই
1: ঢাকা গ্রেট কনভার্সেশন এটা। আর আপনার 2006 এ একটা অ্যালবাম বেরোলো ডোন্ট ফরগেট মি, ইংরেজি নাম কেন ছিল?
0: ও এটা তো আসলে ভাইয়া কাজটাই করা হয়েছিল কলকাতায়, এটা ছিল তারা মিউজিক তখন প্রথম লঞ্চ, আমি কিন্তু তারা মিউজিকেরও লঞ্চিং আর্টিস্ট আর কি, আমি কিন্তু মানে বিভিন্ন রেডিও বাংলাদেশে বিভিন্ন টিভি চ্যানেল ছাড়াও তারা মিউজিকের আমি লঞ্চিং আর্টিস্ট। তো সেখানে রতিকান বাসুদ আমাকে খুব স্নেহ করতেন, তো রুবান আপাও ছিল তখন একজন সভা একজন পরিষদের আর কি, মানে সভাসদ আর কি তারা মিউজিকের। তো আমাকে বলা হলো যে তুমি তোমার একটা অ্যালবাম করতে চাই আমরা, অ্যালবামটা হলো কলকাতায় রকেটদার সুর সংযোজনা এবং লিরিক্স। তো তারপরে কি হলো সামহাও ওটা রিলিজ পাওয়ার ডিলে হচ্ছে, তো তখন আমি বললাম যে কেননা আমি বাংলাদেশ থেকে এটা তাহলে রিলিজ করি এত কষ্ট করে সুন্দর একটা অ্যালবাম, তখন সাগর ভাই চ্যানেল আই মিউজিক থেকে ওটা রিলিজ করে দিত। তো ওটার টাইটেল ট্র্যাক ছিল একটা গান ছিল আর কি ডোন্ট ফরগেট মি, তো আমরা মনে করলাম যে ঠিক আছে ওইটাই ওইটাই
1: শুনবো
0: হোক।
1: একটু গানটা কি শুনবো? কারণ এই যে বেশ
0: ডোন্ট ফরগেট
1: কয়েকজন
0: মি নাম হচ্ছে,
1: আপনার কণ্ঠে একটা ইংরেজি গান শুনতে।
0: হ্যাঁ ইংরেজি গান শোনাবো, বাট এই ডোন্ট ফরগেট মি খালি একটা লাইন ইংলিশ। আমি
1: ওকে
0: ওখানে
1: ওকে
0: একটা আমাদের যে গানটা আমরা খুব পপুলারলি করি আর কি তোমার জন্য, এটা একটা দেশের গান আমি শোনাই ওইটা।
1: ওকে ওকে ওকে শুনি তাহলে।

0: এখান থেকে আরেকটা গান আছে মাঝি, যেটা ছোট বাচ্চারা খুব
1: হ্যাঁ,
0: পছন্দ করে, কারণ শোন ভাই
1: এই গানটা
0: গানটা
1: আমি বহুবার শুনেছি জানেন। আপনার এই গানটা আমার এত সুন্দর লাগতো, সুরটা এত এত রিদমিক, এত সুন্দর লাগতো, আমি বহুবার শুনেছি গানটা, আমার গাড়িতে এটার সিডি আছে। জি, তারপর আপনি যেটা
0: থ্যাংক ইউ
1: বলেছেন,
0: থ্যাংক ইউ। তো মাঝি গানটার অ্যানিমেটেড ছিল ওই সময় ভিডিওটা, তো আই জাস্ট সিং টু লাইন্স ফ্রম দেয়ার।
1: প্লিজ প্লিজ।

0: মনে কি করে।
1: বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আমরা আমরা দেখেছি, ধরেন আপনার আপনার গানের প্যাটার্নের মধ্যে একটা ডিফারেন্ট বিষয় থাকে। আপনার জীবনে, আপনার চলন বলনে যেরকম চাঞ্চল্য, আপনার সিদ্ধান্তে যেমন চাঞ্চল্য, আপনি যেমন প্রতিটা মুহূর্ত এনজয় করার চেষ্টা করেন, আপনি যেরকম ভাবেন মানুষকে নিয়ে, সেরকম ভাবে আপনার গানগুলো কিন্তু খুব স্পিডি। আপনার ভেতর এই শক্তিটা আপনি কিভাবে পেলেন? আপনি কেন অন্য
0: ভাই,
1: 8-10টা মেয়ের মতো একটা গম্ভীর মেয়ে বাড়ি নিয়ে হলেন না?
0: ও আমার বাসা আসলে হাসির ফোয়ারা। আমার আব্বা আম্মা সবাই হাসির পাগল আর কি। মানে আমার আব্বা ভীষণ জোরে জোরে হাসির হাসিটা আমাদের একটা একটা বাই ডিফল্ট। আর আমি যে চাঞ্চল্য, আমার গানের ধারাটা আসলে পপ, সামহাও আমি চাই যে আনন্দটাই বিলাই মানুষের কাছে। কারণ সবারই একটা পার্সোনাল জোন থাকে, এই জোনটা আসলে সব সময় এত হাস্যোজ্জ্বলতা হয় না। কারণ আমি মানুষ, শুধু মানুষ না, আমি একজনের মেয়ে, একজনের মা, একজনের স্ত্রী, আরো আরো বাসা, আরো হাউস হোল্ড হেল্প আছে যাদের কাছে আমি ম্যাডাম, এবং এরকম তো বিভিন্ন রোল আমাকে পালন করতে হয়। এবং সবার সাথে যদি এরকম হাস্যোজ্জ্বল থাকি তাহলে তো ছেলে মেয়ে মানুষে করা যাবে না। তো এই জন্য আই এম নট এট অল, আই এম নট এট অল, মানে কি বলবো, যে যেভাবে পোর্ট্রেট করি আমার আমার যেটা স্ক্রিন সেলফ, ইট ইজ অ্যাকচুয়ালি কোয়াইট দ্য কন্ট্রারি। কারণ আমার আমি ক্লাস 8 থেকে আমার বাবা তার মানে ইল, এবং একটা সময় প্রায় 6-7 বছর, আপনি জানেন ওই সময়গুলো, 6-7 বছর স্পেশালি যখন বিডি আইডল চলে তখন আমার আব্বা ক্রিটিক্যালি ইল, এবং এখন আমার মা ক্রিটিক্যালি ইল। তো আমার জীবনটা আসলে কেটেইছে এইসব ডিসিশন মেকিং, এবং ওগুলো যদি ধীরস্থির ঠান্ডা মাথায় না করে, আমার ডাক্তাররা বলতে পারবে যে আমার রোল গুলো ICU-র বাইরে ভিতরে। তো ওই সময় যদি আমি ধীরস্থির না থাকি, বা প্রতি মুহূর্ত যদি আমি খুব ফোকাস না থাকি আমার সবকিছুতে, তাহলে তাহলে আসলে কঠিন। কারণ চাঞ্চল্য জীবনের ক্ষেত্রে প্রকাশ করাটা বোকামি। আর সিদ্ধান্ত যেটা আপনি বললেন, আমি কখনো সিদ্ধান্ত হুড়তুড় করে নেই না শামীম ভাই। আমার একটা সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগে যায়, যার কারণে আপনি দেখবেন আমার একটা গান তৈরি করতে হয় 2 বছর লেগেছে, একটা অ্যালবাম করতে অত বছর লেগেছে, অত মানে ইটস ভেরি ফানি, বাট আই টেক আ লং টাইম বিফোর আই ডিসাইড অন সামথিং। মানুষ বিরক্ত হয়ে যায়, আমার ফ্যানরা বিরক্ত হয়ে যায়, তাও আমি বলি ভাই রোশো, যখন সময় হবে, যখন একটা ভালো কিছু হবে তখন পাবে, এবং ভালো কিছু হতে সময় লাগবে, ধৈর্য ধরতে হবে, এটা আমার বিশ্বাস। আই টেক আ লং টাইম টু ডু থিংস, লং টাইম, মানে যদি
1: তাহলে
0: জীবনে
1: এই যে
0: যদি
1: তুমি আছো বলে, আমরা আমরা যদি মাঝখানে একটু চাই, তুমি আছো বলে 2008-এ বের হলো আপনার অ্যালবাম, এটাও কিন্তু প্রচন্ড জনপ্রিয় ছিল। তারপরে আপনার আমরা 2017-এ বের হলো সেভেন, সেভেন নামটা কেন ছিল? আর তুমি আছো বলে আপনার প্রত্যেকটা অ্যালবামের নামে কিন্তু একটু রোম্যান্টিক, গানগুলো তাই। তো এখন ধরেন আপনি ওই সময়টাতে, এই যে আপনার যখন ওই অ্যালবামটা বেরো তুমি আছো বলে, ওইটা প্রচন্ড হিট হলো, তা আপনি প্রত্যেকটা জায়গাতে কিন্তু দেখছি আপনি একটু ধীরে ধীরে ধীরে সময় নিয়ে আপনি কাজটা করছেন, কাজটা অত্যন্ত সুন্দর হচ্ছে, প্রশংসিত হচ্ছে। তারপর আপনি এখন এলেন এমন একটা জায়গাতে যখন সিডি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কিন্তু কোনো কপিরাইটের বালাই নাই, এদিকে নাই ওদিকে নাই, কে নিচ্ছে কপিরাইট, কোথায় অনিয়ার হচ্ছে, কোথায় যাচ্ছে, এই সময়টার পার্থক্যটা আপনি কিভাবে দেখেন, বা আমরা আসলে কোন দিকে যাচ্ছি?
0: তুমি আছো বলে, আপনি বলে 7 এর, হ্যাঁ তুমি আছো বলে ওয়াজ এ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যালবাম, কমপ্লিটলি ডিফারেন্ট ইন দ্য সেন্স যে আমার যে চটুলতা যেটা আপনি বললেন, ওটা কিন্তু তুমি আছো বলে তো অনেক কম। তুমি আছো বলে ইজ মোর সম্বর, মোর মোর মোর ম্যাচিওর্ড, মোর কি বলবো, মি অ্যালবাম বলবো আমি ওটাকে, যে ওখানে আমি প্রাধান্য দিয়েছি স্পিড, প্রাধান্য দিয়েছি আমার ভয়েসের রেঞ্জ এগুলোকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যদি আপনি এর আগের রাজকুমার বলেন, সেটা থেকে অনেক মানে একদম একটা 360 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড। তা আমাকে অনেকেই বললেন যে তুমি হঠাৎ করে এটা কেন করলে, তোমার সবাই জানে তোমাকে একরকম, তুমি এটা এটা মানে দিস ইজ আ দিস কুড বি আ জিওপার্ডি টু ইয়ার টু ইয়ার লুক টু ইয়ার যে পার্সোনা ইউ ওয়ান্ট টু পোর্ট্রে। তা না, আমিও বললাম যে না, আমার ভালো লাগার জায়গা থাকতে হবে আমার গানের মধ্যে। আমি দেখি তো যে আমার ভালো লাগার জায়গা থেকে আমার শ্রোতা দর্শক আমাকে ভালোবাসে কিনা। তো যেটা কিনা আপনি আদর করে করবেন, যেটা আপনি ভালোবেসে করবেন, গানটা তো ভালোবাসারই একটা ভেদ, তো সেটা সেভাবেই মানুষের কাছে পৌঁছবে। এবং আমি কোনো কার্পণ্য করি না, কোনো কসরত ছাড়ি না যে একটা গানকে যেভাবে সুন্দর করা যায়, যার হাতে জিনিসটা সুন্দর হবে, সেই কম্পোজারদের সাথে আমি মূলত কাজ করি এবং যাদের সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি তাদের সাথেই কাজ করেছি। এবং এইভাবে আমার যাযাবর এলো 2019-এ এবং ভিডিও এলো 2020-এ, এবং যাযাবরও সেরকমই অনেক ঘেটে ঘুটে কেটে ছেটে বুঝে শুনে করা একটি কাজ, জাহাঙ্গীর হাজার দীপন ফুয়াদিনের আব্বি। তো ওইটাও শ্রোতা প্রিয়তা পেয়েছে, দেখবেন আপনি আমার ভিডিওটা। তো এই তো। আর হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড পার্ট অফ ইয়ার কোয়েশ্চেন শাম ভাই?
1: ধরেন এই যে আপনার, আপনি যে যখন সিডি বেরোতো, আপনাদের সবার ক্যাসেটের সময় থেকে সিডির যুগে আমরা আসলাম, তারপরে এখন দেখেন আপনার সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা এই যে কথা বলছি, আমরা ফেসবুকে বসে কথা বলছি, সোশ্যাল, আমরা এটা ইনস্টাগ্রাম, ইউটিউব এবং আমাদের অন্যান্য সবকিছু কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে। আমি আসার আগে, আমি যখন বাংলাভিশনে কাজ করতাম, তখন আমরা একবার বিভিন্ন বড় বড় বিজ্ঞাপনী সংস্থাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখনকার প্ল্যানিং কি, সামনে কি করছেন। তারপরে যে আমরা টেলিভিশন চ্যানেলের যে বাজেট, তার 60% বাজেট আমরা নিয়ে যাচ্ছি, সরিয়ে নিচ্ছি সোশ্যাল মিডিয়ার জন্য। এটা কিন্তু 1 থেকে 10 বছর আগে কল্পনাও করা যেত না, 15 বছর আগে ভাবতেই পারতো না কেউ যে এটাই সম্ভব। তো এখন আপনি কেমন ফিল করছেন এই সময়টাতে? পজিটিভ দিক কি নেগেটিভ?
0: আই এম অলওয়েজ পজিটিভ শাম ভাই, অলওয়েজ পজিটিভ অ্যাবাউট চেঞ্জেস। কারণ সেই বাদশাহ আকবরের দরবার থেকে কিন্তু চেঞ্জ হয়ে হয়ে এসছে। ওই সময় কিন্তু মানুষ বৈঠকে গান করত, ওই সময় কিন্তু ইয়ে হতো, মানে দরবারি গান হতো। সেখান থেকে যখন খেয়াল আসলো না প্রথম, তখন সবাই বললো ছি খেয়াল কেউ গায়? হ্যাঁ, দরবারি গান মানে ওই ওই আর কি। তো এখন তো, এখন তাহলে কি ভাঙতে ভাঙতে গান কই এসছে না? আর সেই মিডিয়া মানে মানুষের জন্যই তো আপনার গান, ওই বাদশাহর দরবারেও তো 4টা মানুষ বসে গান শুনতো, তারপর সেটা কি ওপেন ওপেন হলো, তারপরে সেটা তো ওই টেলিভিশন গত 1-2 বছরের ফেনোমেনা। কিন্তু আপনি দেখেন যে মানুষের জন্যই কিন্তু চেঞ্জ, আপনার শ্রোতার জন্যই গান, শ্রোতার জন্যই শিল্পী, এবং শ্রোতা পর্যন্ত বেশি বেশি পৌঁছানোর জন্য টেকনোলজি। তো এখন যে টেকনোলজিটা আছে সেটা কিন্তু বাউন্ডারি নাই কোনো, মানে আগে যে টিভির 4 দেয়ালের ভিতরে একটা চ্যানেল ছিল, সেটা হ্যাঁ ইম্প্যাক্ট আর অনেক বেশি ছিল। কিন্তু এখন যে টেকনোলজি শিফটের বিষয়টা মানুষের কাছে আরো বেশি বেশি পৌঁছে দেওয়ার জন্য, আর শিফট গুলো কিন্তু হয়ই যখন মানুষ ওই ব্যাপারগুলোকে অ্যাকসেপ্ট করতে থাকে। হুট করে কিন্তু চাপিয়ে দেয়া হলেও মানুষের অ্যাকসেপ্টেন্স যখন থাকে ওই ডিসিশন মেকিং গুলোতে, তখনই কিন্তু চেঞ্জ ওভারটা হয়ে যায়। যেমন সিডি থেকে যে কখনো একটা পেন ড্রাইভ বা ওইসবের মধ্যে যাবে, এটা এটা কেউ ভাবে না। বা ক্যাসেট থেকে যে সিডিতে যেতে পারে, আরে নতুন টেকনোলজি, আরে আবার মেশিন কিনতে হবে, গেছে হয়েছে। এখনো ওই পেন ড্রাইভ বলেন যাই বলেন হয়েছে, সেটাও শেষ। এখন MP3 লিঙ্ক সেন্ড করে দাও হোয়াটসঅ্যাপ এন্ড দেন ফেসবুক মেসেঞ্জার, দিস ইজ ক্রেজি। বাট দেন এগেইন থিংক যে আপনার হাতে যে মোবাইলটা আছে আপনার কাছে, এটা সহজলভ্য করে দিচ্ছে। আপনি আইটিউন্স এ মেহরিন খুঁজবেন, পেয়ে যাবেন, পয়সা দিবেন, আপনার মোবাইলে মেহরিন পাস থাকবে। তো এইরকম জিনিসগুলো is everywhere. তো আমাদের আর্টিস্টদের এখন এন্ডেভার থাকে যে উইল বি অ্যাভেলেবল এভরিওয়্যার। আমাদের স্পটিফাইতে থাকতে হবে, আমাদের যেখানে যেখানে মানুষ আছে, মানুষের অ্যাক্সেস আছে, সেখানে সেখানে ভাই আমাকে থাকতেই হবে। তো এটা একটা কষ্ট, বা সেই কষ্ট লাঘবেরও আরো সিস্টেম আছে। কিন্তু আমি বলছি যেটা, যে শিফট গুলো ইজ অলওয়েজ ফর দ্য বেটার, এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আপনি শিল্পী হিসাবে আপনাকে সার্ভাইভ করতে হলে ইউ হ্যাভ টু বি ফিট টু দ্য চেঞ্জেস, ইউ হ্যাভ টু বি ফিট টু দ্য টাইম। তো এখন যে যত বেশি দ্রুত ফিট হয়ে যেতে পারবে সে তত বেশি সার্ভাইভ করে যাবে বা টাইমটাকে এনজয় করতে পারবে। আর ওই শিফটের জন্য একটু একটু তো চোখ কান খোলা, যেমন আমি এখনো আমি yet to learn about the nitty-gritties of digital world, but I'm learning, I have friends, I'm trying to be educated every moment. এবং কোভিড এর সাথেও আমাদের আমাদের কিন্তু পাল্লা দিয়ে চলতে হচ্ছে শামীম ভাই, আমাদের কিন্তু নিজেদের গ্যাজেট সব করতে হচ্ছে। সো একটু নেগেটিভ সাউন্ড হলেও আমি বলবো পজিটিভ, পজিটিভ সাইড ভাই, নাহলে আমার পুরো আমেরিকার একটা টিকিট কেটে গিয়ে আপনার স্টুডিওতে বসে ইন্টারভিউ দিতে হতো, আর এখন আমি জাস্ট ক্লিক অ্যাওয়ে। সো ইটস অলওয়েজ ইউ হ্যাভ টু লুক এট দ্য বেটার সাইড অফ।
1: তবে আপনি সুন্দর একটা ব্যাখ্যা দিলেন, যে ব্যাখ্যাটা ধরেন আমি আমি অতটা সহজ এত সহজ করে আমি কাউকে বলতে দেখি নাই। ধরেন যেখানে মানুষ আছে সেখানে আমাকে যেতে হবে, এখন সেটা যদি টেলিভিশনে থাকে আমি যাব, সেটা সোশ্যাল মিডিয়াতে থাকে আমি যাব, সেটা যদি সরাসরি হয় সেখানে আমি যাব, মানে আমার শ্রোতাদেরকে রিচ করতে হবে, এই হচ্ছে বিষয়। এখন আমরা একদম শেষ পর্যায়ে, আমাদের আর 3-4 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের অনুষ্ঠান, কিন্তু সবাই বলছে তুমি আছো বলে গানটা শুনতে চাই। তার আগে আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে সবচেয়ে প্রিয় গান কোনটা?
0: আমার সবচেয়ে প্রিয় গান আমি আপনাকে শেষেই শোনাবো, আমি তুমি আছো বলে শুনিয়ে দিই।
1: আচ্ছা, ওকে।

0: শফিক তুহিন, হাবিব ওয়াহিদ, ভরত মিয়া, রাজকুমার, জাহাঙ্গীর আজাদ, দীপন, ফুয়াদ ইবনে রাব্বি, আর কি গান গেয়েছি, ডোন্ট ফরগেট মি বলেছি, আর কি গান, আনাড়ি, জাহাঙ্গীর আজাদ, দীপন, ফুয়াদ ইবনে রাব্বি অ্যান্ড মনিরুল আলম টিপু।
1: আমার কাছে প্রশ্ন, ধর আপনার সুরগুলো যে এরকম মেলোডিয়াস হচ্ছে, এরকম আপনার কোন কোন জায়গাতে আমরা দেখছি যে খুব চঞ্চল হচ্ছে, এটাতে আপনার প্রভাব কতটুকু, আপনার সুরকারের প্রভাব কতটুকু?
0: সুরকাররা তো অবশ্যই খুব বিরাট বিরাট মানুষ, আমার সুরকার গুলো লক্ষ্মী বন্ধু প্রবণ মানুষ তো আমাকে ভাইয়া। হ্যাঁ, এগুলো আসলে তখনকার একটা ফিলিং এর মতো, যেমন আনাড়ির প্রথম আনাড়ি যখন আমরা মাইক্রোফোনের সামনে যাব, তখন
1: একটু ছোট্ট
0: তো
1: একটা
0: অনেক
1: বলে নেই,
0: মজা।
1: একজন একজন লিখেছেন যে জাহেদা সরকার লাকি, তিনি লিখেছেন যে আমি দেখছি নরসিংদীর চিনিসপুর থেকে, আপনার কাছে কেমন লাগছে? নরসিংদীর চিনিসপুরেই আমাদের এই মেহের মামার আপার ভূইয়া বাড়ি। আচ্ছা, তারপরে আপনি বলেন, বলছিলেন যে আপনার গানগুলো কেন এরকম মেলোডি এরকম ইয়ে হচ্ছে।
0: এগুলা আসলে শামীম ভাই, আমি ওই আমাকে দিয়ে দিল দীপন ভাই, যে গান তো রিহার্স করেছি আমরা কিন্তু স্টুডিওতে বসে আগে, তো তারপর যখন আসলেই স্টুডিওতে গেলাম, মাইক্রোফোন বড়, শ্রুতি বড়, স্টুডিও বড়, মেশিন পত্র, ও মাই গড, তো আমি বললাম যে কি করব, কি গাবো, তখন যাও দেখো, তো ওই জানারি গাওয়া হলো আর কি। তারপরে এই যে লাস্ট অব্দি যাযাবর গিয়েছি না 2019-এ, যাযাবরটা যতক্ষণ না যাযাবর, যে আমি আমি যে যাযাবর ওয়ার্ডটা বলবো শাহিম ভাই, এই ওয়ার্ডটার পিছে হতে হবে সেই রকম একটা পাঞ্চ, যেটা ইটস নট গোয়িং টু বি ইজি টু রেপ্লিকেট, ইউ নো, যে আমার এটা সিগনেচার একটা কিছু হবে, যে যাযাবর বললে যেন মানে আপনি মানে ওই এনার্জিটা ফিল করেন, যেটাতে যেটা আমি চাইছি যে আপনি ওই রকম একটা আউটপুট যতক্ষণ না দিলাম দেওয়া হলো। অফকোর্স ইটস আ মোমেন্ট থিং, কোনো ফর্মুলা নাই, কোনো কোনো রিহার্সাল বলে কিছু, ইটস জাস্ট আই উডন্ট আই ডোন্ট নো শাহিম ভাই। তারপর তুমি আছো বলে হাবিব একদিন আমাদের হলো না গানটা, ভালো লাগছে না, হচ্ছে না, আমি বলো আজকে হইব না, বা আরেকদিন গিয়েই হয়ে গেল, মানে সেদিন হেডফোনটাও আমি মনে হচ্ছিল যে না হেডফোনটা আজকে, আগের দিনটা ভালো ছিল, আজকে ভালো না, তো কিন্তু ওই দিনকার গানটাই সবার কাছে খুব খুব ভালো লাগার মতো হয়ে গেল। তো আসলে কিছুই বলা যায় না কখন কি হয়ে যায়, যে আপনাদের কাছে যে ভালো লাগে এটাই আমার আমার চেষ্টা, এটাই আমার মানে এটা আমি আল্লাহর কাছে কিভাবে ধন্যবাদ দিব জানি না, যে একটা গান যখন মানুষের ভালো লাগে, এটা আসলে এটা সুরকার গীতিকার গায়ক গায়িকা কাউরি মনে হয় কখনো ওনারা আগে থেকে রেডি থাকেন না, ওনারা জাস্ট চেষ্টা করেন যে আমাদের গানটা দারুণ হয়, তো যখন কেউ ভালো বলে তখন ভাইয়া বলতে পারবো না কেমন লাগে। আর ইউনো শামিম ভাই, আমি আপনাকে একটা সিক্রেট বলি, আই নো আই এম ওভারল্যাপিং ইউর টাইম, সিক্রেট বলি, আমার সব
1: না না
0: গানের
1: না,
0: আমার
1: নো প্রবলেম,
0: আমি সব বাকি যে আমার হিস্ট্রি ওখানে আমি কি আছি করে জানি, বাট যাযাবরটা ভাই আমার আমার ভীষণ প্রিয় একটা গান, আর আমি সত্যি ওইটার যে সাকসেস এনজয় করেছি, আমি প্রথম বুঝতে পেরেছি যে মানুষ আহা একটা গান পছন্দ করেছে, এবং এবং এটা আমার একটা বিরাট ইনপুট আছে এই গানটার ভিতরে, উই রিয়েলি স্ট্রাইভড টু ডু দ্যাট। আমি বিটিভির আনন্দমেলার এবারেও উপস্থাপনা করেছিলাম গত 2019 সম্ভবত, তো ওইটাতেও এটা টেলিকাস্ট হয়েছিল গানটা, তো ইট ওয়াজ আ বিগ থিং ফর মি, মানে আমি কত বড় গান গেয়ে ফেলেছি জানি না, বাট আমার
1: আমরা বুঝতেই পারছি যে আমরা বুঝতে পারছি যে আপনার প্রিয় গান কোনটা এবং কোনটা আপনি,
0: না না না না
1: তাই না?
0: না না এটা না, এটা প্রিয় ইন দ্য সেন্স ইয়া, বাট আমার আরেকটা গান আমি আপনাকে শেষে যাওয়ার সময় শোনাবো, ওটা ইজ ডিফারেন্ট।
1: তাহলে যাচাই গাইবেন না?
0: যাযাবর গাইবো, আপনি শুনতে চাইলে তো অবশ্যই গাইবো।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো চাইলে সবগুলো শুনতে চাই, কিন্তু এখন আপনার কাছে তো সব বেশি শুনতে চাওয়া তো একটু অভদ্রতার পর্যায়ে পড়ে যায়। আমি তো আবার একটু ভদ্রলোক।
0: আচ্ছা ভাই, কাম অন, ব্রাদার্স আর নেভার টু ভদ্র না, ব্রাদার্স নেভার
1: থ্যাংক ইউ
0: শুড বি ভেরি ভদ্র, ইট শুড বি ডিমান্ড।
1: থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে যা যা বল।
0: যা যা বল।

0: চলো। ডি সি দা ভিডিও, আমরা ইজিপ্টে ওটার কয়েকটা জায়গা পিকচার দেখ করেছি, তো প্লিজ লুক এট ডি সি দা ভিডিও, অলরেডি ভিডিও আছে এটার। তো
1: নাইস নাইস, আমরা এক পর্যায়ে। তা আমার প্রশ্ন যে আপনার এখন ড্রিম কি, আপনি সামনে আর কি অ্যাচিভ করতে চান, কোন কোন কাজটা আপনি মনে করছেন আপনার বাকি আছে বা সামনে পরিকল্পনায় আছে?
0: এখন ওয়েলবিংটা আমার ড্রিম, ওয়েলবিং, যেমন আমি সুস্থ থাকার ব্যাপারটা। তারপরে যেহেতু এখন অনেকটা অনেকটা নিজের জন্য সময়, নিজেকে দেখারও একটা বিষয় আছে, যে নিজের রেট্রোস্পেকটিভ কিছু সময় আমরা সবাই পুরো পৃথিবী পার করছি, এবং পুরো পৃথিবীতে আমি দেখছি মানুষ একটু ওয়েল ফুড, ওয়েল থট, এই ব্যাপারগুলোর দিকে, যোগা, তারপরে আরো যে ওয়েলবিং এর যে অ্যাপারেটাস গুলো নিয়ে মানুষ অনেক ভাবছে, আমিও ঠিক তাই। আর কাজের স্বপ্ন হলো যে এখন যেটা আপনাকে বললাম, যে প্রতি মুহূর্ত কে 5 গুণ করে না বাঁচলে হঠাৎ করে যে মরেটা যাব। তারপরে তো মানে ধরেন মৃত্যু কিন্তু মুসলমানের কাজই হলো যে আমার এখনই মৃত্যু, এটা ভেবে পৃথিবীতে চলা, আমি সেভাবেই চলি। কিন্তু তাও COVID-19টা হলো আরো শিক্ষা দিয়ে যাচ্ছে যে আসলেই কিন্তু এই কথাটা ঠিক, এটা বুঝে শুনে চল। তো যেই কারণে এখন কাজের বিষয়ে বা চিন্তা ধারা, চিন্তা ভাবনা, ব্যবহার, সবকিছুর ভিতরে একটা টাইম লিমিটের একটা বিষয় আছে। তো ওই টাইম লিমিটের মধ্যে থেকে যতটা 5 গুণ 10 গুণ করে কাজ করা যায় সেটাই এখন এন্ডেভার। এবং থ্যাংকস টু ডিজিটাল ওয়ার্ল্ড, যে আমরা খুব ভালো, খুব ইজিলি কানেক্টেড, যার কারণে উই ক্যান ডু কোলাবোরেশন। যেমন আমার এই মুহূর্তে সামহাও, আমি জানি না হবে কিনা কাজটা, সামহাও বলাও ঠিক কিনা, বলি যে যে নাও হতে পারে কাজটা, যে
1: বলো।
0: শেকেন স্টিভেন্স এর নাম আছে, যে বিকজ আই লাভ ইউ, ও আপনি আপনি শুনিয়ে দিতে পারি চাল্লাইন। তো ওই
1: হ্যাঁ প্লিজ প্লিজ,
0: গানের লিরিসিস ছিলেন গর্ডন ক্যাম্পল, তো ওনার সাথে যুক্তরাজ্যে একটা কোলাবোরেশনের কথাবার্তি হচ্ছে। তো এখন ওটা
1: আচ্ছা
0: হবে কি না হবে এরকম কিছু কোনো ইয়ে নাই। তারপরে দেশের ভেতরেও কিছু আমি নতুন কাজ করছি, স্বপ্ন দেখছি, প্ল্যান করছি। তারপর যুক্তরাষ্ট্রে বেসিক্যালি আমার আমার ফ্লাইং কার্পেট, যে বম্বে বেসড যে অর্গানাইজেশন কাজ করি, আশিস মানচন্দা, উনি খুব ফেমাস সাউন্ড ইঞ্জিনিয়ার, তো উনি ইউএসএ তে কাজ করছেন এই মুহূর্তে। তো সেখানে কিছু আমরা কোলাবোরেটিভ কাজ করছি, গান বানাচ্ছি। সো থিংস আর গোয়িং, থিংস আর ফ্লোয়িং। আর এখন তো এই এই র্যাবিট হোল এর লাইফ মনে হয় পার্মানেন্ট কিনা জানি না, যে বাইরে গেলেই অসুখ ধরবে, মানুষের সাথে ইন্টারাক্ট করতে গেলে এই অসুখ ধরবে, তো এইভাবে লাইফ মাস্ট গো অন, ইউনো। সো উই হ্যাভ টু ওয়ার্ক, উই হ্যাভ টু সিং, উই হ্যাভ টু আর্ন, এর কথা জানি না হাউ থিংস আর গোয়িং বি, বাট উই হ্যাভ টু মুভ অন, উই হ্যাভ টু কিপ অন গোয়িং ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। সো এই তো লাইফ গোস অন, অ্যাজ লং অ্যাজ
1: সেটাই
0: ইউ ব্রিথ।
1: সেটাই। আমরা সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমরা জানি যে আসলে একটা আড্ডাতে আমরা মেহেরিন মাহমুদ সম্পর্কে যা পুরোটা জানতে পারবো না, অনেক রহস্যময়ী এই আমাদের এই গায়িকা এবং অনেক ইন্টারেস্টিং। আমি জানি যে আমরা দিনের পর দিন আমরা গল্প করতে পারবো, তার প্রতিটা দিন কিভাবে কাটে, প্রতিটা সময় কিভাবে কাটে, কোন বই পড়ছেন, কোন বন্ধুর সাথে উনি এনজয় করছেন টাইমটা, সন্তান ফ্যামিলি কিভাবে সময় দিচ্ছেন, কিভাবে সামলাচ্ছেন, অনেক কথা আমাদের বাকি। তো আজকে না আমরা আরেকদিন একটা আড্ডায় বসবো, আমরা আজকে আপনার সেই শেষ গানটা শুনতে চাই। হ্যাঁ জি,
0: পার্ট 2।
1: পার্ট টু, পার্ট টু তাহলে আমরা বলে নেই, আমরা আজকের মতো বিদায় জানাচ্ছি। আপনি আমরা সিস্টার গানটা শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাব। জি খালাম্মি, আমি
0: আমি
1: ফেরদৌসী রহমান, তো আপনি। জি খালামণি বললাম, আমরা ফেরদৌসী রহমানের কাছ থেকে আমরা তো ছোটবেলায় গান শুনতাম, এবং ফেরদৌসী রহমান কিন্তু আপনার, আপনি ওনাকে কাছে থেকে দেখেছেন। হ্যাঁ, আপনি তাহলে একটুখানি ফেরদৌসী রহমান সম্পর্কে বলে দেন, এটা খুব ইন্টারেস্টিং
0: ও খালা
1: আমি শুনতে
0: সম্বন্ধে
1: চাই।
0: কি বলবো, খালা সম্বন্ধে বলতে পারাটা তো আমার একটা সৌভাগ্য। তবে যেহেতু সময় কম, আমরা শেষের দিকে এসে পড়েছি, খালার সাথে, খালা কিন্তু বেসিক্যালি আমার আমার আম্মার জুনিয়র ফ্রেন্ড, এবং আমি কিন্তু শ্রদ্ধেয় আব্বাসউদ্দিনের মানে খালার যে আম্মা, তার সাথে আমি ছোটকালে দেখা করেছি, মানে আমি ওনার ওনাকে দেখেছি ইন পার্সন। তারপরে তো খালার সাথে আমার যে আমার এখন যে স্ক্রিন টিন পরিচয়, আমার অনেক আগে থেকে খালাকে চিনি, খালার পরিবারকে চিনি, আব্বাসউদ্দিন মানে ভাই বলি যেহেতু, এমনকি আমি শিল্পকলে আব্বাসউদ্দিন ভাইয়ের সাথে বহু বছর কাজ করেছি, এবং ওনার তো বহু বছর বলতে যে উনি যখন ডিজি ছিলেন তখন আমি কাজ
1: মানে
0: করেছি, তো বিভিন্ন
1: মোস্তফা
0: ইভেন্টে
1: মোস্তফা
0: ওনার কাছে
1: জামান
0: ছিলাম,
1: আব্বাসি ভাইয়ের সাথে, মোস্তফা জামান আব্বাসি
0: বিভিন্ন
1: ভাইয়ের সাথে,
0: জি জি জি
1: রাইট?
0: বিভিন্ন লেভেলে ওনাদের সাথে আমার সখ্যতা পরিচয়। তারপরে নাশিদ আপা
1: রাইট,
0: ও, তারপর শামিনী আপাদের সাথে, শামিনী আপা আমার সিনিয়র ছিলেন স্কুলে, তো এরকম আর কি। তারপর তো
1: রাইট,
0: আব্বাসউদ্দিন সঙ্গীত একাডেমির আমি প্রথম ব্যাচে স্টুডেন্ট, কারণ খালা আম্মাকে ফোন করে বললো যে বুবু আমি এরকম খুলবো স্কুল, তুমি তোমার বাচ্চাটাকে পাঠিয়ে দাও।

0: যেটা আল্লাহ দেয় নাই, সেইটার জন্যও ধন্যবাদ দিবেন, সেটার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করবেন। কারণ হয়তো ওই জিনিসটা দিলে আপনার ক্ষতি হতো বা কোনো রকমে আপনি হয়তো বাধাগ্রস্ত হতেন, তো যেটা দেয়নি সেটার জন্য আরো বেশি বেশি আপনার তেমন এটা কি
1: একটা খুবই
0: সংশোধন
1: খুবই
0: করতে কেউ নাই।
1: সুন্দর একটা জায়গা বলেছেন, যে এই যে আমাদের অনুষ্ঠান যদি কেউ শুনে থাকেন, আমাদের অনেককে আমরা বলতে শুনি যে আমার জীবনে কিছু হচ্ছে না, আমি খুবই হতাশ, আমি হতাশ হয়ে যাচ্ছি, এরকম এরকম। তো আপনি যে জিনিসটা চেয়েছিলেন সেটা তো আপনার চাওয়া, আর যদি সৃষ্টিকর্তা সেটা আপনাকে না দিয়ে থাকেন তাহলে সেটা সৃষ্টিকর্তার চাওয়া। তো সৃষ্টিকর্তার চাওয়াটা নিঃসন্দেহে আপনার চাওয়ার চাইতে বড় বেশি কাজের হবে, কারণ সেই জন্য আমাদের ধন্যবাদ দিতে হবে। যে আপনি ফেরদৌসী রহমান আমাদের খালামণির কথা আপনি বললেন, খুব ইন্টারেস্টিং। জি, তো আমরা আপনার সেই গানটা দিতে চাই, আপনার প্রিয় গানটা।
0: সবাইকে আমার খোদা হাফেজ, আমার সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে আমার যারা অন্য কি বলবো, গুড বাই, নমস্কার, এবং শামীম ভাইকে অনেক ধন্যবাদ। শামীম ভাই, আমি কিন্তু এই অনেকদিন পরে লাইভ করলাম এবং এটা আপনি বলেই আমার এত আনন্দ ঘন কিছু মুহূর্ত কাটলো। সবাইকে আমার রমজানুল মুবারক, এবং সামনে ঈদ আসছে, জানি না কার জীবনে কিভাবে আসবে, কিন্তু সবার যেভাবে আসুক না কেন সেটাকে আমরা যেভাবেই পারি সুন্দরভাবে হৃদয়ঙ্গম করব, প্রতিটা দিন যেন সবার সুন্দর কাটে। আমি আমার শেষ গান দিয়ে আপনাদেরকে গুড বাই জানাচ্ছি।

যাও আমার।

ফকির লালন কয় কুলের প্রতি।

0: Muita língua estranha.
1: অসাধারণ অসাধারণ, সেই ওহে দয়াময়, পারে লয়ে যাওয়া মায়। সুপ্রিয় দর্শক, আমাদের আপনারা যারা শুনছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে, আমরা এখানে বিদায় নিতে চাই এক কথা। আমরা নিউ ইয়র্কে যেটা দেখেছি যে হাজার হাজার হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেছে শুধু এই করোনার একটু সাবধানতা না অবলম্বন করার কারণে, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন একটু আপনারা হাত না ধুয়ে চোখ কান নাক মুখ একদমই হাত দেবেন না, আর মুখটা ঢেকে রাখুন, আপনার নিঃশ্বাসটা ঢেকে রাখুন, একটু সাবধানে একটু দ্রুত যদি আপনারা নিজেদেরকে আড়াল করে রাখতে পারেন, আবার সেই সুন্দর সময়টা চলে আসবে। আমাদের অনেক প্রিয় মানুষকে আমরা হারাচ্ছি, আমরা এই পুনরাবৃত্তি আমাদের প্রিয় বাংলাদেশটাতে দেখতে চাই না, ফলে আমরা চাই যে আপনারা সবাই একটু সাবধান থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার আপনার এই অত্যন্ত মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই,
0: Thank
1: আজকের
0: you
1: মতো বিদায়।
0: so much for having me. Thank you.

কাল রাতে বৃষ্টিকে মনে হচ্ছিল নারীর কান্নার মতো। অথচ তোমার রোদন কি করে পানি ঝরার শব্দের মতো।

ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না। জগৎ সংসারের এই তো নিয়ম, কেউ পায় কেউ হারায়, হারানোর বেদনায়।

চোখের জলে ভেসে চলেছি, অজানা ঠিকানায় আমি পথে নেমেছি, আজও মনের মানুষ পেলাম না। সাউন্ডটেকের রিমেক ক্যাসেট সিডি আবার ফিরে এলাম।

সঙ্গীত আকাশে শ্রেষ্ঠ তারকা, নাম এন্ড্রু কিশোর। সেই এন্ড্রু কিশোরকে নিয়ে সাউন্ডটেকের এবারের নিবেদন, নতুন ক্যাসেট এবং সিডি আবার ফিরে এলাম।

তারকার সেরা তারকা শিল্পী অ্যান্ড্রু কিশোরের জীবনের শ্রেষ্ঠ গান নিয়ে নতুন ক্যাসেট এবং সিডি আবার ফিরে এলাম, পাওয়া যাচ্ছে সারা দেশে সর্বত্র।

0: ঋতুর দেশ বাংলাদেশ, এক একটি ঋতুতে এক এক রূপ, রূপ শুধু ঝরে ঝরে পড়ে মাটিতে মায়াবী শ্যামলতা।
1: আদিগন্ত সবুজে ছাওয়া, হলুদ শস্যের গান বাজে বাতাসে বাতাসে,
0: এত রং এত রূপ সকালে দুপুরে সন্ধ্যা ও রাতে।
1: ছয় ঋতু বারো মাসে শত রূপে কতবার সাজে অপরূপা রূপসী পল্লী আমার।

কবিবর, কবে কোন বিস্তৃত বরষে কোন পূর্ণ আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত? মেঘমন্দ শ্লোক বিশ্বের বিরহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে।

0: আই হোপ আপনারা সবাই ভালো আছে। এখান থেকে যারা যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে শুভ সকাল, যারা যারা বাংলাদেশে দেখছেন তাদের সবাইকে শুভ সন্ধ্যা। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইড স্ক্রিনে কে পাবেল ভাই, আমাদের খুবই খুবই পরিচিত ভাইরাল সং খ্যাত সিঙ্গার পাবেল। বুক চিন চিন করছে, আমরা সবাই কম বেশি জানি, অন্য কারো তা না, আমাদের আমার পাশে রাইট সাইডে, হয়তো আপনাদের লেফট সাইড হতে পারে, যাকে দেখতে পাচ্ছেন ইনি সেই ব্যক্তি, হচ্ছে ভাইরাল সিঙ্গার, হচ্ছে খুব খুব খুব ভাইরাল একজন সিঙ্গার যদি আমাকে বলতে হয় আর কি। এইভাবে কেমন আছেন ভাইয়া, কেমন যাচ্ছে জীবন, কিরকম গেল ঈদ এবং কেমন গেল রোজা?
1: হ্যালো টু এভরিওয়ান যারা এই লাইভটা দেখছেন, এন্ড আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, এবং আলহামদুলিল্লাহ লাজা এখন পর্যন্ত সুস্থ রয়েছে, এটার জন্য শুকরিয়া আদায় করছি। আপনি কেমন আছেন?
0: আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন, খুব ভালো লাগলো। কেমন গিয়েছে রোজার মাসটা, কি নিয়ে ব্যস্ত ছিল, ঈদে কি নিয়ে ব্যস্ত ছিল, যদি আমাদের দর্শকদের একটু জান।
1: যেহেতু আমি চিটং এ আছি, তো আমার বাসাতেই কেটেছে রোজা এবং পাঁচক নামাজ, যেগুলোতেই ছিলাম, মানে গান থেকে একটু দূরে ছিলাম যেহেতু ঢাকায় ছিলাম না, ঢাকায় থাকলে হয়তো স্টুডিওতে কাজ করা হয়। তো এই মানে ঈদে আমি টার্গেট করেছিলাম অ্যাটলিস্ট একটা গান সবাইকে উপহার দেব,
0: অবশ্যই
1: সবার এক্সপেকটেশনও ছিল এটা। আমার ফুল ইনবক্স, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক সবখানে শুধু একটাই মেসেজ ছিল ঈদের আগে, যে ঈদে কোনো গান পাচ্ছে কিনা। সো আই এম সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি তাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি। বাট আমার ইচ্ছা ছিল, আমার দুই তিনটা গান অলরেডি রেডি, জাস্ট শুটিং করা বাকি ছিল আমাদের। সো যেহেতু আমি ঢাকায় ব্যাক করতে পারিনি লকডাউনের কারণে, সো দ্যাটস ওয়াই আমি শুটিংটা করতে পারিনি। অ্যান্ড আই হোপ কিছুদিনের মধ্যে আমরা শুটিং এ যাব, যদি দেশের পরিস্থিতি ঠিক থাকে। সো আশা করছি গানগুলো সবার ভালো লাগবে, এবং আমি খুব আশাবাদী গানগুলো নিয়ে, আপকামিং সং যেগুলো করেছি।
0: আপনি বেসিক রিসেন্টলি কয়টা গানের উপর, গানগুলো কি সেরকম আমাদের বুক করছে এই ধরনের না অন্য ধরনের আমাদের দর্শকরা?
1: একটু বলবো যে মানে ফান লাভিং সং, যেটাকে বলবো মানুষ মজা করতে পারবে, পারফর্ম করার মতো গান। সো বুক চিনচিনের মতো তো হবে না, বাট কিছু ভালোও হতে পারে। সো মানে একই প্যাটার্নের গান আমি করতে চাই, আর যেহেতু এটা আমার কভার সং ছিল, তো আই হোপ দর্শক এই গানগুলো খুব ভালোভাবে নেবে।
0: অবশ্যই অবশ্যই, আপনার প্রথম গানটাকে এইভাবে আপনাকে পরিচিতি দিয়েছে, আপনি যে গানের মাধ্যমে আমাদের একজন খুব ভাইরাল সিং,
1: প্রথম গান একটু ভুল, এটা অনেকেরই মিস্টেক হয় যে এটা আমার প্রথম গান, হয়তো দিস ইজ নট মাই ফার্স্ট সং। মাই মেডি মিউজিক ক্যারিয়ার হ্যাজ স্টার্টেড ফ্রম 2011, সো 10 বছরের একটা ক্যারিয়ার আমার মিউজিকের, হয়তো ওভাবে ফোকাসে আসেনি কোনো গান। একটা গান আমার বেশ হিট বলবো কি জানি না, বাট ওই গান দিয়ে আমার সবার ভালোবাসা মানে পেতে স্টার্ট করেছি। গানটার নাম হলো শুধু তুমি, 2014 সালে রিলিজ হয়। তো অনেকেই এই জানে না, আমার মনে করে যে বুকিং চিন হয়তো আমার ফার্স্ট সং, দিস ইজ নট,
0: মানে খেয়াল করবেন যে আমি যেটার মাধ্যমে পরিচিতি পাই সবাই কিন্তু ভোটে, সেটাই আমার ভোট। হ্যাঁ, কারণে কিন্তু এই জিনিসটা হয় যে আপনি যেহেতু একটা একটা গানের মাধ্যমে অন্য গানের তুলনায় একটু বেশি এই গানের মাধ্যমে পরিচিতিটা পেয়েছে, তার মানে হচ্ছে এটাই আপনার প্রথম গান, কারণ আপনার নামটা এবং আপনার গানটার মাধ্যমে কিন্তু সবাই আপনাকে চিনতে পারে।
1: এটা হওয়ার কথা স্বাভাবিক, বাট পরে এটা ক্লিয়ার করি আর কি সবাইকে, যে আসলে না পরে মানে আগে আমার 10টা বছর আমার স্ট্রাগলিং, এটা তো আর দেখেন না, সবাই মনে করে যে হয়তো একটা গান দিয়ে রাতারাতি ভাইরাল বা হিট, এটার পেছনে তো অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগল,
0: কারণ গানটা তো আপনি রাইড অ্যাওয়ে শিখে রাইড অ্যাওয়ে একদিনে তো আপনি জিনিসটা করে ফেলতে পারেন, আর গানটা তো আমাদের আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার, তার মানে হচ্ছে করতে করতে হ্যাঁ একটা সার্টেন টাইম পরে হয়তো কোনো একটা গানে আমাদের লাইফে একটা ক্লিক করে। হ্যাঁ,
1: সব শিল্পীদের ক্ষেত্রেই এটা সেই।
0: হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন মাত্র যে প্রথম গানটা আসলে আপনার একটা ছিল যেটা একটু পরিচিতি লাভ করেছে, সেটা শুনবো আজকে। প্রথম যে ভাইরাল গানটার মাধ্যমে আপনি সে গানটা শুনবো, অ্যাবসলিউটলি ইওর চয়েস।
1: ওকে, শুধু তুমি গানটা দিয়ে শুরু করি। গানটা সুর সঙ্গীত করেছিল মশিউর ভট্টি, লিখেছিল নাসিফ ওয়ানি। গানটা আমার ফার্স্ট সলো অ্যালবামের গান। আমার ফার্স্ট সলো অ্যালবাম রিলিজ হয় 2015 সালে। তো ওই অ্যালবামের ফার্স্ট যে গানটা ছিল ওটা আমি 2014 সালে মিউজিক ভিডিও আকারে ছাড়ি, এন্ড ওটাই আমার ফার্স্ট মিউজিক ভিডিও ছিল। এবং আমি আসলে কল্পনা করিনি ফার্স্ট মিউজিক ভিডিও হিসেবে এতটা পরিমাণ রেসপন্স পাবো সব জায়গা থেকে। তো গানটা ট্রাই করছি।

0: থ্যাংক ইউ।
1: খুবই খুবই খুবই চমৎকার একটা গান। এই গানটা তো আমরা ওইভাবে শুনতে পাইনি আপনার কাছ থেকে, কিন্তু এটাই আপনার ক্যারিয়ারের জন্য একটা প্রথম গান আপনি যদি
0: বলেন। প্রথম মিউজিক ভিডিও হিসেবে বেশ সাড়া পেয়েছে,
1: বেশ সাড়া পেয়েছে। সেই মিউজিক ভিডিওতে আপনি কি মডেল ছিলেন নাকি?
0: তখন আমি যদি বলতে হয় যে মডেলিং এর কথা মাথায় ছিল না, তো ছোট ছিলাম অনেক, তো মডেল ছিল খান মাহি একটা ফিমেল আর্টিস্ট ছিল, বাট এখন থেকে আমি নিজে করার ট্রাই করছি আর কি। এবং আমার লাস্ট মিউজিক ভিডিও ছিল, আমার টোটাল তিনটা মিউজিক ভিডিও রিলিজ হয়, এরপর আমি তিনটা বছর গ্যাপ দিয়েছিলাম। এটা আমার মানে ভুল বলবো, কজ একটা গান যখন দর্শক ভালোভাবে নেয় তখন কিন্তু পরবর্তীতে আরো গান চায় মানুষ। তো আমি তিনটা বছর হচ্ছে ব্রেক নিয়েছি, ব্রেক বলতে আমি অতটা মাথায় ছিল না যে আমার গান দিতে হবে, অত অত কিছু বুঝতাম না। দ্যাটস ওয়াই আমি একটু পিছিয়ে করেছিলাম, এটা আমি বলবো। দেন সেকেন্ড হয়ে তুই ছাড়া, ওটা মোটামুটি ছাড়া ছিল, ইরফান সাজ্জাদ ছিল আমাদের মডেল। আর থার্ড মিউজিক ভিডিও যেটা ছিল ওটা হচ্ছে আমার লাইফের বলবো ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক, কজ ওটা আমাদের সবার প্রিয় পাঞ্জাবি ওয়ালা খ্যাত শিরিন জাওয়াত, ওনার লাইফের ফার্স্ট ডুয়েট সং আমার সাথে, গানটার নাম হচ্ছে প্রীতি নেশা। ওটাই আমার লাস্ট মিউজিক ভিডিও ছিল, এরপর আর মিউজিক ভিডিও করা হয়নি।
1: আর অল্প অল্প খানিকটা,
0: হ্যাঁ ডেফিনেটলি,
1: হ্যাঁ।
0: সো গানটার নাম হচ্ছে প্রীতি নেশা, গানটা রিলিজ হয় ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে, এন্ড সুর সঙ্গীত এবং কথা সবকিছুই আবরাল সাইডের ছিল আমার ফ্রেন্ড। সো গানটা একটু ফোক বেস এর, ফার্স্ট মানে ফার্স্ট টাইম এই ধরনের গান আমার ট্রাই করা হয়েছে, সো ট্রাই করছি।

0: বাহ, অসম্ভব সুন্দর গান কিন্তু।
1: থ্যাংক ইউ সো মাচ।
0: আমি একটু দর্শকদের সাথে কথা বলে নিই এর মধ্যে। আল নাহিয়ান বিউটিফুল, থ্যাংক ইউ শামিম ভাই লিখেছেন দেখি, থ্যাংক ইউ সো মাচ। শুভ, কি অবস্থা, কোন গানটা আপু, কোন গানটা আপু, গান তো চলতেই থাকবে, আপনি কোন গানটা শুনতে চাচ্ছেন প্লিজ? আপনাদের রিকোয়েস্ট আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনাদের যদি আমাদের আজকের অতিথির থেকে কোনো সুন্দর কোনো স্পেশাল রিকোয়েস্টের কোনো গান শুনতে ইচ্ছা করে অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, আমরা সেটা আপনাদেরকে শোনানোর অবশ্যই চেষ্টা করবো। শুভ ভাই বলেছেন সুন্দর গান, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে কমপ্লিমেন্ট দিই। আপনারা সুন্দর লিরিক লাস্টেরটা, ওয়াও। হ্যাঁ, আমি কিন্তু রিকোয়েস্ট করেছি একটু শোনানোর জন্য, সেই সেই সুবাদে আপনারা সবাই শুনতে পেয়েছেন, গানটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। হ্যাঁ, আপনার আসলে গানের দিকে আসা বা গানের প্রতি এভাবে নিজেকে মানে একটা কর্মব্যস্ততা হিসেবে নিয়ে নেওয়া, সবকিছুর পিছনে কোনো বিশেষ অনুপ্রেরণার মানুষ বা কোনো কিছু কি আপনাকে অনুপ্রাণিত করে বা আপনাকে পজিটিভ মোটিভেট করে যে হ্যাঁ যদি আমি এটাতে থাকি তাহলে বা আমি আমার নিজেকে একজন বেটার পার্সন হিসেবে নিজের সাথে নিজে জাস্টিফাই করতে পারবো এরকম কোনো কিছু?
2: ওকে, ফার্স্ট অফ অল আমি বলবো যে গানটাকে কিন্তু আমি এখনো পেশা হিসেবে নিইনি। জালারদের কান্ট্রিতে এটাতে মানে পেশা হিসেবে নেওয়াটা ইটস কোয়াইট টাফ,
0: চ্যালেঞ্জিং বলতে গেলে।
2: ইয়া, ডেফিনেটলি চ্যালেঞ্জিং। তো এটা আমি শুরু থেকেই শখ হিসেবে করি, শখে গান করি। সো আর আমার স্টার্টিংটা আমি বলবো যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেহেতু মিউজিক্যাল না, সো ওই ক্ষেত্রে আমার ছোটবেলা থেকে যে গান শেখার বিষয়টা আমার ক্ষেত্রে ওটা করতে পারিনি, প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন ছিল। সো দ্যাটস ওয়াই আমার শিখে শিখে শুনতে শুনতে মানে গাইতে গাইতে শুনতে শুনতেই শেখা। আর হচ্ছে আমার স্টার্টিং হয়েছে রাফাত রাজীব ভাইয়ের হাত ধরে, তখন তো অ্যালবামের যুগ ছিল। তো আমার টোটাল 10টা মিক্স অ্যালবাম কাজ করা হয় 2011 থেকে 2015 সাল পর্যন্ত, প্রত্যেকটা মিক্স অ্যালবামে একটা করে গান ছিল। আর সলো অ্যালবাম রিলিজ হয় 2015 সালে, আর প্রায় 12টা গান ছিল ওখানে, বাংলাদেশের সব ট্যালেন্টেড মিউজিশিয়ানস ছিল, কম্পোজার, লিরিসিস্ট, কো-আর্টিস্ট। তো এই অ্যালবামের থেকেও বেশ ভালো সাড়া পেয়েছিলাম। দেন যেটা বললাম, 3টা মিউজিক ভিডিও, এই করতো নাটকে গাওয়া স্টার্ট করি, শিল্পী সহ টোটাল 5টা নাটকে গিয়েছি। আর অনুপ্রেরণা আমার মানে গাওয়ার ক্ষেত্রে ইন্সপিরেশন বলবো, যাকে দেখে আমার গাইতে ইচ্ছে হলো, যার গান শুনে আমাদের সবার প্রিয় হাবিব ওয়াহিদ ভাই, ওনার গান শুনে আসলে আমার গান গাইতে ইচ্ছে হলো ফার্স্ট টাইম। আর ফ্যামিলি থেকে আমার আম্মুই বেশি সবচেয়ে বেশি সাপোর্ট মানে শুরুতে সাপোর্ট দিয়েছিল, এরপর তো ভাইরা আব্বু সবাই, বাট ফার্স্টে আম্মুটা মানে আম্মুর কি বলবো পেছন থেকে যে সাপোর্ট দেওয়াটা সব দিক থেকে, তো ওটা। আর চিটং থেকে ঢাকা গিয়ে কাজ করা ইট ওয়াজ টাফ ওই সময়ে, বিকজ এখন তো সবকিছু ইজিলি পাওয়া যায় আমাদের হাতের কাছে, সবকিছু ইন্টারনেট বলেন সবকিছুই ফাস্ট এখন, তখন তো অতটা ফাস্ট ছিল না। 2011 এর দিকে ইট ওয়াজ টাফ সবার সাথে যোগাযোগ করাটা, তো ডেফিনেটলি আমার অনেক কষ্ট করতে হয়েছে, স্ট্রাগলিং করতে হয়েছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা সেম, সাকসেসের পেছনে স্ট্রাগলিং থাকে,
0: অবশ্যই
2: আমার ক্ষেত্রেও আছে।
0: অবশ্যই স্ট্রাগল না করলে আপনি তো মানে সবকিছু আমাদের জন্য যারা আমরা অ্যাকচুয়ালি ওই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি তাদের জন্য আমাদের বলতে, কিন্তু যখন স্ট্রাগল পর আপনি সাকসেসটা পান ওটা কিন্তু একেবারে রিয়েল একটা অ্যাচিভমেন্ট। বলতে পারেন যে এক্সপেকটেশন থেকেও না থাকার জায়গা থেকে একটা ঠিক অ্যাচিভমেন্ট। আপনার পছন্দের প্লেয়ার কে যদি জিজ্ঞেস করি, আপনি কাকে কনসিডার করেন পছন্দের,
2: ক্রিকেট অর ফুটবল?
0: লাইক ক্রিকেট বলতে পারি, যেহেতু আমাদের ক্রিকেটের ভক্ত, খুব ক্রিকেট বেসড সবকিছু মিলিয়ে।
2: ক্রিকেট, আম ক্রিকেট লাভিং পারসন, আমি ক্রিকেট খেলতে ভালোবাসতাম, ক্রিকেট দেখতে ভালোবাসি। তো বাংলাদেশের প্রত্যেকটা খেলা আমি দেখি, ইভেন আজকেও দেখেছি লাইভ, শুরুর আগ পর্যন্ত দেখছিলাম, মাঝখানে চেক করছিলাম, বাংলাদেশ অলরেডি জিতে গিয়েছে, সো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট অ্যান্ড কংগ্রেচুলেশন জানাই। আর হচ্ছে আমার ফেভারিট প্লেয়ার, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই আমার ফেভারিট, বাট যদি স্পেসিফিকলি বলতে হয় তাহলে সাকিব আল হাসান।
0: আচ্ছা, ফেভারিট কথাটা আমার খুব প্রত্যেকটা প্লেয়ারই আমার ফেভারিট, কারণ প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কারণে কিন্তু আমাদের টিমে আছে এবং আমাদের সুন্দরভাবে
2: সবারই কন্ট্রিবিউশন
0: থাকে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই কথাটা খুব ভালো লাগে। আর হচ্ছে যদি বলি যেটা মানে হচ্ছে ফুটবলে কি কোনো পছন্দ আছে আপনার?
2: ডেফিনেটলি আই লাভ মেসি, আর্জেন্টিনা ফ্যান আমি, সো মেসি আমার খুব ফেভারিট।
0: আচ্ছা, শাহরিন ইকরাম জাহান বলেছে সুন্দর হচ্ছে প্রোগ্রাম,
2: থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।
0: রাসেল ভাই লিখেছেন ঢাকা থেকে দেখছি সুন্দর, আমি একটা ভাইয়া লিখেছে আমি একটা জিনিস দেখলাম দেশের ম্যাক্সিমাম মিউজিশিয়ান চিটাগাং থেকে, এটা কি
2: ম্যাক্সিমাম? দ্যাটস ট্রু, লেজেন্ডারি মিউজিশিয়ান হতে শুরু করে এখন নতুন যারা কাজ করছে বেশিরভাগই চিটাগাং থেকেই বিলং করে, এটা আমার কি বলবো ভালো লাগে শুনতে।
0: আচ্ছা, এটার একটা কারণ আছে, এটা এটার কারণ হচ্ছে এরকম নদী নদী ঠিক আছে, আবহাওয়া ঠিক আছে, সবকিছু দেখলে মানুষের খুব গায়ক হতে ইচ্ছা
2: করে, সাগর পাহাড়,
0: হ্যাঁ হ্যাঁ সাগর পাহাড় পর্বতমালা এগুলোর প্রতি থাকলে আশেপাশে মানুষের খুব একটু মুড সুইং করে, একটু গায়ক হয়ে যেতে পারে, গায়িকা হতে ইচ্ছে, এটা থেকে হয়তো বা চিটাং থেকে সবাই একটু বেশি মিউজিক মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড। আর হচ্ছে পরে আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাই, যেহেতু অনুষ্ঠানে অনেকখানি আমরা সময় পার করে এসেছি, আমরা কি আপনার সেই বিখ্যাত ভাইরাল গানটা কি একটু শুনতে পারি যদি আপনি কিছু মনে করেন?
2: হ্যাঁ ডেফিনেটলি, গানটার ব্যাপারে একটু কথা বলতে চাই।
0: হ্যাঁ অবশ্যই জানতে চাই,
2: বিকজ গানটা আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলবো আমি,
0: ডেফিনেটলি
2: বিকজ এত পরিমাণ ভালোবাসা এটা আসলে আনএক্সপেক্টেড, এখনো পর্যন্ত নন-স্টপ, নট অনলি এটা যে টিকটক লাইকি ফেসবুক ইউটিউব এখানে যে সীমাবদ্ধ আছে তা না, রমজানে হয়তো একটু অফ ছিল যেহেতু কোনো বিয়ে শাদী বা জন্মদিনের অনুষ্ঠান ওভাবে পালিত হয়নি, প্রত্যেকটা প্রোগ্রামে মানুষ পারফর্ম করে মানে করছে গানটাতে, ছোট থেকে বড়রা পর্যন্ত, এটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড গানটা যে ভাইরাল হয়েছে, ভাইরাল ইটস নট বিগ ইস্যু, কিভাবে ভাইরাল হয়েছে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ভাইরাল কিন্তু দুইভাবে হয়, পজিটিভ নেগেটিভ, আমাদের দেশে বেশিরভাগই নেগেটিভ জিনিসই ভাইরাল বেশি হয়। অ্যান্ড আমি সবাইকে বলবো যে নেগেটিভ জিনিসগুলো ভাইরাল না করে পজিটিভ যেগুলো আমাদের ট্যালেন্ট আছে ওগুলো যদি তুলে আনা যায় তাহলে এইভাবে বুক চিনছেন না কেন, এর চেয়ে আরো ভালো গান আমরা পাবো। তো আমরা হচ্ছে মানে নেগেটিভ জিনিসগুলোই ভাইরাল করি, তো এটা আমাদের উপরেই হচ্ছে কন্ট্রোলটা। তাকে
0: কিন্তু আমাদের উচিত তার যোগ্যতার জায়গাটা দাঁড় করিয়ে দেওয়া।
2: সো এই গানের ক্ষেত্রে যেটা বলবো, আমি প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছেন, আমি কৃতজ্ঞ সবার কাছে, ফার্স্ট অফ অল যাদেরকে থ্যাংকস দিতে চাই এই গানের জন্য, ইনভলভ আমি হতে পেরেছি গানের ক্ষেত্রে সাথে, ফার্স্ট অফ অল মোহিতুল মহিম ভাইকে আমি থ্যাংকস জানাবো, বিকজ সে যদি নাটকটা না বানাতো, তার প্ল্যানিং যদি সে না করতো এইভাবে তাহলে তো গানটাও এভাবে ইউজ করা হতো না, তো মোহিতুল মহিম ভাইকে অনেক অনেক থ্যাংকস এই নাটকটা বানানোর জন্য। অ্যান্ড পাঁচটা গান ছিল এই নাটকে, আমি দুইটা করেছিলাম, ওই দুইটাই বেশি জনপ্রিয়তা পায়, আর একটা গান ছিল বিধি তুমি বলে দাও, ওই গানটাও আমার কভার করেছিলাম। সো আর এই গান নাটকে আমার গাওয়ার যেটা আমি বলবো যার সবচেয়ে বেশি সাপোর্ট বেশি ছিল, তার নাম হচ্ছে আবরাল সাইদ, আমার ফ্রেন্ড, ওই গানটা কম্পোজিশন করেছিল মিউজিক, তো ওকে অনেক থ্যাংকস। তো গানটা রিয়েল আর্টিস্টদেরকেও আমি ক্রেডিট দিতে চাই, এন্ড্রু কিশোর দাদা অ্যান্ড ডলি চ্যান্টনি ম্যাম, সো গানটা ট্রাই করছে।
0: গানটা শোনানোর আগে একটা কথা একটু বলতে, যে আপনি আপনি তো দেখেন গানটা নিয়ে আমার ইয়াং জেনারেশন এবং আরো যারা আছেন এটা নিয়ে কিভাবে তারা আসলে এনজয় করছে, ইউটিউব হতে পারে বা আপনি দেখলেন সোশ্যাল মিডিয়া কোন একটা প্ল্যাটফর্মে তারা এটাকে কিভাবে এনজয় করছে বা কিভাবে আপনার গানটাকে নিয়ে ফান করছে, মজা করছে, এনজয় করছে, সেটা কি আপনি চেক করেন বা আপনি কি খুঁজে খুঁজে দেখে একটু জিনিসটা কি দেখেন যে আসলে
2: খুঁজতে হয় না, মানুষ মানে ইনবক্স করতে থাকে, নতুন কিছু একটা পেলে, নতুন কোনো ভিডিও পেলে ওটা আমাকে ইনবক্স করে, এন্ড আমি খুব এনজয় করি এগুলো দেখে, আর আমাকে সবাই মেনশন করে বিভিন্ন ভিডিওতে। সো আমি ডেফিনেটলি সবার কমেন্টসও চেক করি, এন্ড 99% কমেন্ট হচ্ছে পজিটিভ। এটা আমার খুব মানে স্বস্তি পাই আমি। 1% এটা তো থাকবেই, কোনোভাবে স্টপ করা যাবে না, বাট সবার যে পজিটিভ ভাইবটা আমার খুব ভালো লাগে।
0: আর একটু বলে দিন, উষা জাহান আপু সো মাচ ফর জয়নিং, আপনি আমাদের প্রত্যেকটা লাইভ শোতে আসেন, থ্যাংক ইউ আপনার জন্য, সেই জন্য একটা স্পেশাল থ্যাংক ইউ। অ্যান্ড আপনি এভাবে আমাদের অফিস থেকে এসে মাত্র অনলাইনে এসে এই সারপ্রাইজ পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ রেডিও ত্রিতাল বাংলা। আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ রেডিও ত্রিতাল বাংলার সাথে থাকার জন্য, এভাবে থাকবেন। এখন আমরা শুনবো গান বুক চিন চিন করে।
2: আচ্ছা, যেটা শেয়ার করতে চেয়েছিলাম মনে পড়েছে, ভিউজটা, ভিউজ যদিও কাউন্ট ওভাবে আমি ম্যাটার করে না, বাট অনেক ক্ষেত্রে ম্যাটার করে, বিকজ এটা বোঝা যায় যে পাবলিকের রেসপন্সটা। আমি মনে করি যে এখন আজকে যেটা মেবি আমি লাস্ট চেক করিনি, হয়তো 2,71,00,000 হয়ে গেছে। এটা আমার জন্য বিশাল একটা পাওয়া,
0: কংগ্রাচুলেশন
2: শর্ট টাইমে। থ্যাংক ইউ সো মাচ, এত শর্ট টাইমে এটা আমি কল্পনাও করিনি, এবং এই বছরে 1 নম্বরে আছে। তো আমি সবার কাছে থ্যাঙ্কফুল এতটা ভালোবাসার জন্য। আই হোপ ভালোবাসাটা কন্টিনিউ থাকবে সবাই। সো ট্রাই করছি আমি।

0: joy.
1: Thank you so much.
2: Thank you so much. খুব খুব খুব আনন্দ শুনে, মানে আপনি যখন শুনেন সেটার ফিলিংস কিন্তু ডিফারেন্ট থাকে, কিন্তু আপনি সিঙ্গারকে যখন একই সাথে দুটো ভয়েসে গান গাইতে দেখেন সেটার কিন্তু আনন্দ অন্যরকম। আর আমার সেই সৌভাগ্যটা হয়েছে আপনাকে এভাবে গাইতে দেখে। এবং যারা
1: অনেকে মনে করে যে হয়তো মানে সফটওয়্যার ইউজ করে, বা অনেকে তো ওইটাও বলে যে কোনো মেয়ে গেছে হয়তো, পরে যখন লাইভ দেখে
2: না শুনে শোনেন এটা কিন্তু যে কারো ভুল হতেই।
1: আর আবার অনেকে এটা ভাবে যে হয়তো ছেলেটা আগে গিয়ে দিয়েছে, মেয়েটা হয়তো পরে ট্রাই করেছে, বাট এটা না, একসাথে গিয়েছে আমি। এন্ড মজার ব্যাপার হচ্ছে যখন রেকর্ডিং করেছিলাম জাস্ট 2 থেকে 3 বার টেক দিয়েছে, বেশি শোনারও সময় পাইনি, ওই সময়টা আমাদের ছিল না। এন্ড খুব ভয়ে ছিলাম যে কিভাবে মানুষজন একসেপ্ট করবে এটা, পজিটিভ অর নেগেটিভ, কজ একে তো আগের গান, তার উপর জনপ্রিয় গান, আর হচ্ছে ডুয়েল ভয়েস। আর এর আগে আমার মনে হয় না যে ডুয়েল ভয়েসে কেউ গিয়েছে, সো ওটা একটু মাথায় কাজ করছিল যে কিভাবে নিবে মানুষ। সো
2: তার করে গানের মধ্যে একটা পরিবর্তন, তারপরে একটা নতুন, যেমন হয়তোবা কম বেশি সবাই যারা প্র্যাকটিস করা বা আছে হয়তোবা ছোট ছোট ডিফারেন্ট পেইন্টিং কোনো ট্যালেন্ট থাকতো মানুষ কিন্তু ভয় পায় যে সেই, কিন্তু আপনার যে ট্যালেন্টটা সামনে আসছে যে দুটো ভয়েসে আপনি গানটা কভার করেছেন, এবং সেটা কিন্তু মানুষ না জেনেই অ্যাকসেপ্ট করেছে, কিন্তু পরে যখন সত্যটা জানতে পেরেছে সেটার কিন্তু জনপ্রিয়তা তখন আরো বেশি উঠে চলে যাওয়ার কথা, কারণ এটা কিন্তু এক ধরনের ট্যালেন্ট।
1: না আমি মানে দেশের বাইরে কিন্তু এটার জনপ্রিয়তা আছে মানে ডুয়েল ভয়েসের, বাট আমি দেশের ক্ষেত্রে একটু টেনশনে ছিলাম যে আমাদের দেশের মানুষ কিভাবে নিবে। তো মাশাআল্লাহ আমাদের দেশের মানুষও ইউনিক কিছু পেলে অ্যাপ্রিশিয়েট করতে জানে, অ্যাকসেপ্ট করে, সো আমি থ্যাঙ্কফুল সবার কাছে।
2: মানুষকে আপনি ধন্যবাদ জানাতে চান পরে ভুলে যাবেন, এখনই ধন্যবাদ জানিয়ে।
1: হ্যাঁ, একটা মানুষকে থ্যাঙ্কস না জানালে আমি মনে হবে যে আমার মানে ভুল করে ফেলবো অনেক বিশাল একটা। সেই মানুষটা হচ্ছে আমাদের সবার প্রিয় আফরান নিশো ভাই, বিকজ হিজ অ্যাক্টিং ওয়াজ মানে আউটস্ট্যান্ডিং, মানে স্পেশালি এই গানের ক্ষেত্রে মানে অ্যামেজিং তার অ্যাক্টিং ছিল। আর ইভেন আমরা যে 1 মিলিয়নের 10 মিলিয়নের সেলিব্রেশন করেছিলাম ওখানে উনি খুব মজা করেছিল আমার সাথে, লাইভ আমরা গিয়েছিলাম একসাথে, সো খুব মানে ভালো লাগে সবার সাপোর্ট পেয়ে। আর আরেকটা থ্যাঙ্কস দিতে চাই সবাইকে বলতে সাংবাদিকদেরকে, যেভাবে ওনারা আমার মানে সাপোর্ট দিয়েছে এটা আসলে আনবিলিভেবল। প্রত্যেকটা নিউজ কভারেজ অনলাইন বলেন প্রিন্ট মিডিয়া, I'm thankful আসলে, thanks to everyone.
2: সার্বিকভাবে আপনি এই গানের একজন গায়ক হিসেবে আপনি যে ধরনের অ্যাপ্রিশিয়েট পেয়েছেন, আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষকে আমাদের আজকে রেডিও তিতাল বাংলার মাধ্যমে থ্যাংক ইউ জানাচ্ছেন, এবং সেটা অবশ্যই আপনার মন থেকে আসছে বলে আপনি মন থেকে, এটা কিন্তু একজন মানুষ হিসেবে বিরাট একটা জিনিস। হ্যাঁ, মানুষকে থ্যাংক ইউ বলা, আপনার হচ্ছে অ্যাপ্রিশিয়েট করা, তাদের তারা আপনাকে যে অ্যাপ্রিশিয়েট করছে তাদের অ্যাপ্রিসিয়েশনটাকে আপনি আবার অ্যাপ্রিশিয়েট করা, ইটস ইজ আ হিউজ থিং। থ্যাংক ইউ সো মাচ।
1: আমাদের সবার কৃতজ্ঞতা বোধটা থাকা দরকার।
2: ডেফিনেটলি ডেফিনেটলি। একটা আপু লিখেছে এই গানটা শুনে হায় মন ভালো হয়ে যায়। আচ্ছা, স্বামী ভাই লিখেছে হ্যাঁ কিভাবে মেল ফিমেল টোন একসাথে সম্ভব, আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে সম্ভব লাইভে গান গাওয়ার মাধ্যমে। তারপর আরেকটা ভাইয়া লিখেছেন ওয়াও এই ভাইয়ার গান, ভাই জিঙ্গেল করবেন, আপনাকে জিঙ্গেলে শুনতে চাই, আপনার কিন্তু একটা নতুন রিকোয়েস্ট আসছে। ঠিক আছে, আপনি যখন ফিউচারে
1: ইনশাআল্লাহ কাজ পেলে অবিয়াসলি ডেফিনেটলি। আর আমার নেক্সট টার্গেট হচ্ছে মুভিতে, সো নাটকে গাওয়ার ইচ্ছা তো ছিল, ফিলফিল হয়ে গেছে, সো নেক্সট টার্গেট মুভি, আই হোপ ওটা খুব শিগগিরই ফিলফিল হবে ইনশাআল্লাহ
2: ইনশাআল্লাহ। তো আপনার যেহেতু ইচ্ছা আপনি পরবর্তীতে আরো হচ্ছে ফ্রিতে গান করবেন, সেভাবে কি আপনার কোনো নতুন ইনোভেটিভ, আপনি চাই না আপনি সেটা ওয়েল রেডি করে দেন, বাট আমরা একটু দর্শকদেরকে একটু লোভ রেখে দিতে চাচ্ছি যে আপনার আসলে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে যে আর একটু নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া বা নতুন টাইপের গান যেটা আমরা ইউজুয়ালি আপনার থেকে শুনিনি, বা কোনো কিছু এই ধরনের কোনো প্ল্যান আছে?
1: ওভাবে তো আসলে আগে থেকে ভেবে রাখা যায় না, যেমন ডুয়েল ভয়েসেরটাও কিন্তু আমি মানে ফ্রেন্ডের সাথে মজা করতাম ফোনে, বাট আমি যে আগে থেকেই ডুয়েল ভয়েসে গান করতাম তা কিন্তু ক্যারেক্টারের ডিমান্ডের কারণে, ডিরেক্টরও এই ধরনের ভয়েস খুঁজছিল, সো আমার সাথেও পরিচয় ছিল, দ্যাটস ওয়াই এটা করে ফেলা হয়েছে। সো মুভির ক্ষেত্রেও যদি এমন কোনো ডিফারেন্ট কিছু থাকে তখন হয়তো কোনো হিডেন ট্যালেন্ট বের হয়ে যেতে পারে, আই ডোন্ট নো, ওয়েট ফর দ্যাট।
2: আচ্ছা, সো আপনি এই যে ডুয়েল ভয়েসের যে কারসাজিটা, এটা এটা তো নিশ্চয় হঠাৎ করে আসেনি যে আপনি এইভাবে গান গাইতে পারেন, এটার
1: কথা বলতে পারি। কলেজে থাকতে মানে ফ্রেন্ডের সাথে মজা করতাম ফোনে মেয়ের ভয়েসে কথা বলে, এন্ড দে ওয়্যার ইন্টারেস্টেড টু টক, মানে মনে করতে যে কোনো মেয়ে কল দিয়েছে হয়তো, তো একটু পরে তাদের স্বপ্নটা ভেঙে যেত যখন বলে দিতাম, বেশিক্ষণ রাখতাম না, সো খুব মজা করতাম। ইভেন আমি অনেক মিউজিশিয়ানদের সাথেও এই জিনিসটা করেছি, কেউ কিন্তু ধরতে পারেন, ইভেন একটা পুলিশ অফিসারের সাথেও করেছি, এডিসি, নাম না বলি, ইজ ভেরি ক্লোজ টু মি।
2: আপনার ক্যারিয়ার গানটা শুরু অনেক আগে থেকে, একদিন আপনি গানে ক্যারিয়ার আসেননি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে, কিন্তু আপনি পরিচিতি পেয়েছেন কিন্তু মুখ চিনচিন করে এই গানটার মাধ্যমে, ঠিক না? তো যে এই যে বিফোর এবং আফটার একটা লাইফে চেঞ্জ, সেটা পজিটিভ একটু হয়তো বা নেগেটিভ, এবং এই যে মানুষের অ্যাপ্রিসিয়েশন, এই যে একটা ভালো লাগা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে, যে যখন বলি যে আচ্ছা আমি তো আগে এইভাবে আমাকে মানুষ ট্রিট করতো, হ্যাঁ এখন এই গানটা এইভাবে পরিচিত পাওয়ার মধ্যে আমি এখন এইভাবে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, মানুষ আমাকে এইভাবে ট্রিট করছে, এইভাবে বলছে, এই পরিবর্তনটা আপনার চোখে কিরকম, মানে বিফোর এবং আফটার যে একটা পরিবর্তন আছে সেটা আপনি কিভাবে দেখেন?
1: ডেফিনেটলি অনেক বিশাল একটা পরিবর্তন, সেটা সবখান থেকে, একদম কি বলবো, মানুষের ওয়ে অফ টকিং, ওয়ে অফ ট্রিটিং, মানে সব ক্ষেত্রে আমি বলবো যে পরিবর্তন এসেছে। সবাই যে পরিমাণ আমাকে এই গানের জন্য স্পেশালি রেসপেক্ট দেয়, ভালোবাসা দেখায়, এটা আসলে আমি কি বলবো, অনেক সময় মনে হয় যে আমি স্বপ্নে আছি, এতটা পরিমাণ ভালোবাসা আসলে কি বলবো, ঋণী হয়ে যাচ্ছি, খুব ভালো লাগে আসলে। এন্ড ডেফিনেটলি চেঞ্জ তো অবিয়াসলি,
2: কিন্তু ভালো, ঋণী হয়ে গেলে কিন্তু আমরা আরো অনেক এই ধরনের ফিডব্যাক আপনার কাছ থেকে পাই, কি হয় কিন্তু এক ধরনের ভাগ, আপনি যদি ফিট করেন যে আমি ঋণী হয়ে যাচ্ছি, তার মানে কিন্তু আমরা আরো বেস্ট আউটপুট পাবো আপনি,
1: ইনশাআল্লাহ, ডেফিনেটলি আমি নেক্সট সং নিয়ে খুব আশা করি, আই হোপ কিছু একটা হবে যদি লাক ফেভার করে,
2: আর একটু
1: বাকিটা আল্লাহর উপর।
2: আয়া বিধি তুমি বলে দাও এবং মধু হই হই,
1: মধু হই হই করতে পারে, যেহেতু আমি চিটাগং এর অনেক ফ্যান থাকতে পারে, না তো

0: তো তার আপনার এরকম বা আমাদের আরো অনেক আশেপাশে মানুষদের মধ্যে এই ধরনের অনেক হিডেন ট্যালেন্ট আছে, আপনি একজন মানুষ, একটা হিডেন ট্যালেন্টের জন্যই কিন্তু আমাদের আরো 10টা মানুষের সামনে যেভাবে এসে দাঁড়িতে পেরেছেন, তার মানে এরকম আরো অনেক হিডেন ট্যালেন্ট আমাদের আশেপাশে লুকায়িত। হ্যাঁ, আমরা চাই যে সবাই যেন তাদের এই হিডেন ট্যালেন্ট গুলো, যেটা পজিটিভ ভাইব দিবে আশেপাশের মানুষদেরকে, সবাই যেন আপনার মাধ্যমে, আপনার আপনার আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে যেন তারাও স্টেপ ফরওয়ার্ড করে সামনে এসে যেন সেই জিনিসগুলো ফেস করতে পারে এভাবে। এটা এটা হচ্ছে আমার একটা নিজের একটা ফিলিংস যেটা আমি আপনার সাথে শেয়ার করলাম, কারণ এগুলো কিন্তু আমাদেরকে পজিটিভ ভাইবস দেয়। ঠিক না? সাহস দিবে, আমাকে অনুপ্রাণিত করবে এই ধরনের একটা ব্যাপার। আপনার যদি কিছু বলার থাকে অনুষ্ঠান শেষ করার আগে, অবশ্যই স্টেজ দিও।
1: ফার্স্ট অফ অল রেডিও বাংলা অনেক অনেক থ্যাঙ্কস রেডিও ত্রিজাল বাংলাকে এন্ড আমাকে ইনভাইট করার জন্য, স্পেশালি রাসেল ভাইকে, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস, আপনাকেও এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। এন্ড যারা লাইভটা দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এতক্ষণ সাথে থাকার জন্য, আর আমার জন্য দোয়া করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে সবাই সেফ থাকবেন, তো সেফ থাকাটা জরুরি আমাদের জন্য, যতটুকু সম্ভব বাসায় থাকা যায়। সবসময় তো আর বাসায় থাকা যাবে না, বাট বাইরে থাকলে যে মানে যা নির্দেশ দেওয়া আছে ওগুলো যেন পালন করে, ওগুলো তো আর বারবার বলতে হচ্ছে না, আমরা সবাই জানি, 2 বছর ধরেই শুনতে আসছি, তো আমরা সবাই জানি, বাট আমরা ওগুলো এক্সিকিউট করি না, একটু অবহেলা করি, যেমন মাস্ক পরি না। আই হোপ সবাই হ্যান্ড স্যানিটাইজ এন্ড মাস্ক পরবেন, সেফ থাকবেন, নিজের ফ্যামিলিকে সেফ রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমার আপকামিং গানগুলোর জন্য ভালোবাসা যাতে পাই, এটা আমাদের আমার প্রত্যাশা সবার কাছে। থ্যাংক ইউ এভরিওয়ান,
0: সবাইকে আরো এইভাবে সুন্দর সুন্দর গান আপনি উপহার দেন, দোয়া আপনার জন্য। এবং যারা যারা রেডিও ত্রিতালের বাংলার সাথে এতটা সময় আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে শুনেছেন, আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সাথে থেকেছেন। এবং যারা যারা আমাদেরকে বাংলাদেশ থেকে দেখছেন, অবশ্যই এখন বাংলাদেশে ভালোই রাত হয়ে গিয়েছে, যারা যারা এতটা সময় আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ। আমাদের রেডিওর সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন আমাদের সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি, এভাবে যেন আমাদের রেডিওর মাধ্যমে আমরা আরো এনজয় করতে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রাণ ঢালার শুভেচ্ছা সবাই, বাংলাদেশের মানুষকে জানাই শুভরাত্রি, আমেরিকা প্রবাসী সবাইকে জানাচ্ছি শুভ দুপুর।
1: আল্লাহ হাফেজ।

River, River, River, River.

0: বসবাস করছেন তাদের সবাইকে অনেক অনেক হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যদিও গতকাল সেটা চলে গিয়েছে, আমরা সেলিব্রেট করেছি গতকালকে, কিন্তু তারপরও সবাইকে জানাচ্ছি আমেরিকা দিবসের শুভেচ্ছা সবাইকে। এবং আজকের অতিথি হিসেবে আমার সাথে আছে জাকিয়া এমি, অ্যান্ড আমাদের সাথে থাকবেন, অনেক গল্প হবে, আড্ডা হবে, আর অনেক মজার মজার আমরা জোকস করব, ঠিক আছে? কিন্তু তার আগে পরিচয় করে দিই আজকের অতিথির পরিচয়টা কি। আজকের অতিথির পরিচয় হচ্ছে নানাদেন, উনি একজন অভিনয় শিল্পী এবং ইতিমধ্যে উনি ডাইরেকশনের কাজ করা স্টার্ট করেছে, এবং আমরা তার সম্পর্কে আরো অনেক বেশি তথ্য জানবো যত যত আমরা গল্প করব তত আমরা জানতে পারবো। প্লিজ বলুন, আপনার পরিচয় দিন এবং কথা বলুন।
1: আমি অভিনয় করছি, আমি লয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, দেন বর্তমানে আমি কিছু কাজে ডিরেকশনও দিয়েছি রিসেন্টলি। এটা আসলে
0: আপনি যা করছেন, আপনার যা করতে ভালো লাগে, কিভাবে মানে এনজয় করছেন কাজগুলো, এবং আপনি এটা মানে বাই প্রফেশন এই কাজগুলোর সাথে ইনভলভমেন্ট আছেন আপনার, সেই জিনিসগুলোই যদি একটু বলতেন, তারপরে ধরেন আমি আস্তে আস্তে আস্তে আপনার সাথে আরো বেশি গল্প করা শুরু করে দিই।
1: আমার ইনভলভমেন্ট আসলে 2013 সালে প্রথম মিডিয়াতে আমার ফার্স্ট কাজ করা, যেটা ওটা একটা ফটোশুটের মাধ্যমে আমার কাজটা শুরু হয়। ওটা জি ফোন নামে একটা কোম্পানি, ওরা আমাকে বললো একটা ফটোশুটের জন্য। তো ওই টাইমটা আসলে আমি মিডিয়াতে কাজ করবো এখন কোনো মেন্টালিটি ছিল না, আমি স্টাডি করছিলাম, লয় অনার্স মানে তখন করছি, তারপর এক্সাম টাইম চলছে, বারবার বলছিল বলছিল যে তোমার ক্যামেরা খুব ভালো, তুমি করো। আমি বলছি না না আমি মনে হয় পারবো না, এটা মানে একটা স্লিপি একটা জায়গা, তারপর হচ্ছে কিভাবে করবো। তো আমার যে আমাকে রিকোয়েস্টটা করেছিল বর্তমানে তিনি আমার হাজব্যান্ড,
0: মাশাআল্লাহ।
1: তো ওর সাথে একটা কাজ করলাম, করার পর সবাই আসলে খুব সাপোর্ট করছে। এটা বাংলাদেশ প্রতিদিন একটা পত্রিকা আছে আমাদের দেশের জনপ্রিয়, ওই পত্রিকাটায় প্রচুর পরিমাণে ওটা একটা নিউজ একটা সাপ্লাই ছিল পত্রিকাটা, ওটা প্রতিদিন ব্যাক কাভারে এই ওই বিজ্ঞাপনটা যেত আসলে। তো দেন আমার ফ্যামিলি থেকেও দেখলো, সবাই দেখলো, টুকটাক করে আস্তে আস্তে জানাজানি হলো যে আমি কাজ করছি। এই কাজের পর আসলে অনেকগুলো কাজের অফার পেয়ে গিয়েছিলাম একসঙ্গে, এরপরে কয়েকটা মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম। বাসা থেকে একটু প্রবলেম ছিল, দেন বাসা থেকে বলো ঠিক আছে তাহলে তুমি অ্যাঙ্করিংটা করছো না, অ্যাঙ্করিংটা করো। সুযোগও এসে গেল, আমি বাচ্চাদেরকে খুব পছন্দ করি যেহেতু, তো আমি বাচ্চাদের প্রোগ্রাম দিয়ে আসলে আমার ক্যারিয়ারের শুরুটা উপস্থাপনার, টিফিন টাইম নামক একটা প্রোগ্রাম আছে ওটা আমি উপস্থাপনা করতাম। তারপরে আমার হচ্ছে দেশ টিভিতে একটা প্রোগ্রাম দিত, ওটা হচ্ছে ফ্রুটিকা পিওর জিনিয়াস, এই প্রোগ্রামটাও ছিল বাচ্চাদেরকে নিয়ে ট্যালেন্ট হান্ট টাইপের একটা প্রোগ্রাম, গেম শো। এখানেও মানে আমার বাচ্চা কাচ্চা ছিল প্রচুর পরিমাণে, স্কুলে যেতাম ওদের সাথে, নতুন নতুন রিলেশন হতো, ভালো লাগে। এখন অনেক বছর হয়ে গিয়েছে, 14 সালের কথা বলছি যখন আমি প্রোগ্রাম করতাম, এখন অনেকে আমাকে দেখা গেল অনেক বড় হয়ে গিয়েছে তারা। এভাবে করে আসলে স্টার্টিংটা ছিল উপস্থাপনা দিয়ে, তখন আমি আর ওই মুহূর্তে নাটককে তেমন কাজ করা হয়নি, ফটোশুটে কাজ করছিলাম, রং বাংলাদেশ কেক ক্রাফটে অনেকগুলো ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করছিলাম।
0: তো আপনি তো তাহলে অনেকগুলো পরিচয়ের সাথে পরিচিত, মানে আমি যে একটা পরিচয় দিব সেটা সেটার কিন্তু সুযোগ নেই, আপনি বিভিন্ন ধরনের কাজের সাথে আপনি সুযোগ পেয়েছেন, আপনি কাজ করেছেন
1: বিভিন্ন ক্ষেত্রে, আসলে মিডিয়া সেক্টরে বিভিন্ন মাধ্যমে আমি কাজ করেছি আসলে।
0: বা এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ, এবং আপনি প্রত্যেকটা জায়গায় আপনি নিজে নিজে এনজয় করে কাজ করেছেন, এটা কিন্তু এনজয় করা, নিজে এনজয় করে কাজ করার জায়গাটার ক্ষেত্রে কিন্তু এটা বিশাল একটা প্রাপ্তি। মানে আপনি এনজয় করছেন, আপনি কাজটাও ভালো লাগছে, এবং সেই সাথে আপনি যেই টপিক গুলোর সাথে ইনভলভ আছেন নিজে থেকে, সেটা আপনারই একটা প্যাশন। এটা কিন্তু মানে সবার এই ধরনের সুযোগ গুলো আসে না, সেক্ষেত্রে আপনি অনেক লাকি, সেটাই বলতে হবে। আমি একটু আসবো অ্যাঙ্করিং এর জায়গাটা থেকে, আপনি কিভাবে অ্যাঙ্করিংটা শুরু করেছেন, মানে কিভাবে এনজয় করছেন, বা কিভাবে আপনি ফিল করেছেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি আপনি এই ফিল্ডটাতে কমফোর্টেবল, আপনার করা উচিত, বা ইউ শুড গিভ ইট আ ট্রাই টু সি।
1: আচ্ছা, আমি যখন প্রথম কাজটা করি বললাম যে স্কুল বিষয়ক, তো ওখানে কিন্তু আমাকে হাজার হাজার বাচ্চার মাঝখানে প্রথম দিন আমাকে কাজটা করতে হয়েছে, আকিস গ্রুপের যে ফ্রুটিকা ওদেরই একটা কাজ ছিল। তো ওখান থেকে আমাকে একটু টেলিফোনটা করা হলো যে তোমাকে একটা অডিশন দিতে হবে দেশ টিভিতে। আমি অডিশন যখন দিতে গেলাম আমি খুবই নার্ভাস ছিলাম, আমি মানে আমি ভাবছিলাম যে আমার এটা হবে না। ওরা আমাকে কি করলো, স্টুডিওতে অডিশন না নিয়ে ডাইরেক্ট হচ্ছে আমাদের এদিকে বাংলাদেশ হাতিরঝিল আছে, সবাই চিনবে হাতিরঝিল নামক একটা জায়গা, ওখানে একদম ওপেন স্পেস এর মাঝখানে এনে বলতেছে যে এখানে তুমি হচ্ছে মনে করো তুমি একটা স্কুলে আছো, অডিশনটা দাও, এ ধরনের। তো চারপাশে অনেক রিক্সাওয়ালা বা আশেপাশে অনেক মানে হিউজ একটা ক্রাউড হয়ে গেল, আমি দিলাম অডিশনটা। আমার কাছে মনে হয়নি যে খুব বেশি ভালো কবিতা কি, ভাবছিলাম মনে হয় হবে না। রাতের বেলা আমাকে কল দিয়েছে,

0: যে আপু আপনি সিলেক্টেড, আগামীকাল সকালে আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে অমুক একটা প্রোগ্রাম স্কুলে। ধর আমি ওই টাইমটা শুধু স্ক্রিপ্টও পাই নাই, তো বাচ্চাদের ওখানে গিয়েছি, যে আমি দেখছি যে অনেক বাচ্চা ওখানে, মানে 19-এর মেয়েরা অনেকে আছে, ওরা ওদের অনেকে মানে মনে হচ্ছে যে মোটামুটি আমরা সেম এজ, আমার মেন্টালিটি যেহেতু ওই এজ ছিল, ওদের সাথে মিলে গেলাম, মিলেমিশে মোটামুটি কাজটা করলাম। প্রথম এপিসোডটা আমার আসলে খুবই ভয় লেগেছিল, আমি ভাবছিলাম যে আমি পারবো না, যে কোনো মুহূর্তে আমি মনে হচ্ছে যে পারবো না, আমি ওটা ভালোভাবে ওভারকাম করেছিলাম। এরপরে দীর্ঘ 1 বছর ওখানে কাজ করেছি, তারপর হচ্ছে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে অনেকগুলো প্রোগ্রামে কাজ করেছি, যেমন হচ্ছে আজকের বইমেলা, ক্রিয়া দিগন্ত, আর তারপরে হচ্ছে আমি যেটা করলাম, আমি লাইভ প্রোগ্রাম এবং সরাসরি প্রোগ্রামে আমি কয়েকটা উপস্থাপনা করলাম। এটা হচ্ছে মাই টিভিতে তোমাকে পাওয়ার জন্য একটা প্রোগ্রাম ছিল, এটা খুবই জনপ্রিয় একটা প্রোগ্রাম, এখানে দর্শকরা আসলে ফোন করতো, এই প্রোগ্রামটা খুব এনজয় করেছি আমি, একটা মাত্র কারণে যে সবাই ফোন করতো এবং সরাসরি আমি কথা বলতে পারতাম দর্শকদের সাথে, তাদের যে রিয়াকশনটা ওইটা পেতাম, তারপর হচ্ছে তারা গানের রিকোয়েস্ট করতো ওগুলো তাদেরকে শোনাতে পারতাম। তারপর মাঝে মাঝে এমন হয়েছে যে মানে খুবই লাইভ, মানে তো আসলেই লাইভ ছিল এটা, সবাই
1: একদম
0: ফোন করে, আমার মানে অনেক অনেক সিচুয়েশন অনেক সময় হয় যে আমাকে টক ব্যাক এক ধরনের কথা বলা হচ্ছে, বাট দর্শক এক ধরনের কথা বলছে, ওই পুরোটা ম্যানেজ করে করতে পারাটা পেরেছি
1: এক্ষেত্রে
0: আলহামদুলিল্লাহ,
1: আপনার উপস্থিত বুদ্ধিটা অনেক বেশি হেল্পফুল, যে কিভাবে
0: কাজে
1: হ্যান্ডেল
0: লাগাচ্ছে।
1: করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ট্রু, তাই তাই। আমি একটু একটু পেছনের দিকে যেতে চাই, যে আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং এই প্রফেশনে আসা এবং এখন আপনি যে ইনভলভমেন্ট আছে সেটা ছোট্ট করে যদি একটু আমাদেরকে বলতেন তাহলে খুব দর্শকরা
0: আচ্ছা আচ্ছা,
1: হয়তো বা জানতে পারলে ভালো হতো।
0: আমি হচ্ছে ক্লাস 7 পর্যন্ত একদম অজ পাড়াগা যেটা বলে ওরকম একটা জায়গায় বড় হয়েছি, বাট আমার বাবা আর্মিতে জব করতেন, আমাদের মোটামুটি গ্রামের মধ্যে খুব ভালোভাবে ছিলাম, কিন্তু আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না, এটা আমার আব্বুই মনে হয় প্রথম আলো, যখন আমি ক্লাস 5-এ পড়ি, আমি স্টাডিতে খুব ভালো ছিলাম আসলে ছোটবেলায়, যেটা আমাদের অত্র এলাকায় কেউ তখন বৃত্তি বৃত্তি যেটা বলে আর কি, ওটা বৃত্তি পায় নাই, তো তখন আমি হচ্ছে ক্লাস 5-এ বৃত্তি পেলাম, তখন আমার মনে আছে যে আমাদের ইউনিয়নে 27টা গ্রাম, ওখান থেকে সবাই আমাকে দেখতে আসতো, মানে মানে কেউ বৃত্তি পায় না, এরপরে বৃত্তি পেয়েছে 20 বছর পরে হত্যা এলাকায়, আমার একটা মেয়ে এইসবে দেখতে আসতো, তো আব্বু সবাইকে মিষ্টি খাওয়াইতো, এই মানে এই কথাগুলো আসলে এখনো মনে পড়ে, যে ওই টাইমটা যদি ফিরে যেতে পারতাম, বিদ্যুৎ ছিল না ওখানে, আমাদের যে রাস্তা ছিল, রাস্তা আসলে ওই মুহূর্তে আসলে ওটা কাঁচা রাস্তা ছিল, কোনো পিচ ঢালা রাস্তাও ছিল না, বাট ওই মোমেন্টটা আমার কাছে এখনো মনে হয় আমি ওটাকে মিস করি। দেন আমি যখন ক্লাস 7-এ উঠলাম, তখন আব্বু বা ফ্যামিলি থেকে মনে হলো যে না, আমাদের ওখানে থাকলে পড়ালেখা থেকে আমরা শহরে চলে আসি, দেন আমরা শহরে বাড়ি করলাম, শহরে পড়ালেখা করলাম, আমাদের নড়াইল জেলা শহর আর কি, মাশরাফি বিন মুর্তজা যে ভাইয়ার বাসার পাশাপাশি আমার বাসা, তো ওখানে বাড়ি করলাম, গার্লস স্কুলে পড়ালেখা করলাম, এইতো তারপর ওখান থেকে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম রয়্যাল ভিক্টোরিয়া কলেজ থেকে।
1: আচ্ছা
0: আর ছোটবেলা থেকে আমার একটা ফ্যাসিনেশন ছিল, সেটা হচ্ছে যখন আমাদের কিন্তু অনেক আগে এক ধরনের ক্যামেরা পাওয়া যেত, ওটা হচ্ছে রিল দিয়ে ক্যামেরা ছবি তুলতে হতো, আমি যখন
1: হ্যাঁ
0: ক্লাস 3-4-এ পড়তাম তখন আমার মনে আছে আমি ওগুলা দিয়ে প্রচুর ছবি তুলতাম, মানে আমার ছবি, মানে দেখা গেলো যে আমি যে কোনো অকেশন হোক আমাকে ছবি তুলতেই হবে, নিউ ড্রেস ছবি, এই জিনিসটাই আমার মনে হয় যে মিডিয়াতে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, মানে আমার ওই একটা ফ্যাসিনেশন ছিল যে আমি ক্যামেরার সামনে যাব।
1: ক্যামেরার সামনে আসলে আপনি দাঁড়িয়ে যদি নিজে কমফোর্টেবল ফিল করেন এটা কিন্তু আপনাকে হেল্প করে ক্যামেরার সামনে রিলেটেড যে কোনো কাজে ফেস করাটাকে, আমার কাছে যেটা মনে হয়। কারণ আমরা যারা ছবি তুলতে খুব আনন্দ বোধ করি, আমরা যারা ক্যামেরার সামনে কথা বলতে পছন্দ করি বা নিজেকে আয়নার সামনে দেখতেও যদি স্বাচ্ছন্দ্য বোধ করি, এটাও কিন্তু পার্ট অফ ক্যামেরা। কারণ আপনি তখনই আপনার নিজেকে আয়নায় দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন যখন আপনি ওটার প্রতি একটা ফ্রিকিং একটা ভালো লাগা কাজ করবে আসলে।
0: নিজের প্রতি
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসলেই তাই, নিজেকে দেখতে ভালো লাগা, নিজেকে ভালোবাসা, হ্যাঁ, এবং নিজেকে রিপ্রেজেন্ট করা।
0: আমরা কয়েকজন মিলে ছবি তুললাম, না তোকে তো দেখতে ভালো, তোকে বেশি ভালো লাগছে, মানে এই ধরনের একটা কমপ্লিমেন্ট যে পাওয়া, ওটা কিন্তু ছোটবেলা থেকে আসলে আমাদের মাথার ভেতর অনেক সময় থেকে যায়,
1: যে আমাকে দেখতে ভালো লাগে সো কেন না আমি ট্রাই করি, আমি ক্যামেরার সামনে যাই, আমি ছবি তুলি।
0: সুযোগ আজকে তো সুযোগ আছে, মানে না চাই তো আলহামদুলিল্লাহ অনেকগুলো সুযোগ চলে এসেছে, হয়তো আমার এটা ডেস্টিনি তো লেখা ছিল যে আমি এখানে কাজ করবো, দ্যাটস হোয়াই আসলে এখানে আসা।
1: সত্যি তাই, সত্যি তাই। আরেকটা কথা জানতে চাই, যে এই যে আশা, আপনি এরকম আপনি মাত্রই আমাদেরকে মেনশন করে বললেন যে অজপাড়া গায়ে থেকে এভাবে পড়াশোনা সবকিছু মিলিয়ে ইনভলভমেন্ট এন্ড দেন ঢাকাতে চলে আসা, এই তারপরে ঢাকার লাইফটা আসলে মানে জীবনের দিক থেকে যদি বলি, যে সার্বিকভাবে কিভাবে আপনি ম্যাচ করে নিয়েছেন বা কিভাবে আপনার কাছে মনে হয়েছে, জিনিসটাকে আপনি কিভাবে উপলব্ধি করছেন?
0: আসলে আমার জন্য কখনোই আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় না। বললাম যে আব্বু আর্মিতে গভর্নমেন্ট জব করতো, আমার আম্মু হচ্ছে তখন ওই টাইমটা জব করতো না, এখন আম্মু একজন টিচার স্কুলের কম্পিউটার শিক্ষিকা। আব্বু আম্মু সবসময় চাইতো যে আমি পড়ালেখা করবো, আর আমি বাবা আমার একমাত্র মেয়ে। আব্বুর ইচ্ছা ছিল যে ল পড়বো বা হায়ার এডুকেশন কিছু একটা কমপ্লিট করবো, যেটা হচ্ছে আব্বু একটা ছেলে হলেও যেটা আসলে ফুলফিল করতে পারতো। ওই জায়গা থেকে আসলে ফ্যামিলি ফুল সাপোর্ট দিয়েছে আমাকে। আমি কয়েকটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, বাট ল সাবজেক্টটা পাই না ওই মুহূর্তে। তো আবু বললো ঠিক আছে নো প্রবলেম, তুমি লয় পড়ো, যেহেতু আবু ল পছন্দ ছিল। ঢাকাতে চামফুর ইউনিভার্সিটিতে লয়ে ভর্তি হলাম। ফ্যামিলি ফুল সাপোর্ট ছিল, আম্মু ছিল, দেখো আসলে কোনো প্রবলেমই হয় নাই। আমাকে স্ট্রাগল করে আসতে হয়েছে, আমি এটা বলবো না।
1: বাহ মাশাআল্লাহ, এটা আমি বলবো যে অনেক লাকি, অনেকের মধ্যে আপনি একজন, যে ইউ গট লাকি যে আপনার অ্যাকচুয়ালি ওইভাবে জিনিসটা উপলব্ধি করতে হয়নি। কিন্তু হ্যাঁ, আমরা কম বেশি এটা করি, কেউ করে কেউ করে না, পার্ট অফ লাইফ, এভাবেই আমরা জীবনে আসলে বহমান জীবন আমাদের এভাবে চলতে থাকে। আরেকটা মজার কথা, তার মধ্যে আমি একটু সবার সাথে কথা বলে নেই, আমাদের অনেক দর্শক আমাদের সাথে ইনভলভ হয়েছেন। আমির পারভেজ অল দ্য ভেরি বেস্ট, আপনাকে অল দ্য ভেরি বেস্ট উইশেস জানিয়েছে। শামিম শাহেদ ভাই অল দ্য বেস্ট বলেছে। হাসান সায়েম অল দ্য বেস্ট and good morning বলেছে। হ্যাঁ গুড মর্নিং আমার এখানে যারা যারা,
0: বাংলাদেশে কিন্তু গুড নাইট আর ওখানে হচ্ছে গুড মর্নিং,
1: মানে আমরা অলরেডি গুড মর্নিং আর আপনারা মর্নিং এ যাবেন, হ্যাঁ দুটো
0: এরকম। আমরা এখন নাইটে আছি, আমরা একটু পরে ঘুমাবো আর কি, 3-4 ঘন্টা পরে
1: হয়তো। হ্যাঁ, একটা অনুষা তাপু জাহান, উনি আমাদের অলওয়েজ রেগুলার একজন ভিউয়ার, সবসময় আমাদের প্রত্যেকটা শোতে পার্টিসিপেট করেন এবং দেখেন, এনজয় করেন। শিয়াপুটা আজকে একটা খুবই সুন্দর একটা কমেন্ট করেছেন, যেটা না পড়লে না, লিখেছেন দুজন পরি কল্পনা করে আজকে পোশাক পরেছো মনে হচ্ছে। না, আমরা দুজনই ক্যামেরা ফ্রিক, আমরা জানি যে কোন পোশাক পরে আসলে দুজনকে ভালো লাগতে পারে, এর জন্য আমরা ব্ল্যাকটা চুজ করেছি।
0: আমারটা অবশ্য নেভি ব্লু, বাট আমাদের দুজনে কিন্তু বল প্রিন্ট হয়ে গিয়েছে,
1: মিলে গিয়েছে, হয়ে গিয়েছে। বুঝতে হবে আমরা ক্যামেরা অনেক ভালোবাসি, আমরা মিরর দেখতে খুব পছন্দ করি, নট অনলি দ্যাট আমরা নিজেরা নিজেদেরকে অনেক ভালোবাসি, হ্যাঁ, যার কারণে আমরা বুঝতে পেরেছি, যার কারণে মিলে গেছে আমাদের দুজনের কানেকশনটা। খুব সুন্দর লাগছে দুজনকে, থ্যাংক ইউ সো মাচ। আরো আছেন, আমরা জানতে চাই গেস্টের প্রেমটা কিভাবে হলো।
0: ওকে,
1: এই প্রশ্নটা কার থেকে, এটা আমি পরে বলবো, আগে শুনি যে আমাদের গেস্ট আজকে কিভাবে আমাদেরকে তার প্রেমের গল্পটা বলবে, সেটার উপরে ডিপেন্ড করবে যে প্রশ্নটা কার থেকে এসেছে।
0: আচ্ছা, প্রেমের গল্প যেটা, সেটা আসলে বললাম যে আমার হাজবেন্ড, বর্তমান হাজবেন্ড আমির পারভেজ, ওর মাধ্যমে মিডিয়াতে আসা। তো ওকে আমি ভুল করে আসলে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছিলাম, তখন একদমই টাইপিং যে কোনো মিস্টেকের কারণে ফেসবুকে রিকোয়েস্ট চলে গেছে। তো ও অনেক আগে থেকে আসলে মিডিয়াতে কাজ করতো, তো ওকে আমি দেখলাম যে একটা কোয়ার্ড একটা মেয়ের সাথে একটা ছবি দিয়েছে, তো ওখানে মেয়েটাকে বলবো, আচ্ছা বলি, মেয়েটাকে একটু হেলদি লাগছে অ্যান্ড তার বামটাকে আমাকে মনে হচ্ছে একটা বেবি বাম, এরকম একটা লুক লাগছে মেয়েটাকে দেখে। বলছি আচ্ছা, কমেন্ট করে বসেছি আসলে ওই মুহূর্তে, খুবই আগে ফেসবুকে, তখন আমি নতুন। তো আমি বলছি যে আপনার সাথে যে কোয়ার্ডটি সোনি কি প্রেগনেন্ট? তো এটা আসলে ওর খুব মানে ইগোতে লেগেছে, কি আমি যার সাথে কাজ করছি এই মেয়েটা প্রেগনেন্ট, ও এটা বলছে কেন? দেন ও আমাকে নক দিয়েছে, তো নক দেয়, ও যেহেতু মডেল অনেক আগে থেকে কাজ করে, অনেক মেয়েরাই ওকে নক দেয় বা কথা বলে। তো আমি আসলে ওইভাবে পাত্তা দিতাম না তাকে, ভুল করে রিকোয়েস্ট আমি দিয়েছি, বাট ও দেখা গেলো নক দিল, কি করছেন না করছেন আমি কথা বলতাম, বাট একটু দেখা গেলো আমি স্টাডি নিয়ে বিজি, প্রেম প্রেম ওগুলো আসলে ভাবি না এই মুহূর্তে। তো আমি ভাই আমার এক্সাম বা পরীক্ষা একটা দুইটা কথা বলতাম, এভাবে করে আসলে কথা হচ্ছিল। তো একদিন ও আমার সাথে দেখা করার কথা বললো যে আমি তো মিট করতে চাই, ঢাকায় আসছি। তখন আমি বললাম যে আপনার সাথে মিট করবো, বাট আমি তো আপনাকে ওইভাবে চিনি না, ফেসবুকে একটা ছেলেকে না চিনি মিট করাটা, ঠিক আছে আমি একটা প্রোগ্রামে যাব আজকে, আমি তো টেলিভিশনে একটা প্রোগ্রামে যাব আজকে সকালে, আমার একটা লাইভ প্রোগ্রাম আছে, ওখানে আমি গেস্ট হিসেবে যাচ্ছি, আপনি আমাকে দেখতে পারেন, দেখে যদি আপনার মনে হয় যে আমি মানে সঠিক কথা বলছি বা আমি সঠিক মানুষ, তাহলে মিট করবেন। তো ঠিক আছে, ওর প্রোগ্রামটা দেখলাম, ও বললো যে বাবা একজন টিচার, তারপর হচ্ছে ইংলিশে, তখন ইংলিশে মাস্টার্স করছে তখন, বা ওর কথা টথা শুনে আমাকে তো বললো না ঠিক আছে বিশ্বাস করে, দেখাই তো করবো, প্রেম তো আর করছি না, দেখাই করবো, প্রবলেম নাই। তো ঠিক আছে, দেখা করলাম আমার ভার্সিটির সামনে, আর এর মধ্যে হচ্ছে ও আমার কিছু ছবি দেখেছিল যেটা আমি পরে দেখেছি, দেখে ও আগে থেকে একটু ক্রাশ খেয়েছিল, প্রেমে পড়েছিল আর কি, এই জন্য বারবার দেখা করার কথা বলছিল। দেন দেখা হলো, দেখা হওয়ার পর আসলে একটা ফ্রেন্ডশিপ মতো হয়ে গেল, ও পছন্দ করতো না ওভাবে, ও কখনো প্রপোজ করে নাই যে না তোমাকে আই লাভ ইউ বা তুমি বলো কি বলবা, ও কিছু বলে না আমিও কিছু বলি নাই, এভাবে করে আসলে চলছিল। দেন কাজের কথা বলে একসাথে কাজ করতে করতে সবাই বললো যে ভালো লাগছে আপনাদেরকে, ভালো লাগছে। দেন ও অন্য যাদের সাথে কাজ করতো, ওই কাজ করা অনেক আর্টিস্ট ছিল ওদের সাথে বাদ দিয়ে দেন এমন হয়ে গেলো যে শুধু আমি আর ও কাজ করছি। অনেকগুলো মিউজিক ভিডিওতে কাজ করছে যেগুলো মোটামুটি 1 কোটির উপরে ভিউ আছে মনে হয়, অনেকগুলো কাজ মোটামুটি বেশ হিট হলো আমাদের, সবাই আমাদের দুজন কাজ করতে চাইলো। একটা পর্যায়ে আমি ওর কেয়ার করছি, ও আমার কেয়ার করছে, একটা প্রেম হয়ে গেল, ঠিক আছে
1: মনের
0: কিভাবে
1: আদান
0: কিভাবে।
1: প্রদান, ভাব প্রকাশ।
0: হ্যাঁ, তো দুজনকে আসলে যে ছবির কথা বলছিলাম, ছবির কথা, দুজনকে এক ফ্রেমে দেখতে বা একসাথে ছবিতে দেখতে আমাদেরও ভালো লাগতো। ও যেহেতু আগে থেকে একটু আমাকে পছন্দ করতো, ও বললো যে এরকম কি করা যায়, আমি ঠিক আছে আমি তো বাবা মার পারমিশন ছাড়া তো বিয়েটা করবো না, বাট ঠিক আছে আমরা হচ্ছে ফ্রেন্ড হিসাবে বা আমরা ভাববো ভবিষ্যতে ভাবি, এভাবে করে আসলে চলতে লাগলো। প্রেম প্রেম ভাব, বাট ফুল যে একদম হাবুডুবু প্রেম ওরকম না, কিন্তু কেয়ারিংটা অনেক বেশি ছিল। দেন হচ্ছে আমার জন্য বাসা থেকে পাত্র দেখছিল, দেখা গেল যে পাত্র আসছে ম্যাজিস্ট্রেট, বয়সও ঠিকঠাক মোটামুটি 30-এর কাছে, মাথায় চুল নেই, তো এরকম বিভিন্ন পাত্র আসছে। তো আমার তো আসলে ওকে পছন্দ হয়ে গিয়েছে অলরেডি, এই জন্য আমি আসলে রিজেক্ট করছিলাম, একের পর এক রিজেক্ট করছিলাম। দেন একটা ছেলে আসলো, সেটা হচ্ছে USA থাকে ছেলেটা, ছেলেটা আসলে কোনো খুদ ধরতে পারছি না আমি। দেন আমি বললাম যে এটা একটু ভুঁড়ি মোটা, তো আমার নানা ভাই আমি বলছিলাম ভুঁড়ি মোটা, তুমি ভুঁড়ি কোথায় দেখলা, ছেলে তো ভুঁড়ি নাই। না না না ঠিক আছে না, পরে বাসায় যে আম্মু বলতেছে যে কি প্রবলেম কি, পরে আমি বললাম যে একটা ভাইয়া আমাকে পছন্দ করে, আপনি ওনাকে দেখতে পারেন, এই কথাটা আমি ডাইরেক্ট কিন্তু বলার সাহস ছিল না
1: আচ্ছা,
0: আম্মুকে,
1: কথাটা এইভাবে ছিল, একটা ভাইয়া আপনাকে পছন্দ করে, ঠিক আছে।
0: আপনি দেখতে পারেন।
1: আচ্ছা
0: হচ্ছে আম্মু হচ্ছে আম্মু বললো কিভাবে দেখবো, তো ও NTV-তে একটা প্রোগ্রামে গেস্ট হয়ে যাবে ওর পরদিন মনে, আমি বললাম যে আগামীকাল বিকাল 3টা বাজে NTV-তে ভাইয়াটা একটা প্রোগ্রাম করবে, ওখানে আপনি দেখতে পারবেন। তো আমি তখন ঢাকাতে ছিলাম, আম্মু ছিল বাড়িতে হোম ডিস্ট্রিক্টে, আম্মু দেখলো, দেখে আম্মুর ওকে ভালো লাগলো, কথাবার্তা সবকিছু মিলে ওকে ভালো লাগলো। তারপর হচ্ছে আমার আম্মুর সাথে ওর দেখা হলো, দেখা হওয়ার পরে আম্মু ওকে পছন্দ করলো, দেন আম্মু আব্বুর সাথে কথা বললো, আব্বু ওকে দেখবে তো আব্বু কিভাবে দেখবে, আব্বু ছিল দেশের বাইরে ওই মুহূর্তে। দেন আব্বুকে আম্মু বললো যে এখানে একটা প্রোগ্রাম হবে, ইফতারের প্রোগ্রাম, বাহারি ইফতার প্রোগ্রামটার নাম, ছেলেটা ওখানে উপস্থাপনা করবে, তুমি ওটা দেখো। দেন আব্বু ওকে ওভাবে দেখলো, আব্বু দেখলো ছিল ঠিক আছে, পাঞ্জাবি টাঞ্জাবি পরা, খুব তাই প্রোগ্রাম করছে, আবুরও ভালো লেগেছে। মোট কথা আসলে সে মানুষটা অনেক ভালো, এই জন্য আসলে প্রথম দেখাতে আমাদের সবার মোটামুটি ভালো লেগেছে। আর সবচেয়ে মজার কথা কিন্তু আমরা তিনজনই তাকে প্রথমবার দেখেছি টিভিতে, আমার আব্বু আম্মু আমি তিনজনই দেখেছি। দেন এই তো তারপর বাসা থেকে মোটামুটি বললো ঠিক আছে চলবে, দেন আর কি আমাদের মোটামুটি প্রেম শুরু হলো, অনেক ফটোশুট হলো, এটা সেটা হলো, আমার আব্বু দেশে আসলো 16-তে আর কি, মোটামুটি ভাবে পারিবারিক ভাবে বিয়ে হলো।
1: বাহ, মাশাআল্লাহ। সো বিয়ের আজকে, বিয়ের আজকে কত বছর পার করছেন দুজনে একসাথে, যে প্রেম প্রেম অনুভূতিটা, একটা ভাইয়া লিখেছেন আমাদের এখানে, প্রেম প্রেম ভাব থাকলেই অনুভূতিটা সুন্দর, ওই যে অনুভূতিটা, অনুভূতিটা শুরু, তারপরে বিয়ে, তারপরে এই যে সবাই মিলে একসাথে সবাইকে পছন্দ।
0: 13 সালে পরিচয়, 14 সাল থেকে মোটামুটি অনুভূতি শুরু, বাসা থেকে 15 সালের দিকে জানলো, 15 সাল থেকে চুটি 1 বছর প্রেম করলাম, 16 সাল থেকে আসলে 16 সালের মে মাসের 20 তারিখে আমরা বিয়ে করেছিলাম, এখন 5 বছর কমপ্লিট হলো আমাদের বিবাহিত জীবনে। একটা ছোট্ট বেবি আছে আমাদের, জাভিয়া নাহিল, ওর বয়স হচ্ছে 2.5 বছর আর কি।
1: বাহ, মাশাআল্লাহ, খুবই সুখী পরিবার বলতে হয়, খুবই সুন্দর শুরু এবং এখন পর্যন্ত সুন্দর চলছে,
0: ভালো চলছে,
1: হ্যাঁ সুন্দরভাবে যাচ্ছে। দোয়া করি আগামীতেও যেন আপনারা অলওয়েজই ভালো থাকেন, এভাবে থাকেন, আর প্রেম প্রেম যে অনুভূতিটা, এটা যেন সব সময় থেকে যায়, কারণ এটা এমন একটা, এক ধরনের
0: ইম্পর্টেন্ট, সংসার করতে গেলে যদি এটা চলে যায় তাহলে কিন্তু আর সংসারের মজাটা থাকবে না।
1: একদমই একদমই, এই যে একটু খুনসুটি, একটু প্রেম প্রেম অনুভূতি, হ্যাঁ প্রথম দিকের ভালো লাগার ফিলিং একটু একটু কিঞ্চিত পরিমাণে থাকা, এটা নিয়ে
0: এখনো প্রচুর ঘুরি। এই যে এই বছরই আমরা, এই যে 2021-এ আমরা সেন্ট মার্টিনে গেলাম, ঘুরলাম, সিলেট যাওয়ার প্ল্যান ছিল বাট লকডাউন বা করোনা একটু বেড়ে গিয়েছে, দ্যাটস ওয়াই যাওয়া হলো না। আমরা দুজনে ঘুরতে পছন্দ করি, নতুন নতুন জামা কাপড় পছন্দ করতে পছন্দ করি, ছবি তুলতে পছন্দ করি, আমাদের দুজনের যে এই মিলগুলো আছে এগুলোর জন্য আসলে আমরা দুজনেই মানে সব ক্ষেত্রে দেখা গেলো যে মতের অমিল খুব কম হয় আমাদের।
1: কারণ দুজনে একই ধরনের জিনিস আপনারা উপভোগ করেন, এনজয় করেন, এবং দুজনের ম্যাচ আপটা এক জায়গায় গিয়ে হয়ে যাওয়ার কারণে সবকিছু একসাথে যখন আপনারা এনজয় করবেন তখন লাইফটা অনেক সুন্দর হয়ে যায়।
0: কেউ কাউকে বাধা দেই না, যে একটা বাধা জিনিস থাকে বা দেখা গেলো বুঝিয়ে বললে আমরা একজন একজনের ব্যাপারটা বুঝতে পারছি এখন পর্যন্ত, বাদ বাকি উপরওয়ালা আছেন উনি ঠিক করবেন।
1: আমার তো মনে হচ্ছে আশেপাশেই আছেন, কারণ আপনি বলছেন একটু দেখছেন ব্যাপারটা কিরকম, ভাইয়া আমাদের আশেপাশেই আছেন,
0: এখন সে অন্য রুমে চলে গিয়েছে।
1: আচ্ছা ঠিক আছে, কারণ আমি এক দুবার মনে হয়েছে যে আপনি কথা বলছেন, ভাইয়া আশেপাশে আছে, আপনি একটু বলছেন এইরকম আর কি। না আমার শুনে খুব ভালো লেগেছে আপনাদের ছোট্ট পরিসরে প্রেমের গল্পটা। আমি অনেক অনেক দোয়া এবং শুভকামনা দিব আপনার জীবনের জন্য, এবং আপনার বেবিটাও যেন ভালো থাকে, আপনারা দুজন যেন সবসময় ভালো থাকেন, এটা হচ্ছে মন থেকে দোয়া এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনার জন্য দোয়া। এখন একটু চলে যাব অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে আমি আপনার আমরা শো শুরু করার আগে একটু গল্পের মাঝখানে জানতে পেরেছি যে আপনি আপনার পড়াশোনাটা হচ্ছে আইন বিভাগ, যদি আমি হ্যাঁ ভুল বলে না থাকি, এই এই আইন বিভাগে আসা এবং এখানে কারণ পড়াশোনায় কিন্তু আমরা 100% ক্যারিয়ার সেটেল না করলেও কিন্তু কিছুটা আমাদের ডিপেন্ডেন্সি থাকে যে আমি এই কারণে পড়াশোনাটার সাবজেক্ট এটা চয়েস করব, ক্যারিয়ার আমার এটা হবে, নিশ্চয়ই এখানে কোনো প্ল্যান আছে বা কারণটা কি, আমি এটা একটু জানতে চাই।
0: আচ্ছা, যেটা হচ্ছে আমি বললাম যে আব্বু সেনাবাহিনীতে জব করতো, দেন দেশের বাইরে বিজনেস করতো। তো আব্বুর আসলে কোনো আমাদের আমার কোনো ভাই নাই বোনও নাই, আমি একা, কিন্তু আমার আব্বুর ছোটবেলায় যে ইচ্ছাটা ছিল যে লয়ার হবেন, কিন্তু ওনার জীবনে উনি সেটা হতে পারেন নাই। তো এই জিনিসটা আমার মাথায় ছিল যে ঠিক আছে আব্বুর যখন এটা পছন্দ আমি লয়ারই হবো, এই ধরনের একটা প্ল্যান থেকে আসলে লটা পড়তে আসা। যেটা বললাম যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে, জগন্নাথ ইউনিভার্সিটিতে দুটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, মোটামুটি ভালো সাবজেক্টে পেয়েছিলাম, কিন্তু লটা আসলে আমার হয়নি। দ্যাটস আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে লয়ে ভর্তি হই, ওখান থেকে লয় অনার্স করি, দেন মাস্টার্স কমপ্লিট করলাম। ভবিষ্যতে আসলে পরিকল্পনা আছে যে আইনজীবী হয়ে যদি কিছু করতে পারি মানুষের জন্য, দ্যাটস ওয়াই লটা আসলে পড়া।
1: আপনার লক্ষ্য অনেক পরিষ্কার, অবশ্যই পারবেন যদি আপনি অটুট থাকেন আপনার লক্ষ্যে, আপনার যদি ইচ্ছা সুন্দর থাকে আপনি অবশ্যই এগিয়ে যেতে পারবেন। জেনে অনেক ভালো লাগলো, কারণ আপনি মিডিয়াতে হাত কাজ করছেন, মিডিয়ার পাশাপাশি অ্যাঙ্করিং করছেন, তারপরে আপনি নিজে আবার নাটকে অভিনয় করেছেন, তারপরে অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করেছে, অনেক কিছুর সাথে ইনভলভমেন্ট, কিন্তু আপনার পড়াশোনাটার সাইডটা যদি চিন্তা করি কমপ্লিটলি একটা ডিফারেন্ট ফিল্ড। তো এইভাবে এই দুটো একসাথে এবং নিজের পরিবার
0: পাশাপাশি ব্যাংকিং এর যে ক্যারিয়ারটা, এটা আমি পড়াশোনার পাশাপাশি আমাকে তৈরি করতে হয়েছে। দেখা গেল যে এক্সাম ছিল, বাট আমি মাসে দেখা গেল 4টা প্রোগ্রাম উপস্থাপনা করতাম, আমি অনেক বেশি কাজ করতাম না ওই টাইমটা স্টাডির পাশাপাশি। দেন আমার যখন স্টাডিটা শেষ হলো তখন আমি মাসে 26 মানে 26 ডে পর্যন্ত আমি উপস্থাপনা করেছিলাম, মনে আছে যে শুক্রবার ছাড়া প্রতিদিনই উপস্থাপনা করতাম। বাট আমার যখন বেবি বেবি কনসেপ্ট করলাম ওই টাইমটা আমি আসলে 5 মান্থ পর্যন্ত আমি আসলে উপস্থাপনা করেছি ওই সময়ও, তারপর থেকে আসলে আমি একটু সবকিছু কমিয়ে দিয়েছি, কারণ হচ্ছে নিজেকে দেখতে হচ্ছে, বেবিকে দেখতে হচ্ছে, সবকিছু মিলে আসলে টাইমটা করা অনেক টাফ হয়ে যাচ্ছে। আর প্রোগ্রাম মানে কিন্তু আমাকে টাইমলি যেতে হবে, আমার যে কোনো প্রবলেম থাক বা শারীরিক অসুস্থতা যে কোনো প্রবলেম কিন্তু এখানে আসলে দেখার সুযোগ থাকে না, কারণ একটা টাইম মানে টাইম, দর্শকদেরকে বলা আছে যে টাইমে প্রোগ্রাম হবে তো হতেই হবে। দ্যাটস ওয়াই আসলে আমি পার্মানেন্টলি এই মুহূর্তে কোনো চ্যানেলের সাথে কাজ করছি না, বাট ফ্রিল্যান্স হিসেবে বা মাঝে মাঝে কাজ করছি।
1: আচ্ছা, সো অবশ্যই পারিবারিক কারণে আমরা অনেক কনসিডার করি আমাদের লাইফে, আমাদের জীবনে, স্পেশালি আমরা মেয়েরা একটু বেশি করি, কারণ করতে হয়, এবং এমন না যে এটা কেউ জোর করছে, এটা আমরা আমাদের একটা দায়িত্ব হিসেবে মনে করে দেখেই করি, এবং এই এই জিনিসটা ফিল করাটাও একটা মা হিসেবে বলেন, মেয়ে হিসেবে বলেন, অনেক ইম্পর্টেন্ট। এই
0: আমার ফ্যামিলি থেকে আপু অনেক সাপোর্ট আছে আলহামদুলিল্লাহ, আমার যদি কোনো কাজ থাকে আমার হাজবেন্ড বলবে ঠিক আছে আমি আজকে বেবিকে দেখছি তুমি যাও, বাট এটা তো আসলে রেগুলার হলে তো আসলে ওকেও তো কাজ করতে হচ্ছে, তো দুজনে আমরা যদি ইয়া করি দেন সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে। তো বেবি তো বেশিরভাগ সাধারণত দেখা গেলো আমার কাছে থাকে, দ্যাটস ওয়াই আসলে আমি একটু কম কাজ করছি, ও হিউজ কাজ করছে।
1: আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা আপনি মেনশন করেছেন জানতে চাই, ডিরেকশনে আসাটা, ডিরেকশনে আসাটার ক্ষেত্রে মানে কিভাবে চিন্তা এবং কিভাবে শুরু এবং কি করছেন, এটা যদি একটু বলতেন তাহলে খুব ভালো হতো।
0: আচ্ছা, এটা আসলে এপি প্রোডাকশন বাংলাদেশ আমাদের একটা প্রোডাকশন হাউস, এখান থেকে এই 8ই মার্চ আসলে আমি প্রথম 8ই মার্চের একটা কাজে আমি প্রথম ডিরেকশন দিয়েছিলাম, নারী দিবস উপলক্ষে আমি একটি কাজ শর্ট ফিল্ম বানিয়েছিলাম যেটা নাম হচ্ছে স্বাধীনতা।
1: বাহ,
0: তো ওটা দিয়ে আসলে শুরু ছিল দেন বাবা দিবস, সেদিন আমাদের কয়েকদিন আগেই গেল বাবা দিবস। বাবা দিবস উপলক্ষে একটা কাজ করেছি আমি, এটা হচ্ছে হাতিম ফার্নিচার, আমাদের দেশের একটা রিনাউন্ড ফার্নিচার ব্র্যান্ড, ওদের একটা কাজ করেছি। ওটা হচ্ছে ওখানে কাজ করেছে আমাদের দেশের স্বনামধন্য আব্দুল আজিজ আঙ্কেল, উনি বাবা হিসেবে ওখানে একটা ক্যারেক্টার প্লে করেছে, আমির পারভেজ ওখানে কাজ করছে। তো ওটা একটা আসলে স্টোরির স্টোরির মাধ্যমে একটা প্রোডাক্ট কে কিভাবে আমরা দেখাতে পারি, ওভাবে করে আসলে ওটা কাজটা করেছি। ওটা একটা শর্ট ফিল্ম বা শর্ট ওবিসি টাইপ আসলে কাজটা করা হয়েছে। এই দুটো ডিরেকশন দিয়েছি, আর নাটকে ডিরেকশন দিয়েছি যেটা আসলে ঈদের সময় সবাই দেখতে পারবে। ওখানে কাজ করেছেন দিলারা জামান আন্টি, সাইম ভাইয়া কাজ করেছেন, মাকে নিয়েই তো পুরো আমার, যে ওটা ছিল আমার নিজের রচনা প্লাস পরিচালনায়। তো ওখানে দিলার আন্টিকে আমার পারফেক্ট মনে হয়েছে, যে ওনার থেকে ভালো মা এই ক্যারেক্টারের জন্য আর কেউ হতে পারে না। তো আন্টি তো অনেক বিজি থাকে, দেন আন্টি শিডিউল নিয়ে কাজটা অনেক ভালো হয়েছে। আন্টি অভিনয়টা এত ভালো করেছে, আমাদের তো অনেক সময় কান্না করতে গেলে গ্লিসারিন দরকার হয়, আন্টির মাশাল্লাহ কোনো কিছু দরকার হয় না। আমি জাস্ট বলে দিচ্ছি আন্টি, মানে 2 লাইন বলে দিলে আন্টি 10 লাইন। ওনারা তো খুবই আসলে লেজেন্ডারি একটা ব্যাপার আছে ওনাদের মধ্যে, ওনার লেজেন্ড অনেক ভালো কাজ হয়েছে। আরো একটা কাজের অর্ধেক আসলে হয়ে আছে, জানি না বাদ বাকি কমপ্লিট করতে পারবো কিনা, যেহেতু আমাদের এখন বাংলাদেশে লকডাউন চলছে।
1: যেভাবে করে শেষ করবেন সেটার জন্য শুভকামনা। তার উপরে হচ্ছে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, কেননা দেশের এরকম একটা পরিস্থিতিতে আসলে আমরা যদি সাহায্য না করি তাহলে কে সাহায্য করবে? এক সাধারণ জনগণ হিসেবে আমাদেরকে সাহায্য করবে
0: আসলে একটা কাজ করতে গেলে সিনিয়র জুনিয়র অনেক ধরনের আর্টিস্ট নিয়ে আমাদের কাজ করতে হয়। তো সিনিয়র আর্টিস্টদের ক্ষেত্রে কিন্তু ওনাদের আসলে সত্যি কথা, যেটা বয়স হয়েছে আমাদের রিস্কটা বেশি, আল্লাহ যাকে দিবেন মানে সেটা তো ঠিক আছে, বাট তারপর রিস্ক ওনাদের বেশি। যখন সেটে আমি ওনাদেরকে আনবো, আমার একটা রেসপন্সিবিলিটি থাকে যে না ঠিক আছে আমি সবকিছু ঠিকভাবে করতে পারছি না। কিছুদিন আগে আমরা সবকিছু মেনটেন করে, যে না শরীর সুস্থ আছে কিনা বা টোটাল হাইজেন মেনটেন করে কাজটা করেছি, বাট এই মুহূর্তে আসলে করোনাটা একটু খারাপের দিকে যাচ্ছে, টোটালি স্টপ রেখেছি। অনেকে কাজ করছে, আমি শুনেছি যে যেটা হাউসের ভেতর কাজটা করা যাচ্ছে, আউটডোরটা টোটালি স্টপ আছে। দেখি আসলে সামনে কি হয়।
1: অবশ্যই ভালো কিছু হবে। আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, এই যে আপনি যে লাস্ট যে কাজটা করছেন দিলারা জামান আন্টির সাথে, আপনি যে মাত্র বললেন ওই উনার সাথে কাজ করার ক্ষেত্রে, যেহেতু উনারা আমাদের বাংলাদেশের ওয়ান অফ দি লেজেন্ডারি অভিনয় শিল্পী, তা উনাদেরকে আমরা অনেক অন্যভাবেই চিনি বা জানি। যেমন আমার ছোটবেলা থেকে আমি যখন বাংলাদেশে ছিলাম, বড় হয়েছি, উনাদেরকেই দেখেছি, আবুল হায়াত আঙ্কেল, দিলারা জামান আন্টি, উনাদেরকে দেখে দেখে বড় হয়েছে। এখন অব্দি মনে হয় যে উনাদের জায়গাটা কেউ কখনো বিট করতে পারবে না, মানে এরকম মনে হয় উনাদেরকে, উনাদের কোনো রিপ্লেসমেন্ট নেই। হ্যাঁ, কখনো কেউ পারবে না উনাদেরকে রিপ্লেসমেন্ট করতে। তো আমি জানতে চাই যে উনার সাথে কাজ করার যে অভিজ্ঞতা আপনার নিজের প্রোডাকশনের নাটক থেকে বা ছোট্ট যে আপনার পরিকল্পনাটা ছিল সেখানে যে অভিজ্ঞতা, এবং আপনি ধরেন অনেক আর্টিস্টের সাথে আপনি কাজ করেছেন, অবশ্যই উনাদের সাথে কাজ করার মধ্যে অনেক ডিফারেন্সেস থাকে, সেটা আপনি কি উপলব্ধি করেছেন সেটা যদি আমাদেরকে শেয়ার করেন, বা কিছু শেখা, কিছু জানা। হ্যাঁ, ছোট ছোট আপনার হচ্ছে কোনো একটা কিছু ঘটে যাওয়া, হ্যাঁ, যেটা থেকে আপনি শিখেছেন, আপনি অবজার্ভ করেছেন, আপনার কাছে অনেক ভালো ফিল হয়েছে, থাকে না ছোট ছোট কিছু এক্সপেরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতেন।
0: আমার কাছে যেটা মনে হয় যে আমরা বর্তমানে যারা কাজ করছি বা আমার এজের বা আমার থেকে ছোট বড় এজের যারা কাজ করছি, তাদের থেকে আগে যারা কাজ করতো এরা অনেক অনেক বেশি ভালো একটা দিক দিয়ে, ওনাদের পাংচুয়ালিটিটা অনেক ভালো, ওনারা টাইমলি কিন্তু সেটা চলে আসবে যে টাইমটাই বলবো। কিন্তু আমাদের অনেকে দেখা যায় অনেক স্টার বা অনেকে কল টাইম 7টা থাকলে ওনারা আসবেন, 12টা, 1টা, 3টা, 3টা পর্যন্ত কিন্তু অনেকে আসে সিরিয়াসলি। তো হচ্ছে ওইখানে কাজটা নামানো টাফ হয়ে যায়, উনি মানে টাইম যেটা বলা থাকবে উনি ওই টাইমে আসে। তারপর স্ক্রিপ্ট যেটা আন্টি কিন্তু থাকতে বলে আমাকে স্ক্রিপ্টটা দিও আগে থেকে। এখন অনেকেই আছেন যারা স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন না বা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লাগবে না, সেটা আসবো আমি দিব হয়ে যাবে, ধরুন একটা অ্যাটিটিউড কাজ করে অনেকের মধ্যে। কিন্তু ওনারা আসলে টোটালি ডিফারেন্ট, আগে যেভাবে ওনারা মন দিয়ে কাজ করতেন এখনো চেষ্টা করেন দিন দিন, মানে ওনার তো ওনাদের তো আসলে কোনো তুলনা হয় না, ওনারা এত ভালো কাজ করেন। এরপরেও ওনারা, আমি তো আসলে অনেক কিছুই বুঝি না, আমাকে জিজ্ঞেস করে কাজ এটা কি ঠিক হচ্ছে, আমি আন্টি আপনি করছেন অবশ্যই ঠিক হচ্ছে। ওনাদের ভেতর যে একটা মানে সবকিছু ছোটদের কাজের প্রতি যে একটা রেসপেক্ট আছে, বা অনেকে আছে অনেক বেশি ইগো দেখায়, এ ধরনের কোনো কিছু আমি পাই নাই। আমাদের একবার এমন হচ্ছিল যে বৃষ্টি শুরু হয়ে গেছে কাজের মানে, আন্টির সিনটা ছিল এমন যে আমাদের সানরুফ ফ্যান কাজ করতে হবে, তো খুবই হালকা বৃষ্টি হচ্ছিল, তো ক্যামেরা আসলে প্রবলেম হচ্ছিল। আমি বললাম আন্টি তাহলে আমরা ভেতরে যাই, আমরা একটু পরে শুরু করি, যে তুমি না তুমি সবকিছু সেট করেছো, এইসব এটা একটু নিয়ে নাও, আমরা দেখি বৃষ্টির কি হয়। এই জিনিসটা আসলে খুব ভালো লেগেছিল যে অনেকেই হলে বা ইয়াং জেনারেশন অনেকেই হলে এখন বৃষ্টি হচ্ছে, এখন আমি কাজ করবো, ইয়া কাজ করে বা একটু পরে দিচ্ছি, ডিরেক্টরের কোনো প্রবলেম হলো কিনা টাইম নিয়ে অনেক কিছু অনেকে ভাবেন না, কিন্তু ওনারা যারা আগের আছেন ওনারা কিন্তু এই জিনিসটা খুব ভাবেন যে কাজটা কিভাবে ভালো করা যাবে, কাজটা কিভাবে শেষ করা যায় সুন্দরভাবে, ওই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। আর
1: মানে
0: সাথে এছাড়াও আরো
1: ওনাদের নেচার গুলো হচ্ছে এরকম, ওনারা সার্বিক ভাবে চিন্তা করে, শুধুমাত্র তাদের অভিনয়কে ঘিরে থাকা, তাদের প্রেজেন্স এই এই জিনিসটা না,
0: আসবো
1: তারা
0: টাকা
1: সার্বিক
0: কাটবো
1: ভাবে।
0: চলে যাব এটা না, কাজটা কিভাবে ভালো হবে, কিভাবে দেখা গেলো কোন একটা মানে স্ক্রিপ্টে কোথাও একটা আছে, এই লাইনটা এভাবে আছে, একটু সুন্দর করে যদি বলা যায়, উনি একটু অ্যাড করে ভালো হয়ে এটা আলোচনা করে করা, এ ধরনের কাজগুলো আসলে অনেক মানে আমাদেরকে হেল্প করেছিলেন।
1: আচ্ছা, আমার মাঝখানে একটু আমাদের দর্শকদের কাছে ফিরে যে অনেক অনেক কমেন্ট এসেছে, নইলে পরে সবাই আমাকে বলবে, আমি শুধু আপনার সাথে গল্প করছি। আরশাদ ভাই লিখেছেন, প্রেম প্রেম ভাব থাকলে অনুভূতিটা সুন্দর হয়, এটা অবশ্যই আপু আপনার জন্য ছিল। সাজ্জাদ লিখেছে, অনেক দিন পর উপস্থিত। ওকে, মাহবুবা লিখেছেন, শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে, অনেক শুভেচ্ছা, সুন্দর হচ্ছে অনুষ্ঠান, থ্যাংক ইউ সো মাচ, ভেরি রোমান্টিক লাভ স্টোরি, এটা অবশ্যই আপনার স্টোরিকে বলা হয়েছে, অসাধারণ উপস্থাপনা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা যারা আমাদের সাথে আছেন, আমি সবাইকে অনেক অনেক অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আরো কিছুক্ষণ আমাদের অনুষ্ঠান চালিয়ে যাব, আমরা ছোট ছোট গল্প শুনবো, আমরা আমাদের ইমি আপুর থেকে আরো অনেক কিছু জানবো, তার পরিবারের ব্যাপারে, তার কাজের ব্যাপারে, তার লাইফের ব্যাপারে, এবং আরো সুন্দর সুন্দর মজার মজার এক্সপেরিয়েন্স আমাদের সাথে উনি শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কেউ যাবেন না, কোথাও যাবেন না। জি আপু বলেন, একটু চলে আসছি। কাজ,
0: এতক্ষণ আমি কিন্তু সব পজিটিভ সব বলছিলাম, আমি একটু
1: হ্যাঁ
0: বলি যে
1: হ্যাঁ হ্যাঁ
0: নেগেটিভ একটা বিষয় যেটা সেটা বলতে চাচ্ছি,
1: হ্যাঁ প্লিজ।
0: এটা হচ্ছে আমার নিজের ব্যাপারে, যেটা হচ্ছে আমি যখন কাজ করছিলাম ফ্যামিলি কিন্তু সাপোর্টটা আমার বাবার থেকে কম ছিল মিডিয়ার কাজের ক্ষেত্রে, যেটা বলছিলাম
1: অবশ্যই।
0: আবু চাচ্ছিল যে আমি যেহেতু ল নিয়ে পড়াশোনা করছি ওদিকেই খুব বেশি কনসেন্ট করি, বাট আমার আসলে স্টাডির পাশাপাশি যেহেতু উপস্থাপনাটা চলে এসেছে মিডিয়াটা আসলে স্টাডির মাঝখানে আমার ঢুকে গিয়েছিল, তো অনেক ক্ষেত্রে হয় কি মিডিয়াটা চলে আসলে আসলে স্টাডিটা সেমিস্টার গ্যাপ যায় বা অনেক প্রবলেম হয়, তা আমি আলহামদুলিল্লাহ যে আমার এই ধরনের প্রবলেম হয় না, আমি পড়ালেখাটাকে আগে শেষ মানে প্রায়োরিটি দিয়েছি, দেন এই কাজটাও কন্টিনিউ করেছি। তো এসব কাজ করতে যেয়ে অনেক সময় দেখা গেল মাঝে কি হয়েছে, আমার আবু দেশের বাইরে ছিল বিজনেস করছে বলছিলাম, তো যে কেউ একটা ফেক আইডিতে আমার একটা ফেসের ছবি নিয়ে দেন হচ্ছে একটা অন্য একটা বডি পার্ট লাগিয়ে ওই ধরনের একটা ছবি আমার আব্বুকে টেক্সট করেছে, বলছে যে আপনার কি টাকার অভাব হয়েছে যে মেয়েকে দিয়ে এখন এগুলা করাচ্ছেন, মানে খুবই মিন একটা কথা বাজে কথা বলেছে। তো আমার আব্বু আসলে অনেক কিছুই মানে আগের লোক অনেক কিছু আসলে এগুলো কম বুঝেন, দেখা গেলো যে ফেসবুকে দেন আব্বু
1: হ্যাঁ
0: হচ্ছে
1: হ্যাঁ
0: আমাকে না
1: হ্যাঁ
0: আম্মুকে অ্যাক্স করছে যে এটা কি ধরনের ঘটনা, মানে কি এটা কেন, বা ও কি আসলে এই ধরনের ড্রেস পরেছে কিনা, তো আম্মু বলছে না ও তো কখনো স্লিভলেস ড্রেসই পরে নাই, তো হচ্ছে এটা কি মানে কাজ করতে গেলে আসলে অনেক কিছু করতে হয়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি ব্যক্তিগত ভাবে আসলে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করি না বা নিজে অনেক ধরনের ড্রেস আমি কমফোর্টেবল ফিল করি না, দ্যাটস হোয়াই আমি করি না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো ওই
1: অবশ্যই।
0: ছবিটা তো আমার ছিল না, ছবিটা আমার ছিল না, ওই ধরনের একটা ছবি দিয়ে চেষ্টা করেছে, দেন হচ্ছে ওই নাম্বারটা আবুকে বললাম যেভাবে ব্লক করে দেন, যদি অন্য কোনো কখনো টেস্ট দেয় তখন আপনি বলবেন যে আমার যেভাবে হ্যান্ডেল করলে ভালো হয় আব্বু হ্যান্ডেল করবেন, দেন আব্বু আসলে বললো যে আমার মেয়েকে আমি ভালোভাবে চিনি আর ও কিভাবে কি কাজ করছে না করছে, যেহেতু আমার মেয়ে আপনার থেকে আমি ভালো জানি, আপনি কখনো এই ধরনের টেক্সট দিবেন না। এরপরে আসলে আর প্রবলেম হয়নি, তারপর অনেক সময় দেখা গেলো গ্রামে অনেক ধরনের টক মানে মানে
1: এগুলো থাকবেই, মানে আপনি যখন উপরে যেতে থাকবেন তখন কিছু মানুষ থাকবেই আপনাকে নিচে নামানোর জন্য।
0: অনেক আছে ক্লোজ ফ্রেন্ড বাট দেখা গেলো সামনে একরকম পেছনে একরকম, এই জিনিসগুলো আসলে মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে, কিন্তু তারপরে এগিয়ে যেতে হয়, এগুলো নিয়ে পড়ে থাকলে আসলে চলবে না জীবনে।
1: তাহলে আজকে আপনি আপনার জায়গায় থাকতে পারবেন না, এগিয়ে যেতে হবে আমাদেরকে। একজন ভাইয়া আমাদেরকে কমেন্ট করেছেন, নারী নিয়ে শর্ট মুভি করেছিলেন, নামটা একটু জানতে চাচ্ছে যদি একটু বলতেন।
0: নারী
1: আপনি যে নারী
0: স্বাধীনতা
1: দিবসে, হ্যাঁ হ্যাঁ স্বাধীনতা,
0: স্বাধীনতা স্বাধীনতা এটার নাম
1: আচ্ছা
0: হচ্ছে স্বাধীনতা,
1: আচ্ছা, এটা এটা আপনি কোথাও পাওয়া যাবে বা কোনো লিংক যদি আপনি বলে
0: ইউটিউবে
1: দিতেন?
0: আপনি স্বাধীনতা লিখলেই পাবেন, স্বাধীনতা লিখে আমির পারভেজ আঞ্জুমান আরা বকুল ওনারা আর্টিস্ট ছিল, ওদের নাম লিখলে আপনি পেয়ে যাবেন, আমার নাম লিখলেও পেয়ে যাবেন।
1: আচ্ছা পারফেক্ট, পেয়ে গেছেন আপনি আপনার
0: তারপর হচ্ছে ভাইয়া জিজ্ঞেস করলো আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে আমার নিজের নামে, আপনি ওখানে আমার কাজগুলো দেখতে পারবেন, বা আমার নাম লিখলে আপনি ইউটিউবে আমার অনেক ধরনের কাজ, আমার উপস্থাপনা, মিউজিক ভিডিও, আমার কিছু নাটক সবই পেয়ে যাবেন আমার নাম লিখলে ইউটিউবে।
1: আচ্ছা ঠিক আছে, আপনারা আশা করি আপনাদের প্রশ্ন উত্তর পেয়ে গেছেন, যারা যারা প্রশ্ন করেছেন শর্ট মুভিটা নিয়ে তারা আশা করি পেয়ে গেছেন। একদম কমপ্লিটলি একটা ডিফারেন্ট প্রসঙ্গে যাব আমি, সেটা হচ্ছে আপনি একজন অভিনয় শিল্পী, আপনি একজন উপস্থাপিকা, আপনি একজন নিজের প্রোডাকশন হাউসে কাজ করছেন, ঠিক আছে, ডাইরেক্ট ডিরেকশন দিচ্ছেন, এবং তাছাড়াও হচ্ছে
0: আসলে আমি এখন এই ক্ষেত্রে আমি একদমই নতুন, আমি আসলে এটা বলতেও ভয় পাচ্ছি, কিন্তু আসলে চেষ্টা করছি।
1: চেষ্টা করছি, আপনি চেষ্টা করতে করতে তো এগিয়ে যাবেন, শিখবেন, নিজের ভুলগুলোকে কারেক্ট করবেন, এভাবে তো আসলে জিনিসগুলো কাজ করে। এবং আপনি আইন বিভাগে পড়াশোনাও করছেন নাকি? ঠিক বলেছেন, ঠিক আছে। এই যে প্রত্যেকটা প্রফেশন ইন্ডিভিজুয়ালি একটা আপনি, ঠিক আছে, এই সব কিছু বাদ দিয়ে আপনি মা, তো এটার এটার উপলব্ধিটা কিরকম?
0: এটা আসলে যেটা আমি বিয়েটাও অনেকে বলে যে কম এজে করেছি, যদিও আমার মনে হয় যে না ঠিক আছে, বেবিটাও অনেকে বলে কম এজে করে নিয়েছি, আমার মনে হয়েছে যে না পারফেক্ট, তো আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। তো অনেক সময় সেটে গেলে আমি এরপরে কিছু কাজ করেছি, দেন হচ্ছে আমার কাছে এরকম আমি বলি যে ভাই আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে যেহেতু বাসায় একটু বেবি আছে, এগুলো আসলে কাজের ক্ষেত্রে বলাটা ঠিক না, তারপরে আমার বলতে হয়েছে। অনেক সময় বাচ্চার জন্য খারাপ লাগা কাজ করে বা দেখা গেলো সি, কিন্তু ডেট যদি আমি কাউকে দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ওদের আমি না গেলে ওদের প্রবলেম হবে, এই জন্য আমি বলি যে আমি সকাল 7টায় চলে আসবো, 10টায় না, কিন্তু আমাকে একটু সন্ধ্যার মধ্যে ভাই ছাড়তে হবে, এই ধরনের কথাবার্তা বলে গিয়েছি, কাজ করেছি। তো দেখা গিয়েছে যে বেবি ওই টাইমটা ওর বাবা হেল্প করেছে, বা কখনো আমার আম্মু এসেছে, আম্মু দেখেছে, এভাবে করে আসলে বেবিটাকে আমরা সবাই মিলে ভালোবেসে আসলে ওকে লালন পালন করছি। তা মাশাল্লাহ আমার বেবিটা খুব ভালো, আমি বলছিলাম যে মাঝে সেন্ট মার্টিনে গিয়েছিলাম, ও যে কারোর কাছে দিলেই থাকবে, অনেকে আছে যে অনেক কান্নাকাটি করে, অনেক ঝামেলা করে, ওর বাবার কাছেও থাকবে, নানুর কাছেও থাকবে, আমার কাছেও থাকবে, ইভেন যদি কাউকে চিনে যে না কয়েক ঘন্টার পরিচয়ে ঠিক আছে আন্টির কাছে থাকবে তাও থেকে যাবে, মানে অনেকে আছে যে অনেক বাহানা করে, এ ধরনের না,
1: বাহ,
0: এই জন্য
1: খুবই ভালো,
0: আমি মনে হয় কাজটা করতে পারছি। আর অনেক টাফ, অনেক সময় হয়েছে যে দেখা গেল যে বাসায় কেউ নাই, আমার ওকে একাই সামলাতে হচ্ছে, তখন অনেক কিছুই করা সম্ভব হতো না আমার।
1: কিন্তু তারপর আমি বলবো যে আমার ভাইয়ার সাপোর্ট আছে আপনার জন্য, আপনি কাজ করছেন যা করছেন, ভাইয়ার সাপোর্ট এবং একটু একটু ভালোবাসার যে অনুভূতিটা এখনো রয়ে গেছে সবকিছু মিলিয়ে কমপ্লিট
0: এই
1: পরিবার, এবং
0: কারণে আসলে সম্ভব হচ্ছে আমার
1: ঠিক আছে,
0: নিজের ইচ্ছা শক্তি প্লাস তার সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট, তাহলে
1: ফ্যামিলি
0: সম্ভব।
1: সাপোর্ট, আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তার তারা আপনাকে ঘিরে আছে এবং আপনি তাদেরকে ঘিরে আছেন, এবং এটাই হচ্ছে একটা পজিটিভ ভাইব আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য, এবং এটাই আপনাকে সাহায্য করছে আগামীতে, আরো বেশি সাহায্য করবে আগামীতে এগিয়ে যাওয়ার জন্য।
0: আমার প্রবলেম যেটা হচ্ছে কোথাও ঘুরতে গিয়েছে বাচ্চা কই, কমেন্ট আসবে কিন্তু এ ধরনের, বাচ্চাটা কোথায়, সব জায়গায় আমি ধরুন সাজেক গিয়েছি, সাজেকের এনভায়রনমেন্টটা নিশ্চয়ই সবাই জানে যে কেমন ওখানে, তারপর তো সেন্ট মার্টিন গিয়েছি, ওখানে তো ইলেকট্রিসিটি নাই, তো ওখানে তো আমি বেবিকে নিয়ে যেতে পারবো না, বেবি যেহেতু আমার আম্মুর কাছে আছে এবং ভালো আছে, এখানে থাকলে সে ভালো থাকবে, ওখানে গেলে অনেক সময় হয় যে আমরাই অসুস্থ হয়ে যাই, তো ওখানে আমি বাচ্চাকে নিয়ে যে কেন অসুস্থ করব, এ ধরনের কোশ্চেনে আসলে মুখোমুখি হতে হয়, এই জিনিসগুলো খুব খারাপ লাগে মাঝে মাঝে। আমাদের দেশে এটা কমন, অনেক সবাই না, বাট কিছু কিছু মানুষ
1: সন্তানের জন্য আপনি মা হিসেবে
0: আমার
1: বেস্ট
0: থেকে
1: টাইপ
0: তো আর কেউ বেশি থাকবে না, এটাই হচ্ছে
1: সেটাই
0: মেন
1: স্বাভাবিক,
0: কথা।
1: হ্যাঁ সেটাই সব। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তার আগে বলতে চাই যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ রেডিও ত্রিতালের বাংলার পক্ষ থেকে আমাদের সাথে সঙ্গে হওয়ার জন্য, এবং প্রত্যেকটা দর্শক যারা যারা আমাদের সাথে ছিলেন এত সময় ধরে, আমাদেরকে সাপোর্ট করেছেন, দেখেছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার এবং আমার অতিথির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমেরিকা এবং বাংলাদেশ থেকে দেখছেন তাদের সবাইকে অনেক বেশি স্পেশাল থ্যাংক ইউ, কারণ আপনারা না থাকলে কিন্তু আমরা এভাবে কথা বলতে পারি না, গল্পটা এনজয় করতে পারি না, এবং আমরা আমাদের অনুষ্ঠানটা কন্টিনিউ করতে পারি না। আপনারা থাকবেন, আপনারা প্রশ্ন করবেন, সেই সাথে সেভাবেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা এগিয়ে যাবে, সেজন্য আমি আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি টুডে। আপু, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসি, আপনি যদি কিছু বলতে চান এবং আপনি যদি কিছু ছোট শেয়ার করতে চান বা আমাদের দর্শকদেরকে যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন।
0: শিওর, এই মুহূর্তে আমি আসলে যে কাজগুলো করছি, আমাদের ড্রিম টাস্ক মিডিয়া নামক একটা আমাদের ইউটিউব চ্যানেল বা মিডিয়া আছে, এটার জন্য কাজগুলো করছি। আমি কিন্তু আরেকটা জিনিস স্কিপ করেছিলাম যে আমি কয়েকটা আসলে মিউজিক ভিডিওতে ডিরেকশন দিয়েছি, যেগুলো আসলে মোটামুটি বেশ ভালো কাজ হয়েছে বলে সবাই মনে করেছে। তো কাজগুলো আপনারা দেখবেন, কেমন লেগেছে আমার কাজ সেটা জানাবেন। আর সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা, যেহেতু এখন করোনা চলছে সবাই ঘরে থাকবেন, চেষ্টা করবেন স্বাস্থ্যবিধি মেনে চলার যদি বাইরে যেতে হয়। আর হচ্ছে আমার জন্য অনেক দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যারা দেশের বাইরে থেকে দেখছেন সবাই বাংলাদেশের সবার জন্য দোয়া করবেন, আর যারা বাংলাদেশের জন্য দোয়া করছেন তারা পুরো বিশ্বের জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন।
1: অবশ্যই তাই, থ্যাংক ইউ সো মাচ আপু
0: আপনি অনেক
1: আমাদের
0: ভালো
1: সাথে।
0: থাকবেন, কথা বলে অনেক ভালো লাগলো আপনার সাথে।
1: আমারও খুব ভালো লেগেছে আজকে আপনার সাথে গল্প করতে পেরে, এবং আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং আমার মন থেকে আপনার জন্য অনেক শুভকামনা এবং দোয়া। আপনারা অনেক ভালো থাকেন এটাই দোয়া করি, সবাই ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।
0: আল্লাহ হাফেজ।
2: ওরা বাংলার দামাল ছেলে, দীপ্ত সাহস চোখে, ওরা ছুটে যায় মুক্তিযুদ্ধে, কে আছে ওদের রোখে?
3: দেশমাতৃকার ডাকে ওরা ছুটে গিয়েছিল, গর্জে উঠেছিল হাতের অস্ত্র। কেউ কেউ এলো না, কেউ কেউ ফিরে এলো বিজয়ীর বেশে। উড়ল পতাকা, স্বাধীনতার লাল সূর্য উঠল আকাশে।
2: ফুল আর গানে গানে স্বাগত জানালো ওদের স্বাধীন বাঙালি।

0: স্বাধীনতা এবং দেশাত্মবোধক গানের নির্বাচিত ক্যাসেট, এক সাগর রক্তের বিনিময়। তোমরা আছো, অনন্ত অনন্ত কাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ।
1: ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ।
0: হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে।
1: সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের।

আমার অন্তিমের দিন ঘনিয়ে এলো, ভাইরে ঘুরে ঘুরে কেটে গেল। আমার অন্তিমের দিন ঘনিয়ে এলো, ভাইরে ঘুরে ঘুরে কেটে গেল। আমার মিটিল না প্রাণের যাতনা, আমি কারে জানাই দুঃখের কথা, আরে কে বুঝবে মোর বুকের ব্যথা। তাই ব্যথার বেথিক

আরে কেউ দারোগা কেউ বা সেপাই করছে কেবল খাই খাই খাই, আরে কেউ দারোগা কেউ বা সেপাই করছে কেবল খাই খাই খাই, ওদের খেয়ে খেয়ে ঘুরি ভরে না, মোদের হাড় খেয়েছে মাছ খেয়েছে, আরে মোদের হাড় খেয়েছে মাছ খেয়েছে।

আর কত পারা যায়। শেষে খোকার বাবা একটা চাকরির আশায় হয়তো এই কলকাতাতে করে রকন্যা, কিন্তু চাকরি মেলে চাঁদির জুতোর জোরে, কিন্তু চাকরি মেলে চাঁদির জুতোর জোরে, কিংবা কোনো সম্পর্ক টম্পর্ক।

0: হ্যালো সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন রেডিও চিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম, যারা শুনছেন রেডিও চিতাল বাংলায় তাদের জন্য স্বাগতম। আমরা আজকে পেয়েছি আমাদের পছন্দের একজন মানুষ, বেসিক্যালি আমার খুবই পছন্দের, যে মেয়েটাকে দেখে আমি মানে ছোটবেলা থেকেই, তার ছোটবেলা থেকেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম, আমার বড়বেলা বলা যায়। তো আর শুরুতে একটু বলে নিই, আজকে আমাদের অতিথি আসনা হাবিব ভাবনা। এটা আসলে ভাবনার বিষয়, কারণ একই সঙ্গে তার পেইন্টিং, তার তার অভিনয়, তার নাচ, তার প্রেম ভালোবাসা সবকিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আপনারা যারা রেডিও চিতাল বাংলা ইউএস এর সঙ্গে আছেন তাদের জন্য স্বাগতম। আপনারা কোথায় কোথেকে দেখছেন সেটা একটু আমাদের জানাবেন। আমরা একই সঙ্গে এটা iOS অ্যাপে আছে আর একই সঙ্গে অ্যান্ড্রয়েড আছে। আমরা আপনারা যারা দেখছেন তারা শেয়ার করে দেবেন। আমরা মাত্র শুরু করলাম। ভাবনা, কি খবর, কেমন আছো তুমি?
1: হ্যালো, খুব ভালো। আপনার সাথে এতদিন পর এইভাবে দেখা হবে এটা বুঝি নাই যে আমাদের এভাবেও আড্ডা হতে পারে, এটা
0: সেটাই
1: অবাক।
0: হ্যাঁ,
1: আর আপনি যে বললেন ছোটবেলা থেকে, আমি তো ভাবতেছিলাম আপনার ছোটবেলা থেকে বলতেছেন।
0: না না, এটা তোমার ছোটবেলা, আমার বড়বেলা। আমি একজন সুপ্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন তাদের জন্য বলি, এই মানে অনলাইন অনুষ্ঠান করার একটা সুবিধা হচ্ছে, এটা বছরের পর বছর মানুষ দেখতেই থাকে। আমাদের একটা অনুষ্ঠানের মধ্যে বন্যা একবার তার চুল বাঁধলো, কি একটা করলো, তাতে দেখি যে পরদিনের 40,000 ভিউ। প্রথম দিকে কিন্তু খুব একটা ইয়ে ছিল না, তো এটা একটা মুশকিল। তো আমি ধরেন টেলিভিশন চ্যানেলে যতদিন কাজ করেছি তার মধ্যে আমি দেখেছি টেলিভিশনের মধ্যে অনেক আনুষ্ঠানিকতা থাকে, বাট সোশ্যাল মিডিয়াটায় আনুষ্ঠানিকতা কম থাকে। তো আমি একবার একটা পিকনিকে গেলাম, সেই পিকনিকটা হচ্ছিল কোথায়, তা আমি যে দেখলাম যে একটা মেয়ে সাদা জামা পরলো, সাদা এই জামাটা এরকম যে স্কার্ট টাইপের কি বলে একটা আমেরিকান স্টাইলের জামা পরে সে মঞ্চে উঠলো, জাস্ট এরকম হিল পরে টকবক টকবক করতে করতে মঞ্চে উঠলো, উঠে কি কি যেন বললো, সবাই হা হা করতে হাসতে হাসতে শেষ, আবার মেয়েটা নামলো নেমে চলে গেল। আমার বউ আমাকে জিজ্ঞেস করলো তুমি ওর দিকে হয়ে তাকিয়ে আছো কেন? আমি বললাম যে হ্যাঁ, ও হচ্ছে আমাদের হাবিব ভাইয়ের মেয়ে, ওর নাম হচ্ছে আসনা হাবিব ভাবনা। এখন এই মেয়েটার চাঞ্চল্য আমাকে মুগ্ধ করে, আমাদের সবার সবাই কিরকম মুগ্ধ হয়ে তাকালো। তারপর কিছুদিন আগে আমার সঙ্গে বন্যার দেখা নিউ ইয়র্কে, বন্যা এখন নিউ ইয়র্কে আছে। তো বন্যাকে আমি বললাম যে ভাবনা যে এই এত সুন্দর পেন্টিং করে এইটা তো আমি জানতাম না এবং আমি ভাবতেও পারি নাই যে ভাবনা এত সুন্দর পেন্টিং করে। বন্যা বলল যে ও আমার সামনে চারকোল দিয়ে ছবি আঁকলো এবং এইটা ওর গড গিফটের ব্যাপার। আমি অনেক কথা বলছি কারণ ভাবনাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আরো কয়েকটা পয়েন্ট আমার বলতে হবে। যখন আমি বাংলাদেশে কাজ করি তখন আমরা নাচের প্রোগ্রাম করতাম, আমি নাচ দেখে খুব মুগ্ধ হই। তারপরে একদিন হঠাৎ করে আমরা একক নৃত্যের দিকে গেলাম যে যাতে একজন মানুষের সবগুলো বিষয় তুলে ধরা যায়। তারপরে আমরা ঠিক করলাম কার নাচ করা যায়, আমরা অপির নাচ করেছি, রিয়ার নাচ করেছি, আরো অনেকে করেছি। তো হঠাৎ আমার মনে হলো আচ্ছা এই যে মেয়েটা নাচে ওর মধ্যে যেই স্পিড আছে, যে চাঞ্চল্য আছে, সেইটা তো আমরা তাকে এই সুযোগটা দিতে পারি। তারপর সুযোগ দেব কি, সে নিজেই একের পর এক নাচ তুলে তুলে অস্থির। তো ভাবনা, এই যে আমরা এতগুলো কথা বললাম, তোমার কি মনে হয় আসলে, তোমার যদি আমরা একটা একটা করে আসি, ধরো তোমার পেইন্টিং, পেইন্টিংটা আমি সবার আগে বলতে চাই, বন্যাও মুগ্ধ আমরাও মুগ্ধ, আমার ধারণা তুমি নিজে, তুমি এর আগে কেন পেইন্টিং করো না এবং কিভাবে তুমি নিজের মধ্যে এটা খুঁজে পেলে?
1: শামীম ভাই, প্রথমে আপনি নাচের কথাটা বলে আমাকে মানে খুব মানে ইমোশনাল করে দিছেন, বিকজ আপনি যখন আমার একক নৃত্যানুষ্ঠানটা করছেন আমি তখন একেবারেই নতুন ছিলাম। এটা আমার মনে হয় একজন চ্যানেলের হেড হিসাবে এটা অসম্ভব সাহসী একটা কাজ আপনি করছেন, এবং সেইটুকুন কাজ করার জন্য অন্যরা হয়তো নানান কিছু করত, সেটা আপনি কিছুই করেন নাই। এবং আপনি যেভাবে মানে আমার ওই সময় এতই মানে আই ওয়াজ সো ইয়াং, এবং মানে হয় না যে মানে আমার তখন 19ও হয় নাই ওই সময়, একক নৃত্যানুষ্ঠান মানে এটা আমার জন্য অনেক বিগ একটা বিষয় ছিল, এবং আমার মানে হয় না যে এটা একটা সিনেমার চাইতে আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল, বিকজ আমি একজন ডান্সার। সো ওইটা আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ এখন লাইভে
0: বলবো,
1: থ্যাংক ইউ সো মাচ। এবং আমি এটা আমার মনে হয় আমি যখন বুড়ি হয়ে যাব, আমার যখন নাতিপতিও হয়ে যাবে, তখন আমি আপনার কাছে থ্যাঙ্কফুল থাকবো এই নাচের প্রোগ্রামটার জন্য, বিকজ ফেভারিট একটা কাজ, এটা আমার অনেক।
0: কিন্তু মাঝখানে একটা প্রশ্ন করি, তুমি কি বুড়ি হবা আদৌ? কারণ তোমাকে তো আমি সেই প্রথমে যা দেখেছি সেরকম সুন্দরই লাগছে,
1: এই 20 বছর
0: পরেও আরো ইয়াং।
1: হ্যাঁ, আমাদের সিনিয়র আপুরা ইয়াং হচ্ছে তাই আমরাও দেখে দেখে ইয়াং হচ্ছি।
0: আমি অবশ্য তুমি এটা কেন বলেছো আমি বুঝতে পারি না, আমি তো একটু সরল সহজ মানুষ। আচ্ছা তাই বলো, তুমি তুমি দেখো আমরা কিন্তু আমাদের যতটুকু কাজ করতাম তার চেয়ে বেশি আমাদের রুমের মধ্যে আড্ডা হইতো না? না না
1: সেই কফি,
0: হ্যাঁ
1: ঠিক আছে,
0: হ্যাঁ,
1: কফি কফি, ও গড,
0: তারপর তারপর নাচ থেকে, তারপর নাচটা যখন তুমি করলে তোমার কেমন লাগলো? তোমার একক নৃত্য হচ্ছে বাংলাদেশের টেলিভিশনে।
1: আমার দেখেন মানে আমার জন্য মানে এত বিশাল একটা পাওয়া ছিল, একক নৃত্যানুষ্ঠান হচ্ছে সেটা না, মানে একসাথে আমার পাঁচটা নাচ আমি নাচতেছি, এবং আমার মনে আছে আমি ঈদের সময় সব নাটক ক্যান্সেল করে আমি প্রত্যেকদিন বাংলাভিশনে যে রিহার্সাল,
0: একদম তাই,
1: মানে আমি অবাক হয়ে যাই যে আমি সব নাটক ক্যান্সেল করে দিছি ঈদের, যে না এখন করতে পারবো না, আমি নাচের প্রোগ্রাম করছি, এবং আমার আশেপাশে সবাই খুব অবাক, আরে নাচের প্রোগ্রাম করছে তো কি হয়েছে রাত্রে কইরো, না আমি ভালো ছাত্রীর মতো সকালবেলা উঠে বাংলাভিশনে যাচ্ছি, রাত 8টার সময় রিহার্সাল শেষ হচ্ছে, এবং আমার এত ভাল লাগছিল, আমি পিজা তারেক ভাইকে অনেক জ্বালাইছি, তারেক ভাইকে প্রত্যেকদিন বলতাম পিজা খাবো, এই খাবো, সেই খাবো।
0: আর সুপ্রিয় দর্শক, বাংলা বিষয়ের

0: আমার যে অনুভূতিটা আসে, আমার মনে হয় যে ফার্স্ট সিনেমার পর আমার ইচ্ছেতে একটা অন্যরকম অনুভূতি আসবে নাচের চেয়ে বেশি। বাট এটা আমি সিনেমা করার পরও আমার ওই অনুভূতিটা আসে নাই, ওই আরামটা যেটা আসলে আমি নেচে আনন্দটা পাই, আমি নেচে যে আনন্দটা পাই ওইটা আমি অন্য কিছুতে পাই না। এটা আমার মনে হয় যেহেতু এটার সাথে আমার প্রথম পরিচয় হয়েছে, শিল্পের নাচের মাধ্যমের সাথে আমার প্রথম পরিচয়, তো আমার মনে হয় এটা একটা কানেকশন হতে পারে। আর যেহেতু ছোটবেলা থেকেই নাচ করি, সো আমার মনে হয় যে এটার জন্য হতে পারে। আর নাচের মেয়েরা অনেক হার্ড ওয়ার্কিং, শামিম ভাই খুবই হার্ড ওয়ার্কিং।
1: করেক্ট। এবং আমাদের মিডিয়াতে আমরা যাদেরকে পেয়েছি পরবর্তী সময়ে খুব প্রতাপশালী অভিনেতা অভিনেত্রী তাদের বেশিরভাগই নাচের। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাফিয়া হাসান, তারপরে রাফিয়া হাসান টাঙ্গাইল থেকে, পানি নিয়ে ভাবনা, আর না আর না শুধু কামনা দুজনের জন্য, অন্ধকার সোহাগ, ফয়সাল আহমেদ মজুমদার, ওয়াও রিয়েলি দ্যাটস অসম, রওদাতুল জান্নাত দেখছেন সুইজারল্যান্ড থেকে, বা আপনাদের ধন্যবাদ। ভাবনার কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন যে কোনো বিষয়ে, এই একটা মেয়ে অত্যন্ত সাহসী, যে কোনো বিষয়ে যে কোনো সময় কথা বলতে প্রস্তুত। ফয়সাল আহমেদ মজুমদার ভালো ছিল, ওয়াসিকা আফরিন নাচকে যে মন থেকে একবার ভালোবেসেছে ওখান থেকে বের হয়ে আসাটা কঠিন। হ্যাঁ, ওয়াসিকা আফরিন তিনিও নাচ করে। হ্যাঁ, আমি জানি তাকে, সে নাচ করে। এই যে নাচকে যে মন থেকে ওখান থেকে বের হয়ে আসাটা কঠিন। শারমিনা সিরাজ, হ্যালো ভাবনা এবং শামিম ভাই, শারমিনা সিরাজ হচ্ছে নিউ ইয়র্কের অত্যন্ত জনপ্রিয় মুখ, উপস্থাপক, বাংলাদেশেও কাজ করতো, এখন নিউ ইয়র্কে থাকে। ফারহানা মিশু, আপু বিয়ে করবেন কবে? আচ্ছা, এই প্রশ্নটা করে ফেলি। ফারহানা মিশু খুব সাহসের সঙ্গে, আপু বিয়ে করবেন কবে? কিন্তু বিয়ে করাটা কি জরুরি? একটা বিষয় বলতে চাই, ভাবনার বই বেরিয়েছে, ভাবনা বইয়ের মধ্যে একটা জায়গায় লিখেছে ভূমিকাতে যে আমার আব্বু ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছে কিভাবে একজন নারী হিসাবে বেঁচে থাকা যায়, বিয়ে করে ঘরণী হয়ে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকাটা আমি বিশ্বাস করি না, আমার আব্বু সেটা আমার মধ্যে দিয়েছে, আমি আব্বুকে ধন্যবাদ দিতে পারছি না, এই বইয়ের মধ্যে ধন্যবাদ দিলাম, তাই তো ছিল ভূমিকাটা।
0: আচ্ছা, এখন আপনি এটা পড়ছেন, থ্যাংক ইউ সো মাচ।
1: হ্যাঁ, তো আমরা এই প্রশ্নের উত্তরটা শুনবো যে নারী হিসেবে ভাবনার কি ভাবনা। তার আগে আপনাদের বলতে চাই, আপনার প্রশ্ন করলে আমাদের লিখে দেন, আর কে কোথেকে দেখছেন সেটাও লিখে দেন, আমরা এখানে পড়ার চেষ্টা করব। ভাবনা, এই যে তোমার বইয়ের মধ্যে যে ভূমিকা ছিল যে নারী হিসাবে ডিপেন্ডেন্ট হয়ে না বাঁচা, একজন নারী হিসাবে মানুষ হিসাবে নিজের পায়ে দাঁড়ানো, নিজের মতো দাঁড়ানো, এবং বাবা সেটা তোমার মধ্যে দিয়েছে, তোমার ভাবনাটা আসলে কি?
0: আসলে আমার যেটা মনে হয় কি যে মেয়েদেরকে খুব ছোটবেলা থেকে মা বাবার উচিত ফিনান্সিয়ালি যে আসলে তাকে রিচ থাকতে হবে, ফিনান্সিয়ালি তাকে হেলদি থাকতে হবে। আমি বলছি না যে মানে বড় লোক হইতে হবে, টাকা ইনকাম করতে হবে, আর কিছু করা যাবে না, এরকম না। বাট আমার মনে হয় যে ফিনান্সিয়ালি তাকে অসম্ভব শক্তিশালী থাকতে হবে, এটা ছোটবেলা থেকে শিখাইতে হবে। আমার মা বাবা যেরকম বা আমি যেরকম আমার বোনকে বলেছি, দেখো তোমাকে কিছু না কিছু করতে হবে, তুমি পড়াশোনা করো বাট তার সাথে সাথে তোমাকে কিছু না কিছু করতে হবে। তখন হয় কি, একটা মানুষ যখন কাজ করে না শামিম ভাই, তখন হয় কি মানুষের ইয়েটা বাড়ে, সেলফ কনফিডেন্সটা বাড়ে, তখন নিজেকে অনেকভাবে আবিষ্কার করতে চায়। আর মেয়েদের আমি বলছিলাম, আজকেই আমি বলছিলাম আমার বন্ধুদের সাথে যে আমি মিনা বাজারে আমার একটা বোনের বাচ্চার জন্য, মেয়ে বাচ্চার জন্য গিফট কিনতে গেছি। তো আমি যাওয়ার পর আমি দেখি যে ওখানে মেয়েদের শুধু গিফট, শুধু তারা ফেরি পুতুল, হ্যাঁ, বা মারমেড, হ্যাঁ, বা মানে বার্বি, দ্যাটস ইট। আর ছেলেদের জন্য তারা ক্যাপ্টেন, এরকম বয় কার্টুন ক্যাপ্টেন হওয়া, তারপর হচ্ছে ডক্টর, তারপর হচ্ছে প্লেন চালাচ্ছে বয় বাচ্চা, এরকম কার্টুন প্লেনের মধ্যে, হ্যাঁ, তারপর বিশাল বড় বড় বল, সব ছেলেদের সেকশনে। আর মেয়েদের সেকশনে আপনি পাবেন শুধু বার্বি পুতুল এবং মানে মৎস্যকন্যা, এই টাইপের। সো আপনি একটা জিনিস খেয়াল করেন যে ছোটবেলা থেকে একটা মেয়েকে ফেরি বানানোর একটা প্রচেষ্টা চলছে, তুমি ফেরি বাবা, ওকে, মানে মেয়ের জন্য প্লেন কিনে আনতেছে না কেউ, যে আচ্ছা ও প্লেন ওকে দেয়া হোক বা ওকে একটা ফুটবল দেয়া হোক, এটা কিন্তু আমাদের প্র্যাকটিস নাই। মানে আমার তখন এত বিরক্ত লাগছে, আমি ওটার থেকে কিছু গিফটই কিনি নাই, যে কি মেয়েদের জন্য জাস্ট ফেরি ডল এন্ড জাস্ট বার্বি, হোয়াট ইজ দিস? আমাদের সময় থেকে বার্বি আসতেছে, আমি কোনো মেয়েকে পুতুলি দিতে চাই না। আমার বিরক্ত হয়ে গেছে, আমি পুতুল দেওয়া।

0: সুন্দর ফাইন্ডিং। আমি একটু বলতে চাই আমাদের দর্শকদের জন্য, যারা আপনাদের দেখছেন এবং শুনছেন, ভাবনা একটা তার এক্সপিরিয়েন্স শেয়ার করলো। ভাবনা বললো যে আমাদের ছোটবেলা থেকেই একজন একজন মেয়েকে মেয়ে হিসেবে তৈরি করে ফেলার চেষ্টা হয় আমাদের সোসাইটিতে। তাকে হয় একটা পুতুল কিনে দেওয়া হয়, অথবা একটা ফেইরি ডল, অথবা একটা এমন কিছু যেটাতে তার মনে হয় যে সে আসলে একটা ওইভাবে নিজেকে শক্ত সামর্থ্য ভাবতে হয়তো কোথাও যে একটু সন্দিহান। আবার একটা ছেলেকে দেওয়া হচ্ছে একটা গাড়ি, একটা পিস্তল, একটা ঘোড়া, যেটাকে তাকে মনে হচ্ছে সে আসলে আরো বেশি রকমের নিজেকে পাওয়ারফুল ভাবতে শুরু করে। তো এইটা আমরা ভাবনা শুনছিলাম, আপনারা শুনুন, আপনাদের কোনো ভাবনা থাকলে লিখে দেবেন। হ্যাঁ, তারপরে তারপরে তোমার কি সিদ্ধান্ত হলো যখন এটা দেখলে?
1: আমি আর গিফট কিনলাম না, এবং আমি ছোটবেলায় খুব বল খেলতাম, ছোট ছোট বল দিয়ে আমি খেলতাম সবসময়। আমি কখনো পুতুল টুতুল খেলিনি আমার লাইফে, আমার ভালো লাগতো না। আর আমি যখন আম্মু আব্বুর কাছে হয়েছি, তখন আমার কোনো ভাই বোনও ছিল না, আমি যেহেতু বড়, তো আমি একা একাই বড় হয়েছি বেশিরভাগ সময়। আব্বুর থিয়েটারে যে বসে থাকতাম, আব্বু তখন থিয়েটার করতো, ওইখানে গিয়ে বসে থাকতাম, টিএসি তে বসে থাকতাম, আমাকে চারুকলায় রেখে আব্বু আম্মু রিহার্সাল করতো, মানে এভাবে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে। তো আমার মধ্যে আসলে অনেক বন্ধু নাই আমার, কারণ আমার বন্ধু আপনারা হয়েছেন পরবর্তীতে, সব বয়স্করা আমার বন্ধু হয়েছে, আমার বয়সে আমার কোনো বন্ধু নাই। তো এটার কারণ আমার জন্য ভালো হয়েছে, আপনারা আমার আশেপাশে থাকে আমার জন্য বেটার হয়েছে, একদমই খারাপ কিছু হয় নাই, বেটার হয়েছে, কারণ আমি আপনাদের কাছ থেকে অনেক শিখতে পারছি। বাট আমার যেটা মনে হয় কি, ফ্যামিলিতে এটা একটা মেয়ের মাথার মধ্যে এই জিনিসটা দেওয়া উচিত না, হ্যাঁ, যে তুমি মেয়ে, তোমাকে একটা সুন্দর ছেলের সাথে বিয়ে দেয়া হবে, হ্যাঁ, বা ভালো মতো পড়াশোনা করো, তা না হলে কিন্তু ভালো হাজবেন্ড পাবা না, কোনো ভালো প্রপোজাল আসবে না। মানে মেয়ের পড়াশোনা করতে হবে ভালো প্রপোজাল আসার জন্য,
0: তার বেঁচে থাকার কোন রকমের কোন ইয়ে নাই, সে সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু তাই না? আবার যে রেপ করছে তার সাথে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যে আমাদের ওই ছেলেটা তার ওই ছেলেটার সাথেই তাকে থাকতো, কি ইনসাল্টিং একটা ব্যাপার।
1: দেখেন যে রেপ হয়, তার ছবি সব নিউজ পোর্টালে আসে, মানে এটা কিছুদিন যাবৎ মানে জিনিসটা খুব সচেতন ভাবে না করা হচ্ছে, কয়েকটা জায়গায় দেখলাম
0: আগে একটু বেশি আসতো,
1: বাট মানে এটা কত বড় একটা ক্রাইম, সেই মেয়েটার নিউজ সব জায়গায় আসে, সব জায়গায় তনু তনু তনু তনু তনু, বাট তনুর সাথে কারা এই কাজটা করলো, কি করলো, তাদের কিছু, তাদের কোনো ছবি এখন পর্যন্ত কেউ বের করতে পারলো না। তো বলে মানে আসলে কি হয়েছে কি শামীম ভাই, আমাদের মানে আমাদের আশেপাশের আশেপাশের মানুষদের কথা শুনলেও আমার এত অবাক লাগে যে এখনো এই 2021 সালেও আমার আশেপাশে একজন কারো মেয়ে হয়েছে, তো একটু মানে হ্যাঁ মেয়ে হয়েছে, তার মন খারাপ কেন, মেয়ে হয়েছে, হাসতেছে, মানে বলতেছে ওনা, মানে ঠিক সেটাকে হাইড করবে। আমি বললাম আন্টি আপনার কেন এরকম লাগছে, বলছি না ওর মেয়ে হয়েছে, তো বুঝছো, শুনুন একটা বংশের
0: মন খারাপ করো না, তা আমি হ্যাঁ আসলে অনেক মন খারাপ হয়েছে আন্টি,
1: যে বাবা মন খারাপ করো না, সেটা কিন্তু আপনার আমার আশেপাশের মানুষে বলছে, যে আমরা তো বই পড়তেছি, আমরা এত এত প্রগতিশীল কথাবার্তা বলতেছি, হ্যাঁ এখনো 2021 সালে কে হিন্দু কে মুসলমান সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি।
0: করেক্ট করেক্ট, আমরা এই প্রসঙ্গটা আসবো, খুবই সেন্সিটিভ একটা পয়েন্ট, এটা আমরা আসবো। তার আগে আমরা একটু বলতে চাই যে আমাদের সঙ্গে ইউকে থেকে যুক্ত হয়েছে ফয়সাল আহমেদ মজুমদার, ঢাকা থেকে তো ওয়াসিকা আফরিন আছে, শারমিনা সিরাজ, খুব ভালো হচ্ছে, ভাবনা is a multi talented artist and she is a strong personality, good good good comment Sharmina Siraj. Mohammad Sharif Ahmed likhechen, Sharmina Siraj aro likhechen, thanks Sami bhai, you are very generous and modest as well. Oh amar prashongsha korche, thank you Sharmina Siraj. Ekta khawa pauna ache, amra ebar ektu nacher dike ektu back korte chai, abar amra etate ashbo. Tar pore jokhon
1: chobi akar tai to prothom prashner uttori dei na,
0: এই ছবি আঁকাটা আমাদের এটা একটু ক্লাইম্যাক্স হিসেবে থাকলো, কারণ আমরা এটার মধ্যে আরো কিছু বিষয় আছে, কারণ আমি ওই ছবি আঁকার বিষয়টাতে আমি অত্যন্ত মুগ্ধ। সেটা হচ্ছে যে একটা প্রশ্ন করতে চাই, তুমি বলেছো, আমি ভাবনাকে সবসময় তুমি করে বলি সুপ্রিয় দর্শক, সেই জন্য আমরা বলছি দর্শক শ্রোতা, তুমি বলেছো তোমার বন্ধুত্ব হয়তো সবসময় বয়স্ক মানুষের সঙ্গে।
1: হ্যাঁ
0: আমি এটা একটা ব্যাখ্যা আমি দেখি যে আসলে যার ওয়েভ লেন্থ যত বেশি তার তো আসলে তার সঙ্গেই হবে। যদি আমার বয়সী কোনো বন্ধুদের সাথে আমার খুব না মেলে, যদি আমার চেয়ে বয়স্কদের সাথে আমার ভাবনা মেলে, তাহলে তার সাথে বন্ধুত্ব হবে। তোমার সব সব বন্ধুরা তোমার চেয়ে বড়, তুমি বলেছো, এটা কি স্কুল লাইফ থেকে এরকম ছিল বা এটার কারণ কি?
1: আমার মনে হয় আমি আমার বাবার বন্ধুদের সাথে অনেক বেশি কানেক্টেড ছিলাম। আমার ক্লাস 5 পর্যন্ত মনে হতো কি সবার বাবারাই ডিরেকশন দেয়, সবার বাবের সুন্নাত।
0: সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ভাবনার সাথে কথা বলছি, ভাবনার বাবা হাবিব ভাই হচ্ছেন একজন নির্দেশক। হ্যাঁ, তারপর
1: আমি যখন ক্লাস 5-এ পড়ি,
0: হ্যাঁ অনেক ফোন আসছে, আমরা অডিওটা আবারও চলে গেছে ফোন আসার
1: আমার
0: কারণে। হ্যাঁ
1: ফোনটা ফোন দিচ্ছে গ্রুপ কলে, তার জন্য
0: আচ্ছা,
1: তো
0: নো প্রবলেম।
1: ক্লাস 5-এ যখন আমি পড়ি, তখন আমি আমার অন্য বন্ধুদের বলছি যে আচ্ছা তোমরা শুটিং এ শুটিং এ গেলে তখন একটা মজা জিনিস, শুটিং এ গেলে অনেক মজা মজা খাওয়া পাওয়া যেত, মানে আব্বুর শুটিং মানে অনেক মজা মজা খাওয়া খেতে পারবো।
0: তখন ছোটবেলা থেকে এটা মনে হইতো যে তোমার আব্বু আব্বু শুটিং এ যাচ্ছ, এখানে একটা মজার খাবার পাওয়া যাবে। আচ্ছা, অডিও অডিও পাচ্ছি না, না এখনো না, না এখনো পাচ্ছি না, এখনো পাচ্ছি না। আচ্ছা, তুমি কথা বলে ওঠো, তোমার কথার উত্তর আমি দেবো। তার আগে আমি একটু বলতে থাকি, সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা জানেন রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, এবং এটা আসলে রেডিও কিন্তু এর টেলিভিশন ভার্সন আছে ইউটিউব ফেসবুকে আপনারা পাবেন। আমাদের আমরা কথা বলছিলাম ভাবনার সঙ্গে, আমাদের পছন্দের মানুষ আসনা হাবিব ভাবনা, নৃত্যশিল্পী, পেইন্টার এবং একই সঙ্গে লেখক, আমরা অভিনেত্রী। আমরা কি ভাবনার অডিও পেয়েছি এখনো? না, পাওয়া যাচ্ছে না। তো আপনারা, ওয়াসিক আফরিন এখানে একটু লিখেছে যে এদেশে এখনো এই বিষয় থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগবে, সোশ্যাল মিডিয়াতে মানুষ এই বিষয়ে বেশি বলা হয় কিন্তু রিয়েল লাইফে আমরা এখনো অনেক পিছিয়ে আছি, সময় লাগবে, লাগলেও আশা করি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে না। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা ভাবনাকে আবার যোগ করতে হবে। না, অডিও আসছে না। হ্যাঁ, আমরা ভাবনাকে আবার পাবো। তার মধ্যে আমরা একটু কথা বলতে চাই যে আমরা রেডিও ত্রিতাল বাংলায় আজকে ভাবনার সাথে আমরা কথা বলছি। ভাবনা এমন একজন মানুষ যে খুবই সাহসী এবং একই সঙ্গে যে কোনো বিষয়ে অকপটে কথা বলতে প্রস্তুত, কোনো রকমের টেনশন করে না এবং কোনো রকমের কোনো কিছু ভাবনা আলাদা করে ভাবে না, তার নিজস্ব একটা ভাবনা চিন্তা আছে। আমরা ভাবনাকে পেয়েছি, মাঝখানে অডিওতে ঝামেলা হচ্ছিল। আমরা কথা বলছিলাম এই যে বাবা যে বড় করলো ভাবনাকে একজন স্বাবলম্বী নারী হিসেবে, আমাদের বাবা মাদের কি বিষয়টি মাথায় রেখে তাদের সন্তানদের বড় করা উচিত,
1: মানুষ হিসেবে বড় করা উচিত, ওই ছেলে মেয়ে এই বিষয়টা মানে ভুলে যাওয়া উচিত এখন আমাদের। আমার মনে হয় যে ছোটবেলা থেকে এটা বুঝাই দেওয়া উচিত যে দেখো তুমি একজন মানুষ এবং তোমার আশেপাশের মানুষরা তোমাকে এইভাবে ডিস্টার্ব করতে পারে, তোমার আশেপাশের সোসাইটি তোমাকে এগুলো এগুলো বলতে পারে, বাট আমি তোমার প্যারেন্টস, আমি তোমার পাশে আছি, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো, তুমি যে প্রফেশনে যেতে ইচ্ছা করে তুমি সেই প্রফেশনে যাও, তুমি আমার সাথে শেয়ার করো। আর আরেকটা জিনিস যেটা আমাদের খুব ঝামেলা সেটা হচ্ছে আমরা মা বাবার সাথে সবকিছু শেয়ার করতে পারি না, আমি আমার কথা বলছি না, ইন জেনারেল আমি দেখি আমার বন্ধুদের বাবাকে তারা আপনি করে সম্বোধন, মানে সেটাতে কোনো সমস্যা নেই আপনি করে কেউ বলতে পারে, বাট এই যে দূরত্বটা যে বাবা মার সাথে যে দূরত্বটা থাকে, যে কখনো বলতেই পারে না যে আমি আসলে আমি পড়তে চাই না, আমি ডাক্তারি পড়তে চাই না, বা আমি আসলে ফ্যাশন ডিজাইনিং পড়তে চাই, বা আমি বিয়ে করতে চাই না এখন। এবং আপনি মানে আপনি দেখবেন সব সময় যে একটা মেয়েকে বিয়ে দিতে দিতে দিয়ে দিতে পারলে তারা বাঁচে। এবং আরেকটা জিনিস আমার কাছে খুব অবাক লাগে, যদিও এটা মানে ভাইরাল হয়ে যেতে পারে, যে বিয়ের সময় দেখেন মেয়েদেরকে মানে বলে কি মেয়েদেরকে টাকা দিয়ে কিনার মতো একটা বিষয়, যে যেটা হয় না কি জানো ওটাকে কি বলে,
0: যৌতুক?
1: না না, যৌতুক না, মানে যে এটা এত টাকার ধার্য করে, তাহলে ছেলে আমিও দিব, মানে আমারটাও আমি দিতে চাই, তারটাও দেখ, মানে দুজন মিলে দেখ, এটা হোক, বাট এটা খুব মানে আমার কাছে ডিসরেসপেক্ট লাগে, মানে হোয়াট ইজ দিস? এবং এবং সবাই এটা একটা কম্পিটিশন, আই তোর কত 50 লাখ, 1 কোটির নিচে দিবি না কিন্তু, মানে এবং এগুলো একটা ফান, বাট দিস ইজ নট ফান আসলে, এটা বোঝা যায় না যে এখানে কিন্তু একটা অসম্মান করা হচ্ছে একটা মেয়ে,
0: দেন মোহর, দেন মোহর,
1: দেন মোহর, রাইট রাইট, দেন মোহর, তো এই বিষয়টা, এটা কিন্তু একটা আমার কাছে এটা অসম্মান লাগে, আই ডোন্ট নো ওয়াই, বাট আমার কাছে এটা লাগে। তারপর আপনি দেখবেন যে আমাকে বলা হবে যে একটা ভালো ছেলে তোমাকে পেতে হবে, বড় লোক ছেলে পেতে হবে, পয়সাওয়ালা থাকতে হবে, অলসো ডিসরেসপেক্টিং থিং, আমাকে বিয়ে করতে হবে একটা পয়সাওয়ালা লোকের সাথে, কেন? আমার ভরণ পোষণ, আমার সমস্ত কিছু দায়িত্ব সেই ছেলেটার, সে আমাকে যেভাবে পালবে, সে আমাকে যেভাবে রাখবে, আমি সেভাবে থাকবো। এবং মা বাবার একটা কম্পিটিশন থাকে যে আমার মেয়েকে কোন বড়লোক পুরুষের সাথে বিয়ে দেয়া হবে, এবং আমার এবার এবারের বইয়ের গল্পও সেটা যে বিদেশি পাত্র পাইলে যে মারা বিয়ে দিতে চায়, যে বিদেশি পাত্র মানে বিয়ে দিতে হবে, বিদেশি পাসপোর্ট আছে, দ্যাট মিন্স দ্যাট ইট জাস্ট।
0: আমি আমি আমি তোমাকে একটা বলি, আমি যখন বিয়ে করি আমি তখন প্রথমত কাজ করতাম, জিজ্ঞেস করে যে ছেলে কি করে, সাংবাদিক, আর কি করে, আর কি করে, হ্যাঁ হ্যাঁ ও তো সাংবাদিক, সংবাদপত্রে কাজ করে, আর কি করে, এরকম। আবার আমার পরিচিত আমি অনেককে দেখেছি, ও মেয়ে তো এটা করছে, এটা পড়ছে, এটা পড়ছে, ছেলে কি করে, ছেলে আমেরিকা থাকে, ওকে আমেরিকা থাকে কি করবে সেটা জানতে হবে না,
1: আমেরিকা থাকে,
0: তারপরে কি হচ্ছে আমেরিকা এসে দেখছে যে মেয়েটা যা স্বপ্ন দেখেছিল সেই অনুযায়ী ছেলের সঙ্গে স্বপ্ন মিলছে না, এখানে তার কষ্টের দিন শুরু হয়, তখন তার ডমিনেশন শুরু হয়, ও তাই, ও গুড গুড। আর এটা সুপ্রিয় দর্শক, ভাবনার বইটি বেরিয়েছে তাম্রলিপি থেকে, তাই না?
1: তাম্রলিপি থেকে, হ্যাঁ
0: হ্যাঁ, তাম্রলিপি থেকে। এই বইটা আমরা কালেক্ট করব। তারপরে আমরা একটু শুনছিলাম যে এই যে মেয়েদেরকে কিভাবে বড় করতে হবে বাবা মাদের জন্য,
1: দেখেন তো এই জিনিসগুলো, আমি যেরকম আমার ছোট বোন পেয়েছি, আমি আমি যেরকম আমার ছোট বোনকে কখনোই বলি না যে তোমার কবে বিয়ে করা উচিত, হ্যাঁ দেখেন মেয়েদেরকে নিয়ে কত আজে বাজে কথা বলে যে আরে ভাই 25-এর মধ্যে বাচ্চা নিয়ে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু ঝামেলা হতে পারে বাচ্চা নিয়ে, এটা কখনো কি একটা ছেলেকে শুনতে হয়? তো বাচ্চা তো দুইজনই একসাথে নিবে, তাই না? তো ছেলের তো বয়সের কোনো কিছু যায় আসে না, বাট মেয়ের বয়সের যায় আসে। এবং আপনি ইন্ডাস্ট্রিতে দেখেন কত একটা মানে একটা বিরক্তিকর বিষয়, একটা মেয়ের বিয়ে হয়ে গেলে সে আর নায়িকা হইতে পারবে না, বাচ্চা হয়ে গেলে সে আর নায়িকা হইতে পারবে না, বাট আমরা আমাদের আঙ্কেলদের সাথে অ্যাক্টিং করে যাচ্ছি এখনো,
0: সেটাই
1: এখনো কেউ জিজ্ঞেস করে না যে মোশারফ করিমের এইজ কত, সবাই ব্যস্ত জয়া আহসান কত বয়স, জয়া আহসানের বয়স উনি এখন পর্যন্ত কিসের জন্য ইয়াং আছে, আরে ভাই এটা তার ক্রেডিট, সে এখনো ইয়াং আছে, কেউ জিজ্ঞেস করতেছে না যে মোশারফ করিমের এইজ কত ভাই, এটা কেউ, এটা কেউ কেয়ার করে না। আপনি দেখেন এটাই হচ্ছে পুরুষতান্ত্রিক মানসিকতা, যে পুরুষের যত ইচ্ছা তত বয়স হোক সে নায়ক হতে পারবে, বাট একটা মেয়ে নায়িকা হতে পারবে না, কারণ সে বুড়ি হয়ে গেছে, তার মানে কি তার 30-এর বেশি বয়স, তার 40 হয়ে গেছে, তার মানে সে বুড়ি, তাকে আর নায়িকা করা যাবে না, নায়িকা শুড বি 16, হোয়াট ইজ দিস?
0: করেক্ট করেক্ট করেক্ট। এখন এই ভাবনা দূর হবে কিভাবে, এটা একটা ভাবনার বিষয়, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভাবনার বিষয়, ভাবনার বিষয়ে আমরা একটু নাচে আসি। এই যে যখন নাচ হলো তখন আমাদেরকে অনেকে বললো ভাই কেন ভাবনার নাচ, ও তো একটা বাচ্চা মেয়ে, ও তো নাচের, ও নাচের কি বুঝে। তারপর আমরা কোনো কথা জবাব দিলাম না, আমরা যখন অনুষ্ঠানটা প্রচার করলাম চারদিক থেকে ভূয়সী প্রশংসা। এখন এই ভাবনা কখন নাচ শিখলো, কবে নাচে এলো, এবং নাচটাকে সে কতটুকু ফিল করে, এটা একটু জানতে চাই।
1: এখনো কিন্তু এগুলা অন গোয়িং আছে, হ্যাঁ এখনো আমি কোনো কাজ করলে সবাই বলে কেন ভাবনা,
0: এখনো আছে,
1: হ্যাঁ হ্যাঁ এটা আমার মনে হয় এখনো থাকবে, মানে সারা জীবন আমার মনে হয় থাকবে। আমার নাচ আমি শুরু করছি স্কুলে ভর্তি হওয়ার আগে, আমার ফার্স্ট স্কুল হচ্ছে বাফা, সো আমি অনেকদিন পর্যন্ত যেরকম জানতাম যে সবার বাবাই ডিরেকশন দেয়, সেরকম অনেকদিন পর্যন্ত জানতাম যে নাচের স্কুলই মানুষের মেইন স্কুল, এবং পড়াশোনাটাই আসলে এটা মানে হয়তো একটা না করলেও চলে, বিকজ আমি লাইক করতাম না, আমি নাচের স্কুলে যেতেই লাইক করতাম। আর আমার ফার্স্ট টিচার হচ্ছে রিয়া আপু, আমার প্রথম গুরু
0: ফারজানা রিয়া চৌধুরী,
1: ফারজানা রিয়া চৌধুরী
0: আমার খুব পছন্দের মানুষ,
1: হ্যাঁ তো সে আমার প্রথম গুরু, এবং তার কাছে আমি প্রথম হাতে খড়ি আর কি, সে আমাকে প্রথম নাচ শিখিয়েছে। তো নাচের স্কুলে প্রথম যাওয়ার পর থেকেই আসলে আমি এত এনজয় করতে শুরু করি নাচ, আর আমি আসলে রিয়া আপুকে দেখতাম তো আমার সামনে, এন্ড আমার কাছে এখনো স্টিল বাংলাদেশে তার মতো সুন্দরী কেউ নাই,
0: আমিও একমত, একদমই তাই, 100%। রিয়া অত্যন্ত সুন্দরী,
1: ইন্ডাস্ট্রিতেও তার মতো আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি।
0: সুন্দরী, একটা সুন্দর জীবনের অধিকারী, সুন্দর করে তার নিজের জীবনটা ইয়ে করেছে, নিজেকে একটা গ্রুপ ট্র্যাকে রেখেছে।
1: গর্জিয়াস, মানে সে আসলে
0: বিউটিফুল। কারেক্ট।
1: তো আমি যখন রিয়াপুকে দেখতাম না, আমার মনে হতো যে আমি আসলে তার মতো হতে চাই, আমি রিয়াপুর মতো নাচ করতে চাই, আমি আমি একদম রিয়াপুর মতো হতে চাই। তো রিয়াপু তো তখন সেলিব্রিটি ছিল, রিয়াপুকে টেলিভিশনে দেখা যাইতো, সবসময় অ্যাড হইতো, মানে নাটক হচ্ছে। সো আমি সবসময় রিয়াপুর মতো হইতে চাইছি, মানে আমি কখনোই মানে হয় না, আমি কিন্তু নাটক, আমাদের সময় আসলে কেউ নাটক দেখতো না, যেটা সত্যি কথা স্বীকার করতে হবে। কারণ আমাদের সময় বিটিভি আমাদের সময় নতুন করে ছিল না, আমাদের সময় বিটিভিতে এত নাটকেও বিটিভি দেখতো না, মানে দিস ইজ রিয়ালিটি। এখন আমি নাটক করার পর অনেক নাটক দেখছি, বাট আমরা কিন্তু নাটকের খুব ফ্যান না, আমাদের জেনারেশন, আমরা কিন্তু খুব নাটক দেখে বড় হই নাই। আমরা তিন্নিয়াপুর বাঙালিং দেশ, মানে আমরা পাগল হয়ে গেছি তিন্নিকে দেখে, ওয়াও, মানে এত সুন্দর মেয়ে, মানে এত মানে দি বেস্ট। সো তিন্নিয়াপুর অ্যাড দেখে আমরা বড় হয়েছি, আমরা রিয়াপুকে দেখছি, আমরা এরকম দেখছি, আমরা কিন্তু নাটকের ওরকম ফ্যান ছিলাম না। সো আমি না সবসময় রিয়াপুর মতো হতে চাইতাম, যে রিয়াপুর মতো এরকম আমি ডান্স করবো, সোহেল ভাইয়ের সাথে নাচ করতো, মানে জুটি ছিল ওরা, এত মানে পপুলার ছিল, ওইটাই আমার ইচ্ছা করতো, যে আমি রিয়াপুর মতো নাচতে চাই, আমি রিয়াপুর মতো করতে চাই, সবসময় আমার এটাই ইচ্ছা ছিল। তো এই আর কি, তখন থেকেই আমার নাচের প্রতি ভালোবাসা, ভাল লাগতো নাচতে অনেক। আমার একটা নাচ তোলার পর যে আরামটা হইতো, ওইটা আসলে ওই সম্পাদ্য উপপাদ্য করে আমার ওই আরাম লাগতো না।
0: Well said. Good. তাহলে আমরা
1: একটা প্রশ্ন, কি হইছে এত উপপাদ্য পড়ে আমার জীবনে কোনো কাজে আসতেছে না?
0: তাহলে বরং নাচটা করে কাজে লাগছে, তাই না?
1: আসলে
0: আচ্ছা,
1: আমি আমার ইচ্ছা করে যে আমি আমার রাইফেলস পাবলিকের ম্যাথ টিচার আগরওয়ালা স্যার, উনি আমাকে এত জ্বালাইছে জীবনে, আমার মনে হয় যে ওনাকে তো জিজ্ঞেস করে যে স্যার পিথাগোরাসের উপপাদ্যটা আমার পৃথিবী আমার জীবনে কোন কাজে আসছে, আপনি আমাকে বল, এটা যদি আমি না লিখতাম পরীক্ষার হলে কি আমার আমার ক্ষতি হতো?
0: আচ্ছা, ভাবনার কাছে আমরা একটা জিনিস জানতে চাইবো যে প্রেমের সংজ্ঞা কি এবং প্রেমে পড়েছো কয়বার। এটা আমরা জানার আগে বলছি যে এখানে আমাদের বেশ কয়েকজন আমাদের বিভিন্ন জায়গা থেকে দেখছেন, মানে
1: আমার সকল প্রেমের সাক্ষী,
0: আমরা সবটা নাই বা বলি, আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার একটা সুবিধা হচ্ছে, সুইজারল্যান্ড থেকে দেখছে, ইউকে থেকে দেখছে, নরসিংদী বাংলাদেশ থেকে দেখছে, জায়দা সরকার, লাকি আলভি আহমেদ, আলভি লিখেছে যে শামীম ভাই দিন দিন সুন্দর, আমাদের আমাদের অ্যাক্ট্রেস আলভি, হ্যাঁ খুব সুন্দর যাচ্ছে আপনাদের অনুষ্ঠান এবং ভাবনা খুব সুন্দর বলছে, হ্যাঁ। আর বাকি ফজলুল করিম, সে দেখছে বাফেলো থেকে, ফজলুল করিম, মানে সোশ্যাল মিডিয়ার এটা একটা সুবিধা যে চারদিক থেকে মানুষজন দেখতে দেখতে পারে এবং দেখতে থাকে। আমরা প্রেম ভালোবাসার অংশে যাব, যে ভাবনা ভাবনার দৃষ্টিতে প্রেমের সংজ্ঞা কেটে আমরা যাব, ভাবনা প্রেমে পড়েছে কয়বার সেটাও যাব, তার আগে আমরা একটু পেন্টিং হয়ে আসি। কিভাবে পেন্টিং করা সম্ভব, কিভাবে এত সুন্দর পেন্টিং এর ভাবনা হঠাৎ করে আসলো?
1: আমি জানি না, এটা ট্রাস্ট মি শামীম ভাই, আমি এটা নিজেই জানি না, এবং আমার মনে হয় করোনা একটা মানে করোনা একটা বাজে সময়, বাট আমার জন্য করোনা এত ব্লেসিং হয়ে আসছে আমার লাইফে, মানে আমার জন্য এটা একদম মানে সাপে পড়ার মতো, মানে কোভিড যদি না হতো আমি কখনো এতদিন বাসায় একা থাকতাম না বা বাসায় বসে থাকতাম না, যে বাসায় কোনো কাজ নাই, আমি তো আমার লাইফে ছোটবেলা থেকে কাজ ছাড়া বাসায় বসে থাকি না, বাসায় থাকারই মানুষ না। এই কোভিড এর সময় প্রথম 3 মাস বসে থাকতে আপনি কতক্ষণ আসলে বই পড়বেন বা কতক্ষণ?
0: করেক্ট।
1: শোনা যাচ্ছে
0: কথা? একদম একদম, এখন শোনা যাচ্ছে।
1: আচ্ছা, তো কোভিড এর সময় আসলে বাসায় থাকতে থাকতে যেটা হয়েছে যে আমি বই পড়ে বা সিনেমা দেখে আমি খুব বোর হয়ে যাচ্ছিলাম, আর আমি লেখালেখি বলেন সবকিছু আমি না আমার মেকআপ টেবিলে বসে করি, মানে ওইখানেই আমার সবকিছু, আমার মেকআপ টেবিলে সেই আমি
0: মানে শুটিং শুটিং করার সময় মেকআপ মেকআপ টেবিলে মেকআপ রুমে
1: আমি সমস্ত কিছু করি। এরপর আমি মেকআপ টেবিলে বসে বসে আমি ভাবছিলাম যে আমার মেকআপ গুলার কোনো ইউজ নাই অনেক দিন,
0: ও সেখান থেকে পেইন্টিং, সেই মেকআপ দিয়ে পেইন্টিং শুরু।
1: হ্যাঁ, এবং কালকে আমি সেটা শেয়ার দিছি আমার 1 বছর
0: হলো টাকার,
1: হ্যাঁ। ছবি আঁকার এক বছর হতো, রাতের বেলা মনে হয় একটা দেড়টার সময়, মার্চের 29 তারিখে, এই এক বছর হলো গতকাল, মার্চের 29 তারিখে, আমি বসে বসে আমার নেল পলিশ, আমার লিপস্টিক এসব আমি পেজে, আমি তো খাতায় লিখে ওই ওই লেখার খাতার মধ্যেই আমি সব নেল পলিশ টেল পলিশ দিয়ে এমনি আমি একটা গাছের মতো আঁকছি আর কি, আমার সব মেকআপ দিয়ে, হ্যাঁ, লিপস্টিক, নেল পলিশ, আইশ্যাডো এসব দিয়ে। তো আমি আঁকার পর দেন আমি সেটা ফেসবুকে পোস্ট করছি যে আমার কাছে কোনো রং টং কিছু নাই, বাট আমি খুব বোর্ড, দ্যাটস আমি আমার মেকআপ দিয়ে গাছ আঁকছি। গাছ ছিল মানে আমি তখন ওই পেন্টিং আর এখনকার পেন্টিং দেখে আমার মনে হয় যে মানুষ আসলে মানুষের প্রশংসাও নেওয়া উচিত না, মানুষের খারাপ বলাও নেওয়া উচিত না। আমাকে মানুষ অনেক ইন্সপায়ার করছে সেদিন, আমার হয়েছে কি ওই প্রশংসার লোভে আরেকটা কিছু আঁকি, আরেকটা কিছু আঁকি। এবং সবাই খুব অবাক হয়েছে আমার, যারা ফেসবুকে আমার অ্যাকাউন্টে যারা পেইন্টাররা ছিল, যারা আসলে আর্টিস্ট, তারা খুব অবাক হয়েছে যে মেকআপ মিডিয়াম করে তুমি আঁকতেছ, দিস ইজ ভেরি ইউনিক, তারা খুব অবাক হয়েছে। এবং তারপর আমি একটার পর মেকআপ দিয়ে ছবি আঁকতে শুরু করছি এবং সবাই খুব পছন্দ করছে। তারপর হঠাৎ করে অনিমেষ আইচ বললো যে শুনো, তুমি তোমার দামি দামি মেকআপ গুলো এইভাবে নষ্ট করো না, আমি তোমাকে রং এনে দিতেছি, তুমি রং দেব। বাট আমি সেখানেও খুব ভয় পাচ্ছিলাম যে আমি তো আসলে কখনো
0: রং, আমি জিজ্ঞেস করবো এই যে রং, অনিমেষ আইচের বন্ধু, অনিমেষ আইচের সাথে বন্ধুত্ব সেটাও কিন্তু আমরা আলোচনা করবো, তার আগে আমরা একটু শুনে নিই। তারপর অনিমেষ আইচ, হ্যাঁ, তারপরে রং এনে দিল, তারপরে কি হলো
1: তখন?
0: হ্যাঁ, আমরা আমার অডিও ফোন আসছে বোধ হয়, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি,
1: খালি ফোন আসতেছে আমার। তারপর যখন রং তুলিটা এনে দিল, তখন আমি প্রথমে বলছিলাম যে না, আমি অনিমেষকে বলছিলাম যে, এবং আমি যখন ইয়ে দিয়ে মেকআপ দিয়ে পেইন্টিং করা শুরু করি, আপনি বিলিভ করবেন না, আমার এক্সিবিশনের অফার আসতে শুরু করলো ঢাকা থেকে, হ্যাঁ, এবং
0: আমার সবাই খুব পছন্দ করছিল
1: এই মেকআপের ছবিগুলো, তারা এগুলো দিয়ে তারা এক্সিবিশন করতে চায়, ঠিক আছে, আমার সাথে তারা কন্টাক্ট করতেছে, তারা এই মেকআপের ছবি দিয়ে তারা এক্সিবিশন করে। গুড। তো অনিমেষ আমাকে বলছে, দেখো তুমি রং দিয়ে ছবি আঁকো, তোমার আরো ভালো লাগবে। বাট ও তো বলতে পারছে না যে তোমার এই ছবিগুলো আসলে কিছুই হয় নাই, আমি বলছি যে না ভাই, আমি ক্লাস ফাইভ এর পর আমি পেন্সিলই ধরি না, আমি কিভাবে রং দিয়ে ছবি আঁকবো, এটা কিভাবে সম্ভব, আমি এটা পারবো না। অনিমেষ, এক একজনের এক একটা স্টাইল, আমি আসলে মেকআপ দিয়ে ছবি আঁকতে চাই এবং আমি এভাবেই ছোট ছোট ছবি আঁকতে চাই, আমি এসব বড় বড় ক্যানভাসে ছবি আঁকবো না, একজন আর্টিস্টের এক একটা স্টাইল হতে হবে,
0: এটা আমার স্টাইল,
1: এটা আমার স্টাইল, বুঝছেন, কারণ আমি ওই বইটা ধরতে চাই না, আমার মনে হয় পারবো না। তো আমি এটাকেই খুব স্টাইল করে ফেলছি। তো অনিমেষ বলছে, নো, তোমাকে ট্রাই করতে হবে, ভাবনা তুমি ট্রাই করো, তুমি ট্রাই করো, তোমার যদি না ইচ্ছা করে তো তুমি করবা না, বাট তুমি ট্রাই করো। তারপর যখন রং টং এনে দিল, তারপর যখন আমি ট্রাই করলাম, আমি দেখলাম আমি সেটাতেও পারতেছি, এবং সেটা করার পর আমার আরো ভালো লাগা শুরু হলো এবং আমি একটার পর একটা বড় বড় ছবি আঁকতে শুরু করলাম। এবং হয় না যে আই জাস্ট লাভ ইট, শামিম ভাই আপনি বিশ্বাস করবেন না, আমি সকাল 10টা একটা ছবি আঁকতে শুরু করতাম, রাতের 10টা 11টা পর্যন্ত সেই ছবি এঁকে, এবং এমনও দিন হয়েছে আমি 3টা ছবি আঁকছি কোভিড এর সময়, একদিনে 3টা 4টা ছবি, এবং আমি পাগলের মতো ছবি আঁকতেছি এবং মানুষ আমার ছবি কিনতে চাচ্ছে, এবং আমি কোভিডে 280,000 টাকার ছবি বিক্রি করছি, যেটা আমি পরে কোভিড, যাদের পজিটিভ ছিল, যাদের এরকম মানুষদেরকে আমি হেল্প করছি। তো আমার কাছে না এই বিষয়টা একদম অবাক করা বিষয়, মানে এটা আমি নিজে
0: সেটাই
1: খুব অবাক ছিল।
0: হ্যাঁ, এটা ঠিক, আমরা আমরা দেখেছি যে একটা বঙ্গবন্ধুকে নিয়ে তোমার একটা পেইন্টিং আছে, খুবই অসাধারণ। এখানে রেবেকা সুলতান একটা কমেন্ট করেছে, দুই প্রিয় মানুষ বিয়ের সময় ছেলেদের যোগ্যতা মেয়েদের চেয়ে বেশি হতে হবে, মেয়ের যত উচ্চ শিক্ষিত হোক ছেলেকে তার চেয়ে বেশি শিক্ষিত হতে হবে এবং বেশি উপার্জন করতে হবে, বয়সও বেশি হতে হবে। এটাই প্রমাণ করে যে আমরা এখনো সামাজিকভাবে আশা করি ছেলেরাই অর্থনৈতিক এবং সামাজিকভাবে প্রভাব সৃষ্টি করবে। আমরা এই পেইন্টিং আলোচনা থাকে একটা জিনিস বলতে চাই, ধরো এই যে তুমি যে সাহসটা পাও, ধরো তুমি আমাদের দেশে স্লিভলেস জামা পরা খুবই প্রবলেম, বাংলাদেশে মনে হয় যে এইখানে প্রবলেম, এতটুকু ব্লাউজ থাকলে সমস্যা, এইটুকু থাকলে সমস্যা। তারপরে ধরো তুমি যেভাবে তোমার জীবন যাপন করছো, কোনো বিষয়ে কোনো রকমের চিন্তা ভাবনা নাই, এই সাহসটা কি তোমার পরিবার তোমাকে সাপোর্ট দিচ্ছে বলে, নাকি একটা মানুষ তার অন্তর থেকে একটা মানুষ সেটা লালন করতে পারছে না বলে? তুমি আমাদের দেশের মেয়েদের জন্য কি বলবে?
1: পরিবার সাপোর্ট, আমার মনে হয় আমার পরিবার তো অনেকের কাছে দায়বদ্ধ, আমার অনেক আত্মীয় স্বজন আছে, বা আমার মার অনেক আত্মীয় স্বজন থাকে, আমার বাবার অনেক আত্মীয় স্বজন, অনেক বেশি কনসার্ন আসলে নিজেদের সন্তানদের চাইতে বাইরের সন্তানদের নিয়ে, যে তাদের জীবনে ধরেন আপনার আজকে ভাত না থাকলে কেউ আইসে আপনারে খাবার দিবে না, বাট কথা শোনানোর সময় তারা বলবে, ধরেন আমার অনেক আশেপাশের মানুষ হবে যে তারা জীবনে আমেরিকায় যাওয়ার জন্য লাইফের ধরেন জুতা ছিঁড়ে ফেলছে বাট আমেরিকায় যাইতে পারে না, বাট আমি আমাকে যে মানুষ আমেরিকায় নিজের টাকা ওদের টাকায় নিয়ে যে আমাকে পেমেন্ট দিয়ে আমি শো করে আসলাম, সেটাতে সেটাকে তারা কিছু মনে করবে না, তারা মনে করবে যে সামথিং রং, ওকে দ্যাটস ওয়াই এটা হচ্ছে। তো ফ্যামিলির যে খুব সাপোর্ট, ফ্যামিলির মানুষ আসলে এন্ড অফ দ্য ডে দিতে পারে সেটা হয় না। আমার ফ্যামিলি ইটস ভেরি ডিফারেন্ট বিকজ আমার আমার বাবা আসলে আমাকে অন্যরকম ভাবে বড় করছে, আমাকে কখনো কখনো আমার বাবা আমাকে মেয়ে হিসেবে বড় করে যে তুমি মেয়ে, ওকে, তো এইটা আমার মধ্যে
0: এই ক্ষেত্রে তো তুমি অনেক লাকি, কিন্তু যে মেয়েটা আজকে আমাদের অনুষ্ঠান দেখছে সে কিভাবে নিজেকে শক্তিশালী করবে?
1: না, আমি লাকি না বিকজ আমার মা তার অপোজিট, ওকে, এবং আমার বাবাই তো আমার ফুল ফ্যামিলি না, আমার অনেক অনেক পরিবারের অনেক মানুষ আছে, বাট আমি এগুলো পাত্তা দেই না,
0: ওকে,
1: আমি এগুলো জাস্ট পাত্তা দেই না, এবং আমি এটা যদি আমি পাত্তা দিতে শুরু করি তখন আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাধা পাবো,
0: দ্বিতীয়ত হচ্ছে এই যে সোশ্যাল বাধা বাধ্যবাধকতা বা এই যে কথাবার্তা গুলোকে সেগুলোকে খুবই হয় বুদ্ধি করে এড়িয়ে যেতে হবে অথবা পাত্তা না দেওয়ার বিষয় থাকে। তারপর কারণ আমরা চাই যে ভাবনার কথাগুলো শুনে আমাদের মেয়েরা যেন একটু শক্তিশালী হয়, তাদের নিজেদেরকে ওইভাবে তৈরি করে।
1: আর আপনি বললেন না শামীম ভাই যে তুমি তোমার মা বাবার সন্তান বা এরকম, এটা সেটা, আমি প্রথমে মনে করি আমরা প্রকৃতির সন্তান, আমি প্রথমে এটা বিশ্বাস করি যে আমার আমার জন্ম হয়েছে, তো আমার মা বাবার প্রতি তো ডেফিনেটলি আমার দায়িত্ব আছে, আমার নেচারের প্রতিও আমার দায়িত্ব আছে, ওকে, তো আপনার আপনার যে কাকগুলো আছে আপনার কাকের প্রতিও আপনার দায়িত্ব আছে, আমি কাক আমার কাকরা আসে আমার টেরেসে, আমি আমার কাকরা ভাত খায় আমার সাথে, আমার আমার মনে হয় আমি ওদের সাথে কথা বললে ওরা আমার কথা বুঝে, এটা খুব ফানি লাগবে বাট আমার ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। এবং
0: না ফানি লাগবে কেন, এটা তো একটা কমিউনিকেশন হতেই পারে, কারণ তোমার সাথে একটা মানুষের মানুষ যে কিভাবে কার সাথে কমিউনিকেট করে আমরা তো জানি না। আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গাছের সঙ্গে কথা বলতেন, আমি দেখেছি হুমায়ুন আহমেদ স্যারকে গাছের সঙ্গে কথা বলতে, উনি নিশ্চয়ই সেটা ফিল করতেন। আমি তো আমার জায়গা থেকে দেখেছি যে আমি আমি যখন একা থাকি বা আমার হাতে একটা বই থাকে আমি সেই বইয়ের সঙ্গে কথা বলি, ফলে কাকের সঙ্গে তোমার কথা বলা এটা তো খুবই লজিক্যাল। তারপর তোমার কাক সিরিজটা খুব জনপ্রিয় হচ্ছে,
1: আপনার কাছে লজিক্যাল কিন্তু ধরেন আপনার আরেক বন্ধুর কাছে সেটা লজিক্যাল না,
0: নাও হতে পারে,
1: ওকে, বিকজ আমরা স্বামী ভাই আরেকটা জিনিস কি, আমরা ধরেন মিশি, আমরা সব আমরা একই সার্কেলের মানুষের সাথে ঘুরে ফিরে মিশি, আমরা কিন্তু জানি না যে বাইরের মানুষের আসলে কিছুই চেঞ্জ হয় নাই, তারা সেমই আছে, ওকে, তার জন্য এখনো ধরেন তার জন্য এখনো এখনো মানে সোশ্যাল মিডিয়াতে দিলারা জামান কালকে একটা ছবি দিছে, তার ছবির নিচে লেখা যে আপনার কোনো ভয় নাই, কিছুদিন পর আপনাকে মরতে হবে। সো আপনি ভাবেন যে দিলারা জামান তো আমার মতো স্লিভলেস ড্রেস পরতেছে না, হাফ প্যান্ট পরে ছবি দিচ্ছে না, সে তো বয়স্ক একজন, সে ওইভাবেই ছবি দিচ্ছে, শাড়িটারি পরে, একজন বয়স্ক মাকেও তারা বলতেছে যে আপনার কোনো লজ্জা নাই, আপনি তো মারা যাবেন কিছুদিন পরে। সো এইটা যদি হয়ে থাকে আমাদের সোসাইটির মাইন্ডসেট, তো আপনি কি বলবেন?
0: করেক্ট করেক্ট। আচ্ছা এখন আমরা বলি যে অনিমেষ আজ কেন তোমাকে রংতলি কিনে দিল?
1: অনিমেষ আজকে জিজ্ঞেস করেন,
0: আচ্ছা তোমার ব্যাখ্যাটা কি? অনিমেষ আজকে জিজ্ঞেস করেন, ওকে, বুঝলাম তোমার ব্যাখ্যাটা কি, তুমি কি মনে করো?
1: এটাও আমার একটা আমার একটা প্রশ্ন আছে, দেখেন সবাই আমাকে জিজ্ঞেস করে। হ্যাঁ অনিমেষ,
0: হ্যাঁ গুড পয়েন্ট, গুড পয়েন্ট,
1: কারণ আমি তাকে কেউ জিজ্ঞেস
0: করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: পাওয়ারফুল,
0: কারেক্ট কারেক্ট, হ্যাঁ গুড অবজারভেশন। আমি কিন্তু আমি এটাতে আমি আমি তোমাকে কথা দিলাম, আমি অনিমেষ আজকে এই প্রশ্নটা করব।
1: ইন্ডাস্ট্রি মানুষ, আপনি অনিমেষ আজকে জিজ্ঞেস করবেন?
0: আমি করব,
1: জিজ্ঞেস করে আরে অনিমেষ আইছেন নাটক করে, আরে অনিমেষ আইছে আমাকে নাই কেন?
0: সেটা আচ্ছা, অনিমেষ আইচ কেন তোমাকে রং তুলি কিনে দিল, এটা আমি অনিমেষ আইচকে জিজ্ঞেস করবো। আমি এটা কথা দিলাম, আমাদের এইখানে রেডিও ত্রিতাল বাংলা অনুষ্ঠানে জিজ্ঞেস করবো, তোমার ব্যাখ্যাটা আগে শুনি। তোমার তোমার সাথে কথা বলা কিন্তু অনেক বিপজ্জনক, কারণ তুমি বিপদে ফেলে দাও উল্টা। অনিমেষ আইচকে জিজ্ঞেস করেন,
1: আমার ব্যাখ্যা হচ্ছে আমি অনিমেষকে সবসময় একটা অনিমেষ অনিমেষের সাথে আমার এত দিন একসঙ্গে বন্ধুত্ব, একসঙ্গে কথাবার্তা, এত ঝগড়া হওয়ার পরও একসঙ্গে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে উই হ্যাভ এ গ্রেট ক্রিয়েটিভ পার্টনারশিপ।
0: করেক্ট,
1: এবং এইটার কারণেই তার আমাকে রং কিনে দেয়া, বা এটার কারণে আমার তাকে ইন্সপায়ার করা যে না আপনার বই লিখতে হবে। ঠিক আছে, আপনি হাজার হাজার সিনেমা লেখেন বা গল্প লেখেন, দ্যাটস ফাইন, বাট আপনি বই কেন লেখেন না? আপনি মোটা মোটা বই লেখেন, আমি তো অত সাহিত্যিক না নাইম ভাই, আমি আমার অনুভূতি লিখতে পারি। তো আমি অনিমেষকে বলি দেখেন আপনি আপনি বই লেখেন, আপনি মরে যাওয়ার পর আপনার বইগুলো থাকবে, আমি আপনাকে ওইটা বলতে চাই, শামিম ভাই আপনি বই লেখেন, কন্টিনিউ করেন লেখাটা, বুঝছেন, ছাড়বেন না।
0: আমাকে আমাকে মরার কথা মনে করায় দিলা, আচ্ছা তাই তো,
1: ট্রু। এবং আমি সেটা প্রতিদিন ভাবি যে ভাই ইউ নেভার নো, আমি কালকে মরে যেতে পারি, অ্যাট লিস্ট আমার তিনটা বই তো থাকবে, আমার তিনটা বই, আমার আমার অসংখ্য লাইন থাকবে যেগুলো আমাকে প্রমাণ করবে যে আমি মানুষ হিসেবে কেমন ছিলাম, বা মানুষ হিসেবে আমার আমার কি ভয়েস ছিল, আমি কি বলতে চাইছি।
0: একটা বিষয় আমি একটু দর্শকদের বলতে চাই, ধরেন আপনারা এই যে ভাবনা বললো না যে অনিমেষ আইচ আমার খুবই ভালো বন্ধু, ক্রিয়েটিভ বন্ধু, যেখানে ক্রিয়েটিভিটি আমরা শেয়ার করতে পারি, একটা বিষয় আমরা ভাবনার মধ্যে দেখেছি, সেটা হচ্ছে বিশ্বস্ততা। যখন আমি ভাবনাকে মনে করি যে আমার বন্ধু, তখন আমি জানি যে বাংলাদেশে বা পৃথিবীর যেখানেই থাকুক, ভাবনার সামনে যে কেউ আমার নামে দুইটা বাজে কথা বললে চলে আসতে পারবে না, সে তার কলার ধরবে যে কি বললা তুমি, শামিম সচ্ছন্দ দাঁড়াও আমাকে বলো। সেই একই রকম বিষয় আমার কাছে কেউ এসে ভাবনার বিষয় বলতে পারবে না, কারণ আমি তাকে আমার বন্ধু হিসেবে মনে করি। ফলে এই যে বিশ্বস্ততা বা এই যে নিজেদের মধ্যে সেই রিলেশনশিপটাকে ওই জায়গায় নিয়ে যাওয়া, এইটা খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে হয়তো অনিমেষ আইচের সঙ্গে আমাদের সবারই একটা কমন ফ্রেন্ডশিপ আছে, একটা ক্রিয়েটিভ বিষয় শেয়ার করার বিষয় আছে। কারণ অনিমেষ যখন কিছু করে তখন আমি এখান থেকে রোমাঞ্চিত হই, আমরা যখন কোনো কিছু লিখতে যাই তখন অনিমেষ আইচও সেই রোমাঞ্চটা ফিল করে বলে আমি মনে করি। তো এইটা একটা বিষয়। এখন আমরা জানতে চাই যে এই যে নাচ, এই যে অভিনয়, এই যে পেইন্টিং, এই যে বই লেখা, এখনকার তোমার তো আমি দেখেছি যে অনেক ক্রিয়েটিভ মানুষই সেরকম হয় যে তাদের একটা নিয়ে নানা রকম রোমাঞ্চ থাকে এবং একটা নিয়ে পাগল থাকে। তোমার সামনের পাগলামি কি নিয়ে, বা তুমি কি মনে করছো সামনে এটা এটা নিয়ে আমার আর একটু ভাল লাগছে, বা পেইন্টিংটা ভাল লাগছে, বা নাচটা ভাল লাগছে, বা বই লিখতে ভাল লাগছে, এখনকার পাগলামি কি নিয়ে?
1: আমার জন্য খুব আরাম হয়েছে কি, আমি তো 30 দিন অভিনয় করি না, এটা আমার জন্য খুব আরাম হয়েছে, বিকজ আমি সবসময়, আপনি জানেন যে আমি খুবই সিলেক্টিভ কাজ করছি একদম শুরু থেকে। আমি যখন কাজ করা শুরু করছি তখন আমাকে ইবনে হাসান খান বলছিল যে, ইবনে হাসান খান আমাকে বলছিল যে তুমি তুমি প্রথমে এত ভালো কাজ ভালো কাজ খুঁজো কেন, তো মানুষের চিন্তা হবে আগে, তুমি আগে স্টার হও তারপর তুমি ভালো কাজ খুঁজো, বা ভালো ভালো ডিরেক্টর, ভালো গল্প, তুমি তোমাকে তো কেউ চিনেই না, তোমাকে তো আগে লোকের চিনতে হবে।
0: তখন তুমি কি উত্তর দিয়েছো?
1: তো ওইটা সে এমন বয়সে করছিল, আমি আসলে উত্তর, আমার উত্তর আমি তাকে শুনাই দিতে পারি নাই কিছু, বাট আমার মনে হচ্ছিল যে আমি জানি না স্টার কিভাবে হতে হয় সেটার বিষয়টা আমি জানি না, বাট আমি আসলে আমার মতো স্টার হতে চাই।
0: করেক্ট করেক্ট,
1: আমি আমি আমার মতো স্টার, অফকোর্স আমি স্টার হতে চাই, আমি ডেফিনেটলি, আমি একটা সিনেমা করি, আমি চাই লোকে আমার সিনেমা দেখুক, আমি চাই লোকে আমার বই কিনুক, বাট ইন মাই ওয়ে, মানুষের ওয়েতে না, মানুষ যেভাবে, এটা তাদের বিষয়, এক একজন এক এক রকম ভাবে স্টার হবে, আমি আমার মতো করে স্টার হতে চাই। আমার আমার দর্শকরা, আমার ইনস্টাগ্রামে 1 মিলিয়ন প্লাস ফলোয়ার্স, এবং আমি কখনোই কোনো ওই টাকা পয়সা দিয়ে বুস্ট টুস করে এগুলো আমি করিই না, বিকজ আমার মনে হয় না যে এগুলো দরকার আছে। তো আমি কিন্তু আমার কাকের ভিডিও দিই, বা আমি ছবি আঁকতেছি, আমি ছবি আঁকার পোজ দেই, তো আমি চাই যে আমার দর্শকরা আমার সাথে আমার টেস্টের হোক, ইউ নো, মানে আমি চাই যে আমার দর্শকরা আমি যা পছন্দ করি, আমি যেমন মানুষ, তারা আমাকে চিনবে। আমি কে, কিভাবে স্টার হলো, আমার শুধু সংখ্যা বাড়াইতে হবে, আমাকে স্ক্রিনে থাকতে হবে 30 দিন শুটিং করে, সেটা আমি বিলিভই করি না শামিম ভাই। এবং আমার মনে হয় এন্ড অফ দ্য ডে ওগুলার কিছু যাই আসে না। আর আমার আসলে লোভটা একটু কম, কারণ আমি খুব মানে ওইটা আমার মনে হয় যে আমি জানি না, আমার লোভ অনেক কম। আমি সারা আমি অনেক টাকাওয়ালা মানুষ দেখছি আমার জীবনে, আমি অনেক আশেপাশে বড় লোক দেখছি, আমাকে ওইসব টানে না। এটা আমি বুঝতে পাইছি যে আমাকে আসলে ওই টাকা পয়সা এসব আমাকে টানে না। আমার আমার মনে হয় যে ঠিক আছে, ইটস ফাইন, আমি 30 দিন অভিনয় করলে অনেক টাকা ইনকাম করতে পারবো আমি হয়তো, বাট আমার শুটিং এ যে যদি কান্না পায় যে আমি এই কমেডি নাটকটা করতে চাচ্ছি না, বাট আমি জানি আমার ইচ্ছা করতেছে না এই সস্তা কমেডি নাটকটা করতে। আমার ইচ্ছা, আমি কমেডি নাটককে ছোট বলতেছি না, বাট যেভাবে দেখায়
0: আমি ফিল করছি না। হ্যাঁ হ্যাঁ, সেটা না, আমাকে কেন করতে হবে তাহলে?
1: করছি না, বাট তবু আমাকে করতে হবে, বিকজ আমাকে টিআরপি তে থাকতে হবে, বিকজ আমাকে এটাই থাকতে হবে। ওয়াই আমি আমার মুখ আসমান দিয়ে মানুষের কাছে থাকব?
0: করেক্ট করেক্ট,
1: আমি আমার মতো থাকব ভাই, আমি আমার কাজ করব। আমি দেখেন, আমি অনিমেষ আইচের সিনেমা করছি আজ থেকে 4 বছর আগে। আমি 4 বছর ধরে অ্যাট লিস্ট 4টা সিনেমার অফার তো আমি পাইছি, অ্যাট লিস্ট 4 বছর। বাট আমি সেকেন্ড সিনেমা করছি নূর লালো মাতিকের লাল মুরগের ঝুটি, এবং আমি জানি এই সিনেমা দেখতে কেউ আসবে না, আই নো দ্যাট, আমি জানি। কিন্তু এটা রিলিজ হয়নি তাও বলতেছি, আমি জানি যে এই সিনেমার দর্শক কারা, আমি জানি এই সিনেমা সুপার হিট হয়ে যাবে না, এই সিনেমাতে শাকিব খান নাই, এই সিনেমাতে অনেক কিছু নাই, বাট এটাই আমি চাই করতে, আই ওয়ান্ট দ্যাট,
0: আমি আবারও পড়ে গেলাম। কারণ এই দেখো যে নিজের নিজের জগৎ নিয়ে অন্যের জন্য কাজ করছে, তখন তার বেঁচে থাকা বা আনন্দিত হওয়ার সুইচটা চলে যায় অন্যের হাতে। আর যখন আপনি নিজের জন্য বাঁচতেছেন, যখন আপনি নিজের জগৎ নিয়ে নিজের ভালো লাগা নিয়ে বাঁচতেছেন, তখন কিন্তু ভালো থাকা এবং ভালো জীবন যাপন করার সুইচটা থাকে আপনার হাতে। সেই ক্ষেত্রে ভাবনা অনেক লাকি। ভাবনা, এখন আমরা যদি বলতে চাই যে আসলে জীবনের প্রতিটি মুহূর্ত কিভাবে তুমি অনুভব করো, কারণ আমাদের খুব জানা দরকার, কারণ প্রত্যেকটা বিষয়ে একটা ডিফারেন্ট ভাবনা আমরা তোমার কাছ থেকে পেয়েছি। এটা একটা মেয়ে হিসেবে জন্মানোর ভাবনা, বাবা মার সঙ্গে সম্পর্কের ভাবনা, তোমার পেইন্টিং এর ভাবনা, তোমার পেইন্টিং এর কে তোমার নিজের মতো করে ভালোবাসার ভাবনা, তারপরে অভিনয়, নাচ, সব। জীবনকে কিভাবে অনুভব করাটা জরুরি, তুমি কিভাবে প্রতিটা মুহূর্ত ফিল করো, কোন মোমেন্টটা তোমার জন্য আনন্দের?
1: আমার ভাল লাগে কি, প্রতিদিন আমি যদি কোন একটা ক্রিয়েটিভ কিছু করে ঘুমাতে পারি, এটা আমার লাইফের একটা প্রমিস আমার নিজের কাছে নিজের, সেটা এক লাইন লেখা হোক, বাট আমাকে কিছু একটা করতে হবে, তা না হলে আমার ভালো লাগে না। মানে সেটা এক লাইন লেখা হোক, সেটা নাচ হোক, সেটা শুটিং করা হোক, হোয়াট এভার, সেটা যাই হোক না কেন, বাট আমাকে ক্রিয়েটিভ কিছু করতে হবে, সেটা আমাকে আনন্দ দেয়। আর আমি ধরেন এই সিলিং এর উপরে আমি মাঝে মাঝে মানসিকতাটাও ভাবি যে ও আসলে কি ভাবে আমাকে দেখে, এমন তো হতে পারে আমি ওকে টিকটিকি ভাবতেছি যে ও খুব, ওর আসলে কোনো পাওয়ার নাই, ও খুবই ছোট একটা টিকটিকি, ও তো আমাকে ভাবতে পারে যে আমার কোনো পাওয়ার নাই, খাবার খাও, আবার তুমি লিখছো কাঁকড়া খিচুড়ি পছন্দ করে, কাঁকড়া খিচুড়ি চিনে নাকি, ভাত ছিটাইলে কাকের অভাব নাই, এটা ওরাও তো হাসতে পারে যে আরে এরা কি, এরাই তো আসলে প্রাণী, রুমে দরজার মধ্যে আটকায় থাকে,
0: আমার
1: আমি আমি ওদের ওদের কথা ভাবি, এবং আমি আমার মনে হয় যে মানে আমরা যখন আমি অনেক স্বপ্ন দেখি বুঝছেন, এর জন্য আমার প্রত্যেক লেখায় আমার ক্যারেক্টাররাও অনেক স্বপ্ন দেখে, এবং আমি খুব হ্যাপি যে প্রত্যেকদিন মানুষ ঘুমাইতে পারে। এটার যে সিস্টেমটা আছে যে প্রতিদিন মানুষ রাতে ঘুমাবে, দিস ইজ সো নাইস, আল্লাহ এটা খুব ভালো সিস্টেম করছে যে মানুষ এভরিডে ঘুমাবে, এবং ঘুমের সময় আমি যে এমন এমন জায়গায় চলে যাই, আই লাভ ইট, আমার এত ভালো লাগে, এবং আমার খুব ভালো লাগে স্বপ্ন দেখতে, এবং আমি প্রতিদিন দোয়া করি যে আল্লাহ হ্যাঁ আজকে আরেকটু ডিফারেন্ট কিছু স্বপ্ন দেখায়ও, বা আরেকটু ডিফারেন্ট কিছু এটা করো, মানে এরকম। আমি আসলে আমার মনে হয় প্রকৃতির সাথে বাঁচতে চাই, আর প্রকৃতির এই যে দেখা, আমি শুটিং করছিলাম এখানে কেউ থাকে না, তো আমাদের জঙ্গলে শুটিং হচ্ছিল, তো একটা গাছের মধ্যে আমি আমার শুটিং একটা গাছের পাশে আমি দাঁড়ায় আছি, তো তখন আমি দেখছিলাম যে অরুণা বিশ্বাস দাঁড়ায় আছে আমার পাশে, তো আমি অরুণা দিকে বলতেছি গাছের দিকে তাকায়, আমি শুনো এই গাছটা না প্রেগনেন্ট, তো অরুণা দিয়ে আমার দিকে এভাবে তাকাইছে, বলে কি কি এই গাছটা, মানে এই গাছটা প্রেগনেন্ট, মানে এটা তুই কি বললি? আমি জানি না কি বললাম, কিন্তু আমার গাছটা দেখে মনে হচ্ছে ও একটা মা গাছ, এবং ওর বাচ্চা হবে, এই যে এখানে ওর পেট হয়েছে, মানে কিরকম একটা এরকম একটা গোল জায়গা ছিল গাছের মধ্যে, এবং একটা হাড় মতো, হ্যাঁ মানে মধুপুরের জঙ্গল তো মানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট গাছ, হ্যাঁ এইরকম একটা মাঝখান থেকে, হ্যাঁ আমি সেই এই যে এটাই ওর পেট, এখানেই ওর বাচ্চা আছে, ওর বাচ্চা হবে। তো অরুণা দিয়ে আমার কথা শুনে তাকায় আছে আমার দিকে, তারপর আমাকে বলে কি শোন তুই না এলিয়ান, তুই মানুষ না।
0: কিন্তু আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ খুবই খুবই সারপ্রাইজিং, আসলে তুমি মানুষ, সেটা হলো কি ধরো তোমার মধ্যে এই যে ইমাজিনেশন পাওয়ারটা কোথা থেকে আসলো? কারণ আমি দেখেছি ধরো আমার তোমার কোন একটা পেইন্টিং টিচার হয়তো ছোটবেলায় তোমাকে খুব সেই বিষয়টাই তা তোমার মধ্যে দিয়েছিল, হয়তো তোমার মনে নাই, কারণ এই যে তুমি বলছো একটা গাছ দেখে তার ভেতরে গাছটা প্রেগনেন্ট, বা এই যে শেপ থেকে তুমি ভাবছো, আমরা অনেক জিনিস তাকাই কিন্তু আমরা দেখতে পাই না, তুমি হয়তো তাকালে দেখবে যে হ্যাঁ এখানে একটা মানুষের মুখ পাচ্ছি, এখানে একটা গোলাপ ফুল পাচ্ছি, বা এইখানে আমি একটা কোনো একটা ফিল আনন্দ অনুভব করছি। এটা নিশ্চয়ই কোনো একজন পেইন্টিং টিচার তোমার মধ্যে সেটা দিয়েছিল, যে ভাবনা থেকে তুমি এখনো সেই ফিলটা করো, যেটা করা খুব জরুরি, এবং আমি মনে করি তুমি সেটা মানুষ। কিন্তু তোমার কি এরকম কিছু মনে পড়ে যে তুমি তোমার ভাবনাগুলো কেন ডিফারেন্ট?
1: আমি জানি না, বাট আমার এটা ছোটবেলা থেকেই ছিল শামিম ভাই। আমি কখনো কালকে আমার একটা বান্ধবী লন্ডনে থাকে, আমি লাস্ট ইয়ারে দুইবার লন্ডনে ছিলাম, দুই মাস করে, তো ও আমার বেস্ট ফ্রেন্ড, তো কালকে ও আমাকে বলতেছিল তুই কি জানিস যে তুই কি আমি ছোটবেলার কথা সব ভুলে গেছি, আমি অনেক কিছু মনে নাই আমার, আমার শুধু আমার স্কুলের কথা তো আমি একদমই মনে নাই, আমার অনেক কিছু মনে নাই। তো ও আমাকে বলতেছে তুই কি জানিস যে তুই সবসময় তোর মেয়েদের সাথে ভালো বন্ধুত্ব তো, এবং তুই ছেলেদের সাথে শুধু মারামারি করতে, তাই আমার মনে নাই, তো তোর মনে নাই তুই লিমনের সাথে 10 টাকার জন্য মারামারি করছিলি? না আমার আমার একদম মনে নাই, মানে তুই কিন্তু মেয়েদের জন্য অনেক অনেক ইয়ে করতি, সবসময় ঝগড়া করতি, কোনো ছেলে কোনো মেয়ের সাথে কিছু করলে। আমি বলছি কেরকম? বলে একবার মনে নাই তোর, আমাদের একটা সিনিয়র আপু, ও হচ্ছে কি যেন খাচ্ছিল, তো ওর জুস খাচ্ছিল বা কোক খাচ্ছিল, কিছু একটা ক্যান খাচ্ছিল,
0: আমার কিন্তু এই জন্য তোমার সাথে দেখা হওয়ার পর থেকে একটু ভয় ভয় থাকতে হয় অলওয়েজ।
1: তো আমার আমি নিজেও জানি না, ট্রাস্ট মি, আমার ড্রয়িং টিচার আমি জানি না, বাট আমি এটা সবসময় অনিমেশকে বলতাম, যেহেতু অনিমেশ চারুকলার স্টুডেন্ট, তো আমি ওকে সবসময় বলতাম শুনেন আপনি এত পার্ট দেখেন না, আমি সারা জীবন ড্রয়িং এ 50-এ 50 পাইছি। তো অনিমেশ সবসময় হাসতো যে তাই না, তুমি ড্রয়িং এ 50 কি আঁকতাম? আমি গ্রামের দৃশ্য আঁকতাম, কাঁঠাল আঁকতাম, অনেক কিছু আঁকতাম, সবসময় 50-এ 50। আমি ম্যাথে ফেল করতে পারি, বাট আমি ড্রয়িং এ অলওয়েজ 50-এ 50 ছিলাম। ও এখন বলে যে তুমি আসলে 50-এ 50 পাইতে, এখন আমি বিলিভ করি
0: আসলেই তাই। সত্যি দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, এর একটা টেলিভিশন ভার্সন আছে, ফেসবুক ইউটিউবে আপনারা পাবেন। এখন যারা আপনারা শুনছেন তাদের জন্য বলছি ফেসবুক ইউটিউবে আপনারা পাবেন। হ্যাঁ, আমরা আশনা হাবিব ভাবনার সঙ্গে কথা বলছি, আমাদের আমাদের খুবই কাছের মানুষ, যাকে আমরা খুব ফিল করি, আমি নিউ ইয়র্ক থেকে আর ভাবনা বাংলাদেশ থেকে। এখানে ফারজানা শাকিক লিখেছেন নামকরণের সার্থকতা ভাবনাকে, যেহেতু ভাবনার ভাবনাগুলো ডিফারেন্ট।
1: আবু,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ফারজানা শাকিক, আমাদের হ্যাঁ সিস্টার ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। ফারজানা শাকিব আর এ আর আরজু এ আর রাজু খান লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই বোন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। নাদিরা নাহার ইসলাম, ভাবনার সাথে আমি একমত, ভাবনা কি আমার ফ্রেন্ড হবে? ভাবনা কি নাদিরা নাহার ইসলামের ফ্রেন্ড হবে? অবশ্যই আমার, আমি হ্যাঁ ভাবনা ছাড়াই বলে দিলাম, কারণ ভাবনা তার সমমনা যারা তার ভাবনাগুলো যাদের সাথে শেয়ার করে তাদেরই ফ্রেন্ড। যেমন আমরা ভাবনাকে যেরকম বন্ধু মনে করি আমরা ভয়েও থাকি, ভাবনা কিন্তু মায়েরও দেয়। আচ্ছা এখন ভাবনা, এখনকার এই যে পেইন্টিং বা এই যে অভিনয়ের একক নাচ কিংবা নানাবিধ জায়গাতে যখন অন্যরা নেগেটিভ কথা বলতো, তোমার কি মনে হতো?
1: এখনো বলে, বলতো মানে কি?
0: ওকে ওকে আচ্ছা,
1: এখনো বলে,
0: তখন তুমি নিজেকে কিভাবে শক্তি দাও বা কি মনে হয় যখন একটা বাজে কথা শোনো?
1: দেখেন যখন মানে অপরিচিত মানুষ, দেখেন কমেন্টে গালি খেতে হয় সবাইকে,
0: যখন বলে যে হ্যাঁ অনিমেষ আইচের সঙ্গে বন্ধুত্বটাও তারা আমাদের সোসাইটিতে সুন্দর করে নিতে পারে না, যখন দেখি যে তোমার বাবা মা সহ তোমরা একসাথে ছবি তুলছো, আমরা দূর থেকে মনে করি যে বাহ কি সাহসী একটা পরিবার এবং কি সুন্দর একটা পরিবার। তো এইসব বিষয় নিয়ে তো তোমাকে কথা শুনতে হয় আমার ধারণা, তো তখন তুমি কিভাবে নিজেকে শক্তি দাও বা কি মনে হয়?
1: আমার কষ্ট লাগে, অবশ্যই কষ্ট লাগে। আমি যদি এখন বলি না আমার কিছু কষ্ট লাগে না, তো এটা মিথ্যা হবে। ডেফিনেটলি আমার কষ্ট লাগে, বাট আমি আসলে থেমে থাকি না। কালকে আমি একটা লেখা দিয়েছিলাম যে আমার সবকিছু অনেক প্রমাণ করতে হয় যে আমি ছবিটা আমি এঁকেছি বা আমার লেখাটা আমি লিখেছি।
0: গুড অবজারভেশন। হ্যাঁ
1: তো এটা আমার অলওয়েজ আমাকে প্রমাণ করতে হয়। আমি এবার শুটিং এর ইচ্ছা করে আমি মেকআপ রুমে বসে বসে আমি ছবি আঁকছি এবং আমার কলিগরা সবাই দেখতে স্যার বলছে ও তার মানে তোর ছবি তুই আঁকিস। সো হয়তো তারা পজিটিভলি, তারা যারা ছিল তারা আমার ক্লোজ, তারা আমার সাথে ছিল, বাট সবাই তো আর পজিটিভলি বলে না। তো মানুষ ভাবে যে খুব স্বাভাবিকভাবে অনিমেষ যেহেতু চারুকলার স্টুডেন্ট এবং অনিমেষ যেহেতু পড়েছে এই বিষয়ে, তো অনিমেষই আমাকে ছবিগুলো এঁকে দেয়। যেহেতু অনিমেষ আগে থেকে রাইটার, যেহেতু আমার বাবাও রাইটার ছিল, সো ডেফিনেটলি আমার বাবা আমাকে হেল্প করে বা অনিমেষ আমাকে হেল্প করে আমার লেখালেখিতে। ওরা আসলে বইটা পড়ে না, বইটা পড়লে ওরা বুঝতো যে এটা অনিমেষের লেখা না, এটা ভাবনা লিখে। তো এটা হচ্ছে কি, এটাও আসলে পুরুষতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ যে আমরা ভাবতে পারি না যে মেয়েরা একা কিছু করতে পারে। ওকে, সো এটা দেখেন, এটা এটা কেউ কখনো, এটা তো আমি আসলে কাউকে বলতে যাব না বা ওগুলা বলা হয় না যে আমার যখন বই আমি লেখা শুরু করব, আমার আমাকে যখন প্রকাশকরা এত বারবার বলছে দেখেন আপনি এত ফেসবুকে লেখালেখি করেন, এই করেন, আপনি কেন বই লেখেন, আপনি বই লেখেন, আপনি বই লেখেন, আমি সবাইকে আরো বলি যে আপনারা অনিমেষ আইচের বই লেখেন জানো,
0: কারণ
1: আমি জানি যে অনেকে চাইলে অনিমেষকে রিচ করতে পারে না ওর পার্সোনালিটির কারণে। কেউ ফোন দিতে ভয় পায়, অনিমেষ যেরকম একটা চেহারা নিয়ে থাকে সবাই তো ওর অরিজিনাল পার্সোনালিটি বুঝে না। তো এটা কিন্তু ধরেন এটা কেউ কিন্তু বুঝবে না যে আসলে দুইজন দুইজনকে ইন্সপায়ার করতে হয়। আর যদি অনিমেষ যদি আমাকে হেল্প করে তাতেও বা ক্ষতি কি, যদিও সেটা করে না, যদি করে থাকে তাতেও সমস্যা কোথায়? এখন এত লোকের এত প্রশ্ন, এখন আমি যদি লোকের প্রশ্নই জবাব দিতে থাকি তাহলে আমি আমার নিজের কাজ করব কেন? সবাই ভাবে অনিমেষের আমি একই বাসায় থাকি। এখন যারা আমার বাসায় আসে শুধু তারাই জানে যে অনিমেষের আমি একই বাসায় থাকি না। যে একটা নর্মাল মেয়ে যেরকম প্রেম করে আমিও সেরকম প্রেম করি, প্রেম একটা নর্মাল বিষয়, সো আমি প্রেম করতে পারি, এক বাসায় না থেকেও প্রেম করা সম্ভব, এটা এটা এরকম কিছু না। সো আমি এর জন্যই শুটিং এ বসে বসে ছবি আঁকছি এবং আমার কবিতার বই বের হয়েছে এবার প্রথম, এবং আমি কবিতার বই কারেকশন করছি এবং মামুনুর রশিদ আমার বইটা মধুপুর থেকে পাঠক সমাবেশে দিয়ে গেছে, ওইখান থেকে আমি কারেকশন করে পাঠাইছি, বিকজ আমি 20 দিন ওখানেই থাকবো। তো হয় না, আমার কলিগরা তখন দেখছে যে না না ভাবনার কাজগুলো ভাবনা নিজে নিজে করে, বাট তবুও তারা বিলিভ করবে না। ওকে, এবং আমাকে তো মানুষ, আমাকে শামীম ভাই বাংলা ভিশনে গেছিল আমার প্রথম উপন্যাসের টেলিফোন বানাইছিল অনিমেষ গুলনেহার।
0: আচ্ছা,
1: গুলনেহার নামে সেই গল্পটা ছিল, একটা 85 বছরের বৃদ্ধার গল্প, সেটা বাংলা ভিশনে গেছিল, দিলার আন্টি করছিল ওই ক্যারেক্টারটা। এবং ওই শুটিংটায় আমার দুইটা শট ছিল, যে ফ্ল্যাশব্যাক এর দুইটা দৃশ্য ছিল, তাও তার মানে তারেক ভাই জোর জবরদস্তি যে দাদা ভাবনাকে একটু রাইখেন, মানে কোন নায়ক নায়িকা নাই, যেভাবে নাটক চলে বেসিক্যালি, তো গুলনেহারে ছিল আসলে কোনো ওরকম নায়ক নায়িকা কিছু ছিল না, ওটা দিলারা জামানের উপর স্টোরি, এবং সেখানে রোকেয়া প্রাচী, জর্জ ভাই, তারপরে শাহাদাত ভাই, তারপর তমালিকা কর্মকার, তারপরে আরণ্যকের আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা। তো ওখানে হয়েছে কি কোনো যেটা বুস্ট হয় যা দিয়ে, বা হয় না যে ভাইরাল, ওরকম কিছু নাই। তো তারা কি বলছে, দাদা প্লিজ ভাবনার শট নিচ্ছেন তো, বেশি বেশি ভাবনার শট নিচ্ছেন। তারেক ভাই আমাকে শুটিং এর সময় ফোন দিয়ে বলছে, তুই কয়টা সিন করছিস? আমি বলছি এই তো ভাইয়া 5-6টা। আসলে একটু আসলে একটা না, আর কিছুক্ষণ দাঁড়ান, আসলে একটাও না। তো আমি দুইটা দৃশ্য করছি শুধু। এরপর সেই নাটকের সেটে আমার লেখা উপন্যাস থেকে নাটক বানাচ্ছে, এবং যারা অভিনয় করছে তারা প্রত্যেকে হাসতে হাসতে বলতেছে যে আমি এটা বিশ্বাসই করি না তুই লেখছিস। মানে তারা হাসতে হাসতেই বলতেছে।
0: কিন্তু দেখো, মানে একই সঙ্গে কিন্তু তুমি যেরকম ভাবে সহজ ভাবে তুমি তোমার বন্ধুদেরকে ক্ষমা করে দিচ্ছ, কিন্তু এটা তো একই সঙ্গে ইনসাল্টিং ও, যে তুই এটা লিখিস না এই অন্য। হ্যাঁ, এখন দেখো আমি তোমাকে বলি,
1: ইনসাল্টিং অফ কোর্স, বাট আমার তাদের সাথে কাজ করতে হবে, আমার কিছু করার নাই। এবং আমাকে তো আমার কলিগরা সারা জীবন হেও করছে, এন্ড দিস ইজ ট্রু। এখন হয়তো তারা মুখের উপরে কিছু বলে না, এবং আমার নারী কলিগরা আমাকে সবচেয়ে বেশি হেও করছে পুরুষ কলিগদের চাইতে। সবসময় আমরা বলি না যে পুরুষরা মেয়েদেরকে অনেক বেশি ডিস্টার্ব করে, অনেক বেশি ই করে, অনেক বেশি ই করে। আমি তো আমার নারী কলিগদের কাছ থেকে অনেক বেশি হেও হইছি।
0: ওকে,
1: সো অনেক কথা আসলে বলা হয় না, বাট রিয়ালিটি ইজ ডিফারেন্ট। শামিম ভাই, আমি এত ছোট বয়সে ক্যারিয়ার শুরু করছি, আমি সিনেমা করছি যখন, তখন আমি মানে 18 ও ছিলাম না। আমি যখন সিনেমা শুটিং শুরু করছি, রিলিজ হচ্ছে, তখন আমি 19-20। তো ওই সময় মানে আমি বুঝি না যে এরা কি জানেও না যে একটা বাচ্চা মেয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, বা কিভাবে আচরণ করতে হয়। মানে আই ডোন্ট নো ওয়াই, মানে আমার হয় কি যে মানুষ,
0: অনিমেষ কেন তোমার জন্য রং তুলি কিনে দিল, তুমি একদমই সারপ্রাইজিংলি বললা যে এইটা প্রশ্নটা মানে অনিমেষকে করেন, এটা আমি ভাবি নাই। দ্বিতীয় পয়েন্টটা আরেকটা বলেছো, ধরো এই যে তোমার তোমার ভাবনাগুলোর যখন তুমি ভাবো, তুমি যখন কাকের সাথে কথা বলছো, তুমি যখন এ বলছো, তখন তুমি বলেছো যে তোমার তোমার ভাবনাগুলো তোমাকে তোমার কলিগদের যে ভাবনা বা এটা এটা সহ তোমার কথা থেকে আমরা বুঝতে পারলাম যে তোমাকে এখনো ফাইট করে যেতে হয় প্রতিটা মুহূর্তে। তো একজন ভাবনাকে যে একটা প্রগতিশীল ভাবনা নিয়েই চলছে, তাকে এখনো কেন প্রতি মুহূর্তে ফাইট করে যেতে হবে? এটা খুবই সারপ্রাইজিং লাগে। তাহলে আমাদের বাকি মেয়েদের কি হবে?
1: I don't know, but এটা অসম্ভব একটা, কি বলবো, খুব কষ্টের এই বিষয়টা, খুব কষ্টের। এবং আমি তো আমার আমার একটা বন্ধু আছে শুভ্রা, তো ও আমাকে সবসময় বলে যে ভাবনা তুমি প্র্যাকটিস করো, তাই না, ভালো থাকার, মানে তুমি প্র্যাকটিস করো পজিটিভিটি। তো আমি ওকে বলি যে হ্যাঁ আমি এটা করি, বিকজ আমাকে করতে হয়। আমার হয়তো অনেক মন খারাপ যে আমার খুব রাগ উঠতেছে, বাট তখন আমি আসলে একটা কিছু লিখে ফেলি, বা আমি তখন ছবি আঁকতে শুরু করি, বা আমি অন্য কিছু করে ফেলি, কারণ আমার মনে হয় যে আমি আমি আসলে একটা দিন নষ্ট করতে চাই না। কারণ আমি সবসময়ই ফিল করি যে আমি একটা সময় থাকব না পৃথিবীতে, বাট আই ওয়ান্ট টু বি সেলিব্রেটেড, এবং সেটা সেটা আমার কাজের মাধ্যমেই সম্ভব। হয়তো এখন আমাকে বুঝতে পারবে না অনেকে, বাট আমি জানি আজ থেকে 50 বছর পর ডেফিনেটলি ভাবনার মতো অন্য আরেকজন মেয়ে আসবে, যে যে আমাকে বুঝতে পারবে যে ভাবনা কি কি কাজ করছে, যে আমাকে বুঝতে পারবে যে না ভাবনাকে এটা বলাটা উচিত হয় না, এটা একটা মেয়েকে এটা বলা যায় না, একটা মেয়েকে এভাবে সরাসরি এই প্রশ্নটা করা যায় না। আমি আজকে ধানমন্ডিতে থাকি, আমি অড্রে হ্যাপবার্নকে নিয়ে পড়াশোনা করি, আমি অড্রে হ্যাপবার্নের অনেক ফ্যান, আমি কোথায় থাকে সে কোথায় ছিল, তাই না, বাট আমি তাকে ফিল করি। সো ডেফিনেটলি এরকমও কেউ থাকবে যে আমাকে ফিল করবে, ডেফিনেটলি।
0: আমরা একদম শেষ পর্যায়ে, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন তারা অনেকেই অনেক কিছু লিখেছেন, আমরা সবগুলো পড়তে পারছি না, কারণ অনেক আমরা সামনে হয়তো কোনো এক সময় ভাবনাকে ডিফারেন্ট ওয়েতে পাবো।
1: আমাদের আড্ডাই শেষ হচ্ছে না তাই?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেক কথা বলার আছে, অনেক কথা বলার আছে। আমরা যখন বাংলা ভিশনে কাজ করতাম তখন ভাবনা এলে আমাদের ঘন্টার পর ঘন্টা আমাদের আলোচনা হতো, আমাদের আড্ডাটা চমৎকার হতো এবং অনুভূতি শেয়ার করার যে বিষয়টা ছিল সেটা অত্যন্ত বেশি রকম হতো। এখন আমরা সেটা ফিল করি যে ভাবনা ওখান থেকে যা ভাবছে সেটা আমাকে আমরা এখান থেকে সেটা অনুভব করতে পারি, ওয়েভ লেংথটা কাছাকাছি। একটা বিষয় ভাবনা বলেছে,
1: ট্রাস্ট মি, ওই কফি খাওয়ার আড্ডা।

0: এবং সেটা আপনি না থাকলে হইতো না, আসলে হইতো না। সো এট লিস্ট আপনি তো আমাকে বিলিভ করছেন তখন।
1: না, আমাদেরকে আমাদেরকে এর মধ্যে অনেক কথা শুনতে হয়েছে। অনেকেই বলছে, ভাই আমরা একটু এটা একে আমরা যাকে দূরে রাখতে চাই আপনারা তাকে তাকে স্পেস দেন। আমি শুধু এটুকু বলেছি, দেখেন আমি মনে করি টেলিভিশন চ্যানেল হবে আমাদের আর্টিস্টের আশ্রয়ের জায়গা, কারণ টেলিভিশন চ্যানেল কখনো আর্টিস্ট ছাড়া চলতে পারে না। আর আপনি কি, আপনার কোনো দাম আছে? যদি আপনি কোয়ালিটি, আপনার যদি কন্টেন্ট না থাকে তো কন্টেন্ট বানায় আর্টিস্ট, একজন অভিনেতা অভিনেত্রী, একজন লেখক, একজন নির্দেশক, একজন পারফর্মার, একজন সংবাদ পাঠক, একজন সাংবাদিক, এরাই তো ইয়ে। ফলে তাদেরকে আপনি কিভাবে দূরে রাখবেন এইটা। আর তোমার কথায় আরেকটা বিষয় আমরা যেটা দেখেছি খুব, তুমি বলেছো যে আমাকে খুব প্রমাণ করতে হয় যে আমি এটা করছি, তাহলে সেটা হচ্ছে যে মানুষজন ভাবতে পারে না যে তোমার উচ্চতা কত উপরে, মানুষজন ভাবতে পারে না যে তুমি অন্যের সহযোগিতা ছাড়াও বা তুমিও যে নিজে এই কাজটা করে ফেলতে পারো। তবে এইটা পজিটিভ যে
0: জাজ করে মানুষ,
1: পোশাক দিয়ে জাজ করে,
0: ডাইরেক্টলি বলে যে তোমাকে দেখে মনে হয় না, এটা কি ধরনের কথা? একটা ছেলেকে তো কখনো দেখে কেউ বলে না যে আপনাকে দেখে মনে হয় না আপনি লিখতে পারেন, আপনাকে দেখে মনে হয় না যে আপনি কাফকার বই পড়ছেন কখনো, ও তুমি কাফকাকে চিনো, আচ্ছা আচ্ছা, তোমাকে দেখে মনে হয়, এটা দেখে মনে হওয়ার বিষয় নাকি? হোয়াট ইজ দিস? আমরা না আমরা ড্রেস কোড সেট করে ফেলছি, বুঝছেন, যে ভদ্র মেয়ে ফুল হাতা সালোয়ার কামিজ পরবে, খারাপ মেয়ে হাতা কাটা ড্রেস পরবে, ঠিক আছে? তো বই লেখে সুতির শাড়ি পরে টিপ করেই যাইতে হবে বইমেলায়, আমি জিন্স টি শার্ট পরে যাওয়া যাবে। হোয়াট ইজ দিস? এটা কেন আমার আমার পোশাক দিয়ে কেন আমাকে মানে ইয়ে করতে হবে যে ভাই আমি ভালো মেয়ে বা আমি খারাপ মেয়ে? এটা কেমন কথা? আমরা তো আলিয়া ভাটের পোশাক নিয়ে জাজ করি না যে আলিয়া ভাট কত কেমন মানের অভিনেত্রী। আজকে দেখো টুইঙ্কল খান্না বই রিলিজ করছে, সে একটা শর্ট স্কার্ট পরে বুক লঞ্চ করতেছে 5-star হোটেলে, সেখানে আপনি বই লঞ্চ করবেন আপনার বর্তলায় করতে হবে, শাড়ি পরে টিপ পরে? আমার তো ইচ্ছা করতে পারে আমি ওয়েস্টার্নে বুক লঞ্চ করবো, আমার ইচ্ছা করতে পারে, আমার ইচ্ছা করতে পারে। তার মানে কি পরের দিনই আপনারা আমাকে খারাপ বলবেন, আরে এই মেয়ে নিজেকে কি মনে করে ওয়েস্টার্নে বুক লঞ্চ করছে?
1: উজ্জ্বল চিন্তা করে প্রমিতা, যেখানে অত্যন্ত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী নিউ ইয়র্কে, মোটামুটি আমেরিকাতেই, হ্যাঁ বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত, উনি নিজে অত্যন্ত ভালো গান করেন। এআর রাজু লিখেছেন যে সবাই এক নয় ভাই। আমি এই কথাটা বলতে চাই, আমাদের যে আলোচনাগুলো হয়েছে সেটা ব্যতিক্রমকে নিয়ে, সবাই এক নয় এটা আমরা জানি। অনেক ভালো মানুষ আছেন যারা এখনো অ্যাডভান্স চিন্তা করেন, অনেক ভালো মানুষ আছেন যারা ভাবনারই চিন্তাটাকে প্রথমে অত্যন্ত পজিটিভলি নেবেন। এবং আমি এটুকু বলতে চাই, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শেষ পর্যায়ে এসে, যে আপনারা একজন মেয়ে এবং একজন পুরুষের মধ্যে বা ছেলের মধ্যে যে কোনো পার্থক্য নাই, আমার মনে হয় ভাবনার কথা থেকে সেই বিষয়টা আপনারা আপনাদের মধ্যে নিতে পারেন। এবং একই সঙ্গে নিজেকে অতটা ডিপেন্ডেন্ট না ভাবাই ভালো। এবং আরেকটা যেটা আমাদের একটু আগে আমাদের একজন বন্ধু লিখেছিলেন, যে ছেলেদেরকে কি অলওয়েজ তাদের বয়স বেশি হতে হবে বিয়ে করার জন্য? অলওয়েজ কি তাকে আর্নিং বেশি করতে হবে? অলওয়েজ তাকে বেশি যোগ্য হতে হবে? সেটা নাও হতে পারে, সেটাকে সহজভাবে মেনে নিতে হবে। আবার আমাদের অন্যান্য যারা লিখেছেন, আমরা আশা করি আমরা অনেকক্ষণ ভাবনাকে আটকে রেখেছি, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকে ভাবনাকে পেয়েছি, ভালো লেগেছে, সত্যি সত্যি মিন করছি। কারণ এর মধ্যে হয়তো তুমি একটা গল্পের বই পড়তা, একটা ছবি আঁকতা, কিংবা হয়তো অন্য, আমি জানি না তুমি কতটুকু আলোচনা এনজয় করেছো, আমাদের ভালো লেগেছে।
0: শামিম ভাই আমি ভীষণ এনজয় করছি, এবং আপনার সাথে আমার এইভাবে কখনো কথা হয় নাই, আমার মনে হয় আপনার এটা করা উচিত অনেক আর্টিস্টদের সাথে। আমরা তাহলে
1: অনেক আমার কাছের মানুষদের সঙ্গে কথা বলি, এটুকুই আমার
0: এটা আপনি করেন, এটা আপনি করেন, বিকজ হয় না যে আমি আপনার সাথে যেভাবে কথা বলতে পারতেছি সেভাবে তো অনেকের সাথে কথা বলতে পারবো না। আমি জানি যে এরকম অনেকে সেলিব্রিটি আছে যারা আপনার সামনে অনেক অন্যভাবে কথা বলতে পারবে, সো আমরা তাদেরকে অনেক অন্যভাবে জানতে পারবো। আদারওয়াইজ তো ছোটবেলার ঈদ কেমন ছিল আর বড়বেলার ঈদ কেমন ছিল, দ্যাটস অল।
1: হ্যাঁ, মল্লিকা খান মোনা, তিনি এখানকার অত্যন্ত জনপ্রিয় একজন জার্নালিস্ট, তিনি লিখেছেন, ভাবনার ভাবনাগুলো শুনে ভীষণ ভালো লাগলো। জেরিন মাইশা, জেরিন মাইশা এখানে নাচ করে, জেরিন মাইশা লিখেছে, বিউটিফুল থট আপু, ভেরি ইন্সপায়ারিং, ইন্সপিরেশনাল, আই এম এ বিগ ফ্যান অফ ইয়োর ডান্সিং অ্যান্ড ইয়োর অ্যাক্টিং। আরেকটা ওয়াসিকা আফরিন, তো আবার ধন্যবাদ জানিয়েছে। আমার মনে হয় কি, এই যে আমরা আজকে যে কমেন্টগুলো পেয়েছি তাদের কমেন্ট আমরা আগে পাইনি, তার মানে এই যে জেরিন মাইশা এখানে অত্যন্ত আধুনিক একজন তরুণী, এবং সে এখন নিজের মতো করে তার নিজের জীবনটা যাপন করে।

0: করতে চায় করতে পারে, সে ওই সাহসটা তার আছে। তার মল্লিকা খান মোনা তিনি নিজেও তার অত্যন্ত সাহসী একজন মানুষ, এখানে সরি নারী পুরুষের ভাবনা থেকে তারা বের হয়ে আসতে পেরেছে। ওয়াসিকা আফরিন নরসিংদীতে থাকে, নরসিংদীতে থাকে, নাচ করে, কিন্তু সেও কিন্তু তার নিজের মতো করে তার জীবনটা যাপন করছে। আমরা এই কথাগুলো বলার অর্থ, যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, যদি তার কারো মধ্যে কোনো পুরুষ থেকে থাকেন যে ধরেন নারীদেরকে ছোট করে ভাবছেন, আমার মনে ভাবনার পরিবর্তন দরকার। কোনো মেয়ে যদি নিজেকে ছোট করে ভেবে থাকেন, সেই ভাবনাটারও পরিবর্তন দরকার। ভাবনা একটা কথা বলেছে যে আমাদের আসলে এগুলো বাদ দিয়ে এগোতে হবে, এবং পুরুষ নারী নারী অলওয়েজ ডিপেন্ডেন্ট হবে, এই ভাবনাগুলো সরিয়ে ফেলতে হবে। শেষ পর্যায়ে ভাবনা আমাদের মনে হয় আর 2 মিনিট তুমি কিছু বলতে পারো আমাদের সবার জন্য। আমরা আজকে এমন সব দর্শকদের পেয়েছি, প্রমিতাজ, তারপরে এ আর রাজু, জেরিন মাইশা, মল্লিকা খান মোনা, ওয়াসিকা আফরিন, এরা সবাই খুব চুপচাপ দেখে কথা বলে না, আজকে কথা বলেছে, ধন্যবাদ সবাইকে। এখন ভাবনার শেষ বক্তব্য।
1: বা খুব, এটা এই যে এরা কথা বলে না কথা বলেছে, এটা আমার মনে হয় কি যে কারো কথা বলা উচিত, কেউ কথা বললে আমরা কিন্তু সাহস পাই, কেউ যদি এভাবে বলে তখন হয় কি যে আরেকজন বলতে সাহস পায়। হ্যাঁ, আমাকে যেরকম ইনস্টাগ্রামে অনেকে, ফেসবুকে অনেক মেয়েরা লেখে যে আপু আমি বলতে পারি না এভাবে, আমি চাই না বাসায় থাকতে, আমি কাজ করতে চাই, বা আমি ম্যারিড বাট আমি কাজ করতে চাই, আমি বই লিখতে চাই। আমাকে একজন লিখছে কিছুদিন আগে, আপু আমি বই বের করতে চাই কিন্তু আমার হাজবেন্ড দিবে না, আপনার কি কোনো উপায় আছে? আমি বলছি আপনি আমাকে পাণ্ডুলিপি পাঠান, আমি আপনার বই বের করব।
0: সেটাই সেটাই,
1: আপনি আমাকে পাঠান পাণ্ডুলিপি, আমি কথা বলবো। তো মানুষটা চায়ও, মানুষ কিন্তু
0: হাজবেন্ড দিবে না মানে কি, আমি বই লিখবো, আমি বের করবো, আমি হাজবেন্ড দিবে
1: না, আমার হাজবেন্ড দিবে না। হ্যাঁ, তো এই ধরনের আমি অনেক মানুষকে পাই, কিন্তু আমি আসলে বলতে চাই কি যে মেয়েদের আয়নায় নিজেকে দেখা উচিত এবং নিজের প্রতি বিশ্বাস রাখা উচিত। আর এই যে আমার মা কি বলবে, আমার বাপ কি বলবে, আমার প্রেমিক কি বলবে, আমার বয়ফ্রেন্ড কি বলবে, এটা ভাবাই উচিত না। আর এটাও ভাবা উচিত না যে আমার হাজবেন্ডই আমার সবকিছু করবে। আর তুমি কেন দুজন একসাথে করো না, ইটস ফাইন,
0: সেটাই,
1: দুজন একসাথে, দুইজন একসাথে করো, দুইজন একসাথে একটা গাড়ি কিনো, দুইজন একসাথে একটা ফ্ল্যাট কিনো, সো হোয়াট, ওইটাতে আরো আরামটা হয় বেশি। আমি একজনের কান্ধের উপর বসে আছি, ও আমারে খাওয়াবে, আমি বসে বসে খাবো, আমার দরকারটা কি ভাই?
0: সেটাই,
1: তাহলে তো আর কোনো সেলফ রেসপেক্ট থাকলো না। আমার দায়িত্ব কেন আমার বাপের নিতে হবে, তারপর আমার জামাইয়ের নিতে হবে? আমার দায়িত্ব আমি নিব, বরং আমি ওদের দায়িত্ব নিব।
0: করেক্ট করেক্ট,
1: আমি ওদের দায়িত্ব নিতে চাই, আমার দায়িত্ব কারো নেওয়ার দরকার নাই।
0: হ্যাঁ, এই ভাবনাগুলো আসলে কনভে করে সেটা নিজের মধ্যে নিয়ে সেইভাবে আসলে অ্যাক্ট করতে হবে। কারণ শুধু শুধু আপনি আজকে যদি বাংলাদেশের কোনো একটা প্রত্যন্ত অঞ্চল থেকে দেখেন, তাহলে সেখানে বসে আপনি সেই ভাবনাগুলো নিজের মধ্যে নিয়ে নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে হবে এবং সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, যাতে আপনি এই কথাগুলো উচ্চারণ করে সেটাকে আপনি আবার ধরে রাখতে পারেন। তো আমরা, আমার মনে হয় যে আমরা আরেকদিন কথা বলবো ভাবনা, আমরা 1 ঘন্টা 15 মিনিট কথা বলেছি, আমার কাছে মনে হয় যে 5 মিনিট কথা বলেছি।
1: আমরা
0: তাহলে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই,
1: থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ
0: ভাবনা।

0: হ্যালো, আপনারা যারা দেখছেন এবং যারা শুনছেন, রেডিও চিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা খুবই আনন্দিত, আজকে আমরা পেয়েছি বাঁধনকে, ডক্টর আজমেরী হক বাঁধন। এখানে অনেক কিছু, অনেক প্রশ্ন আছে, আপনাদের অনেক প্রশ্ন আছে আমরা জানি। আপনারা যারা দেখছেন, কে কোত্থেকে দেখছেন সেটা লিখে দেবেন, আর আপনার কোন প্রশ্ন থাকলে সেটাও বলবেন। রেডিও চিতাল বাংলা হচ্ছে আপনার একই সঙ্গে অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে শুনতে পাওয়া যায়, ফেসবুক ইউটিউবে তা আছেই। আমরা এখন বাঁধনের কাছে যেতে চাই। বাঁধন, কি খবর, কেমন আছেন আপনি?
1: আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া?
0: আমি ভালো আছি। আমার একটু আপনি বলতে যে কষ্ট হচ্ছিল, এখন আমি একটু পারমিশন চাই তুমি করে বলার, কারণ আমি তো সবসময় তুমি করেই বলি।
1: হ্যাঁ একদম ভাইয়া, আমার আমারও খুব অস্বস্তি হবে আপনি আপনি করে বললেন।
0: আচ্ছা, বাঁধন, বাঁধন নামের মধ্যে অনেক কিছু আছে। প্রথম কথা হচ্ছে আজমেরী হক বাঁধন এবং ডক্টর, এই বিষয়টা একটু জানতে চাই যে আজমেরী হক বাঁধন এই নামটা কার রাখা?
1: আজমেরী হক নামটা আমার মানে আমার বাবা রেখেছেন, আর বাঁধন নামটা রেখেছেন হচ্ছে আমার নানু। তো এটার একটা ইন্টারেস্টিং গল্প আছে, সেটা হচ্ছে যে আমি যখন হয়েছি তখন বিটিভিতে একটা নাটক হয়েছিল, যেখানে আমার নাটকের নামটা আমি জানি না, কিন্তু ওইখানে একটা ক্যারেক্টার ছিল যার নাম ছিল বাঁধন এবং সে একজন ডাক্তার ছিলেন। তো আমার নানু তখন ওই ওই মানে অভিনেত্রীকে দেখে আমার নামটা রেখেছিলেন।
0: কি বলো, তাই নাকি? খুবই
1: একদম
0: সারপ্রাইজিং। মানে ওই ওই ক্যারেক্টারটা ছিল হচ্ছে ডক্টর এবং তার নাম ছিল বাঁধন,
1: হ্যাঁ
0: এবং আজকে আমাদের বাঁধনও তো নানা রকম জার্নির পরে ডক্টর এবং তার নাম হচ্ছে বাঁধন। মানে তোমার তোমার নানি তাহলে, দাদি তাহলে খুবই মানে
1: নানি,
0: দূরদর্শী ছিলেন, নানি খুবই দূরদর্শী ছিলেন।
1: আমি
0: আচ্ছা,
1: জানি না মানে কি ভেবে উনি রেখেছেন। আমার আমার অনেক ছোটবেলায় উনি মারা গেছেন, তো আমি আমার এই গল্পটা শোনা হয়নি যে কেন, কিন্তু আমি তো ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি যে আমার নানু মানে বিটিভির ওই নাটক দেখে আমার নাম রেখেছিলেন বাঁধন।
0: হ্যাঁ, এবং বিটিভির আরেকটা নাটকের সঙ্গে আমার স্মৃতি আছে। আমি সুপ্রিয় দর্শক, আমি একটা নাটকে অ্যাক্টিং করতে যাচ্ছিলাম, তো সেখানে বাঁধন ছিল আমার কো অ্যাক্ট্রেস। হায় রে ঝাড়ি, আমি তো কন্টিনিউয়াসলি খালি ঝাড়ি খেতে খেতে শেষ, সারাক্ষণ আমাকে ঝাড়ির উপর রাখলে বাঁধন। তা আমি তো ভয়ে ভয়ে, এখন রোমান্টিক দৃশ্য, এখন একটা একটা সুন্দরী তরুণী ঝাড়ি দিচ্ছে, তার সঙ্গে কিভাবে রোমান্টিক দৃশ্য অ্যাক্টিং করা সম্ভব? পরে তো একটা একটা ভয়াবহ অবস্থা। কিন্তু তুমি এত ঝাড়ি আমাকে দিয়েছিলে কেন, সেটা বলো।
1: না না শামীম ভাই, এটা আমার সব কো অ্যাক্টরদের মানে কমপ্লেইন আমাকে নিয়ে, এই জন্য
0: আচ্ছা,
1: দেখেন কোনো কো অ্যাক্টরের সাথে আমার প্রেমটাও হলো না, কারণ আমি
0: হ্যাঁ
1: এত ঝাড়ি মানি মানে আমার আসলে বাই নেচার আমি সবাইকে অনেক ঝাড়ি
0: দেখো,
1: মানি।
0: এই ঝাড়ি খেয়ে আমরা তোমার পিছনে কত ঘুরলাম, তুমি কিন্তু দামই দিলা না।
1: আমি দিলাম না মানে আমার রুচিটাও খারাপ শামীম ভাই, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, মানে আমার রুচিটা এত খারাপ ছিল, তো
0: আচ্ছা
1: ওই ওইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, মানে পাত্তা না পাওয়ার, মানে এটা ভেবেন না যে
0: আচ্ছা আচ্ছা,
1: আপনাদের ডিসক্রেডিট, এটা আমার রুচিহীনতার মানে এখানে একটা বড় ভূমিকা রেখেছে।
0: খুবই ইন্টারেস্টিং কথা বলছো। কেন তোমার মনে হয় যে তোমার রুচিটা খারাপ?
1: কারণ আমি
0: মানে এটা একটা
1: লাইফ
0: পজিটিভ অর্থ আছে, কারণ হয়তো তুমি তোমার নিজের রুচিকে তুমি জাজ করার চেষ্টা করছো, কিন্তু এটা পজিটিভ অর্থ আছে। কিন্তু তোমার কেন মনে হয়, আগে তোমার লজিকটা শুনি।
1: আমার আমার কাছে মনে হয় যে আমি খুবই কনজারভেটিভ ওয়েতে বড় হওয়া একটা মেয়ে, তো আমার আমি আসলে লাইফ পার্টনার হিসেবে পুরুষ চিনতে সবসময় ভুল করেছি, আর সেটা মানে হাজবেন্ড হোক বয়ফ্রেন্ড হোক, আমার এটা এই ভুলটা আমি অনেক করেছি, তো যার জন্য আমি সবসময় বলি যে আমার ভীষণ রুচি খারাপ, তো যারা যাদেরকে আমি পাত্তা দিই নি, কারণ এরকম প্রচুর মানুষ আছে যাদের কমপ্লেন হচ্ছে বাহন পাত্তা তো দিলা না, হ্যাঁ তো
0: এই
1: যাদেরকে
0: যে
1: আমি পাত্তা দিই নি বেসিক্যালি তাদের ডিসক্রেডিট না, এটা আমার রুচিহীনতার সমস্যা। বাট এখন আমার রুচি চেঞ্জ হয়েছে শামীম ভাই, এখন আমার রুচি চেঞ্জ
0: মানে এখন
1: হয়েছে,
0: ট্রাই করে দেখতে পারি
1: না এখন আমার আমার আবার এই
0: না, আমি
1: অনেক
0: বললাম আর
1: দূরের
0: কি দুষ্টামি
1: সমস্যা
0: করে।
1: আছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট এটা খুবই খুবই মানে খুবই আনন্দের বিষয় যে ধরো একটা মানুষ আমাদের দেশে, আমরা এতটাই মানে আমরা নিজেদেরকে আধুনিক এবং লাকি ভাবতে পারি যে আমাদের একজন মানুষ বলছে যে আমার রুচি খারাপ, কারণ সে নিজেকে জাজ করতে পারছে, আবার একটা সময় সে বলছে যে তার রুচিটা ডেভেলপ করেছে, তার মানে সে নানাবিধ জায়গা থেকে নিজেকে জাজ করে সে ওই জায়গাটা অ্যাচিভ করেছে যে তার অবস্থানটা আগের চেয়েতে সুন্দর। তো আমরা যাক, আমরা বাঁধনের বাঁধনের সঙ্গে আমাদের বন্ধুত্ব, আমাদের কাজ করার সময় লম্বা সময় ধরে আমরা একসাথে করেছি। বাঁধনকে আমরা সবসময় দেখেছি একটা সাহসী ক্যারেক্টারের মধ্যে, একটা সাহসী, যে কোনো বিষয়ে বাঁধন অলওয়েজ দেখতাম যে একটা সাহসী সিদ্ধান্ত নেবে। আমরা অনেক সময় ভাবতাম যে বাঁধন কি বলে দেখি, দেখতাম যে না, বাঁধন সবচেয়ে সাহসী কথাটা বলছে এবং সে ডিফারেন্ট ওয়েতে বলছে। বাঁধন এই সাহসটা কোথায় পায়?
1: সাহসটা ভাইয়া আমি জানি না কিভাবে আমার ভেতরে ডেভেলপ করেছে, কিছুটা আমার কাছে মনে হয় যে আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি, কিছুটা আছে আমার বাবার প্রভাব আমার ভেতরে। আমার বাবা ভীষণ সৎ এবং সাহসী, মানে তাকে যারা যারা চিনেন, এই এই কোয়ালিটিটা আমার বাবার ভেতরে সব সময় ছিল বা এটা দেখে আমি বড় হয়েছি। আর আরেকটা হচ্ছে আমি আসলে কতটুকু সাহসী সব সময় ছিলাম আমি জানি না, কিন্তু অবশ্যই আমার জীবনের নানান অসঙ্গতি এবং নানান বাধা আমাকে আরো দিনে দিনে সাহসী করেছে। এবং আমি নিজেকে ভাইয়া সবসময় চেষ্টা করেছি সংশোধন করতে, শুদ্ধ করতে। হয়তো ওই জন্যই আমি যখনই যেটা নিয়ে কথা বলেছি আপনার কাছে মনে হয়েছে যে ও ডিফারেন্ট ভাবে বলছে, কারণ আমি মানে হয় না যে একটা কিছু শুনলাম এবং সাথে সাথে রিয়্যাক্ট করে এমন কিছু বলে ফেললাম যেটা আসলে আমার কাছে মনে হবে যে ঠিক না, ওইটা আমি চাই না। কারণ আমি আমি চাই যে আমি যে কথাটা বলবো সেটা বলার পর আমি যাতে কেন বলেছি সেটা আমার কাছে অনেক পরিষ্কার থাকে, এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো ওই জায়গাটা যখনই আমি পরিষ্কার করতে যাই তখন কিন্তু আমি আসলে এরকম কিছু স্টেটমেন্ট সাডেনলি দেই না যেটা যেটার কোনো ক্লিয়ার কারণ আমার কাছে নাই। তো ওইটা আমি বুঝে দিই বলে হয়তো আপনার কাছে ডিফারেন্ট লেগেছে এই আর কি।
0: হ্যাঁ, আমার কাছে এই যে চিন্তা করে দেওয়াটা, এই যে সময় নিয়ে বলাটা, এটা আসলে খুবই ডিফারেন্ট। আমরা এই প্রসঙ্গটাতে আসবো, তার আগে একটু আমরা বাঁধনের জার্নিটা শুনতে চাই। বাঁধন, এই যে লাক্স চ্যানেলায় সুপারস্টার প্রতিযোগিতায় খুবই আলোচিত, আমরা তাকিয়ে আছি কে ফার্স্ট হবে। তখন আমি সাংবাদিকতা করি এবং প্রথম আলো, বাংলা ভিশন, একুশে টেলিভিশন, আবার এডিবি, ইউনিসেফ, ভোরে কাগজ, সব মিলে যখন আমরা বাঁধনের দিকেই কিন্তু আমাদের দৃষ্টিটা ছিল, কারণ ওখানে ওই ওই সময় যারা যারা ছিল আমরা নিজের আলোচনা করতাম যে কে হবে কে হবে। তারপরে আমরা বাঁধনকে দেখলাম অ্যাক্টিং, মডেলিং, তারপরে একটা সুন্দর একটা নারীবাদীকে, যদি আমরা নারীবাদী বিষয়টাকে যদি আমরা পজিটিভলি ধরি, যে নারীদের কথা বলে বা নারীদের অধিকারের কথাটা স্পষ্ট করে বলতে পারে,
1: বিষয়টা শামীম ভাই ভীষণ পজিটিভ। কিন্তু আমাদের
0: অবশ্যই
1: সমাজ ব্যবস্থাটা যে এত কুৎসিত যে এখানে নারীবাদী শব্দটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, কিন্তু নারীবাদী শব্দটা একেবারেই প্রশ্নবিদ্ধ জায়গায় না।
0: তো আমি আমি সেই জন্য কিন্তু একটু ব্যাখ্যা দিলাম সাথে আমি সেই জন্য একটু ব্যাখ্যা দিলাম কারণ এটা নিয়ে নানা রকম কথা হয়। অনেকে বলে নারীবাদী আবার মানে কি, পুরুষবাদী মানে কি, আমরা তো মানবতাবাদী। তো নারীবাদী আমার কথা হচ্ছে, যার যখন সাপোর্ট দরকার তাকে তো তখন সাপোর্ট দিতে হবে। আমাদের দেশে নারীদের অবস্থান যেই জায়গাতে, সেই জায়গাতে আমাদের তো বলতেই হবে যে নারীবাদী কে বা নারীবাদীর প্রতি, নারীবাদ বিষয়টার প্রতি সমর্থন থাকতেই হবে।
1: আমাদের আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে নারীরা যেভাবে পিছিয়ে আছে, নারীবাদী বা ফেমিনিজমে তো আসলে মূল চাওয়াটাই হচ্ছে যে নারীর সম অধিকার, মানে সব মানুষের সম অধিকার, শুধু মানে নারী পুরুষ এছাড়া আরো যারা আছেন সবারই সম অধিকার এবং সম মর্যাদা প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত যাতে হয়, এটাই কিন্তু চাওয়া। তো এই জায়গাটা খুবই মানে হয় না যে সামাজিক প্রেক্ষাপটটাই এরকম যে এটা বিভিন্ন ভাবে আসলে প্রেজেন্ট করার জন্য হয়তো মানুষের কাছে এটা মনে হয়, আর কিছুই না।
0: হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে একটা সময় বাঁধন খুবই বিভিন্ন বিষয়ে সোচ্চার, তারপরে তার চলচ্চিত্র করা, তারপরে সৃজিতের সাথে কাজ করা, তার সব মিলে কিন্তু একটা লম্বা জার্নি। এই জার্নিটা যদি আমরা প্রশ্ন করি যে বাঁধন কেন লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতা এসেছিল, তার ভাবনায় কি ছিল, এটা একটু জানতে চাই।
1: আমার ওই ভাবনাটা খুবই মানে সবার কাছে মনে হবে যে আমি আমি কিন্তু কোনো নাচতে জানি না, আমি গান গাইতে জানি না, আমি অভিনয় জানি না, আমি খুবই কনজারভেটিভ ফ্যামিলিতে বেড়ে ওঠা একটা মেয়ে। তো ওই সময়টাও আমার জীবনে অনেক ভয়াবহ ছিল, তখন আমার 19 বছর বয়স ছিল। তো আমার আমার মেইন টার্গেট ছিল আসলে হুমায়ুন আহমেদ স্যারের সাথে আমি একবার দেখা করব। তো এই জন্য কিন্তু আসলে লাক্স চ্যানেলে সুপারস্টারে নাম লিখানো এবং জার্নিটা আমাকে আসলে নতুন করে একটা জীবন দিয়েছে। তো যার জন্য আমি সবসময় বলি যে আমার মানে দ্বিতীয়বার আসলে জন্ম হয়েছে লাক্স চ্যানেলাইজ সুপারস্টার এই প্ল্যাটফর্মের মাধ্যমে, কারণ ওই জার্নিটা আমাকে আসলে নতুন করে নিজেকে চিনতে শিখিয়েছে।
0: এবং সারপ্রাইজিংলি হুমায়ুন স্যারের সঙ্গে একটা কাজও কিন্তু আমরা করেছিলাম, তাই না?
1: একদম। এবং স্যারের সাথে আমার আমার জন্য এটা সবচেয়ে মানে আমি বলবো যে যেটা হয়েছে যে আমি স্যারের সাথে দেখা করব বললে তো নাম লিখালাম, এবং এরপরে কিন্তু আমার কাহিনীটা খুবই ইন্টারেস্টিং। এটা আমি আরেকটু কারেজ যখন নিজের
0: হ্যাঁ হ্যাঁ
1: ভিতরে মানে হয় না করতে পারবো, তখন আমি এই
0: হ্যাঁ
1: জার্নিটাও শেয়ার করব। কিন্তু
0: হ্যাঁ
1: তারপরে আমি যখন লাস্ট থেকে বের হই, আমি 7 দিন পর নুহাশ চলচ্চিত্র থেকে কিন্তু ফোন পাই, এবং এরপর থেকে টানা 2.5 বছর আমি শুধু স্যারের সাথে কাজ করেছি। মানে আমি কিন্তু আর অন্য কারোর সাথে কাজ করিনি, কারণ আমি এত তো পড়াশোনা করতাম। তো এই
0: হ্যাঁ
1: আমার
0: হ্যাঁ হ্যাঁ
1: পড়ালেখাটা শেষ করার পেছনেও কিন্তু মিডিয়ার একটা অনেক বড় ভূমিকা আছে। কারণ বেশিরভাগ সময় আমাদের এখানে যারা আসেন মনে করেন যে পড়াশোনাটা হয়তো করেন না ঠিক মতো। আমি বলবো যে আমি কিন্তু আমার স্টাডি ব্রেক ছিল ভাইয়া 2 বছরের।
0: হ্যাঁ
1: তো
0: হ্যাঁ
1: আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু একটা আনফর্চুনেট ঘটনার কারণে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। কিন্তু আমি লাস্ট থেকে বের হয়ে কিন্তু আবার মেডিকেলে ভর্তি হই, আমি পুরো পড়াটা শেষ করি এবং ডাক্তার হতে পেরেছি, অভিনয়টাও করতে পেরেছি। সো আমি মিডিয়ার কাছে তো অনেক গ্রেটফুল।
0: এটা এটা বিশাল পাওয়া, এটা বিশাল পাওয়া। আমরা একটু দেখে নেই, আমাদের সঙ্গে ঢাকা থেকে দেখছেন নকিবুর রহমান, তারপরে সায়েম সিং, তারপরে আছেন এখানে রাসেল, হাবিবুর রহমান, হাবিবুর রহমান লিখেছেন গুড, শরীফ মজুমদার লিখেছেন শামীম ভাই, হ্যাঁ ওকে প্রশংসা, আর সালাম রাসেল লিখেছেন ঢাকা থেকে দেখছি জেনেছি বাঁধন অভিনয় করছেন সৃজিত মুখার্জি চলচ্চিত্রে, বিষয়টি ঘটনা নাকি রটনা বিস্তারিত জানতে চায় প্রিয় শিল্পীর কাছ থেকে। এটা ঘটনা, রটনা হবে কেন? হ্যাঁ, আর তারপরে আপনারা যারা দেখছেন সেটা একটু লিখে দেন কোথেকে দেখছেন, বাঁধনকে কোনো প্রশ্ন থাকলেও আপনারা করতে পারেন। এখন একটা বিষয় বাঁধন, যখন লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতায় আমরা ধরে নিলাম যে আমাদের প্রিয় একজন হবে, তখন যখন দেখলাম যে তুমি পাচ্ছ না আমরা কষ্ট পেলাম, তোমার নিজের অনুভূতি কি ছিল?
1: আমার আমরা আমি তো ওখানে আমি বললাম না যে জার্নিটা আমি একটা সময় অবশ্যই শেয়ার করব। সেটা হচ্ছে যে যখন আমার অ্যানাউন্সমেন্টটা হলো, আমি আমাকে প্রথম মানে বলা হলো সেকেন্ড রানার আপ যে হয়েছে তার অ্যানাউন্সমেন্ট হলো, এবং এর পরে ছিল হচ্ছে কে হচ্ছে ফার্স্ট রানার আপ হয়েছে এবং কে আসলে বিজয়ী হয়েছে। তো মমর অ্যানাউন্সমেন্টটা আগে হলো, তো আমি প্রথম মানে মানুষ ছিলাম যে গিয়ে আসলে মমকে হাগ করেছিলাম। মানে আমার সাথে যারা বাকি ছিল মানে
0: হ্যাঁ
1: ওরা
0: হ্যাঁ
1: জানে, মানে আমার অ্যাটলিস্ট আমি আর আরেকজন ছিল মুনমুন, মানে আমরা দুইজন ছিলাম হচ্ছে লাক্সের সবচাইতে মানে সবার সাথে একদম খুব ভালো সম্পর্ক এইরকম এক মানে দুইজন মানুষ। মানে আমার সাথে কখনো কারো কিন্তু ওই জেলাসি সম্পর্ক বা আমি আসলে ওটা চিন্তাও করিনি। মানে আমরা যারা 3 জনই ছিলাম বা বাকি যারাও ছিল, মানে আমাদের সময়টা না এই এই ব্যাপারগুলো খুব কম ছিল, মানে আমরা কখনো ওইভাবে ভাবিনি। মানে আমাদের কাছে মনে হয়েছে যে দারুচিনি দ্বীপের নায়িকা জোরি আসলে মমই হওয়া উচিত। হ্যাঁ, তো ওর এবং আমাদের আরো একটা লজিক ছিল যে মমর মমর গাড়িটা আসলে মমই পাওয়া উচিত। হ্যাঁ, তো আমাদের আমাদের এগুলো কিন্তু আসে যায় নাই যে আসলে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। কারণ আমার কাছে পুরো জার্নিটাই অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ আমি বললাম না যে আমার পুরো জীবন মানে আমাকে নতুন করে জন্ম দিয়েছে ওই জার্নিটা। তো আমি ফার্স্ট হলাম না সেকেন্ড হলাম না থার্ড হলাম, এটা আমাকে আসলে একেবারেই ওই মুহূর্তে তো কোনো এফেক্ট করেনি। এবং পরবর্তীতে শামীম ভাই আমি আরো একটু পরিষ্কার করি যে পরবর্তীতে যেটা হয় যে কাজের ক্ষেত্রে অনেকে মনে করতে পারে যে হ্যাঁ হয়তো এই ধরনের কোনো ডিসক্রিমিনেশনের শিকার আমরা হয়েছি কিনা, বরং উল্টা আমি হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করেছি, আমি প্রচুর বাংলা সিনেমার অফার পেয়েছি। আমার কিন্তু এটা কখনো ফেস করতে হয়নি যে আমি থার্ড হয়েছি বলে। হয়তো আমার দারুচিনি দ্বীপের জরি ক্যারেক্টারটা করা হয়নি, কিন্তু তাই বলে এইটা না যে আমি অন্য কিছু থেকে আসলে মানে আমার আমি মনে করেছি যে আমাকে ডিসক্রিমিনেট করা হয়েছে।
0: এটা কিন্তু ঠিক, এটা ঠিক, আমরাও এটা মনে করি, আমরা বিশ্বাস করি যে আসলে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ওখানে আসলে একজনকে করতেই হবে, সেই জন্যই করা। পুরো টিমটার মধ্যে প্রত্যেকটা মেয়ে কিন্তু খুব জ্বলজ্বল করেছে, এবং আমি মনে করি তোমাদের ব্যাচটা অনেক অনেক বেশি স্ট্রং ছিল লাক্সের জন্য, চ্যানেলের জন্য এটা একটা বড় বিষয় ছিল। আমাদের সঙ্গে আখি চৌধুরী দেখছেন, কামরুল হাসান দেখছেন, আখি চৌধুরী নিউ ইয়র্কে খুবই জনপ্রিয় একজন মানুষ, এবং তিনি আগে বাংলাদেশের মিডিয়াতে অ্যাক্টিং করতেন এবং আমাদের খুবই হ্যাঁ আমাদের খুবই কাছের বন্ধু। একটা বিষয় যে যখন আচ্ছা আমরা যদি প্রশ্ন করি যে এই যে আমরা নারীবাদ বিষয়ে কথা বললাম, এই যে আমরা নারী পুরুষ সম্পর্ক নিয়ে কথা বললাম, আসলে নারী পুরুষের সম্পর্কটা কেমন হওয়া উচিত, কোন কোন জায়গাতে পরস্পরের প্রতি সম্মান বোধ থাকা উচিত, কোন কোন বিষয়ে প্রত্যেকে গুণান্বিত হওয়া উচিত?
1: ভাইয়া এটা তো একটা মানুষ হিসেবে যখনই আমি আরেকটা মানুষকে মানুষ হিসেবে ট্রিট করব, তখন কিন্তু আর নারী পুরুষ অন্য কোন মানে
0: বিষয়টা আসবে না,
1: হ্যাঁ জেন্ডার আসবে না বেসিক্যালি। কারণ হচ্ছে আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে হবে যে আমি মানুষ হিসেবে একটা মানুষকে তার তাকে সম্মান দিব, তার অধিকারটা আমি হনন করব না, তার অধিকার কেড়েও নিব না এবং তার স্বাধীনতাও আমি হস্তক্ষেপ করব না। যখন আমি এই সব ব্যাপারে নিজের সাথে নিজে পরিষ্কার, তখন কিন্তু আসলে কোনো সম্পর্কই কলুষিত হবে না, কোনো সম্পর্কই কুৎসিত হবে না, সেটা যার সাথে যার সম্পর্কই হোক না কেন। একটা নারীর সাথে নারীর সম্পর্ক, ধরেন আমি যদি মনে করি যে আমার সাথে আসলে ওর হিংসার সম্পর্ক বা ওর আমার ক্ষতি করতে হবে, সেখানে তো আমি আমার মানবিক দিকগুলোই আমার অবক্ষয় হয়েছে, সেখানে তো তাকে আমি মানুষ হিসেবে ট্রিট করছি না, আমি আমি আমার আমি নিজেও মানুষ হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করছি না, আমি খুবই নিচু শ্রেণীর মানুষ হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করছি। তো ওই জায়গাগুলো আমরা যদি নিজেরা নিজেদেরকে সংশোধন করি, আমরা যদি মনে করি যে অন্যের অধিকার হনন করার অধিকার আমার নাই, তখন অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে আসলে। কারণ আমাদের সমাজ ব্যবস্থা যে শুধু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা জন্য, আমাদের আমাদের এখানে কিন্তু অনেক ধর্মীয় প্রভাবও আছে শামীম ভাই। তো ওই জায়গাগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার, ওইগুলোতে আসলে একটু আমার মনে হয় যে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা হওয়াটা ভীষণ দরকার, কারণ ওই ওইটার একটা বিশাল প্রভাব কিন্তু সমাজে এবং পরিবারে পড়ে যায় এবং যেটার কারণে অনেক ধরনের অবক্ষয় ঘটে, অনেক ধরনের অন্যায় অবিচার ঘটে।
0: কারেক্ট, এটা ঠিক। আর আমরা পাশাপাশি আমরা একটা বিষয় বলতে চাই, ধরো যখন আমরা দেখতাম যে বাঁধন কাজ করছে, বাঁধন এটা করছে এটা করছে, হঠাৎ করে একদিন দেখলাম বাঁধন বিয়ে করে ফেললো এবং হাজার হাজার তরুণের হৃদয় মানে ধ্বংস করে দিয়ে, তো এরকম হঠাৎ করে বিয়েটা কেন হয়েছিল?
1: এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাইয়া, এবং আমি এই কথাটা মানে আমি আরো অনেক জায়গায় বলেছি, বাট বেশিরভাগ সময় এডিট করে আমার এই পার্টটা কেটে ফেলে দেয়া হয়। সেটা হচ্ছে যে আমি কিন্তু আমার আমার পরিবারে আমি প্রথম মানুষ ছিলাম যে মিডিয়াতে কাজ করতাম, এবং আমার আমার পরিবার থেকে কিংবা আমি সামাজিকভাবেও ইভেন রাষ্ট্রীয়ভাবে আমি আমার পেশাটাকে কিন্তু ওই জায়গায় দেখতে পারিনি, সেই যেই জায়গায় আসলে আমি মনে করব যে এখানে আমার কাজ কন্টিনিউ করাটা খুব নিরাপদ, কারণ আমি তখন নিজের উপরেই আত্মবিশ্বাসী ছিলাম না, আমি জানতাম না যে আমি কি করতে চাই আমি কি করতে চাই না, কারণ আমার প্রত্যেকটা সিদ্ধান্ত এবং আমার জীবন বেশিরভাগ সময় পরিচালিত ছিল হচ্ছে আমার সমাজ ব্যবস্থা এবং আমার পরিবারের চাপিয়ে দেয়া যে সিদ্ধান্তগুলো চিন্তা করে করে আমি বড় হয়েছি, যেগুলোকে আমি মনে করেছি এটা স্বাভাবিক যে এগুলো আমারই চিন্তা। তো ওই চিন্তার একটা পার্ট ছিল যে আসলে এই কাজটাই ঠিক না, তো আমি কিন্তু খুবই আনপ্রফেশনাল ওয়েতে এবং খুবই বাজে ভাবে আমি জাস্ট এক মাসের নোটিসে আমি কাজ ছেড়ে দিয়েছি। আমি তখন 9টা সিরিজে কাজ করতাম এবং আমি লিড কাস্ট ছিলাম, তো আমি আমি ঠাস করে কাজটা ছেড়ে দিলাম, কারণ আমি মনে করলাম যে এখানে কাজ করাটা আমার জন্য ঠিক না এবং আমার একটা স্টেবল লাইফ লাগবে যেখানে আসলে আমি আমার বাচ্চা হবে এবং আমি সংসার করব। হ্যাঁ, তো এই এই চিন্তাটা যে এরকম না যে এখন আপনি যদি বলেন এই চিন্তাটা কার ছিল বাঁধন, এই চিন্তাটা আমার ছিল, কিন্তু এই চিন্তাটা করতে বাধ্য কে করেছে আমাকে? আমার সমাজ, আমার পরিবার। আমি কেন বাংলাদেশ ডেন্টাল কলেজ থেকে বিডিএস করার পরেও মিডিয়ায় এরকম একটা জায়গায় থাকার পরেও এটা ভাবতে পারি নাই যে আমি আসলে আমার কাজটা কন্টিনিউ করতে চাই? এই ব্যর্থতা শুধু আমার না, এই ব্যর্থতা কিন্তু পুরো সমাজ ব্যবস্থার। তো ওই জায়গাটা আমার কাছে খুব পরিষ্কার এখন যে আমি কেন করেছি এটা। তো আমার আমি তখন এইসব ইনসিকিউরিটির কারণে, এবং দেখেন আমি বিয়ের মানে জাস্ট 2 মাসের মাথায় আমি কনসিভ করি এবং আমার 1 বছরের মধ্যে কিন্তু আমার বাচ্চা হয়ে যায়, তো তখন আর কাজটাকে কন্টিনিউ করা তো সম্ভবই না, কিন্তু তারপরেও আমাকে কিন্তু এই মিডিয়াই সার্ভাইভ করতে হেল্প করেছে, কারণ আমি যখন আমার 8 মাসের বাচ্চাকে নিয়ে দিশাহারা আমি কি করবো?
0: করেক্ট করেক্ট, শুনতে পাচ্ছি বাঁধন, শুনতে পাওয়া যাচ্ছে বাঁধন? আমরা কিন্তু শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ, মানে আমি যখন আমার 8 মাসের বাচ্চাকে নিয়ে আসলে দিশাহারা যে আমি কি করব, তখন আমাদের একজন ডিরেক্টর চয়নিকা চৌধুরী, আমি তখন মাত্র মানুষকে বলা শুরু করেছি আমি কাজ করতে চাই, কিন্তু আমি খুব কনফিউজ ছিলাম ভাইয়া যে আমার বাচ্চা ব্রেস্ট ফিড করে, আমি আমার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করিয়েছি 2 বছর 4 মাস বয়স পর্যন্ত এবং আমার বাচ্চাকে নিয়ে আমার শুটিং এ আসতে হবে। তো এইরকম যে একটা কথা বলাও যেতে পারে এটা আমার ধারণা ছিল না। আমি যখন মানুষকে নক করা শুরু করলাম যে আমি কাজ করব না কি কি করব আমি জানি না, বাট আমার তো বাচ্চাকে নিয়ে সেটে আসতে হবে, তখন চয়নিকা চৌধুরী কিন্তু আমাকে সেই সুযোগটা করে দিয়েছিলেন। সে বলেছিলেন বাঁধন তুমি বাচ্চা নিয়েই শুটে আসবা, এবং ওনার ওই একটা সাহসে আমি যখন একটা কাজ করে ফেললাম, তারপরে আমি আরো 2টা সিরিয়ালের কাজ পেয়ে গেলাম, মানে ওনারা ওই সাপোর্টটা তখন যদি আমাকে না দিতেন আমি লিটারেলি আমার বাচ্চাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম, কারণ আমার আর কোনো ওয়ে ছিল না, আমি আমার বাবা মাকে বলতে পারতাম না। এবং আমার আমার যেটা প্রবলেম হয়েছে যে আমি কিন্তু অনেক আগে থেকে টাকা আর্ন করা শুরু করেছি, আমার 19 বছর বয়স থেকে। তো এখন সাডেনলি আমি কারো কাছ থেকে টাকা নিতেও পারতাম না, মানে এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন ছিল। তো আমার আমার জন্য, আমার বাচ্চার জন্য মিডিয়া অনেক করেছে, কারণ ওই সময় যদি তারা আমাকে কাজে না নিতেন এবং আমার বাচ্চাকে আমি সাথে নিয়ে শুটে যেতাম ভাইয়া, আমাকে আলাদা রুম দেয়া হতো, এবং আমি অনেক ওই সময়টা আমি এত মেন্টালি আনস্টেবল ছিলাম, আমার আমাকে আগে ছেড়ে দিতে হবে, আমি খিটখিটা মেজাজ ছিল, আমি দেখা যেত যে মনোযোগ দিয়ে কাজটা করতে পারতাম না। হ্যাঁ, মানে আমার তো কাজও করতে হবে, আমার টাকাও লাগবে, আবার আমার বাচ্চাকে দেখতে হবে বাচ্চা কান্না করছে কিনা, মানে তারপরে সোসাইটির মানুষ আমার বাচ্চা সুখ না কেন, আমার বাচ্চা আচ্ছা ঠিক আছে বাচ্চাকে নিয়ে শুটে যাও কেন, মানে এইসব তো আছেই। মানে
0: হ্যাঁ, মানে একা কাউকে বাঁচতে দিবে না, যে আমি আমার মতো বাঁচবো সেটা হইতে দিবে না। তাহলে আমার একটা প্রশ্ন।
1: মাথায় নিয়েই চলেন, কারণ আমি এটা শিখেই বড় হয়েছি ভাইয়া, যে আমাকে সব মাথায় নিতে হবে, কারণ এটাই আমার দায়িত্ব, আমাকে সবার মতো থাকতে হবে, সবাই যা চায় আমার সেটাই করতে হবে। তো ওইটা রিপ্রেজেন্ট করার পর আমি যখন এই সবকিছু থেকে মুক্ত হয়েছি ভাইয়া,
0: আমি আমার মতো চলবো, আমার মন চাচ্ছে আমি এখন বসে বাঁশি বাজাবো, আমার মন চাচ্ছে আমি এখন বসে চা খাবো, আমার মনে চাচ্ছে আমি এখন এই মানুষটাকে পছন্দ করি, এই মানুষটার সাথে আমি সময় কাটাবো, আমার মন চাচ্ছে আমি এই মানুষটাকে পছন্দ করি না, এর থেকে দূরে থাকবো, কিন্তু সোসাইটি আমাদের হেঁচড়া হতে
1: দেবে। আমি কতটুকু কাজ করবো এটাও কিন্তু নির্ধারিত, মানে আমাকে আশেপাশের মানুষই কিন্তু বলে দিবে যে হ্যাঁ হ্যাঁ তুমি মাসে এতদিন কাজ না করলে কিন্তু তোমার কিন্তু এটা হবে না, কিন্তু বাঁধন আর কিন্তু তোমাকে কেউ নিবে না কাজে, আমাকে শুনতে হয়েছে গত 3 বছর আমি মাত্র 3টা কাজ করেছি, হ্যাঁ, সো আমাকে কিন্তু কনস্ট্যান্ট শুনতে হয়েছে যে এই যে তুমি কাজ করছো না, তোমার বয়স চলে যাচ্ছে, গ্ল্যামার চলে যাবে, হয় তুমি কাজ করো না হয় তুমি বিয়ে করো, মানে এটাও তাদের নির্ধারণ করে দিতে হবে। তো আগের সময় হলে মানে ধরেন এখন যে সিচুয়েশন আমার, আমি ধরেন এই ওনাদের জন্য কানতে কানতেই মারা যেতাম। তো এখন যেহেতু আমার ওই অপশনটা আর নাই, সেই জন্য আমি আসলে নিজের কাজকে এবং নিজেকে ফোকাস করতে বেশি পছন্দ করছি।
0: সেটাই সেটাই। তাহলে একটা প্রশ্ন করি, এই যে একটা কথা তুমি বললে না, যে আমরা তার আগের সময় হলে হয়তো আমি কানতে কানতেই মারা যেতাম, আমাদের অনুষ্ঠানটা করার পিছনে একটা উদ্দেশ্য হচ্ছে, যারা আমাদের অনুষ্ঠানটা দেখছে, যেই নারীরা দেখছে বা যে আশেপাশে যারা দেখছে বা কিংবা দেখবে, সোশ্যাল মিডিয়া তো একটা সুবিধা হচ্ছে যে এটা থেকে যায় তারপর দেখতে থাকে, তাদের মধ্যে সেই শক্তিটা কনভে করা যে আসলে কোনো এই ধরনের কোনো বিষয়ে বা ডিভোর্স হয়ে গেলে, একটা হাজবেন্ড সাথে না থাকলে, কিংবা একটা মেয়ে রেপড হলেই সে কানতে কানতে জান দিয়ে ফেলছে, সে সুইসাইড করতে চলে যাচ্ছে, এইটা এই ধরনের ভাবনা চিন্তা থেকে সরে আসতে হবে আমরা মনে করি। আর দ্বিতীয় বিষয়ের কথা, ধরো এই যে আমরা যদি বলে থাকি, ধরো আমাদের গ্রাম বাংলায় নানাবিধ ইয়েদের দেখি, যে সে মনে করে যে নানা রকম যন্ত্রণার পরও হাজবেন্ডের সঙ্গেই তার জীবনটা পার করতে হবে, এইটা একটা পয়েন্ট। হ্যাঁ, এটার পক্ষে বিপক্ষে নানা বিষয় যুক্তি হতে পারে। আমার যেটা প্রশ্ন, ধরো তোমার বিয়ে হলো, বিয়ে করার মাত্র অল্প কিছুদিনের মধ্যে তোমরা আলাদা হয়ে গেলে, এত অল্প সময় কেন? এটা কি মানে বিয়ের আগে কি তুমি তাকে বোঝার সময় পাওনি, নাকি বিয়ের পর তাকে বুঝতে গিয়ে তুমি তাকে তার ভুলটা তার মধ্যে থেকে ডিফারেন্ট মানুষকে উদ্ধার করেছো?
1: ভাইয়া আমি তো মানে ওই যে বললাম, বাংলা সাবানা হওয়ার আপ্রাণ চেষ্টা করে তো জীবন দিয়ে দিয়েছি ভাইয়া, মানে আরেকটু হলে ধরেন অ্যাওয়ার্ডটাও পেয়ে যেতাম, মানে জাস্ট ফিলটা করাতে আর কি অ্যাওয়ার্ডটা পাই নাই। তো
0: আপনি কেদ্রি লিখেছেন ওয়েল স্টেজ, ফেরদৌসী সুলতানা লিখেছেন ওয়েল স্টেজ, তারপরে অনুভা শাহিন হোসেন লিখেছেন নিউ ইয়র্ক থেকে ওয়েল স্টেজ, প্রত্যেককে সমর্থন দিচ্ছে এবং সব ওকে। তাহলে তারপরে কি হলো সাবানা হওয়া থেকে কিভাবে?
1: যেটা হয়েছে ভাইয়া, আমি তো তাকে আমার আমার এটা সেকেন্ড বিয়ে ছিল।
0: হ্যাঁ,
1: আমার ফার্স্ট বিয়েটা হয়েছে 2005 এ, যখন আমি লাক্সে আসিনি তার আগে। হ্যাঁ, তো তারপরে কিন্তু একটা লম্বা সময় আমি 2010 এ আবার বিয়ে করেছি, এবং এই পুরোটা সময় আমি কিন্তু সিঙ্গেলই থেকেছি, মানে আমি কারোর সাথে ইনভলভ হতে পারিনি, মানে আমার ফার্স্ট বিয়ের ট্রমাটা এত ডেঞ্জারাস ভাবে ছিল। তো যখন আমি এই বিয়ের সিদ্ধান্তটা নেই ভাইয়া, আমি মাত্র 25-26 দিনের মাথায় সিদ্ধান্ত নেই যে আমি বিয়ে করে ফেলবো, কারণ আমার আসলে এইভাবে করে তার সাথে সময় কাটানো বা ডেট করা এই এই সময়টা আসলে আমি দিতে চাইনি, বা ওই সুযোগগুলো
0: 25-26 দিন অনেক কম সময় না, 25-26 দিন
1: অনেক কম সময়। এজন্যই আমি উল্লেখ করলাম যে আমরা যখন এই স্টেজে থাকি তখন তো আমরা আসলে অনেক কিছু বুঝি না, তো তখন আমার কাছে মনে হয়েছে যে না, এবং আমরা আমি কিন্তু আসলে বিয়েটাই করতে চেয়েছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমি যেহেতু এই কাজটা কন্টিনিউ করতে চাই না, যেহেতু আমার আসলে এমন কাউকে বিয়ে করতে হবে যার সাথে আমি একটা স্টেবল লাইফ পাবো। এবং বিয়ের দিন থেকে আসলে আমি বুঝতে পেরেছিলাম যে সে আসলে ফ্রড। তো সেটা ধরেন বিয়ের 2 মাসের মাথায় আমি কনসিভ করার সাথে সাথে, মানে এর মাঝখানে কিন্তু অলরেডি এক্সপোজ হতে শুরু করে যে সে আসলে বিভিন্ন ভাবে আমাকে ফ্রড করেছে। কিন্তু ততদিনে আমি প্রেগনেন্ট হয়ে গেছি এবং আমি কাজ ছেড়ে দিয়েছি। তো আপনি যেটা বললেন যে অনেকেই ভাবে যে শেষ পর্যন্ত সংসারটা টিকিয়ে রাখতে হবে, সেটা আমিও ভেবেছি। আমি 4 বছর পর্যন্ত সেই বোঝাটা বয়ে বেরিয়েছি। 2014-তে আমার ডিভোর্স হয়েছে এবং তারপরে 3 বছর আমি আরো বাংলা সাবানা আরো কিভাবে আমি আপনাকে বলি, আরো 3 বছর আমি জাস্ট লুকিয়েছি মানুষের কাছ থেকে, মানুষের ভয়ে, যে এই সমাজ আমার বাচ্চাকে এবং আমাকে কিভাবে নিবে, আমার বাচ্চার স্কুলে ভর্তি করতে পারবো না, আমার বাচ্চাকে বুলি করবে, আমার বাচ্চাকে ডিসক্রিমিনেট করবে, আমাকে হেয় করবে, আমাকে বিভিন্ন ভাবে টর্চার করবে, এই ভয়, এবং মানুষ আমাকে কি বলবে যেহেতু এটা আমার সেকেন্ড বিয়ে ছিল। তো এই ভয়ে আমি কিন্তু আরো 3 বছর কাউকে বলি নাই যে আমার ডিভোর্স হয়েছে। এবং আমার সাথে যত রকমের ধরেন কুৎসিত ভয়াবহ আচরণ, মানে আমার আমি যাকে বিয়ে করেছিলাম সে করতে পেরেছেন, তার একমাত্র আমি মনে করি যে অন্যতম প্রধান কারণ হচ্ছে আমার চুপ থাকা। যার জন্য আমি মেয়েদেরকে বলি, আমি সবসময়, আমাকে সবাই বলে যে তুমি এত কথা কেন বলো, তুমি তো আছো খুবই কমফোর্ট জোনে। হ্যাঁ, আমি আসলে কমফোর্ট জোনে আছি এখন, আমি আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, মানে আমি আসলে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাকে বাঁচিয়ে দিয়েছে বলে তার মানে এই না যে বাকি যারা এই অত্যাচার গুলো সহ্য করছে সেগুলো আমি আর চোখে দেখবো না। তো কথা বলতে হবে, কথা না বললে যেটা হবে, আমাদেরকে যে এই যে সয়ে যাওয়ার এক ধরনের ট্রেনিং দিয়ে বড় করা হয় ভাইয়া, ওই ট্রেনিংটা যে ভুল এবং এটা যে একদমই অন্যায়, এই এই ট্রেনিংটা, এটা নিয়ে কথা বলতে হবে। আমি তো আমার মেয়েকে এই ট্রেনিং দিব না যে তুমি সব অত্যাচার সয়ে যাবা এবং যত যাই হয়ে যাক না কেন তুমি এটা মেনে নিবা। আমার মেয়ে কিন্তু জানে, আমার মেয়ে খুব ইন্টারেস্টিং একটা কথা বলি আপনাকে, আমার মেয়ে ওদিন আমাকে কি বলেছে, সে বলেছে যে মা, মানে আমার মেয়ের সাথে আমার খুবই ম্যাচিওর কথাবার্তা হয়, তো বলেছে মা আমি আমার ফিউচার বয়ফ্রেন্ডকে নিয়ে খুবই ওরিড। তা আমি বলেছি কেন, মানে আমি খুবই অবাক যে সে হঠাৎ করে ওর বয়ফ্রেন্ড কোথেকে চলে আসলো। তো বলছে না মা যখন আমি অ্যাডাল্ট হবো তখনই। আমি বলছি কেন, তো বলছে যে মা যদি বাই এনি চান্স আমার কারণে আমার মন খারাপ হয় তুমি তো স্পাই করবা, ওকে ব্লেম করবা। মেয়েটাকে বড় করতে হবে এবং প্রত্যেকটা মেয়ের এটাই ভাবতে হবে যে অত্যাচার যেটা অন্যায় সেটা অন্যায়, সেটা যেই করুক না কেন, কারণ আমাদের সোসাইটিতে কি হয় ভাইয়া, অন্যায়টা অত্যাচারটা নিপীড়নটা মেয়েদের সাথে শুরু হয় হচ্ছে কিন্তু ফ্যামিলি থেকে। তো মেয়েটা বলতে পারে না, তো ওই লজ্জাটা ও কিভাবে বলবে যে আমার ফ্যামিলি আমার সাথে এটা করতেছে, আমার ইন্টিমেট পার্টনার এটা আমার সাথে করতেছে।
0: করেক্ট করেক্ট করেক্ট। তাহলে আমার পরবর্তী প্রশ্ন, এই যে বাঁধন বিয়ে করা নিয়ে তার টেনশন হলো, তারপরে বিয়ে করার পর একটা ডিফারেন্ট মানুষকে আবিষ্কার করলো, তারপরে সে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করলো, ভয় পেলো কিভাবে সোসাইটির সঙ্গে মেশা যায়, আমার কাজ কি হবে, মেয়ে কি হবে, সামনে কি হবে, রিভলভ করার শক্তিটা কিভাবে পেলো এবং টার্নিং পয়েন্টটা কোথায়?
1: এবং ভাইয়া আমি এটাও ভেবেছি যে আমার মেয়ের বিয়ে হবে না।
0: আচ্ছা আচ্ছা, তারপরে তার টার্নিং পয়েন্টটা কোথায়, তারপরে রিভোল্ট করার শক্তিটা কোথায় পেয়েছে, ঘুরে দাঁড়ানোর শক্তিটা কোথায় পেয়েছে?
1: আমার আমার বাচ্চাকে 2017-এ বাচ্চার বাবা আবার বিয়ে করেন, এবং বিয়ে করার পর বাচ্চার বাবা এবং তিনি যাকে বিয়ে করেছেন সেই ভদ্রমহিলা দুইজন মিলে, আমার বাচ্চা ওই বাসায় ছিল। আমি
0: এটা কি তোমাদের সাথে তোমার সাথে ডিভোর্স হওয়ার আগে বিয়ে করেন তিনি?
1: না, উনি ওই যে বললাম না আমি 3 বছর তো বলি নাই, আরো যা যা করা যায়, মানে বিভিন্ন রকম মিথ্যা কেস হোক, আমার নামে একটা মিথ্যা চাঁদাবাজি কেস উনি করেছিলেন, এবং যেহেতু উনি একটা প্রভাবশালী মহলে ছিলেন, তো উনি ওইখান থেকে আমাকে নানান ভাবে আসলে হেনস্থা করেছেন। তো সেটা একটা ডিফারেন্ট গল্প, বাট আমার আমার বাচ্চার বাবা এবং তার ওয়াইফ মিলে সিদ্ধান্ত জানান আমাকে, আমার বাচ্চা তখন ওই বাসায়, যে তারা আসলে আমার বাচ্চাকে এই দেশ থেকে নিয়ে চলে যেতে চান, কারণ হচ্ছে এই দেশটা আসলে ভালো না। তো
0: কি বল,
1: এই দেশে
0: মানে তার ওই ভদ্রলোক এবং তার ওয়াইফ তারা
1: হ্যাঁ,
0: সিদ্ধান্ত নিচ্ছে তোমার বাচ্চার ব্যাপারে?
1: এবং আমার বাচ্চার ব্যাপারে তো নিয়েছে, এবং তাদের কথা হচ্ছে যে তারা আমাকে কনসেন্ট পেপারটা পাঠাবে, যেটা আমাকে সাইন
0: হ্যাঁ
1: করে দিতে হবে, কারণ
0: হ্যাঁ
1: এইটা উনি চিন্তা করেছেন। বাচ্চার বাবা
0: হুম
1: যেখানে জন্ম থেকে বেসিক্যালি আমার আমাকে এবং আমার বাচ্চাকে ফেলে দিয়ে চলে গেছেন, সে কখনোই
0: হুম
1: কোনো রেসপন্সিবিলিটি নেন নাই। আমি আমার বাবার বাসায় থাকতাম, তাকে সহ সে চলে গেছেন। তারপরে তারপরে আমি আমার বাচ্চার মেন্টাল হেলথের কথা চিন্তা করে, ভাইয়া আমি তার সাথে যোগাযোগটা রেখেছি, এবং
0: হুম
1: সে কিন্তু কখনো কোনো ভরণ পোষণ দেয় নাই কোনো কিছু,
0: হুম
1: আমার বা আমার বাচ্চার কখনোই দেন নাই, ঠিক আছে? তো ওই ওই রকম একটা বাবা সাডেনলি বাচ্চার ফিউচার নিয়ে চিন্তা করা শুরু করলেন, এবং চিন্তাটা হচ্ছে যে এই দেশে বাচ্চাকে রাখা যাবে না, কারণ এই দেশটা ভালো না। তো এবং সেটা আমার বাচ্চা তখন ওই বাসায় ছিল ভাইয়া, এবং আমার কাছে কোনো লিগাল পেপার ছিল না, কারণ আমি কখনো কোর্টে যেয়ে কোনো কাস্টডি চাইনি বা আমি কোনো ভরণ পোষণ চাইনি। আমি এগুলো যেহেতু মানুষকে জানানো যাবে না, আমি লুকিয়েছি, সেহেতু আমি কিন্তু এই এইগুলো স্টেপ আমি নেইনি। তো যখন সে ওই বাসায় বাচ্চাকে আটকে দিয়ে আমাকে এসব কথা বলেছেন ভাইয়া, এবং আরো আরো ভয়াবহ হচ্ছে, যখন আমি আইনের আশ্রয় নিতে গেছি, যখন আমি সাহায্যের জন্য গেছি, তখন আমার পরিবার, আমার আশেপাশের মানুষ, আমার কাছের মানুষ, আমার সমাজ ব্যবস্থা, আমাদের বিভিন্ন রকম আইন আমাকে এটা বুঝিয়েছে যে বাচ্চার গার্ডিয়ান তো বাবা, বাবাই তো সিদ্ধান্ত নিবে। তো ওই ওই সময়টা না আমি সাডেনলি রিয়েলাইজ করলাম ভাইয়া যে এই সোসাইটিতে আসলে আমার কোনো অস্তিত্বই নাই,
0: হুম
1: মানে
0: হুম হুম
1: এবং এই অস্তিত্বটা যে নাই সেটা আমার জন্ম থেকেই ছিল না, এটা আমি বুঝি নাই কখনো। তো ওই ওই সময়টায় আমার যে ধাক্কাটা, এবং আমি যে ভাইয়া পথে পথে ঘুরেছি, মানুষ তো দেখেছে শুধু আমার ভিক্টরিটা, যে ও আচ্ছা বাঁধন এই বাচ্চার গার্ডিয়ানশিপ পেয়েছে, বাপ রে বাপ, ওই দিনই জাজ মাল্টিমিডিয়া তাকে লঞ্চ করেছে, মানে কি একটা সিচুয়েশন। কিন্তু তার আগে আমার জীবনটা মানে কি কি হয়েছে এবং কিসের ভিতর দিয়ে আমি গেছি সেটা শুধু আমি জানি। তো যার জন্য না ভাইয়া, যখন কোনো মানুষ আমাকে বলে যে সে আসলে একটা হেল্পলেস অবস্থায় আছে, এবং আমি যখন মানুষকে কষ্ট পেতে দেখি, তখন আমার অনেক কষ্ট হয়, কারণ আমি ওই জায়গাটা পার করে আসছি, আমাকে ওই ওই কষ্টগুলো আসলে পীড়া দেয়। তো ওই সময়টা ভাইয়া আমাকে এক ধরনের শক্তি দিয়েছে যে আমার আমার বাচ্চাকে আমার কাছ থেকে নিয়ে নিবে, এবং এই এইটার কারণে যে আমি এত বছর আমি এই লোককে এবং এই সমাজ ব্যবস্থাকে শুধুমাত্র ধারণ করেছি, বহন করেছি, কারণ আমি কিন্তু তাকে বলেছি যে হ্যাঁ ঠিক আছে বাচ্চার বাবা, আমি কাউকে এক্সপোজ করি নাই যে সে আমাদের সাথে কি করতেছে, বাচ্চার বাবাকে নিয়ে যেতে হবে, বাচ্চার বাবাকে দেখাতে হবে, মানে আমি সবসময় জিনিসটা করেছি, আমার বাচ্চার জন্য করেছি। কিন্তু আমার এই করাটাকে তারা ক্যাশ করেছে, এবং তারা আমার সাথে এই কাজটা করেছে, এবং লিটারেলি সে বলেছে যে আচ্ছা যাও দেখবো কি করতে পারো। তো এবং কারণ তার ওই কনফিডেন্সটা কোত্থেকে আসছে, কারণ সে জানে যে কিছু হবে না, আমি আমার আমি কিছু করতে পারবো না, কারণ আমাকে তারা প্রমাণ করবে আমি চরিত্রহীন নায়িকা।
0: করেক্ট করেক্ট,
1: আমি চরিত্রহীন নায়িকা, এই কথাটা যখন মানুষ আমাকে মানে আমি জানি তো, মানে যে কোনো সময় কিছু হলে, ডিভোর্স হলে, বাচ্চাকে নিয়ে কোনো কিছু করতে গেলেই, যে কোনো মেয়ের মানে একটা মেয়েকে হেয় করার একমাত্র মানে হাতিয়ার হচ্ছে একটা চরিত্র নিয়ে কথা বলা। তার মধ্যে আমি নায়িকা ছিলাম, তার চেয়ে বয়স অনেক ছোট ছিলাম, তো তার অনেক সুবিধা হয়েছে। তো তার যত সুবিধা হয়েছে আমার শক্তি তত বেড়েছে আসলে, কারণ আমাকে যত কঠিন ভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, আমি তত শক্তিশালী ভাবে আসলে ওই বাধাকে ভেঙেছি, যার জন্যই হয়তো আমার স্ট্রেংথটা অনেকের চাইতে অনেক বেশি, আর কিছু না ভাইয়া।
0: এটা এটা আমি বলবো যে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে, বিশেষ করে আমাদের যেখানে আমাদের নারীরা ডমিনেটেড হচ্ছেন, যেখানে আমাদের নারীরা এক্সপ্লয়েটেড হচ্ছেন, সেইখানে কিন্তু এখান থেকে কথা বলার জায়গা তৈরি হচ্ছে, ওখানে বলার অনেক স্কোপ আছে। একটা বিষয় আমি বলতে চাই, ধরো এই যে অনেক বড় কঠিন জায়গাতে তুমি কিন্তু নিজেকে পুরোপুরি পাল্টে দিয়েছো, যেটা আমরা দেখেছি, আমরা দেখেছি যে হঠাৎ কোর্টের চত্বরে দাঁড়িয়ে বাঁধন কথা বলছে তার কন্যাকে নিয়ে, তার সন্তানকে নিয়ে। এই যে তখন কিন্তু মানুষজন করতে চায় না, লোকে কি বলবে, ও কি বলবে, কি বলবে, না করব না, একটু সয়ে যাই, এরকম করে। তাহলে এই যে স্পার্কটা, এই যে তোমার মধ্যে সেই ভাবনাটা বা তোমার প্রতিবাদ করাটা, যে তোমার নিজে নিজেই আসছে নাকি কোনো তোমার মা, তোমার বাবা, তোমার বন্ধু বা কেউ একজন সহযোগিতা করেছিল?
1: কেউ সহযোগিতা করে নাই ভাইয়া, আমি নিজেকে নিজে সহযোগিতা করেছি, আর আমার মেয়ে আমাকে স্ট্রেংথটা দিয়েছে। কারণ আমার মেয়ে আমাকে স্ট্রেংথটা দিয়েছে এই জন্য, কারণ একটা মায়ের কাছে তার সন্তান আসলে সবচাইতে আদরের, সবচাইতে মূল্যবান। তো যখন আমার কাছ থেকে আমার বাচ্চাটাকে আসলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং সবচাইতে বড় কথা কি ভাই, আমাকে অস্তিত্বহীন করা হয়েছে, কারণ আমার বাচ্চা, আমি কিন্তু আমার বাচ্চাকে আটকে রাখতে পারবো না। ও একটা ইন্ডিভিজুয়াল মানুষ, ও যখন অ্যাডাল্ট হবে ওর ওর ইচ্ছা মতো ওর জীবন যাপন করবে, এবং আমি সেটাই চাই। কিন্তু আমাকে অস্তিত্বহীন করা হয়েছে একজন মানুষ হিসেবে, একটা মা হিসেবে, ওই জায়গাটা আসলে আমাকে, আমি বলবো যে হয়তো আজকে আজকে বাঁধন হওয়ার পিছনে ওই জায়গাটা সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল।
0: হ্যাঁ, এবার আমরা আসি তোমার বিজয়ের দিকে। তারপর আমরা দেখলাম যে এক বিজয়ী বাঁধন আবার সে উঠে দাঁড়ালো, নিজের মতো করে আবার মিডিয়াতে ব্যস্ত হলো, একই সঙ্গে সে তার ইয়েতে কাজ করছে, নানা দিকে সে যাচ্ছে, ওটা করছে এটা করছে, নানাবিধ কাজ শুরু হলো। তারপরে আমরা দেখলাম যে তুমি অনেক আলোচিত কাজ করছো, একটা জায়গায় সবচেয়ে আলোচিত যেটা সাম্প্রতিক ছিল সৃজিতের সঙ্গে কাজ করা, সৃজিতের ফিল্মে কাজ করা, এটা একটু তোমার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ, ওয়েব সিরিজ, তোমার মুখ থেকে শুনতে চাই কিভাবে শুরু হলো, কি অবস্থায় আছে?
1: শুরুটা ভাইয়া খুবই ইন্টারেস্টিং, কারণ সৃজিত মুখার্জি আমাকে খুঁজে বের করেছেন, উনি আমাকে সোশ্যাল মিডিয়া থেকে, এবং উনি আমাকে নক করেছেন হোয়াটসঅ্যাপে। এটা গত বছর এই সময়টারই ঘটনা। তো উনি যখন আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন, আমি দুইটা তিনটা মেসেজ আসলে সিন করেছি, যে উনি লিখেছেন যে উনি সৃজিত মুখার্জি, উনি একটা ওয়েব সিরিজের ব্যাপারে আমার সাথে কথা বলতে চান। তারপর আমার একটু মানে খটকা লেগেছে যে উনি আমাকে টেক্সট করেছেন। তারপরের দুটো টেক্সট হচ্ছে যে আমার কখন কনভিনিয়েন্ট টাইম, তখন যাতে আমি জানাই উনি আমাকে কল করবেন। তখন আমি পুরোপুরি নিশ্চিত হয়েছি এটা এটা অবশ্যই সৃজিত মুখার্জি না, কারণ হতে এটা অবশ্যই কোনো ক্লোন নাম্বার, ইন্ডিয়ার একটা নাম্বার থেকে করেছে, বাট কি আসে যায় এরকম অনেকেই আছে, কারণ সৃজিত মুখার্জি আর কোনো কাজ নাই, উনি বাংলাদেশে আমাকে চিনে না জানে না যে সে, এবং আমার তো ওইভাবে কোনো আসলে কাজের মানে একদমই অনেস্টলি আমি কাজ করেছি প্রচুর, কিন্তু ওইভাবে হয় না যে খুবই মানে গ্রে ক্যারেক্টার, খুবই কমপ্লিকেটেড ক্যারেক্টার গুলো করেছি এরকম না। তো ওই জায়গা থেকে সৃজিত মুখার্জি আমাকে নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই উঠে না, এবং আমি এইসব ভেবে টেবে একদম পুরো মানে সিনই করি না আর টেক্সট। পরের দিন সকালবেলা, তখন কিন্তু একদম করোনার প্রথম দিকে, যখন হচ্ছে আমাদের একদম মানে আমরা ভাবছি যে আমরা মারাই যাব ওই সময়টা, তো এবং আমার একটু ঠান্ডাও লেগেছে, আমি আবার সেলফ কোয়ারেন্টিনে চলে গেছি নিজে নিজে, তো আমার রুমে, এবং আমি ভাবছি আমার হ্যালুসিনেশন হচ্ছে, আমাকে সারিয়া শাকিল আমাদের একজন প্রোডিউসার আছে, উনি ফোন করেছেন, উনি কনফারেন্স কলে সৃজিত মুখার্জিকে আমার সাথে কথা বলিয়ে দিবেন। তো তখন আমি আরো কনফার্ম যে নিশ্চয়ই শাকিল ভাই আমাকে ফান করছে, মানে সৃজিত মুখার্জির আর কোনো কাজ নাই, উনি আমার সাথে মানে ফোনে কথা বলবে কনফারেন্স কলে, এই জিনিসটা আমি বিশ্বাস করি নাই, কারণ এটা কেন উনি করবেন আসলে, একে তো করোনা, তার মধ্যে মানে আমি কেন। হ্যাঁ, তো পরে দেখি না উনারই ভয়েস, এবং উনি আমাকে একটা প্রচ্ছদের ছবি পাঠালেন, বললেন যে ঠিক আছে আপনি এরকম করে একটা ছবি তুলে আমাকে পাঠান। আমি তখনও বিশ্বাস করি, আমার কাছে মনে হচ্ছে যে এগুলো কি হচ্ছে আমি বুঝতে পারছি না, প্রচ্ছদে ঠিক আছে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি এরকম, আমি ওই বইটা তখন করিনি আর কি, প্রচ্ছদের ছবিটা দেখে আমি ছবি তুলে তাকে পাঠিয়েছি। তো উনি বলছেন যে ঠিক আছে আপনাকে অডিশন দিতে হবে, তো আমরা বাট আমার আমার আপনাকে পছন্দ, আমার মাথায় আপনার চেহারাটা আসলে আসছে। তো আমি তারপর আমি না চুপ করে আছি, মানে আমার আমার বিহেভিয়ার দেখে পরে সৃজিত আমাকে বলেছে যে আমি ভাবছি যে ওকে আমার সাথে ভাব মারছে নাকি, কারণ আমি না আমি আমি কোনো কথা রিয়্যাক্ট করতে পারছি না, আমার কাছে মনে হচ্ছে যে এগুলো কি হচ্ছে আমার সাথে। এবং পরে সে আমাকে বলছে যে আমি বললাম যে দেখেন আমি কিন্তু আপনাকে এখনো বিশ্বাস করিনি যে আপনি সৃজিত মুখার্জি, তারপরও যেহেতু আপনি প্রচ্ছদের ছবি পাঠিয়েছেন আমি তাই কিন্তু ছবিটা পাঠালাম। হ্যাঁ, তো তখন উনি আমাকে বলছে তাই কি আমি পাসপোর্টের কপি পাঠাবো, মানে আমি সৃজিত

0: নাজিমুদ্দিনের, অসাধারণ গল্প লিখেছেন উনি। তো ওই ওই ক্যারেক্টারটা এখন তারপরে হচ্ছে বললো যে ঠিক আছে আসলে কোনো কাস্টিং বাংলাদেশ থেকে হচ্ছে না, সো বান্ধবী এই প্রজেক্টটা বাদ, কারণ আমার অলরেডি 6 মাস 7 মাস হচ্ছে আমার রিহার্সাল হয়ে গেছে, আমি জানি যে আমি কাজ করছি, তার মধ্যে আমাকে বললো যে বাদ। এবং আমার রিয়াকশন ছিল আচ্ছা ঠিক আছে। তো
1: তাই নাকি ওইটা বলেছিল যে বাদ?
0: হ্যাঁ, পুরো রিহার্সাল করার পরেও, কারণ হচ্ছে আমাদের এটা টেকনিক্যাল, মানে এটা প্যান্ডেমিকের, একদমই প্যান্ডেমিকের কারণে ছিল, কারণ মানে এখান থেকে যাওয়ার অপশনটা ছিল না। পরে তখন ওখানে একজন অনেক বড় অভিনেত্রীর সাথে আসলে কথা বলেছিলেন, পাউলি দাম। তারপর ওনাদের পাউলির সাথে ডেট নিয়ে একটা কিছু ঝামেলা হয়েছিল। তো পরে আমাকে আবার ওইটার একটা ইন্টারেস্টিং গল্প আছে, ওইটা আমি হইচই এর সাথে যখন আমার ইন্টারভিউ হবে তখন বলবো। পরে হইচই এর দুইজন দাদা আছেন, একজন আপু আছেন, ওনারা আমাকে দেখে বলেছে যে এই কি সেই মুস্কান জুবেরি? তো সৃজিৎ বলেছে হ্যাঁ। তো বলছে আমরা ওকেই চাই, ঠিক আছে ওকে তুমি দেখো যে ভিসা করাতে পারে কিনা, সো ওকে আমরা নিতে চাই। তো পরে ইন্ডিয়ান হাই কমিশন বাংলাদেশে তারা অনেক হেল্প করেছে, কারণ তারা ভিসাটা আমাকে একটা বিজনেস ভিসা করিয়ে দিয়েছে, যেটা একেবারে আমি কিন্তু কোনো আমার প্রোডাকশন হাউস দিয়ে কিছু নেই, আমার SBF থেকে কাগজ পাঠানো হয়। সো পরে ওখান থেকে ওই ভিসাটা হওয়াতেই আসলে যাওয়াটা হলো আলটিমেটলি, এবং আমাদের পুরো কাজটা এখন শেষ হয়ে গেছে, আমার ডাবিংও হয়ে গেছে, এখন বাকি এখন যতটুকু মানে পোস্টের কাজ করতে যে সময়টা লাগে এবং ওনারা যখন কন।
1: আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে মুস্কান জুবেরি ক্যারেক্টারে তোমাকে কাজ করার কারণ কি, তোমার কি মনে হয়? এবং ওই যে তুমি যেটা বলেছো যে সৃজিত কি আমাকে কল করবে, এটা কিন্তু আসলে ভাবনার বাইরে যে সৃজিত কেন ফেসবুক দেখে তোমাকে খুঁজে নিল, সেটাতে সে আসলে ক্যারেক্টারটার মধ্যে কি খুঁজতেছিল?
0: এটা সৃজিত মুখার্জি ভালো বলতে পারবেন, কিন্তু আমাকে সৃজিত যেটা
1: বলেছে, তোমার অবজারভেশন আছে না যে তুমি তো, তোমার কি মনে হয় সেটা আমরা
0: জানি। সৃজিত আসলে প্রথম থেকে একটা কথাই বলেছে যে আমি মানে মুস্কান জুবেরি যখন উনি তখন স্ক্রিপ্টটা করেননি, কিন্তু যখন আমার সাথে কথা হয়েছে তখন স্ক্রিপ্টটা মাত্র পড়া শুরু করেছেন, উনি যখন গল্পটা পড়েছেন এবং এরপরে যখন উনি আমার ছবি দেখেছেন, ওনার কাছে মনে হয়েছে যে উনি মুস্কান জুবেরি যেই রকম চিন্তা করেছেন, আমার চেহারাটা আসলে সেই জায়গাটাই উনি দেখতে পেয়েছেন। হ্যাঁ, মুস্কান জুবেরি আমাকেই সে দেখতে পেয়েছেন। তো এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং মানে সৃজিৎ মুখার্জি একমাত্র মানুষ ছিলেন যে আসলে আমার কাস্টিং এর ব্যাপারে খুবই দৃঢ় ছিলেন যে না আমি ওকেই নিয়ে কাজটা করতে চাই। কিন্তু অনেকের অনেক কনফিউশন ছিল ভাইয়া যে আমার সাথে কাজটা করবে কিনা, মানে হয় না যে যখনই একটা এই ধরনের গুরুত্বপূর্ণ চরিত্র আসে এবং গ্রে ক্যারেক্টার যেটা খুবই ধরেন প্রমাণিত অভিনেতা অভিনেত্রী করতে পারবেন বলে সবাই মনে করেন, ওই জায়গা থেকে সৃজিতের ওই দৃঢ়তা আসলে আমাকে অনেক সাহস দিয়েছে।
1: এবং এখানে আমি একটা প্রশ্ন করতে চাই,
0: সৃজিত এটা ভালো বলতে পারবে আসলে কেন আমাকে নিয়েছে?
1: আচ্ছা, একটা প্রশ্ন আমি করতে চাই, এই যে এই যে তুমি বললে প্রমাণিত অভিনেতা অভিনেত্রীদের সবসময় সুযোগ দেওয়া হয়, আমি এই কথাটা বলতে চাই, কারণ প্রমাণিত অভিনেতা অভিনেত্রীদের সবসময় কেন সুযোগ দিতে হবে, কেন নতুনদের নিয়ে এক্সপেরিমেন্ট করা হবে না? আর কেন এই প্রশ্নটা আমি কেন বলছি, যে আমরা যখন বাংলা ভিশন করেছি তখন আমরা আরমান ভাই, সিকান্দার বক্স, লং মার্চ, রেড সিগনাল, অয়ের গল্প, তারপর আরো যেখানে আছে ম্যাক্সিমাম জায়গায় আমরা নতুন অভিনেতা অভিনেত্রীদের জায়গা দেওয়ার চেষ্টা করেছি, নতুন ডিরেক্টরদেরকে জায়গা দেওয়ার চেষ্টা করছি। তোমার কি মনে হয় প্রমাণিত অভিনেত্রীদের কাজ করা উচিত নাকি নতুনদের জায়গা করে দেওয়া উচিত?
0: আমার মনে হয় যে চরিত্রে যাকে নিয়ে ডিরেক্টর কাজ করতে চান, যাকে তিনি দেখতে পেয়েছেন অডিশন দিয়ে, যাকে আসলে পারফেক্ট মনে হয়েছে, তাকে নিয়ে কাজটা করার স্বাধীনতা ডিরেক্টরকে দেওয়া উচিত। কিন্তু আমাদের এখানে যেটা হয় যে এই স্বাধীনতাটা কিন্তু ডিরেক্টরের বেশিরভাগ সময় থাকে না, তার উপরে কিন্তু আরোপ করা হয় যে না আপনি একে নিয়ে কাজ করবেন, আপনি এটাই করবেন। তো এবং আরেকটা জিনিস যেটা হয় যে যে সময়টা দিতে হবে, দেখেন আমি সৃজিত মুখার্জির কাজের জন্য 6-7 মাস রিহার্সাল করেছি, আমি একটা আব্দুল মোহাম্মদ সাদের সিনেমার জন্য 1.5 বছর কোনো কাজ করিনি, আমি আমি 1.5 বছর একটা কাজের সাথে সম্পৃক্ত থেকেছি। সো এই সময়টা দিবে কিনা একটা ডিরেক্টর, বা ওই ওই মানে ইনভেস্টমেন্টটা তারা করতে চায় কিনা, এটাও একটা অনেক কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এবং ওই দৃঢ়তা নিয়ে থাকাটাও গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ডিরেক্টরকে যখন প্রভাবিত করা হয় বিভিন্ন মহল থেকে, তখন কিন্তু আসলে তার আর ওই জায়গাটা থাকে না যে না আমি এই চরিত্রে একেই নিতে চাই, এর সাথে কাজটা করতে চাই। এবং আমার মনে হয় যে সবার সুযোগ হওয়া উচিত কাজ মানে করার, যদি একই মানুষ বারবার সব কাজ করে ফেলেন সেক্ষেত্রে আসলে অন্যদের কাজ করার সুযোগ তো অনেক কমে যায়, সেটা সেই সুযোগটা আসলে মানুষকে দেয়া উচিত। এবং আমি বলবো যে আমি ভীষণ লাকি, এবং আমার সময়টাও আমি জানি না যে কিভাবে এটা হয়েছে, আমার আমি যে সিনেমার কাজটা করেছি আব্দুল্লাহ মোহাম্মদ সাদ

0: ওরাও কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়া দেখে পিক করেছে, এবং ওই কাজটাও আমার পুরো জীবনকে চেঞ্জ করে দিয়েছে, আমার আমার আমার লাইফ চেঞ্জার একটা সিনেমা।
1: কেমন কেমন একটু শুনতে চাই যে একটা কাজ কিভাবে একটা মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে।
0: এইটা এইটা খুবই ইন্টারেস্টিং ভাইয়া, এই এই গল্পটা বলার জন্য আমাকে আরেকটা এপিসোড লাগবে, কারণ যখন একটু রিলিজ হবে আমি তখন বলবো। কিন্তু ডেফিনেটলি মানে আমাকে যেই যেই সময় আব্দুল্লাহ মোহাম্মদ সাদ তার সেকেন্ড সিনেমার জন্য যেটা একটা ফিমেল প্রোটাগনিস্টের আমাকে কাস্ট করার সাহস করেছেন, সেটা আসলে মানে এইটা এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাহস আমি জানি না যে আমাদের এখানে কয়জন মানুষের আছে। কারণ ওই ওই সময় আমি নিজেকে তো চিন্তা তো অনেক দূরে থাক, মানে আমি জানিও না যে ও কিভাবে আমাকে দিয়ে কাজটা করিয়ে ফেলেছে, কিন্তু সেইটা করতে সক্ষম হয়েছে। সে দেড়টা বছর আমার পেছনে সময় দিয়েছে এবং সে বলেছে যে না আমি জানি তুমি এটা করতে পারবে এবং তুমি না করতে পারলে কেউ করতে পারবে না। সো একটা ডিরেক্টর যখন আসলে একটা অ্যাক্টরকে এই ধরনের কথা বলেন, সেইটা কিন্তু অ্যাক্টরের রেসপন্সিবিলিটিটাও অনেক বেড়ে যায় আসলে সেই কাজটার জন্য।
1: তাহলে একটা প্রশ্ন করতে চাই, ধরো অনেক অনেক নাটকে তুমি অ্যাক্টিং করেছো যেখানে তুমি নায়ক নায়িকা এরকম ছিল, বা কোনো একটা রোমান্টিক গল্প ছিল, অথবা নায়ক প্রধান চরিত্র ছিল, আবার দেখা যাচ্ছে অন্য জায়গাতে তুমি একজন নারী প্রধান ক্যারেক্টার চরিত্রগুলো করছো, বা ফিল্ম বা নাটক ফিল্মই তো আসলে সব সেটা করছো, দুইটার মধ্যে তোমার কেমন অনুভূতির পার্থক্য ছিল? নায়িকা প্রধান গল্প এবং সাধারণ রোমান্টিক গল্প যেখানে নায়ক নায়িকা আছে, জীবন যাপনের গল্প আছে, সেটাতে তোমার কাছে কোনটার মধ্যে কেমন পার্থক্য লেগেছে?
0: আমি তো ভাইয়া আসলে যে সময়টা আগে কাজ করেছি সেই সময়টা কাজকে নিয়ে আসলে চিন্তাই করিনি। আমার কাছে কাজটা ছিল হচ্ছে টাকা ইনকাম করার একটা মাধ্যম, আর কিছু না। আমি জাস্ট ভেবেছি যে আমি মানে আটটা থেকে আটটা কাজ করব, সকালবেলা এসে আমি কাজটা করে চলে যাব, আমার কয়টা সিন হবে করার দরকার করে চলে যাব, এবং ওইখানে আমার ক্যারেক্টার মোটামুটি একটা ঠিকঠাক হলেই হবে। কারণ হচ্ছে আমাকে যেহেতু এতগুলো টাকা দিয়ে নিবে, সে আসলে একটা যে কোনো ক্যারেক্টার আমাকে নিবে না। সো আমি আর ওই ওই সব অ্যানালাইসিস করতামই না যে আসলে আমি কি কাজটা করছি, এবং
1: ওই অ্যানালাইসিস আমাদের যারা এখন অভিনয় করে তাদের জন্য এটা খুব জরুরি। কারণ এই যে বাঁধন একটা কথা বলছে না, যে আমরা সকালে যাব সারা দিন থাকবো, সে আমাকে কি কি সিকোয়েন্স বলবে সেটা করব, এই ভাবনাগুলো কিন্তু আমাদের সবার সাধারণ ভাবনা। সেই ভাবনা থেকে কিভাবে আলাদা হতে হয় সেটা আমরা বাঁধনের কথা জানবো। হ্যাঁ, তারপর
0: তো তখন আসলে ওই সময়টা আমার ছিল না এবং ওই ভালোবাসাটাও আমার ছিল না কাজের প্রতি, শ্রদ্ধাটাও ছিল না আমার কাছে মনে হয় একসাথে। তো তারপর যখন আমার 2017 এই ধরনের একটা ডিজাস্টার হলো, তখন আমি কিন্তু আমার লাইফের অনেক ভিউজ চেঞ্জ করেছি, এবং তার মধ্যে একটা ছিল আমি আমি অনেক কাউন্সিলিং করি ভাইয়া, আমি কিন্তু অনেক ক্রনিক ডিপ্রেশনের পেশেন্ট। তো আমার কাউন্সিলার যে উনি আমাকে বলেছিলেন যে বাঁধন তুমি যে কাজটা করো তুমি কি কাজটাকে ভালোবেসে করো, আমি বলেছিলাম না আমি কাজটা টাকার জন্য করি। তো তখন উনি বলেছে যে বাঁধন তুমি সেই কাজটা করবা যে কাজটা করতে তোমার আসলে ভালো লাগবে, তাহলে তোমার এত স্ট্রেস হবে না। তো আমি 2017 আমার ভিউজ চেঞ্জ করলাম, আমি মনে করতে শুরু করলাম যে না আমি এখন এই কাজটাকে আসলে ভালোবেসে করতে চাই, আমি কাজটাকে দৃঢ়তার সাথে করতে চাই। এবং তখনই ওই যে আমি বললাম যে আমি ভীষণ লাকি, আমি এগুলো মাত্র ইন্টারভিউতে বলা শুরু করেছিলাম শামীম ভাই, এবং আপনাদের চ্যানেল বলেন সব চ্যানেলে মাত্র আমি বলা শুরু করেছিলাম। আমার আমি তখন জাজের ওই সিনেমাটা করার কথা ছিল, দহন করার কথা ছিল, তো সবাই আমাকে ইন্টারভিউতে ডাকতেছে, আমি বলছি যে না আমি আসলে এখন বেছে বেছে কাজ করব, আমি ভালো কাজ করব, আমি দৃঢ় চরিত্রগুলো চাই, আমি একটু ডিফারেন্ট চরিত্রে কাজ করতে চাই, রিয়েলিস্টিক কাজ করতে চাই। ওই তখনই আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ইউনিট থেকে আমাকে মানে কন্ট্যাক্ট করা হয়, এবং এরপর আমি ওদের কাজের সাথে সম্পৃক্ত হই, এবং ওদের কাজের প্রসেসটা ভাইয়া বেসিক্যালি আমাকে কাজের প্রতি ভালোবাসাটা এবং কাজের প্রতি কনসেন্ট্রেশন দেয়াটা, মানে কাজটাকে কিভাবে আসলে ধারণ করতে হবে এই প্রসেসটা আমাকে আসলে শিখিয়েছে আমার ওই সিনেমার শুটিং এর মানে রিহার্সালের সময়টা। কারণ আমি ওদের সাথে 1.5 বছর কাজটার সাথে সম্পৃক্ত ছিলাম।
1: কিন্তু কিরকম একটু সংক্ষেপে বলো তো, কারণ আমাদের অন্যান্য যারা নির্মাতা আছেন যদি তারা শুনে থাকে তাহলে তারা তাদের নিজের কাজের স্টাইলটা পরিবর্তন করতে পারবে।
0: কিরকম সাদকে যারা চিনে তারা সবাই জানে, ও বেসিক্যালি মানুষকে মেরে ফেলতে পারবে তার কাজের জন্য, সে হচ্ছে এরকম একজন ডিরেক্টর। মানে আব্দুল্লাহ মোহাম্মদ সাদকে যারা চিনেন মিডিয়া তারা জানে যে উনি কি করতে পারেন একটা অ্যাক্টরকে, মানে জাস্ট কাজটা রিয়েলিস্টিক করানোর জন্য। তো ওনার ওই প্রসেস উনি সেটা অ্যাপ্লাই করেছেন আমার উপরে, কিন্তু খুবই ওইটাকে কি বলে স্লোলি, মানে এরকম না যে সে আমাকে একবারে বলেছে যে আপনাকে এটাই করতে হবে, আপনি এখন এটাই করবেন, আমরা এটাই চাই। কিন্তু ও বুঝতে পেরেছে যে আমি হয়তো জিনিসটাকে অ্যাডাপ্ট করব, এটা ওর ক্ষমতা যেটা ও বুঝতে পেরেছে, এবং সে আমাকে কিন্তু অল্প অল্প করে, আমরা রিহার্সাল করতাম, প্রথমে আমরা উইকে একদিন রিহার্সাল করতাম, 15 দিনে একদিন রিহার্সাল করতাম, তারপরে আমি যখন আস্তে আস্তে, আমি যখন ওর প্রথম সিনেমাটা দেখলাম লাইভ ফ্রম ঢাকা, তারপর বেসিক্যালি আমি আসলে গুরুত্ব দেওয়াটা আরো শুরু করেছি। আমি ওই সিনেমা দেখার পর আমি বুঝেছি যে আমি আসলে কার সাথে কাজ করতে যাচ্ছি। তো তখন আমি আরো কাজ বাদ দিলাম, আমি যাও টুকটাক দুই একটা কাজ করতাম আমি সব বাদ দিলাম, আমি ওই চরিত্রকে ফোকাস করার জন্য আমি কিন্তু আসলে ওদের সাথে আর আমি অন্য কোনো কাজ নিলাম না ভাইয়া। এটা কিন্তু ওরা আমাকে বলে নাই, ওরা বলছে যে আপনি 3 মাস কাজ করবেন না, শুটিং এর 2 মাস আর 1 মাস আগে থেকে আপনি কাজ বন্ধ করবেন। কিন্তু আমি কিন্তু 1.5 বছর করি নাই, এটা আমার নিজের চেষ্টায় করি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই সুযোগ আমি, এই যে সুযোগটা আমি পেয়েছি, এই সুযোগ মানুষ সারা জীবন চেয়েও হয়তো পায় না, যেহেতু আমি পেয়েছি সেটাকে আমি কাজে লাগাবো, এবং আমি সেটা খুব দৃঢ়ভাবে কাজে লাগাতে পেরেছি। এটা আমি বলবো যে এখানে আমারও চেষ্টাটা ছিল, এবং ডেফিনেটলি ওই ইউনিট এবং আমার ডিরেক্টরের একটা অনেক বড় ভূমিকা ছিল। এবং এই চরিত্রটা ভাইয়া, আমি যে চরিত্র অভিনয় করেছি সেই চরিত্রটা আসলে আমার লাইফের ভিউ পরিবর্তনে অনেক সাহায্য করেছে, কারণ এই চরিত্রটা ধারণ করতে গিয়ে আমি আবার আবার সেই পুরো জীবনটাকে দেখতে পেরেছি যে আমি আসলে কোন গোলক ধাঁধায় নিজেকে ফেলে দিয়েছিলাম। তো যার জন্য না, মানে হয় না যে আমার, আমি বলবো যে এটা খুবই মানে আমার সাথে কোইনসিডেন্ট ভাবে হয়েছে, বাট আমার কাছে মনে হয় যে অবশ্যই উপরে একজন বসে তো নিশ্চয়ই সবকিছু নির্ধারণ করেন, এবং এটা অবশ্যই তার একটা ইচ্ছা ছিল যে হয়তো এইভাবে করে আমাকে এই এই ট্রান্সফরমেশনের মানে ট্রান্সফরমেশনটা আমার হবে, কারণ এরপরই কিন্তু পিপলু ভাই আমাকে পিক করেছেন, আমি যে মিউজিক্যাল ফিল্মটা করেছি এরপরই সৃজিৎ মুখার্জি আমাকে পিক করেছেন, এবং সৃজিৎ মুখার্জি কিন্তু আমাকে রেডি পেয়েছেন কাজ করার জন্য, এবং সে আমাকে একটা কথা বলেছে যে তোমার ডেডিকেশন আমাকে খুবই মুগ্ধ করেছে। এটা কিন্তু উনি বলেছেন যে একটা মানুষ যে তার হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন দিয়ে কোথায় যেতে পারে সেটা আমি মানে এটা নিশ্চয়ই উনি আরো ভালো করে বলতে পারবেন, কিন্তু উনি আমাকে এটা বলেছেন যে আমি খুব ইমপ্রেস তোমার ডেডিকেশন দেখে, এবং আমি খুবই ইমপ্রেস তোমার হার্ডওয়ার্ক দেখে, কারণ যেহেতু তোমার ওইভাবে কোনো শরীর নাই যেটাতে তুমি প্রমাণ করতে পারবা যে তুমি কত ভালো অভিনেত্রী, কিন্তু তুমি তোমার জায়গা থেকে আসলে মানে 100% চেষ্টা করেছো, যেটা আমাকে মুগ্ধ করেছে।
1: নাইস, তাহলে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তোমার তাহলে একটু আমাদের ছোট করে একটু বলো আমাদের মেয়েদের জন্য, যারা এখনো নিজেদেরকে শক্তিশালী ভাবতে গিয়ে বিভিন্ন জায়গায় ভয় পাচ্ছে, তাদের কোন কোন জায়গায় ভয়টাকে কাটাতে হবে, কিভাবে নিজের মধ্যে সেই শক্তিটাকে দাঁড় করাতে হবে?
0: প্রথমত ভাইয়া, প্রত্যেকটা মানুষই আমি বিশ্বাস করি যে অনেক অপরিসীম শক্তি নিয়েই জন্মায়, শুধু সে সেটা কিভাবে আবিষ্কার করবে এবং সেটার প্রয়োগ কিভাবে করবে সেটা হচ্ছে পার্থক্য আসলে হয় সবার মধ্যে, আর কিছুই না, সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে। এবং নারীদের ক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থা আসলে নারীকে ছোট থেকে যে নারী হতে শেখায় এবং পুরুষকে যে পুরুষ হতে শেখায়, আমরা যদি এইটা বন্ধ করতে পারি, এই চেইনটা, আমার মনে হয় যে তাহলে অনেক সমস্যারই সমাধান হবে। কারণ একটা বাচ্চা, সেটা ছেলে বাচ্চা হোক এবং মেয়ে বাচ্চা হোক, সে যেই হোক না কেন, সে যদি তার সম অধিকার এবং সম মর্যাদা নিয়ে ছোট থেকে বড় হতে পারে, সে যদি তাদের স্বপ্নগুলো নিজেদের মতো করে এক্সপ্লোর করতে পারে, সে যদি নিজের শক্তিটাকে আসলে আবিষ্কার করতে পারে নিজের মতো করে, সমাজের ছকে বাঁধা নিয়মে না, তাহলে সে নারী পুরুষ যেই হোক না কেন সে সফল হবে। এবং সফলতার কিন্তু কোনো মাপ কাঠি নাই ভাইয়া, যে আমি সফল ও সফল না, এরকম না কিন্তু। এবং জীবনে ভাইয়া ব্যর্থ হতেও শিখতে হবে, এটাও কিন্তু ভীষণ জরুরি। আমরা তো সব সফলতার কথা বলছি, আমার জীবনে কত হাজার হাজার ব্যর্থতা আছে, কত না পাওয়া আছে, সেগুলোও কিন্তু বাস্তব এবং সত্যি, এটাকেও মেনে নিতে শিখতে হবে, তখন লাইফ অনেক ইজি লাগবে ভাইয়া।
1: কারেক্ট কারেক্ট, গুড অবজারভেশন। এখন আমার তাহলে একটু স্পেসিফিক যদি হয়, ধরো তুমি বললা যে ছেলে মেয়েদেরকে, ছেলেকে মেয়েকে আলাদা করে না তৈরি করে তাদেরকে মানুষ হিসেবে তৈরি করতে হবে, এটা তো বাবা মায়ের দায়িত্ব গেল। এখন মনে করো একজন তরুণী যে বাংলাদেশের কোনো একটা গ্রামের কোনো একটা জায়গা থেকে সে আমাদের শো দেখছে, তখন সে যদি দেখে যে তার সোসাইটি সহ সে আসলে তার মেয়ে হিসেবেই জন্মেছে, মেয়ে হিসেবেই সে ওই সোসাইটিতে আছে, কিন্তু সে ওটাতে থাকতে চাচ্ছে না, সে তার নিজের জায়গায় দাঁড়াতে চাচ্ছে, নিজের মতো করে তার মনের আশাগুলো সে পূরণ করতে চাচ্ছে, সে সাকসেসফুল হতে চাচ্ছে, তার জন্য করণীয় কি?
0: প্রথমত ভাইয়া, ওই মেয়েটা আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ আমিও সেম ভাবে বড় হয়েছি এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার একজন নারী হিসেবেই। শুধু হয়তো আমার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল, এইটুকু ছাড়া আর আমাকে পড়াশোনা করার সুযোগটা দেয়া হয়েছিল, কিন্তু মানসিক মুক্তি কিন্তু আমার ছিল না। তো আমার কাছে মনে হয় যে যে কোনো মানুষের মানসিক মুক্তির জন্য প্রথম যেটা ভীষণ জরুরি সেটা হচ্ছে পড়াশোনাটা করা। অবশ্যই তার শিক্ষার মানে ব্যবস্থাটা এরকম হতে হবে যে সে যাতে আসলেই পড়াশোনাটা করতে পারে এবং সে যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হয়। যখন একটা মেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী সে কিন্তু অনেক কিছু চিন্তা করতে পারবে, যখন তাকে আরেকজনের উপর নির্ভর করতে হয় তখন কিন্তু সে তার অনেক চিন্তাকে দমন করে ফেলতে হবে, কারণ হচ্ছে সে স্বাবলম্বী না। এবং বাকি তো বাধা যেগুলো আছে সেগুলো আসলে সবাইকে মিলে ভাঙতে হবে, বাধা কিন্তু আছে এবং সেটা স্বীকারও করতে হবে। আমাদের এখানে যেটা হয় ভাই, আমরা বেশিরভাগ সময় সেই বাধাগুলোকে অ্যাড্রেস করি না এবং সেটা একটা ডিনাইল মুডে থাকি যে এরকম বাধা আসলে নাই আমরা, এবং আমাদের অধিকারগুলোকে অবশ্যই, এটা কিন্তু রাষ্ট্রেরও দায়িত্ব, এটা কিন্তু সমাজেরও দায়িত্ব যে সেই পরিবর্তন হওয়া উচিত যে একটা নারী যাতে সম অধিকার এবং সম মর্যাদায় তার পরিবার এবং সমাজ এবং রাষ্ট্রে বেড়ে উঠতে পারে, যেটা আমাদের এখানে একেবারেই নিশ্চিত না, একেবারেই না।
1: করেক্ট, আমরা একদম শেষ পর্যায়ে আসি। এখন আমাদের কথা হচ্ছে যে বাঁধনের এখনকার ব্যস্ততা কি নিয়ে, তার আগে বলবো বাঁধনের এক একটা দিন এখন কিভাবে যাচ্ছে, সকাল থেকে শুরু করে সারাদিন।
0: এখন তো ভাইয়া আবার আমাদের সিচুয়েশনটা খুবই ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আমি এমনিতেও কাজ কম করতাম করোনার ভিতরে, গত বছরও আমার খুব যে কাজ হয়েছে এরকম না, বাট মাঝখানে কিছুদিন আমি কাজ করতে পেরেছি। এখন আবার বাসায় যেহেতু থাকতে হচ্ছে, আবার সেই আগের রুটিনে ফেরত গিয়েছি, এক্সারসাইজ করছি, এই কাজগুলো দেখার নতুন ইচ্ছা হচ্ছে, দেখছি, বই পড়ছি, ডায়েরি লিখতাম, গত বছর খুব লিখেছিলাম, এই কাজের প্রেসারে আবার বন্ধ হয়েছিল, এখন আবার হয়তো যেহেতু আবার কাজটা আবার কমে যাবে তো এখন হয়তো আবার ওইটা শুরু করব। আর যে কাজটা করতে ইচ্ছা করে ভাইয়া সেই কাজটা করব। এখন আর আমাকে কেউ ছকে বেঁধে দিবে যে তোমার বয়স চলে যাচ্ছে, গ্ল্যামার চলে যাচ্ছে, 10টা সিনেমা করে ফেলো, বিয়ে করে ফেলো, আর কারো কথা কিছু আমি শুনছি না। যারা আমাকে শুনছেন তাদেরকে বলছি যে প্লিজ নিজেকে ভালোবাসেন, নিজেকে স্বাবলম্বী করেন এবং নিজের জীবনটাকে নিজের মতো যাপন করেন, এবং আমরা আমাদের নিজেদেরকে প্রতি মুহূর্তে শুদ্ধ করতে পারি কিন্তু ভাইয়া, এবং সেইটার চর্চাতে কিন্তু আমৃত্য থাকতে হবে, কারণ শুদ্ধতার চর্চা না থাকলে আপনি আসলে আটকে যাবেন একটা না একটা জায়গায়।
1: তাহলে একটা প্রশ্ন করি, এই যে তাহলে তুমি যে দিন দিন সুন্দর হচ্ছ, ধরো আগে এক সৌন্দর্য ছিল এখনকার এক সৌন্দর্য, এটা আমি একটু কেন বলতে যাচ্ছি যে ইনার বিউটিটা, তোমার পার্সোনালিটি, তোমার স্বাধীনতা, তোমার এনজয় করাটা, এটা তোমাকে অনেক বেশি ব্রাইট করে তুলছে। তো এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা এখনকার সময়টাকে তুমি কিভাবে এনজয় করো?
0: আমার তো খুব মজা লাগে, কারণ হচ্ছে আমাকে প্রায় সময় ধরেন অনেকে বলে, আপনি দেখবেন আমার কমেন্ট সেকশনে থাকে, এত সুন্দর হয়ে লাভ কি, একটা জামাই নাই, একটা জামাই বলতে ওরা তো হাজবেন্ড আর জামাই, এত সুন্দর হয়ে কি করবেন, একটা জামাই নাই, তারপরে হচ্ছে কই কোনো কাজ তো করেন না, তাহলে সুন্দর হয়ে কি করবেন। তো ভাই আপনাদের সবার জন্য, ভাই বোন সবার জন্য উত্তর হচ্ছে আমি আমার নিজেকে নিজে দেখে আনন্দিত হতে চাই, আমি নিজেকে নিয়ে নিজে প্রাউড ফিল করতে চাই, তারপরে তো বাকি কে কি প্রাউড ফিল করছে, কি ভাবছে সেটা চিন্তা করব, তাই না? তো এখন আমি ভাইয়া আমি খুব এনজয় করি, আমি এক্সারসাইজ করি, আমি যখন সুন্দর কাপড় পরি আমি নিজেকে দেখি, আমি বাইরে যাচ্ছি, আমি আমার বাচ্চাকে নিয়ে সময় কাটাচ্ছি, ওকে হেলদি টাইম দেওয়ার চেষ্টা করছি, ওর মানসিক বিকাশটা যাতে সুন্দর ভাবে হয়, ও যাতে একজন মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে, সেই চেষ্টাটা তো আমাকেই করতে হবে। সো এইটা আমার সবচেয়ে বড় দায়িত্ব আমার কাছে মনে হয়। সো আমার নিজেকে ভালোবাসা, নিজের কাজকে ফোকাস করা, আরো নিজেকে শুদ্ধ করা, মানবিক হওয়া এবং নিজের সন্তানকে সুষ্ঠুভাবে মানুষ হিসেবে গড়ে তুলতে পারাটাই আসলে এখন আমার কাজ। তো আমার অনেক কাজ আছে, সো আপনাদের এত কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, এত দুঃখ পাইনি, প্লিজ।
1: নাইস, আমরা এখন তোমার স্বপ্নের কথাটা কিছুটা পেয়ে গেছি, সামনে সামনে কি কি করতে চাও, তারপরে তুমি একটু ছোট করে বলো যে তোমার সামনের পরিকল্পনা কি, আগামী 5 বছর 10 বছরে তুমি কোনটা অ্যাচিভ করতে চাও?
0: আমি ভাইয়া নিজেকে আরো অনেক শুদ্ধ করতে চাই, আমি চাই আমি আমৃত্যু নিজেকে শুদ্ধ করার এই প্রক্রিয়াটা মানে চালু রাখবো। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি তো আসলে খুব নারী হতে চেয়েছি, আদর্শ নারীটা সমাজের ছকে বাঁধা, তো সেটার জন্য আমার 34 বছর কিন্তু অলরেডি শেষ জীবনের, তো আমি মাত্র শুরু করেছি, আমার এখন 37, তো আমি বাকি যতটুকু সময় আছে আমি মানুষ হতে চাই আসলে, তো ওই প্রক্রিয়াটা আসলে চালু থাকবে এবং আমি নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে চাই। হ্যাঁ, তো ওইটা আমার কাছে মনে হয়। এবং এখন আমি অনেক ট্রাভেল করতে চাই, যেই আমি ট্রাভেল করতে চেয়েছি আল্লাহ বলে রাখ, তো ট্রাভেলিং আমি
1: আবার আটকে দিচ্ছি,
0: হ্যাঁ, সো সব বন্ধ, তো এখন দেখা যাক মানে আল্লাহ কখন আমাদের উপর রহম হবেন এবং আমরা আবার নর্মাল জীবনে ফেরত যাব। কারণ আমাদের এখন যে সিচুয়েশন, আমি মনে করি যে আমাদেরকে যেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে সরকার থেকে, সেই নির্দেশনা মেনেই আমাদের চলা উচিত। কারণ আগে আমার এক রকমের পছন্দ ছিল, সেটা পরিবর্তন ভীষণ ভাবে। তো এখন আমি জীবন ভিত্তিক সিনেমা পছন্দ করি, সেটা অনেক রকমের সিনেমা আছে যেটা আমার ভালো লাগে। আগে আমি ধরেন হুমায়ুন আহমেদ স্যারের বই ভীষণ পড়তাম, এখন আমি হুমায়ুন আজাদের বই পড়ি। আমার আরো বিভিন্ন রকমের রাইটার আছেন যাদের যাদের পড়া লেখা এখন আমার পড়তে ভালো লাগে, যেটা আমি আগে কখনো চিন্তা করিনি। আমি নতুন করে নজরুলের প্রেমে পড়েছি, তো এখন নজরুলকেও আমি জানতে চাই, আমার আমার তাকেও অনেক ভালো লাগা শুরু হয়েছে। তো এই এই মানুষের কিন্তু রুচিরও পরিবর্তন হয় এবং এটা খুবই স্বাভাবিক, এবং এটাকে খুবই স্বাভাবিক ভাবে মেনে নেওয়া উচিত। এবং সেটার পরিবর্তনটা যদি ভালোর জন্য হয় তাহলে তো কোনো কথাই নেই।
1: বাঁধন, এটাকে কিন্তু ম্যাচিউরিটি বলে। তুমি যতটুকু যাচ্ছ তুমি আরো ম্যাচিউর হচ্ছ, কারণ আমরা দেখেছি একটা সময় আমাদের রকিব হাসান পড়তে ভাল লাগতো, একটা সময় দেখতাম আমরা আমাদের মাসুদ জানা পড়তে ভাল লাগতো, একটা সময় দেখতাম আমরা প্রবন্ধের দিকে তাকাতেই পারছি না, আবার একটা সময় দেখলাম না প্রবন্ধ পড়তে ভাল লাগছে, রবীন্দ্রনাথ নজরুল আলাদা করে কবিতা পড়তে ভাল লাগছে। ফলে এই যে সময়টা না নিজেকে এক্সপ্লোর করতে করতে যাওয়াটা খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর সময় তুমি পার করছো, খুবই ভাল লাগছে। শেষ কথা আমাদের দর্শকদের জন্য কি বলতে চাও, আমাদের শেষ প্রশ্ন, তারপর আমরা শেষ করবো।
0: একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে নিজেকে ভালোবাসেন, যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন তখন আপনি আপনার চারপাশে সবকিছু ভালোবাসবেন, এবং এইটার চাইতে বড় সত্যি আর পৃথিবীতে নেই। তো এই কাজটা সবার আগে করেন এবং নিজের দেশকে ভালোবাসেন এবং আশেপাশের মানুষকে মানুষ হিসেবে দেখেন, প্রকৃতিকে ভালোবাসেন, অন্য প্রাণীকে ভালোবাসেন। ভালোবাসার মধ্যে আসলে কোনো খাদ রাখার দরকার নেই, ভালো যত বাসবেন তত নিজে ভালো থাকবেন।
1: কারেক্ট কারেক্ট, অনেক ভাল লাগলো বাঁধন, এই যে সুন্দর করে চুলটা আছড়ানো, একটা কানের দুল, একটা সুন্দর লাল জামা, পেছনে লাইট টাইট মিলে এত সুন্দর লাগছে, আমার আমার খুবই ভাল লাগছিল। এবং আমি চাই যে তোমার সামনের চাওয়াগুলো পূর্ণ হোক আর কন্যার চাওয়াগুলো পূর্ণ হোক, একটা সুন্দর সময় আরো সুন্দর হয়ে উঠুক। ভালো থেকো, আজকের মতো বিদায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা শুনছেন তাদের জন্য আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।

0: হ্যালো, আপনারা যারা আমাদেরকে দেখছেন শুনছেন, একই সঙ্গে রেডিও তিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের এখানে আজকে আমাদের দুজন বিশেষ অতিথি আছেন আমাদের সঙ্গে, সৌম্য এবং দীপ্ত, দুজনেই আমাদের খুবই পরিচিত মুখ, বৃন্দাবন দাস এবং শাহনাজ খুশি, তাদের সন্তান। টুইন টক অনুষ্ঠানে আমরা আজকে তাদের সাথে কথা বলবো, এই টুইনের সঙ্গে। তার আগে শুনতে চাই যে কেমন আছেন সিস্টার শাহনাজ খুশি, আপনি আমাদের প্রিয় মুখ, আপনাদেরকে আমরা খুবই আনন্দিত, ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আছেন কেমন?
1: আছি, ভালো আছি। আপনাকে দেখে আরো ভালো লাগছে, অনেকদিন সামনাসামনি দেখা নাই।
0: হ্যাঁ, সেটাই সেটাই, অনেকদিন আপনাদের সাথে
1: আর
0: দেখা
1: একটু
0: হয়।
1: কারেকশন করে দিই, সৌম্য। হ্যাঁ, আমার দুই পুত্রের নাম, একজনের নাম সৌম্য আর একজনের নাম দিব্য।
0: দিব্য?
1: দীপ্ত
0: হ্যাঁ
1: না, দিব্য।
0: হ্যাঁ, আচ্ছা, তাহলে হয়তো এটা আমি বলেছি, কিন্তু আমার মনের ভেতরে দিব্যই, সৌম্য যদি, তাই তো?
2: জি,
0: হ্যাঁ, সৌম্য দিব্য, তোমরা কেমন আছো বলো।
2: ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, আমার তো ভালো থাকার অর্ডার আছে, থাকতে হয়, যে খারাপ থাকা যাবে না, কারণ যা সময় পড়েছে তাতে খারাপ থাকা খুবই মুশকিল, নিষেধ আছে। এখন আজকে তোমাদের সাথে কথা বলবো, আমাদের এই রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত রেডিও স্টেশন, একই সঙ্গে টেলিভিশন ভার্সন আছে, আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রচারিত হয়, আর তোমাদেরকে পেয়ে আমরা খুবই আনন্দিত। সৌম্য দিব্য, সৌম্য জ্যোতি, দিব্য জ্যোতি, তোমরা একটু বলো তো, তোমাদের নামটা তো কঠিন কঠিন, তোমাদের কেমন লাগে?
2: নাম কঠিন হওয়ার কারণে ছোটবেলাতে যে নাম প্রোনাউন্সিয়েশন করতে গিয়ে ফ্রেন্ডরা করতো, কনফিউজ করতো, টিচাররা কনফিউজ করতো, কিন্তু এখন যখন বড় হয়েছি তখন মনে হয় নামটাই আমাদেরকে সব যে কোনো জায়গাতে গেলে একটা আলাদা আইডেন্টিটি তৈরি করে দেয়।
0: হ্যাঁ,
2: মানুষ যখন
0: বলেছেন,
2: নামটা শুনে তখন মানুষ আমাদেরকে আমাদেরকে সাথে কথা বলার আগে আমাদের দিকে দৃষ্টিভঙ্গিটাই অন্যরকম হয়ে যায় এরকম সুন্দর নাম দেখে। তো বাবা মাকে ধন্যবাদ সে কারণে, এখন কখনো বলা হয় নাই সামনাসামনি, আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে প্রথম বললাম এরকম সুন্দর নাম দেওয়ার জন্য।
0: ওরে বাবা,
2: না ভোলার মতো নাম, না
0: হ্যাঁ
2: ভোলার মতো, না ভোলার মতো নাম।
0: একদম সিস্টার, আপনার ছেলে তো বড় হয়ে গেছে, ওরা তো বড় হয়ে গেছে, বড়দের মতোই কথা বলছে।
1: ওই যে আপনার সাথে বলছিলাম আমরা অন এয়ার আসার আগে, হ্যাঁ অন এয়ার আসার আগে, যে ওদের কথাবার্তা শুনলে, ওদের দেখলে তখন মনে হয় বুড়া হয়ে যাচ্ছি।
0: সেটাই, আমরা অনেয়ারে যাওয়ার আগে দর্শক আমরা স্মৃতিচারণ করছিলাম যে এখন থেকে 22 বছর আগে, 22 বছরের মতো সময় আগে আমরা একই সঙ্গে আমরা দেখেছিলাম যে সৌম্য, দিব্য, তারা আমাদের সিস্টারের কোল জুড়ে আছে, সাদা দেখতে দুইটা বেবি এবং এত সুইট, তারা এখন আমাদের চোখের সামনে বড় হয়ে গেছে। একজন কবিতা কবিতা আবৃত্তি করে, কবিতা পড়ে, আরেকজন অভিনয় করে, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, আপনার আপনার কাছ থেকে একটু শুনতে চাই, সৌম্য দিব্যর কাছে যাওয়ার আগে, যে আপনার কাছে আপনি প্রথম কবে জানতে পারলেন যে আপনার গর্ভে দুজন শিশু, টুইন, একই সাথে জন্ম নেবে, আপনার কেমন লাগলো?
1: আমি খুব অসুস্থ ছিলাম একদম শুরু থেকেই, আমি যখন বেবি ক্যারি করছি এটা জানার পরে শুরু থেকে ভীষণ অসুস্থ ছিলাম। আর সেই অসুস্থতার মাত্রা এত বেড়ে গেল হঠাৎ করে একদিন রাতে, যে তো সেদিন হচ্ছে 2 মাস 29 দিন, এবং এই 2 মাস 29 দিনই আমি বিছানাগত ছিলাম, আমার বেড রেস্ট ছিল, সেটা আর একটা ভয়াবহ রূপ নিল। তখন আমাকে মোটামুটি আমাদের থিয়েটার দলের ছেলেরা সবাই মিলে স্ট্রেচারে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ অবজারভেশনে রাখলো, ভোর ভোরে তখন একটা আলট্রাসনোগ্রাম করতে দিল। আলট্রাসনোগ্রাম করতে যে জানা গেল যে টুইন, তো এটা শুনে সবাই আসলে ভয় পাচ্ছিল, ডাক্তারের খুব মন খারাপ হয়ে গেল, যিনি আমাকে দেখলো আলট্রাসনোগ্রাম করছিলেন যিনি, তিনিও ভয় পেয়ে গেল, বললো যে ছোট মানুষ, দুইটা বেবি কিভাবে জায়গা হবে, কিভাবে ক্যারি করবা, সবাই ভয় পাচ্ছিল, আমাদের বন্ধু বান্ধবরা ভয় পাচ্ছে, কিন্তু আমার ভীষণ ভালো লাগা ছিল। আমার
0: তখন
1: তো
0: আপনি
1: টুইনের
0: কি
1: প্রতি এক
0: ঢাকায়,
1: ধরনের দুর্বলতাও ছিল। আবার
0: তখন আপনারা ঢাকায় চলে
1: ঢাকায়
0: এসেছেন?
1: ঢাকায় ঢাকায়
0: আচ্ছা, ওকে,
1: ঢাকাতেই তো শুরু থেকেই তো ঢাকাতেই,
0: আচ্ছা,
1: আমাদের বিবাহও তো ঢাকাতেই।
0: ও আচ্ছা আচ্ছা, ও গুড, এইটুকু আমি জানতাম না। আমি জানতাম আপনাদের বৃন্দাবন্দা এবং আপনার যে প্রেম করে বিবাহ, সেটা আমরা জানি। তারপরে তারপরে আপনার আপনার আপনি তারপরে ওদেরকে যখন দেখলেন, আপনার কেমন অনুভূতি হলো?
1: কেমন অনুভূতি? আমার খুবই ব্যাড লাক, আমি ওদেরকে দেখার খুব অল্প সময় পরে আসলে আমার পোস্ট অ্যাক্লেমশিয়া হয়, আমি মোটামুটি 48 ঘন্টা একদম আনকনশাস ছিলাম, 3 দিনের দিন ওদেরকে আমি মানে জ্ঞান ফিরে
0: বলেন
1: দেখতে পাই, সে খুব
0: তাই
1: বোকা
0: নাকি?
1: বিষয়গুলা। প্রথম প্রথম এনজয় করেছি কারণ আমি খুব অসুস্থ ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার পোস্ট অ্যাক্লেমশিয়া হয়েছিল, এটা ওদের জন্মের 6-7 ঘন্টা পরে। তো ছয় সাত
0: আচ্ছা
1: ঘন্টা তো ঘুমের ইঞ্জেকশন দেওয়াই থাকে, আমার বারবার ঘুম ভাঙছিল আর আমি নানান প্রবলেমের কথা বলছিলাম। শেষে যেটা হলো সেটা ওইটাই, এবং 48 ঘন্টা মতো, 2 দিন আমার কোনো সেন্স ছিল না, 2 দিন পরে সেন্স, তারপরে দেখেছি। এবং তখন আমার শারীরিক সুবিধাগুলো এত বেশি যে আসলে ওদের এনজয় করি নাই, খুব মিস করছি যে আমি নিতে পারছি না, ধরতে পারছি না, সেটা খুব মিস করছিলাম, কান্নাকাটি করছিলাম। কিন্তু আসলে ওদের কাছে নিয়ে ওইভাবে কোলে করা দেখা এটা করতে পারিনি, আমি খুব অসুস্থ ছিলাম।
0: খাইছে, তাহলে তো আপনার বেশ ভালোই প্রেশার গেছে, ওই যে ডক্টররা যে কারণে আসলে আপনি ভয় করছিলেন। তো এখন
1: হ্যাঁ
0: সৌম্য, দিব্য, তোমরা যখন এই যে
1: হ্যাঁ
0: ঘটনাগুলো
1: হ্যাঁ
0: শুনছো, একজন মা কিভাবে কষ্ট করে সন্তানদের জন্ম দেয়, এবং আমরা দেখেছি যে তোমাদের কথাবার্তা এবং তোমাদের আচার আচরণ পড়াশোনাতে তোমরা সবসময় বাবা মাকে খুবই অনার করে কথা বলবে, এইটা তো তোমার তোমাদের কি অনুভূতি হয়, তোমরা দুজন যে দেখতে একই রকম?
2: একই রকম দেখতে অনুভূতি। আমি একটা সিচুয়েশন দিয়ে বলি, সেটা হচ্ছে আমরা কোন জায়গাতে যাওয়ার জন্য রেডি হলে নিজেরা আয়না দেখি না, আরেকজনকে দেখি, যে আমাকে তো এরকমই লাগছে। তো আমরা কোন জায়গাতে যাওয়ার সময় রেডি হলে বা কোনো কথা সাবস্ক্রাইব করলে আমরা কোনোদিন আয়না দেখি না, আমরা দুজন দুজনকে দেখে বেরোয় চলে যাই, বা
0: শোনো শোনো,
2: দুজন
0: এই যে এই যে
2: দেখেই
0: এই
2: বুঝতে পারি
0: বললাম না,
2: কোনো লাগছে।
0: বৃন্দাবন দাস আর সানা খুশির ছেলেপেলেরা এরকমই হবে, কিন্তু এরকমই হবে একদম তাই। এবার বলো, তুমি বলো।
2: না, দুজনে একই রকম হওয়ার অনুভূতিটা একদমই খুবই আনন্দদায়ক, সব সময় আনন্দদায়ক শব্দটা বোধহয় চয়ন, শব্দ চয়নটা ঠিক হলো না, কিন্তু
0: না
2: এটা
0: ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে।
2: আসলে যখন গভীরভাবে চিন্তা করে দেখি তখন মনে হয় কিন্তু যে আমরা তো একরকম দেখতে, কিন্তু এটা একসাথে থাকতে থাকতে সবসময় এটা
0: আসলে যে
2: আসলে মাথায়
0: মানুষ
2: থাকে না,
0: মানুষ
2: এটা
0: বলে
2: একরকম
0: যে জিজ্ঞেস করে সব জায়গাতে গেলে যে জ্বর কি
1: মনে
0: একসাথে
1: হয়
2: আসে
1: না।
2: কিনা, খিদা কি একসাথে লাগে কিনা। আমি খিদা একসাথে লাগে না, জ্বর একসাথে আসে না, কিন্তু আমি যখন যেটা চিন্তা করি ওর দিকে তাকাই,
0: এটা
2: আমি
0: খুব
2: বুঝতে
0: হয়।
2: পারি যে ও একই জিনিসই চিন্তা করে।
0: আচ্ছা, একই কথা
2: এরকম যে
0: জিনিস
2: হোক
0: আমি
2: তাহলে
0: বলি, এটা তোমরা শুনলে অবাক হবে সিস্টার, আপনার কাছে বলা, সেটা হলো আমরা যখন গোলাম ফরিদা ছন্দার দুই মেয়ের ইন্টারভিউ করছিলাম, টুইন, তারা বলছিল একসাথে জ্বর আসে না, একসাথে সবকিছু ঠিক আছে, হয়তো জ্বরটা
1: জি জি
0: বাসায় আছে বলে ভাইরাল ইনফেকশন হচ্ছে একসাথে, হয়তো খিদা লাগছে বাসায় একসাথে খাওয়া দাওয়া করছে সেই জন্য। কিন্তু তারা দুজন একটা ইন্টারেস্টিং কথা বললো, তারা দুজন একদিন সকালে উঠে তার মাকে বলছে যে আমি এই স্বপ্ন দেখেছি, তারপরে তার মা বললো আচ্ছা তাই নাকি, একটু পরে অন্য রুমে গেছে তখন আরেকজন বলছে যে সে এই স্বপ্ন দেখেছে, দুজন একই স্বপ্ন দেখেছে একই দিনে। এখন এইটা কিভাবে সম্ভব, এই যে ওরা বললো যে আমাদের ওর দিকে তাকালে আমার মনে হয় যে ও এটা ভাবছে, তো এটা আপনি আপনার কি ব্যাখ্যা, ওদের মধ্যে আপনি এই ধরনের কোনো বিষয় দেখতে পান, মানুষের মধ্যে যেরকম আছে যে একসাথে জ্বর হয় কিনা, একসাথে খাওয়া দাওয়া করে, তাদের মধ্যে মিল অমিলটা কোথায়?
1: মিল অমিল হচ্ছে প্রকাশের ক্ষেত্রে মিল অমিল, তবে এই জিনিসগুলো ঘটে। যেমন আমি দেখি যে ইদানিংকালে বেশি হয়, কোন কোন বিষয় নিয়ে দিব্যর যদি মন খারাপ থাকে সৌম্যর মন খারাপ হয়ে যায়, কিন্তু দিব্যর মন খারাপের কারণটা আমি জানি, সৌম্য হচ্ছে ওটা দেখে দেখে মন খারাপ করে, ও কিন্তু শোনেনি যে দিব্যর কি কারণে মন খাসে যায়, কিন্তু সে আমাকে বল আমি জানি, ও সেই কথাটাই বলে বলে তুমি জানো ও এইটা এটা ভাবছে। আমি ইদানিং কালে বেশি এই জিনিসটা ঘটছে আর আমি খুবই অবাক হই যে এরকম হয়। আবার ওরা যে বললো যে একসাথে কোনো কিছু হয় না, কিন্তু এটা বলে দিই, দর্শক জানুক, আমাদের প্রিয়জনরা জানুক যে আমরা দুইজন, ওরা দুইজন সবসময় একসাথে ওয়াশরুমে যেয়ে ওয়াশরুম অকুপাইড করে রাখে, আমরা পাই না, এটা কিন্তু ওরা প্ল্যান করে যায় না, কিন্তু আমি যখনই দেখি দেখি এই
2: একই সময়ে একই সময়ে আলাদা
1: খাবারের
0: তারা কিন্তু দেখেছে একই সময় এক ওয়াশরুমে না, আলাদা ওয়াশরুমে,
1: না না আমি দুইটা
2: ক্লিয়ার করে না,
1: দেখি
0: ক্লিয়ার করে। সিস্টার আপনি কি কিছু বলবেন,
1: বলেছি তো
0: আপনি একটু
1: সে
0: পিছিয়ে
1: তো
0: বসলে
1: বলেছি,
0: আমরা আপনার ফেসটা দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে কেটে যাচ্ছে, আপনি একটু পিছিয়ে বসলে আমরা আপনাকে একটু পুরোটা দেখতে পাই, এই এই ফ্রেমটাতে একটু পিছিয়ে বসলে হবে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, একটা বিষয় এখানে বলে রাখা ভালো, যে আমাদের বলছেন যে আমাদের সৌম্য এবং দিব্য তারা একই সঙ্গে একই টাইমে ওয়াশরুমে যায়। তো সৌম্য দিব্য সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে, না একই টাইমে ওয়াশরুমে যায়, কিন্তু ডিফারেন্ট ওয়াশরুম। এটা কিন্তু বৃন্দাবন দাস যেরকম রসিক, শাহনাজ খুশি যেরকম রসিক, তাদের সন্তানদের রসিকতা আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটা বিষয় আপনি আমাদেরকে বলেন, যে সেটা হলো যে আমি তো আপনাকে সবসময় সিস্টারই বলি, আপনার বাসায় যে আড্ডাটা হয়তো সবসময় আমরা খুব মিস করতাম, এখনো মিস করি, যে আপনার বাসায় বৃন্দাবন দাস জন্মদিন, আপনাদের জন্মদিন, কোন একটা উপলক্ষে পেলে আমরা চলে যেতাম, সবাই সেখানে আসতো। এই যে আপনার আপনার কিছু অবজারভেশনে, শাহনাজ খুশি আপনার আপনার নাম ধরে বললাম কারণ সবাই আপনাকে এই নামে চেনে, যে আপনার কিছু অবজারভেশন আমরা দেখতে পাই ডিফারেন্ট, সেটা নারী হিসেবে ডিফারেন্ট, আপনার মা হিসেবে ডিফারেন্ট, আপনার ভাবনা চিন্তা আপনি ডিফারেন্ট। ধরেন আপনি একটা জায়গায় লিখেছেন, নারী আসলে নিজের গরজেই বাঁচে, আপনার স্ট্যাটাসে। আরেকটা জায়গায় আপনি লিখেছেন, নষ্ট হওয়া একটা নেশার মতো, বরং ভালো থাকাটাই রোজকার অনুশীলন। তো নারী আসলে নিজ যন্ত্রণায় বাঁচে, নিজ গরজে বাঁচে, এটা আসলে আপনি কি মিন করতে চান? কি ধরনের যন্ত্রণা একজন নারী সেটা ফিল করে?
1: এইগুলো আসলে খুবই যদি গদবধা অর্থে, এটা প্রতিদিনের প্রত্যেকটা নারীর আসলে স্ট্রাগল। সেটা হচ্ছে একজন নারী যেমন তার পাশের পুরুষটার অথবা হাজবেন্ডটার অথবা সন্তানটার, সকল পুরুষের যেভাবে টেক কেয়ার করে, যে তার, যেমন আমি করি, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, যে কার একটু চুল বড় হলো, বৃন্দাবনে চুলে কালার করতে হবে কিনা, ওদের চেহারাটা কেন এরকম খারাপ লাগছে, তারপর একটা জায়গায় যাবে ওদের প্রপার কাপড়টা আয়রন করা আছে কিনা, এখান থেকে শুরু করে এভরিথিং, সারাটা দিনের বিষয়গুলো যেভাবে মনিটরিং করি, আমার ক্ষেত্রে কেউ সেটা করে না। কোনো নারীর ক্ষেত্রে আমার ধারণা যে যে পুরুষটা করে হয়তো 5% করে, মানে এটা এটা সহজাত। আমার মনে হয় যে পুরুষদের একটা প্রকৃতিগত ব্যাপারই আছে ওগুলো করা, আর বাংলাদেশের ছেলেরা সেটা বেশি করে প্র্যাকটিস করে, যেমন তারা সেবা যত্ন পেয়ে পেয়ে, কেয়ারিংটা পেয়ে পেয়ে অভ্যস্ত, আর মেয়ের মেয়েদেরকে কেয়ার না করা অথবা শেখে দেখে অভ্যস্ত, এ কারণে আমার মনে হয় যে বাঙালি ছেলেরা এই চর্চাটা বেশি করে। তো সেই ক্ষেত্রে আমার হয় যে এই যে আবার আমি আবার ঠিকই ওদের পাশাপাশি আমি নিজের নিজের কাপড়টার যত্ন করি, নিজে পার্লারে যাই, নিজের স্যান্ডেলটা ঠিক ওইভাবেই কি রেশিওতে ঠিকঠাক করি, সেটা আমার মনে হয় এটা আমি ভালো না থাকলে ওদের আসলে কিছু আসে যাবে না। অথবা অন্য কোন নারীর কথাও যদি আমি ধরি, খুব বেশি যাওয়ার সময় হয়তো বলবে যে ও আচ্ছা এটা এরকম, কিন্তু ওদের ব্যাপারগুলো যেভাবে আমি প্রতিটা বিষয় খেয়াল করি, দেখি প্রত্যেকটা নারী তাই ধারণা যে আমি তো নিজেরই হয় গাড়ির ভিতরে, ওদেরটা বাসায় থেকে একদম, কখনো কোথাও যাওয়ার প্রোগ্রাম হলে, ইভেন লাইভে বসার প্রোগ্রাম হলে, কোনো দাওয়াতে ওদের পায়জামা পাঞ্জাবি প্যান্ট শার্ট টি শার্ট কি কি পরবে, ঘড়ি টড়ি সমস্ত কিছু রেডি করে রেখে আমি শুধু কাপড়টা পরে গাড়ির ভিতরে যেয়ে রেডি হই, কিন্তু ওদেরটা প্রপারলি করে দিই। আমাকে কিন্তু কেউ কখনো কোনোদিন এই স্পেস দেয় না, বরং আমি দেখি যে আমার ছেলেরাও এটা এই কাউন্টিং টাইমের বাইরে যদি আমি 5-10 মিনিট কোনো কারণে নষ্ট হয়, সে নষ্টটা হয়তো,
0: হ্যাঁ হ্যাঁ বলেন বলেন,
1: এটার কথা না আমি বলছি, যে এটাই প্যাটার্ন হয়ে গেছে নারীদের জন্য, এটা এটা দুঃখের কথাই না, এটা আসলে একটা সেট আপ হয়ে গেছে আমাদের সোসাইটিতে, নারীদেরকে দেখার দৃষ্টিভঙ্গি, নারীদেরকে স্পেস দেওয়ার দৃষ্টি এবং সেট আপ হয়ে গেছে ভিতরে। যেটা আমি বলছিলাম যে দিব্যসৌম্য অনেক বেশি রেসপেক্ট করে, অনেক বেশি কেয়ার করে, শুধু বাবা মা না সকল গুরুজনকে, কিন্তু এই এই ক্ষেত্রে যে টাইমিং এর কথা বললাম, এই ক্ষেত্রে যদি কখনো কোনোদিন 5-10 মিনিট সময় আমার বেশি লাগে, আমি দেখি দিব্যসৌম্য অবাক, কেন দেরি করছো, কিন্তু ওরা দেখে না যে আমার আমার এই কারণটাতে দেরি হচ্ছে, মানে ওদের ওদের কারণে যে আমি সময়টা নষ্ট করলাম, তো আমার রেডি হওয়ার জন্য আমার 10-টা মিনিট সময় বেশি লাগতে পারে, এটা ওরা ভাবতেই পারে না। তো সেই কারণে আমার মনে হলো যে আসলে নারী আসলে নিজের গরজে থাকে, নারীটা নিজের খেয়াল করছে না কাপড় চোপড় শরীর, যেমন আমি সংসারের সমস্ত কাজের কমপ্লিট করে আমার 1 ঘন্টা সময় থাকে যে আমি রমনা পার্কে হাঁটবো, আমি সকালবেলা হাঁটতে যাই, তো এই সময়টা আমাকে নিতে হয়েছে, আমাকে কিন্তু সংসার থেকে ছাড় দেয়নি। আবার যদি আমি এই কথাটা কখনো উপস্থাপন করি সংসারে, তখন বলে যে তোমাকে তো কেউ নিষেধ করেনি, কিন্তু আমি দেখি যে এই নিষেধ করার মধ্যে কানে এক ধরনের অভিমান, এক ধরনের উপেক্ষা, এক ধরনের এটা আমার ঘর না, আমার মনে হয় সেই যে হিন্দি একটা কথা আছে, ঘর ঘর কা কাহিনী, এটা সব ঘরে,
0: এখানে আমি একটু আপনার
1: শেষ
0: সাথে
1: ঘরে।
0: যুক্ত করতে চাই, কারণ এটা তো এটা একটা বিষয় যে ধরেন আপনি দেখা যাচ্ছে যে ওভারঅল সমাজের মধ্যে সবারই কিন্তু একটা নারীর উপর ডিপেন্ডেন্সি থাকে, এটা বলেন বাচ্চাদের বলেন মায়ের উপর ডিপেন্ডেন্সি থাকে, হাজবেন্ডের বলেন ওয়াইফের উপর ডিপেন্ডেন্সি থাকে। তো যখন কারোর উপর ডিপেন্ডেন্সি থাকে
1: হ্যাঁ
0: তখন কিন্তু তাকে একটা উঁচু আসনে রাখে, তখন তারা ধরে নেয় যে ওই উনি আমাকে দেখবেন, উনি ওনার নিজেরটাও দেখবেন, এটা একটা অব্যক্ত বিষয় থাকে। কিন্তু আপনি যে কষ্টের কথা বললেন, এই কষ্টের অভিযোগ কিন্তু আমরা নানা দিক থেকে পাই, আমাদের ঘরেও পাই যে হ্যাঁ তাহলে আমার টাইমটা কোথায়, মানে তোমরা সবকিছু বলছো সবকিছু করে দিলাম কিন্তু আমার টাইমটা কোথায়। এটা খুব ভালো কথাই বলছেন, কিন্তু বৃন্দাবনটা থাকলে হয়তো এটার একটা মানে আমরা তাকে তার পক্ষ বক্তব্যটা আনতে পারতাম, কারণ এটা তো কিছুটা অভিযোগের মধ্যে আছে, অভিযোগ আছে অনুযোগ আছে, ফলে আমরা এখন এই উত্তরটা আমরা দেখি পরবর্তী সময় নিতে পারি কিনা।
1: খুব সুন্দর করে এটা এটা
0: আচ্ছা দিব্য
1: সেটাই,
0: সৌম্য
1: সামনাসামনি হলেই ভালো, তার অলস
0: সামনাসামনি
1: বলা
0: হলে
1: যায়
0: ভালো
1: না।
0: ভালো ভালো
1: কিন্তু আমি আমার ঘরের কথা বলছি না, আমার জন্য আমি
0: যাক,
1: বলো
0: আমাদের
1: দিব্য সৌম্য বলো।
0: দিব্য সৌম্য তোমরা বলো, এই যে তোমার মায়ের একটা অভিযোগ, তোমরা যে সবার এটা আমাদেরও আমাদের মায়েরাও তাই একই অভিযোগ করেছে যে আমরা তাদের প্রতি প্রপারলি অ্যাটেনশন দিই না, তাদের সময়টা যে লাগে তাদের আমরা ইয়ে করি নাই, সেটা তো
1: হ্যাঁ
0: আমরা
1: সব
0: দেখি।
1: কিন্তু শুধু আমার, আমি যে না না হ্যাঁ
0: জি জি বলেন।
1: আমি বলছি যে এটা শুধু আমার ঘরে না, আমি ওভারঅল নারীর কথা বলছিলাম।
0: সবার
1: এবার
0: সবার
1: আমি তো
0: কারেক্ট
1: এটা অভ্যস্ত করে ফেলেছি ওদের, এটা কিন্তু আমি যে ওদের এতটা কেয়ার করি, আমার জন্য যে স্পেস, হ্যাঁ সেটা সেটা আমি নিজে অভ্যস্ত করেছি, ওরা কিন্তু বলেনি যে আমাকে এটা করতে হবে, আমি নিজেই এই নিখুঁত কেয়ারিংটা, এই নিখুঁত যে ওদের আয়োজনটা, এটা আমি নিজে করেছি, এবং এইটাতে আমি ফেঁসে গেছি আসলে। এখন ওরা এতই অভ্যস্ত হয়ে গেছে যে এখান থেকে আমার জন্য সময় বের করলে ওরা সেটাকে একটা খুঁত মনে করে, এবং আমার মনে হয় এটা প্রত্যেকটা ঘর চিত্র, প্রত্যেকটা
0: এটা
1: ঘরের চিত্র, এটা
0: এটা
1: এটা
0: সিস্টার
1: শুধু
0: এটা
1: আমার কথা কিন্তু
0: দেখেন এর মধ্যে
1: বলি
0: একটা স্বার্থপরতা আছে,
1: এটা
0: আমি বলি
1: বলেছি না, প্রত্যেকটা নারী তার নিজের গরজে থাকে, এটাই
0: হ্যাঁ
1: এটা কেউ
0: হ্যাঁ
1: রাখে না তাদের ভালো লাগে। হ্যাঁ
0: আমি
1: একটা
0: আমি আপনার
1: স্বার্থপরতা আছে,
0: স্বার্থপরতা আছে, স্বার্থপরতা হচ্ছে আপনি কিন্তু আপনার স্বামী আপনার সন্তান ওদেরকে সন্তুষ্ট রেখেও আনন্দ পাচ্ছেন। আবার ধরেন হুমায়ুন আহমেদ স্যার একটা কথা বলেছিলেন যে বাচ্চা কাচ্চাদের কাছে বাবা মার আসলে কোনো ঋণ নাই,
1: হ্যাঁ
0: কেন
1: হ্যাঁ
0: উনি বলেছেন যে এই কারণে যে একজন বাচ্চা কাচ্চা কে কোলে নিলেও বাবা মার আনন্দ লাগে, বাবা মা তার নিজের আনন্দের জন্য বাচ্চা কাচ্চাকে লালন পালন করে, বাচ্চা কাচ্চাকে সঙ্গে রাখে, বাচ্চা কাচ্চার যত্ন করে, ফলে বাবা মা যা পায় সেটা সে পেয়ে যায়। এটা কিন্তু আমাদের এই
1: হ্যাঁ
0: ওয়াইফের
1: হ্যাঁ
0: ক্ষেত্রে
1: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই
0: আছে,
1: নিশ্চয়ই
0: বাবা মার ক্ষেত্রে আছে। তো এখানে
1: নিশ্চয়ই
0: দিব্য সৌম্যকে একটু বলতে চাই, দিব্য সৌম্য তোমাদের এই যে তোমরা যে টুইন এবং তোমাদের পছন্দ অপছন্দ কিরকম আমরা একটু শুনি তো। দিব্য সৌম্য তোমাদের একজন বলো যে তোমাদের দিনের কোন সময়টা পছন্দ, আমরা বলবো তোমার একজন একজন করে উত্তর দেবা।
2: আচ্ছা তুমি বলো, আমি বলো। আমার দিনের মধ্যে আমার সব পুরো দিনই পছন্দ, শুধু সন্ধ্যাবেলাটা আমার কাছে একটু ডিপ্রেসিং লাগে। সন্ধ্যাবেলা ছাড়া আমার সব সময়, আমার বিশেষ করে আর্লি মর্নিং আমার খুব পছন্দ, যদিও ওঠা কম হয় আর্লি মর্নিং, কিন্তু আর্লি মর্নিং এ যখন উঠি তখন সেই স্নিগ্ধতাটা আমাকে মুগ্ধ করে। ওই
0: আচ্ছা
2: আমারও সেম ওই একই কথা, সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত যেতে থাকে সেই সময়টাতে একটু ইয়ে মনে হয়, মানে
0: আর
2: পছন্দ এক না কিন্তু অপছন্দ এক,
0: অপছন্দ এক
2: এই আর দুজনেরই দিনের বেলাতেই ভালো লাগে, রাতের বেলা, রাতের বেলা আমাদের হচ্ছে সূর্যের সাথে সম্পর্ক, হ্যাঁ চাঁদের সাথে সম্পর্ক না।
0: তাদের সাথে সম্পর্ক কম। আচ্ছা তারপর বলো যে তোমাদের প্রিয় ইয়ে কে, ধরো তোমাদের প্রিয়
2: লেখক
0: লেখক, তোমরা কার বই পড়তে পছন্দ করো, কার গান শুনতে পছন্দ করো, তারপরে বাবা মার কোন সময়টা তাদের সাহচর্য তোমাদের ভালো লাগে, এটা একটু বলো তিনটা বিষয়।
2: বাবা মা সব সময় তো কাছে থাকে, এখন আমরা বাবা মা ছাড়া কোনো সময় থাকি না, এটাই আসলে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন পুরা বছর আমরা বাবা মার সাথেই

0: টোয়েন্টি টোয়েন্টি
1: বলো
0: টোয়েন্টি টোয়েন্টি টোয়েন্টি টোয়েন্টি
1: টোয়েন্টি। হ্যাঁ, কিন্তু মানে বয়স নিয়ে লুকোচুরি ছিল নাকি যে সত্য কথা বলবো?
0: না, যদি বয়স একটু কমের দিকে রাখা গেলে ভালো হতো, আগে বড় হতে চাইতাম, এখন ছোট হয়ে যেতে,
1: আচ্ছা,
0: এখন আর বড় হতে চাই না।
1: আমি খুবই আনন্দিত। ধরো এই যে তোমার বাবা মা যে তোমাদেরকে প্রপারলি কতটা সাপোর্টিভ, যে বাবা মার সঙ্গে বড় হওয়া, কারণ তোমরা এখন সুনীল গঙ্গোপাধ্যায় পড়ছো, তোমরা রবীন্দ্রনাথ পড়ছো, তোমরা চে গুয়েভারাকে চেনো, তোমরা একই সঙ্গে তোমরা যখন গান শুনছো তখন দেখা যাচ্ছে রাধারমণের গান শুনছো, এটা তোমার মার স্ট্যাটাস থেকে আমি দেখেছি, তো এটা অনেক বড় ব্যাপার। তোমাদের তোমাদের টুইন হওয়ার কারণে সোসাইটিতে কি ধরনের কনফিউশনের মধ্যে তোমরা দেখেছো, যেটা তোমরা খুব মজা পেয়েছো? তোমার তোমার প্রেমিকা কি এসে তোমাকে কখনো প্রেম নিবেদন করেছিল?
0: আমার মনে হয় জমজ হওয়ার কারণে মনে হয় এখন পর্যন্ত কোনো প্রেম নিবেদন পাই না,
1: তাই এটাই
0: কারণ কনস্ট্যান্ট একটা কম্প্যারিজনের মধ্যে থাকতে হয়,
1: আচ্ছা
0: যে দুজন একসাথে থাকার কারণে একটা কনস্ট্যান্ট স্টেট অফ কম্প্যারিজন থাকে, যে এখন প্রেমিকা যে প্রেম নিবেদন করবে সে হয়তো বললো যে না আমার এই জিনিসটা ভালো, ওর এই জিনিসটা ভালো,
1: মাঝে
0: যে
1: মাঝে
0: কমপ্লিটলি
1: আসলে
0: কাউকে পছন্দ এই জন্য মনে
1: আরেকজন
0: হয়,
1: থাকলে ভালো হতো,
0: থ্রি নহলে ভালো হতো, তাইলে মনে হয় আমাদের দুজনকে কম্প্যারিজন করে ওই লাস্টেরটাকে নিত, ওকে চুজ
1: খুবই
0: করতো।
1: ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। আমার ধারণা তোমার বাবা মা তোমাদের সঙ্গে প্রতিটা মুহূর্ত খুব এনজয় করে। এখন তোমাদের বড়, তোমাদের যখন ছোট ছিল, এখন তো তোমাদের গেট আপের কারণে, চুলের কারণে একটু ইয়ে করা যায়, যেমন দিব্য অ্যাক্টিং করেছো, এই অ্যাক্টিং করতে পছন্দ করো, সৌম্য কবিতা পড়তে পছন্দ করো, তোমাদের অমিল গুলা কি?
0: অমিল আছে, অমিল অমিল মানে যে কোনদিন অমিল অমিল এত কম যে খুঁজে বের করতে মনে ইনস্ট্যান্টলি কানেক্ট করা যায় না যে অমিল কোথায়,
1: যুক্তি বুদ্ধি করো কেন?
0: যুক্তিবুদ্ধি অমিল অমিল আসলে অমিল, তুমি বলো, মা তো আছো এখানে, অমিল
1: তুমি বলো
0: অমিল
1: অমিল
0: কোথায়?
1: কোথায়? আপনি আপনি বলেন সিস্টার, আপনার কাছে আমাদের প্রশ্ন, দুইজন কি একই সময়, আমাদের যে ট্রেডিশনাল কিছু ধারণা আছে যে একই সঙ্গে অসুস্থ হয় কিনা, একই সঙ্গে খিদা পায় কিনা, একই সঙ্গে তারা একজনকে মারলে আরেকজন কাঁদে কিনা, এই বিষয়গুলো আপনি কিরকম দেখেছেন?
2: ভীষণ, মানে ছোটবেলাতে তো হতো ওরকম যে একজন হলে দেখা যেত যে একই টাইগার একই গ্লাস, সব কারণে হয় সেটা এক তো তাটা দুইজনের সমাতেই হয়, আর যার যেমন ডেঙ্গু হলো দিব্যর হয়নি, ঠান্ডা লাগাটা সৌম্যর প্রায় লাগে না, এর অসুস্থতার ব্যাপারটা এক না, কিন্তু একজনকে বকা দিলে এমনি দুইজন হয়তো কোনো কিছু নিয়ে এখন বেশ বছর দুয়েক হলো বেশ ব্যক্তিত্ব তৈরি হয়েছে আর মারামারি করে না, খুবই মারামারি করতো তারা, এবং হয়তো আরেকজনকে বকলাম কি কখনো কখনো, ওরা যখন ও লেভেলে পড়ে তখন আমি মেরেছিও মারলাম, তখন দুইজন আবার এক হয়ে যায়, তখন দুইজন এক হয়ে যায় এবং আমাকে এবং বৃন্দাবন আটগড়ায় দাঁড় করায়, আমরা দুজন প্রতিবেশী, ওদের টেক কেয়ার করতেছিলাম সেখানে মনে হয় আমরা একটু ঝামেলা করে ফেলছি, তোমরা তো এইটা করো তোমরা তো এইটা করো, দুইজন তখন এক হয়ে যায়।
1: সেটাই সেটাই। আর এমনি ওই রকম আনইউজুয়াল কিছু চোখে পড়েছে, যেমন ছন্দার ছন্দার বেবিদেরকে বলেছে দাদা
2: সমালোচনা করি
1: একই
2: খুব
1: সঙ্গে
2: করে,
1: স্বপ্ন
2: আর
1: দেখেছে?
2: একজন পক্ষপাত করে সেটার,
1: হ্যাঁ, আমাদের মাঝে মাঝে কানেকটিভিটিতে একটু সমস্যা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা যে যা দেখছেন, আমরা নিউ ইয়র্ক থেকে এই রেডিও স্টেশনের থ্রুতে কানেক্টেড হচ্ছি, আর আমাদের সিস্টারকে আমরা পেয়েছি ঢাকা থেকে,
2: হ্যাঁ
1: সৌম্য এবং দিব্যকেও পেয়েছি ঢাকা
0: আমি
1: থেকে।
0: একটু 1 মিনিট সময় নিয়ে মাকে একটু দেখি, মার ওটা একটু কানেক্ট করা যায় নাকি, একটু ঠিক করা যায় নাকি,
1: ওকে
0: এক
1: ওকে,
0: সেকেন্ড।
1: আমরা তাহলে আমরা তাহলে এখন দিব্যর সঙ্গে কথা বলবো, তাই তো? আচ্ছা, সৌম্যর সঙ্গে।
0: হ্যাঁ ওকে
1: হ্যাঁ,
0: দেখুন, হ্যাঁ ওই রাত্রেবেলাতে একটু ইন্টারনেটের প্রবলেম হচ্ছে কয়েকদিন ধরে,
1: না এখন প্রথম দুটো বাচ্চা হয় ঠিক করছে,
2: একদম
1: কিন্তু আমরা এখন কথা
0: হ্যাঁ
1: বলছি কার সঙ্গে, দিব্যর সঙ্গে না সৌম্যর সঙ্গে?
0: দিব্য।
1: আচ্ছা দিব্য, তুমি বলো তোমার তো কোন কবিতা পছন্দ? তুমি তোমার তুমি অ্যাক্টিং যে করেছো বঙ্গবন্ধুর ছোটবেলার চরিত্রে, তুমি অ্যাক্টিং করেছো, তুমি কলকাতা থেকে কয়দিন আগে শুটিং করে এসেছো আমরা সবাই জানি, তোমার ওইখানকার অনুভূতি একটু জানতে চাই, এটা তো অনেক বড় সুযোগ।
0: এইটা মানে কলকাতাতে না, শুটিংটা ছিল মুম্বাইতে,
1: আচ্ছা
0: এইটা এখনো আমি ওই স্বপ্নের মধ্যে আছে, একটা স্বপ্নের মতো অভিজ্ঞতা ছিল, এটা মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না, আমি এখনো ওই ঘোরের মধ্যেই এখনো বাস করছি, আমার মনে হয় ওইখান থেকে আমি বের

0: পারিনি এখন, যে এত বড় একটা সুযোগ খালি সিনেমা বলে না, বঙ্গবন্ধুর সিনেমাতে টু বি দ্যাট আ পার্ট অফ দ্যাট মুভি ইজ আ হিউজ ডিল। তারপরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ক্যারেক্টারে অভিনয় করা, মানে ওই ইয়েটা মনে হলে এখন আমার মুখে কথা শব্দ আসে না। আমি করে চলে এসেছি ঠিক আছে, কিন্তু আমি এখনো
1: হুম হুম
0: ব্যাপারটা নিয়ে ভাবে কথা বলার জন্য প্রস্তুত না।
1: করেক্ট করেক্ট, সেটাই, মানে এটা একটা বড় সুযোগ বেশ ইয়েতে। তো আমরা আসলে একদমই শেষ পর্যায়ে চলে আসছি তোমাদের, এই যে তোমরা একজন তো পড়ছো ইংলিশ লিটারেচার, একজন পড়ছো ইকোনমিক্স এ, কে ইংলিশ লিটারেচার কে ইকোনমিক্স?
0: আমি সৌম্য হচ্ছে ইংলিশ লিটারেচারে, আর দিব্য হচ্ছে ইকোনমিক্স,
1: বলে নিতে হচ্ছে যে আমি সৌম্য, আমি দিব্য।
0: গণিতে হচ্ছে।
1: আচ্ছা, এখন তোমরা বলো যে বাবা মার, বাবা মার কোন কোন বিষয়গুলো তোমাদেরকে খুবই মোটিভেট করে, খুবই তোমরা কনভিন্সড হও যে মায়ের এই বিষয়টা আমাকে খুব মোহিত করে, বাবা মার এই বিষয়টা তোমাকে খুবই ইমপ্রেস করে, সেটা একটু বলো।
0: ইদানিং আমাদের জেনারেশনের বেশিরভাগটা, আমাদের জেনারেশন, আমি নিজে আমার জেনারেশনকে রিপ্রেজেন্ট করছি, বাট আমি দোষারোপ করে না, কিন্তু আমাদের এই বয়সের মানুষরা, আমরা একটু খুব তাড়াতাড়ি আসলে ছোট ছোট বিষয়ে খুব ডিপ্রেসড হয়ে পড়ি। কিন্তু আমার বাবা মাকে দেখে আমার এটা সবসময় একটা জিনিস মনে হয় যে জীবনে অনেক বড় কিছু সামনে আসলেও আসলে ডিপ্রেসড হওয়া যাবে না, কোনোদিন ডিপ্রেসড হওয়া উচিত না, তাহলে ডিসিশন, জীবনের ডিসিশন নিতে ভুল হয়ে যায়। তো এখন বাবা মাকে যখন দেখি যে কত বড় বড় বিষয় হজম করে হাসি মুখে কথা বলছে, তখন মনে হয় যে আমি যে ব্যাপারটা নিয়ে ডিপ্রেসড হয়ে আছি সেটা একদমই আমার উচিত না, তখন এটা আমাকে আরো সামনে এগোতে, হাসি মুখে এগোতে আমাকে সাহায্য করে। বাবা মা দুজনের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি, যেটা দ্বারা আমরা প্রভাবিত, সেটা হচ্ছে বাবা মার সততা, অনেস্টি।
1: হুম হুম
0: এই অনেস্টিটা যেখানে আমার মনে হয় যে মাকে আজকে এখানে ইন্টারভিউ মাধ্যমে ক্লিয়ারলি বলি, জিজ্ঞেস করি যে তোমার সব সময় এত অনেস্ট হওয়ার দরকার নেই, মাঝে মধ্যে একটু ডিসঅনেস্ট হয়ে তো সমস্যা নাই, কিন্তু
1: রাইট
0: লাইফে 100% টাইম বাবা মা দুজনই কমপ্লিটলি অনেস্ট, এই অনেস্টিটা। আর মার সাথে যদি আমার কমন যদি কোনো পয়েন্ট পড়ে বাবার বাদে, সেটা হচ্ছে মার ইমোশন, মার আবেগ, আমাদের দুজনেরই সেটা, মার মার আবেগটা আমরা দুজনই আমাদের ভেতর প্রখর।
1: হুম হুম সেটাই সেটাই। আর বাবার
0: বাবার ওই বাবা মা দুজনের কমন হচ্ছে সততা, আর মার হচ্ছে আবেগ, আর বাবার হচ্ছে স্থিরতা।
1: আচ্ছা
0: স্থিরতার আমি বলবো আমার বাবার থেকে, আমি পার্সোনালি মনে করি আমি একটু উইটি, সেটা আমার আমার মনে হয় আমার বাবার থেকে পাওয়া, আমার বাবা আমার
1: অনেক
0: মনে হয়
1: উইটি,
0: আবেগ কম, তো
1: হ্যাঁ সেই জন্য উইটিনেসটা একটু বেশি,
0: স্থিরতা বেশি।
1: হ্যাঁ,
0: আবেগ বেশি হলে তো স্থির থাকা মুশকিল, দুইটা কন্ট্রাডিক্টেড।
1: কারেক্ট কারেক্ট। আর বাবা তো ধরো লেখক নাট্যকার, মা অভিনেত্রী, বাবা অভিনয় করছেন, কিন্তু তোমাদের মধ্যে তোমরা কি হতে চাও, নাট্যকার নাকি অভিনেত্রী বা অভিনেতা? লেখালেখির দিকে যেতে চায় কি, আর অভিনয়ের দিকে যেতে চায় কি, বা আদৌ যেতে চাও কিনা, তোমাদের লাইফে তোমরা কি হতে চাও?
0: অভিনয়টা আসলে আমার ওরও বোধ হয় একই চিন্তা ভাবনা, এখন আমি বলার পরে হয়তো মিলিয়ে ফেলবে এটার সাথে, ওরও হয়তো আর বলার কিছু থাকবে না। আমরা দুজনই অভিনয়টা আমাদের খুব পছন্দ, কিন্তু অবশ্যই অনেক কঠিন কাজ, যত দিন যাচ্ছে যত আরো কাজ পাচ্ছি তত আরো বুঝছি যে এটা কত কঠিন কাজ, কিন্তু অভিনয়টা প্যাশনের জায়গায় থাকলেই আমার মনে হয় ভালো, এটাকে প্রফেশন হিসাবে নিতে এখনো প্রস্তুত না, এখন ফিউচার তো আমরা কেউই জানি না, কিন্তু এটাকে
1: আমার মনে
0: প্যাশনের
1: হয়
0: জায়গায়
1: যে
0: থাকলে এটা বেটার। এই কালচারাল ইয়ের সাথে, শিল্প শিল্প সংস্কৃতির সাথে থাকতে চাই, ভালো কাজের, ভালো কাজের সাথে থাকতে চাই, সেটা হোক লেখালেখি করে হোক, অভিনয় করে হোক, কবিতা আবৃত্তি করে হোক, নাচ করে, যেভাবেই হোক, শিল্প বাংলাদেশি বাঙালি শিল্প সংস্কৃতির কাছাকাছি থাকতে চাই সবসময়।
1: ওকে, তাহলে তোমরা শেষ দিকে আমাদের শুধু আরেকটা কথা বলো, আমরা অনেক দিকে অনেক দেশে অনেক জায়গায় দেখতে পাই বাবা মার সাথে সন্তানদের সম্পর্ক নিয়ে নানাবিধ জটিলতা, আবার একই সঙ্গে অনেক অবক্ষয় দেখতে পাই। অন্য যারা আমাদের অনুষ্ঠান দেখছে আজকে, ওই সেই সব যদি সেখানে কোনো টিন এজ ছেলে পেলে থাকে যাদের বয়স 14-15 বা 20, তাদের জন্য তোমরা বাবা মার উদ্দেশ্যে কোনো কিছু কি তাদের বলতে চাও, যে তারা এইভাবে চলতে পারে, বাবা মাকে এইভাবে অনার করতে পারে? কারণ তোমরা যে বাবা মাকে যেভাবে অনার করছো, যেভাবে কথা বলছো, যেভাবে তোমরা বাবা মার কাছ থেকে নিচ্ছ, এটা নিঃসন্দেহে অত্যন্ত মানে বিরল। তো তোমরা কি ওই ছাত্রছাত্রীদের জন্য কিছু বলতে চাও যে তাদের বাবা মাকে তারা কিভাবে অনার করবে?
0: আসলে এটা আমরা সেটা আসলে আমাদের কৃতিত্ব না, একদমই এটা মা বাবাই এমন মানুষ যে তাদের প্রতি অনার এবং আমাদের যে ব্রট আপ করেছে তাদের প্রতি অনারটা আমাদের অটোমেটিকই আসে। আর আমরা খুব লাকি যে আমার বাবা মাকে আমরা
2: 24/7 সবসময়
0: 24/7 পেয়েছি এবং বন্ধু হিসেবে পেয়েছি সাথে।
2: আমি বলবো যে প্রত্যেকটা, আমার বাবা মা তো অবশ্যই, প্রতিটা বাবা মা থেকে, বাবা মার থেকে ভালো বন্ধু, বাবা মার থেকে ভালো অনুষঙ্গ আর হতে পারে না।
1: সেটাই সেটাই সেটাই
2: একমাত্র জায়গা যেখানে কোনো নির্ভেজাল সবকিছু পাওয়া যায়,
0: আর
2: ভালোবাসা, দায়িত্ব,
0: বন্ধুত্বের তো সবসময় রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট তো থাকাই উচিত, না হলে বন্ধুত্ব
2: বাবা
0: কোনোদিন
2: মাকে যদি
0: টিকবে না।
2: বন্ধু হিসেবে দেখো, বন্ধুর প্রতি যে মিউচুয়াল রেসপেক্টটা থাকবে, সেই মিউচুয়াল রেসপেক্ট বাবা মার কাছে দিলেই বাবা মা এনাফ খুশি থাকবে, এক্সেস কিছু দিতে হবে না।
1: আমার ধারণা যারা দেখছে তারা এখান থেকে হয়তো তাদের মেসেজটা পেয়ে যাবে। আমরা একটু সিস্টারের কথা শুনি। সিস্টার, আমরা শেষ পর্যায়ে ধরেন, আমার আপনার ছেলেদেরকে কিন্তু আপনি সাবধানে রাখবেন, কারণ আমার 3 কন্যা, ওরা কিন্তু তাদেরকে ডিস্টার্ব করতে পারে। আপনার আপনার সাথে আমাদের কানেকশন একটু হচ্ছে, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন?
2: মাইক্রোফোনটা মিউট করা তো,
1: মাইক্রোফোন মিউট করা, কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছেন? আমার ছবিটাও আটকে যাচ্ছে বারবার মনে হচ্ছে। হ্যালো সিস্টার, শুনতে পাচ্ছেন?
3: জি আমি শুনতে পাচ্ছি আপনাকে।
1: আচ্ছা, তাহলে আমরা আমরা আপনার কথা দিয়ে শেষ করি। আমরা যেহেতু কানেকটিভিটিতে একটু ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার সন্তানরা, যে আপনি যে সন্তানদের মধ্যে যেভাবে আপনার ভাবনা চিন্তা ট্রান্সমিট করেছেন, সেটা অন্য বাবা মায়েদের জন্য, অন্য বাবা মাদের জন্য আপনার কিছু বলার আছে কিনা?

0: শুনতে পাওয়া গেল?
1: না, কিছু শুনতে পেলাম না।
2: এক সেকেন্ড প্লিজ।
0: আচ্ছা, নো প্রবলেম। মানে আমাদের প্রশ্ন ছিল যে, আমি এর মধ্যে একটু বলি, আমাদের সাথে আমাদের আমরা শেষ নুরশাদ জাহান, তামান্না তিথি, তারপরে আপনার আমেনা মিনি, এবং পাশাপাশি আরো মোহাম্মদ কাশেম ভাই, আরো অনেকেই যুক্ত হয়েছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন সেটা আমাদের লিখে দিলে আমরা বুঝতে পারবো কে কোথা থেকে দেখছেন। হাবিবুর রহমান, তিনি লিখেছেন, নুরশাদ বিরাট বিরাট বড় বড় পোস্ট করেছেন। তা আমরা আশা করি আজকে সেগুলো পড়তে পারবো না, কারণ আমরা একদম শেষ পর্যায়ে। আমরা এখন সিস্টারের কথা শুনে আমরা শেষ করতে চাই। ওকে, আমরা পেয়ে গেছি আমাদের সিস্টারকে। সেটা হচ্ছে, আপনি আমাদেরকে একটু বলেন যে আমরা শেষ পর্যায়ে, আপনি এই যে বাবা, ওরা যেটা বলল যে, ওরা বলেছে যে এখন আপনার সাথে ছেলে মেয়েদের, তারা যেভাবে আপনাদেরকে পায় সেটা তাদের জন্য একটা বড় অ্যাসেট, এবং তারা যে বাবা মাকে অনার করছে এটা আসলে তাদের কৃতিত্ব না, কৃতিত্ব আসলে আপনাদের। ফলে আমরা চাই যে আপনার আপনার আশেপাশে যারা আছে, যারা আমাদের অনুষ্ঠান দেখছে, সেই সব বাবা মাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে যে সন্তানদের তারা কিভাবে বড় করবে?
1: পরামর্শ আসলে এক একজনের এক এক ধরনের লিমিটেশন থাকে। অনেক মা আছে যারা চাকুরিজীবী, চাকরি করেন, আবার অনেক মা আছে, আমি যেমন আসলে খুব মাসে 4-5 দিন শুটিং করছি, তারা হয়তো 30 দিনই শুটিং করছে। এরকম কিছু কিছু বিষয় থাকে, ব্যস্ততা মায়েদের থাকেই। তবে আমি একটা জিনিস বলবো, সন্তান মানুষ করা, আমি যদি সন্তানের ভিতরে আমাকে দেখতে চাই তাহলে এটা আসলে অনেক কষ্টের, কঠিন। তো সময়টাকে নষ্ট না করে, যে চাকুরি অথবা বাইরের যে ব্যস্ততা সেটা থেকে ফিরে এসে, আমি যেমন আসলে আমার এটা আমি যেটা করেছি সেটার সাথে হয়তো একমত কেউ হবে না, যে আমি আমার নিজের রেস্ট, নিজের বিনোদন এটা আমি করিনি। এটা আপনিও আপনিও দেখে থাকবেন যে আমি কিন্তু আসলে ওদেরকে বাদ দিয়ে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করি, মানে ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে হোক, যৌথ ভাবে হোক। আমি মনে করেছি যে ওরা যেহেতু যেতে পারছে না, ওদের একা রাখবো, সেই সময় ওদের মনের জগৎটাতে কি ধরনের টানাপোড়েন হবে সেটা আমি এখন পর্যন্ত মেনটেন করি। এবং এই মেনটেন করে হচ্ছে আমার ছোটবেলাতে আমার কি কি শূন্যতা ছিল সেটা দিয়ে। এখন বাচ্চা কাচ্চার মনোজগৎটাকে যদি আসলে বাবা মা নিজের মনোজগতের মধ্যে নিয়ে এসে ভাবে, তাহলে আচ্ছা বাচ্চাদেরকে এত বেশি একা করবে না, এটা আমার মনে হয় যে এটা এটা। আর নিজের বন্ধু বান্ধবের অল্টারনেট নিজেকে তৈরি করার জন্য একটু বেশি পরিশ্রম করতে হয় একটা টাইম পর্যন্ত। এখন যেমন আমার ছেলেরা বাইরের বন্ধু বান্ধবকে কিভাবে ইগনোর করবে কিভাবে, সেটা ওরাই জানে, আমার বলতে হয় না, তারা আমাদের সাথেই বেশি টাইম এনজয় করে। তো এটা তো আমি শিখিয়ে দিইনি ওদের, ওরা ওরা আমাদের সাথে থাকতে পছন্দ করে। একটা চায়ের সময় আমরা 4-5 বার চা খাই, আমাদের চা প্রেম আছে, এটা চার টেস্টের জন্য যত না সঙ্গটার জন্য, তো
0: একসাথে বসে চাটা
1: একসাথে বসে যখন আমরা অনেক কুটনামি করি, ধর আপনার যেটা ভালো লাগলো না সেই কুটনামিটা করি, কাজের ভালো মন্দ নিয়ে আলাপ করি, টাকা পয়সা নাই ক্রাইসিস করোনা কালে সেটা নিয়ে আলাপ করি, রাজনীতি নিয়ে আলাপ করি, রাজনীতি কি হতে পারতো, দেশের পরিস্থিতি কি হচ্ছে, ডেঙ্গু মশা যাবতীয় বিষয়ই থাকে আমাদের টপিকস এর মধ্যে, একটা জগা খিচুড়ি টাইপের, কিন্তু প্রত্যেকটি বিষয়ই থাকে। এবং এটার জন্য আমাদের যখন যার মনের ভিতরে একটা কোয়েশ্চেন উদয় হয় তখন সে এসে বলে মা চা নিয়ে আসো, তো তখন আমি বুঝি যে ওদের কথা বলতে ইচ্ছে
0: এটা।
1: এই যে সময়গুলা সময়গুলো আসলে নিজেদের মতো করে রাখা নিজেদের, এটা আমি জানি না, এটা আমার এক ধরনের রোগও বাচ্চাদের সাথে থাকা আসলে, যেটা অন্যান্য মায়েদের বিরক্তি, তারা একটু অন্যান্য বিষয় নিয়ে থাকতে পছন্দ করে। একটু একটু সময় বাচ্চাদের দিলে পারে, বাচ্চারা একা হয়ে যায় না, বাচ্চারা বাচ্চাদের যদি বাচ্চাদের বয়সী বন্ধুরা তো খুব দ্রুত হাত ছেড়ে দেয় একটা, ধরেন প্রেম নিয়ে অথবা লেখাপড়া নিয়ে অথবা অন্য কোনো সাবজেক্ট নিয়ে একটু রেষারেষি হলো ঠাস করে হাতটা ছেড়ে দেয়, বাবা মা তো সেটা ছাড়ে না। বাবা মা যদি বন্ধু হয় তাহলে পরে আমার আমার সাথে দিব্য সম্মর অনেক ঝামেলা হয়, কিন্তু আমি একদম পর মুহূর্তেই বুঝি যে এটা ওকে বুঝানো টাইম পর্যন্ত আমার ওয়েট করতে হবে, আমি অপেক্ষা করি, বুঝাই দেন ওর কাছ থেকে আমি দূরে সরে যাই, তখন ওই আমাকে নিজে নিজে খুঁজতে থাকে। তো এই যে বাচ্চারা যে অন্যান্য বন্ধুর প্রতি যদি ডিপেন্ডেন্ট হয়ে যায়, ওরা একাও হয় খুব দ্রুত, আমার মনে হয় যে অনেক ধরনের অঘটনটা তখনই ঘটে, বাচ্চাদের অনেক ধরনের বাজে ডিসিশন বাচ্চারা তখন নিয়ে নেয়। তো এই এই সময়টা যদি একটু একটু বুঝে নিজেদের এই বয়সে, নিজেদের 14 থেকে 20 বছর বয়সের মধ্যে কত ধরনের ফ্রাস্ট্রেশন, কত ধরনের প্রেম, কত ধরনের ভুল ডিসিশন হয়েছে, সেটা মনে করে যদি এই সময়টা একটু বাচ্চাদের সাথে থাকা যায়, তাহলে আমার মনে হয় যে আর কিছু লাগে না।
0: খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার ধারণা যে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা এখান থেকে উত্তরটা খুঁজে নেবেন। সৌম্য এবং দিব্য, তোমরা বলো যে তোমরা কি হতে চাও লাইফে, শেষ প্রশ্ন।
2: শেষ প্রশ্ন, কি হতে চাই? বাবা মার ভালো সন্তান হতে চাই,
0: আর
2: এটা এখন আলটিমেট আলটিমেট
0: ওকে,
2: গোল।
0: আর প্রফেশনালি, প্রফেশনালি তোমার সামনে
2: প্রফেশনালি
0: ছোটখাটো পরিকল্পনা থাকে না যে আমি এটা এইদিকে নিয়ে যেতে চাই নিজেকে, সেটা কি মনে হয়?
2: প্রফেশনালি এখন যেটা বললাম সেটা হচ্ছে সংস্কৃতির সাথে থাকতে
1: ও
2: চাই,
1: অভিনয় করতে চায় মনে হয়। আমার মনে হয় যে ও বলতে পারছে না কেন, একটা সময় অভিনয় করবে না সে, এটা নিয়ে তারা দুই ভাই খুব হাসাহাসি করতো আর কি। অভিনয়ের ধারে কাছে যে ওরা জীবনে আসবে এটা আমি মনেও করি নাই, কিন্তু ওদের আরেকটা মুভি করেছে তারা, খুব দ্রুতই হয়তো সেটার ঘোষণা আসবে, মুক্তিযুদ্ধের অনুদানের ছবি করেছে এটা, হাসান আজিজুল হকের গল্প নিয়ে নকশি কাঁথার জমিন, আমার ধারণা দুর্দান্ত মুভি হবে এটা। এটা এই মার্চেই ঘোষণা আসার কথা, আসলে পারে আমি গল্প সহ নানান ছবি তখন শেয়ার করব। আমার মনে হয় সবাই তখন জানতে পারবে, প্রবাসে আমাদের অনেক অনেক ভক্ত আছে আমি জানি, আমি 6 বার আমেরিকাতে গেছি, আমি জানি যে সেখানে আমাদের কত ভক্ত, কত ভালোবাসার মানুষ আছে, তারা জানবে। সেই মুভিটা করার পরে, বঙ্গবন্ধুর মুভিটার আগে, ওই মুভিটা করার পরে তারা অভিনয়ের প্রেমে পড়েছে, এটা তারা তারা এত ব্যাখ্যা দেয় অভিনয়ের, এবং তারা তখন আমাকে বলে যে আমি যে অভিনয়টা একটা কঠিন কাজ এটা করে তাদেরকে সময় দিয়েছি, সেটার প্রতি তাদের এক ধরনের বদান্যতা। ওই যে আমি বললাম না যে লাস্ট টু ইয়ার্স আমার সাথে ওদের গন্ডগোল হয় না, মানে
2: গন্ডগোল হয়, ঝগড়া হয়, গন্ডগোল
1: না না, মানে এক ধরনের ইনসাল্ট করে, অ্যাটিটিউড করে ফেলতো, এগুলো আর হয় না। সেটা তারা বুঝতে পারে যে আমি যে জবটা করেছি সেটা অনেক টাফ ছিল, তারা এসে বারবারই আমাকে বলে তুমি এত কঠিন কাজটা কেমনে করেছো মা, আমি আমি তো অস্থির হয়ে গেলাম। হ্যাঁ, আবার অভিনয়ের কথা মাঝে মাঝে বলে, আমি মাঝে মাঝে একটু টিপস দিই তাদের, তারা খুবই ইন্টারেস্টেড অভিনয়ে
2: শিখে করতে চাই, অনেক কঠিন ভাব থেকে গুরুজনের থেকে শিখে পরে তারপরে করতে চাই। আসলে
0: আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় শেষ পর্যায়ে আমরা একটা কথা বলতে চাই, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আপনারা যখন সময় পান ফেসবুকে শাহনাজ খুশি আমাদের এই সিস্টার তার ওয়ালে যাবেন। আমি যখন আপনার স্টেটাস গুলো পড়ছিলাম সেটা প্রত্যেকটা মানুষের জন্য একটা নানা রকম ভাবনার জায়গা হয়ে উঠেছে, বাবা মাদের জন্য একটা সুন্দর পরামর্শের জায়গা, জীবনের আদর্শ দেখার জায়গা। শাহনাজ খুশির জীবনটাকে দেখার স্টাইলটা একটু ডিফারেন্ট, ফলে আমি মনে করি সেটা সংকলন হিসেবে বেরো করা যেতে পারে। এত অসাধারণ সব স্ট্যাটাস আপনার এখানে আছে। তো ফেসবুক যে সাধারণ আসলে হাসি ঠাট্টার জায়গা না, ফেসবুক যে আসলে অনেক কাজের জায়গা, সেটা কিন্তু আপনি প্রমাণ পাবেন যদি আপনি তার ওয়ালে যান। শাহনাজ খুশির ওয়ালটা আমি আপনি যদি যান ফেসবুক স্ট্যাটাস গুলো দেখেন তাহলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সিস্টার ভালো থাকবেন সবাই, সৌম্য দিব্য অনেক বড় হও, বাবা মাকে ছাড়িয়ে দাও, এটাই চাওয়া আমরা আজকের মতো শেষ করতে চাই।
1: থ্যাংক ইউ শামীম ভাই, আপনাকে অনেকদিন পরে দেখলাম করোনা কালে, এক ধরনের আসলে সকল প্রবাসে যাদের চিনি যাদের চিনি না সবার জন্য ভীষণ দুশ্চিন্তায় ছিলাম, আমরা এখনো আছি। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, আপনাদের এরকম হাসি মুখ সব সময় দেখতে চাই, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করুন।
0: হ্যাঁ, ভালো থাকবেন সবাই।

0: হ্যালো সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আমার নাম শামীম সাহেদ, আমাদের আজকে বিশেষ অতিথি আমার পছন্দের, খুব পছন্দের একজন মানুষ, খুবই রসিক এবং খুবই রোম্যান্টিক, খুবই রোম্যান্টিক। রোম্যান্টিক এই অর্থে যে তার কথাবার্তা শুনে যে কোনো কিশোর কিশোরী থেকে শুরু করে তরুণ তরুণী তার প্রেমে প্রেমে পড়ে যেতে বাধ্য, এইটা একটা কারণ। আমাদের সঙ্গে আছেন শাওন মজুমদার। শাওন কেমন আছেন?
1: জি ভাইয়া, খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমার তো ভালো থাকার আদেশ আছে, থাকতে হয়।
1: মানে প্রথমে আপনার কথা শুনে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম আর কি, যেভাবে আপনি ইন্ট্রোডিউস করছিলেন মনে হচ্ছে গেস্ট অন্য কেউ, আমি না। এত রোমান্টিক, মেয়েদের হাত প্রেমে পড়ে যাবে, এগুলো তো আমার সাথে যায় না, এই জন্য চিন্তা করলাম, আমি বুঝলাম না, থাকলো আমার সে প্রশংসা আরেকজনের করতেছে।
0: হ্যাঁ, সেটাই সেটাই, একজন ওই যে একবার বলছিল যে একজন এক লোক উকিল ঠিক করেছে আর কি, তার ইয়ে দিয়ে যে ওই উকিল তার পক্ষে কথা বলবে, তার নামে নাকি খুনের মামলা আছে, তো উকিল ইয়েতে উঠে বলছে যে এরকম আমার মক্কেল তো অত্যন্ত ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কারো কখনো ক্ষতি করে না, খুন করা তো প্রশ্নই আসে না। তো ওই লোক বলছে কি বলে, টাকা দিলাম আমি, আপনি অন্য কার কথা কন, আমার কথা কন। আপনি অত্যন্ত জনপ্রিয় এবং আপনাকে সবাই পছন্দ।

0: করে। এবং আপনি আপনার কথা শুনে সবাই মুগ্ধ হয়ে, আমি একটা শো দেখছিলাম আপনার, আপনি একটা শোতে বলেছেন যে আপনার দুঃখে সবাই নাকি হাসে। এবং এটা এটা এটা জানতে চাইবো, তার আগে আমরা একটু দর্শকদের বলে নিই, সুপ্রিয় দর্শক আমাদের কিন্তু এখানে একটা গুড নিউজ আছে। গুড নিউজ হচ্ছে যে শাওন শাওন মজুমদার আমাদের প্রিয় এই শিল্পীর মাত্র 2 মাস আগে কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। কন্যা সন্তানের নাম হচ্ছে মেঘ। আপনি মেঘের বাবা, আপনার কেমন লাগছে?
1: নিজেকে আকাশ মনে হচ্ছে, মেঘের বাবা
0: আকাশ মনে হচ্ছে
1: না। অ্যাকচুয়ালি আমার আমার মেঘ অনেক প্রিয়, মানে মেঘ দেখতে আমি খুব পছন্দ করি, অনেক প্রিয়। তো আমি চিন্তা করি প্রায় সময় মেঘ দেখার জন্য আমাকে কাজে যেতে হয় বান্দর মধ্যে পড়ে, তো এখন আর বাসায় বসে আমি মেঘ দেখবো।
0: এবং আপনি রোদ উঠুক বা বৃষ্টি হোক, আপনার কোনো সমস্যা নেই, আপনি মেঘ দেখতেই পাবেন।
1: মেঘ দেখতেই পাবেন।
0: তো প্রথম যখন আপনি মেঘের ফেসটা দেখলেন আপনার কেমন লাগলো, এটা একটু শুনতে চাই। কারণ আমার তো 3 কন্যা, মানে আমার কিন্তু অনেকগুলো মেঘ।
1: আপনি তো পুরো আকাশ জমে গেল আপনার
0: আকাশ। হ্যাঁ, আপনার কেমন লেগেছিল তখন আপনি যখন মেঘের মুখটা দেখলেন?
1: মানে ওই ফিলিং বলে বোঝানো যাবে কিনা জানি না, বাট মানে অন্যরকম ফিলিং। দিস ইজ মাই ফার্স্ট বেবি, তো প্রথম বাবা হওয়ার যে ফিলিং সেটা আর মানে এই যে তোতলে দেখছি, মানে এর মানে হচ্ছে ফিলিং বোঝাতে পারবো না আর কি। অন্য লেভেলের, অন্য ধরনের যেই ফিলটা, মানে এই এই জীবনে কখনো ফিল করিনি, নিউ ফিল, নতুন একটা ফিলিং, মানে হাসি কান্না রাগ এই ফিলগুলোতে সারা জীবন করতে পারছি, যে বোঝাতে পারছি হাসতে হয় এইভাবে কাঁদতে হয়। কিন্তু বাবা হওয়ার পর যে ফিলটা ফার্স্ট টাইম, তো এটা বোঝানোটা খুব টাফ।
0: এটা অবশ্য ঠিক বলছেন। আমি ওই যে আমাদের যখন প্রথম কন্যা হয় তখন স্কয়ার হসপিটালে জন্ম নিয়েছিল আর কি আমাদের কন্যা নোরা। তো নোরা যখন জন্ম হয় তখন আমার তো 3 কন্যা আর 1 স্ত্রী, এটা আমি আগে বলেছি। তখন স্কয়ার হসপিটালে গেলাম, সব নার্স টার্স তো খুব খুশি, যে আহ স্বামী ভাই আসছেন, হ্যাঁ ভাবি ভালো আছেন, সালাম আলাইকুম। তো আমার নোরা জন্ম হলো, পরে 2 দিন পরে আবার কয়দিন পরেই আর দেখা গেল যে জারার, মানে আমার দ্বিতীয় কন্যা, তার জন্ম হচ্ছে 2 বছর, 1.5 বছর, 2 বছর পরে। আবার গেলাম স্কয়ার হসপিটালে, তারা তখন হ্যাঁ শাহিন ভাই আসছেন আসেন আসেন। তার বছর 3 পরে আমার তৃতীয় কন্যা হচ্ছে, তো তখন আবার গেলাম, তো তারা কিছু বলে না, চুপচাপ ওকে বেবি হচ্ছে। তারপরে আমাদের এক ফ্রেন্ডের বেবি হবে, তো তাকে দেখার জন্য আমি আমার রুম গেলাম। নার্সরা আটকে আসছে, আপনারা আবার আসছেন, আবার আপনারা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে শাওনের চুল টুল ভিজে একটু মুরব্বি মুরব্বি ভাব চলে,
1: মুরব্বি মুরব্বি ভাব চলে আসছে। দেখ এখন বাবা হয়েছে, কিন্তু মুরব্বি দেখা গেল।
0: হ্যাঁ সেটাই। আচ্ছা বলেন, আপনার দুঃখে সবাই হাসে কেন, এটা আপনি কেন বলেন?
1: মানে আমার দুঃখে সবাই হাসে, কারণ আমার যখন দুঃখের, আমি চেষ্টা করি যখন আমার স্টেজে সবাই আমাকে ডাকে বা যখন পারফরমেন্স ডাকে, আমি চেষ্টা করি নিজের লাইফের দুঃখের ঘটনাগুলো বলার জন্য। যখন আমি সেই দুঃখের ঘটনাগুলো বলি মানুষজন হাসে গড়াগড়ি খায়, এটাই হলো, এটাই আমার বড় আরো বড় দুঃখ আর কি। আমি সবসময় বলে, হ্যাঁ আসলেই তাই, যে আমার সত্যিকারের ঘটনা হলো যে আমি যখন ছোটোবেলায় স্কুলে যেতাম, তো দেখা যেত রিক্সা যাইতে, তো আমি কিন্তু ছোটোবেলায় এত মোটা ছিলাম না, প্রমাণ দিতে হয়, প্রমাণ দাও প্রমাণ দাও। ছোটবেলায় আমি অনেক রেল ছিলাম, যার কারণে আমি বলি যে ছোটবেলা বলি না, আমি বলি যে আমার জীবনে 2টা বেলা, সেটা হচ্ছে গিয়ে চিকন বেলার মোটা বেলা, মোটা বেলা চিকন বেলা আমি পার করে আসছি। তো যখন স্কুলে যেতাম রিক্সাওয়ালারা জিজ্ঞেস করতাম যে ভাই ভাড়া কত, বাসা থেকে স্কুলে ভাড়া, তো বলতো যে তোমরা ইনসাল্ট করে দিও, স্টুডেন্ট মানুষ ইয়া দিব, তুমি যা দিবে বুঝে দিও। কিন্তু এখন যদি আমি রিক্সা জিজ্ঞেস করি যে ভাই এখানে যাবো ভাড়া কত, কারণ বাজার যাবো ভাঙ্গার থেকে ভাড়া কত, সে আধা ঘন্টা আগে আমার দেখে মা আছে আসলে, সে এরা আমি নিতে পারবো কিনা। মা পাওয়ার পরে সে বলে যে দিয়েন, ওজন বুঝে দিয়েন। দুঃখের কথা ভাই, এটা আমার অপমান, এটা একটা দুঃখ বলে যে আপনিও হাসলেন, আমি অন্তত ভাবছিলাম যে আপনার কথা আমার দুঃখটা বলতে।
0: এত দুঃখে, এত দুঃখ পাইছি যে দুঃখে আবেগে হাসতেছি, মানে মশার আবেগে কেন ফেলে না, আমি আবেগে হাসতেছি,
1: আবেগে হাসতে পারলাম।
0: হ্যাঁ
1: কি এরকম ঘটনা আমার সাথে অহরহ ঘটে,
0: সুমায় হোসেন
1: ভাবতে ভালো লাগে।
0: সময় হাসান লিখেছে, শাহিন ভাই আমি শাওনের সাথে একটা প্রোগ্রাম করেছিলাম ওয়ান লাস্ট ইয়ারে। তারপরে রনি বলছে যে খুব ভালো লাগছে ভাই আপনার, আপনি আর শাওন ভাইকে দেখে। আবার ইয়ে লিখছেন, পলাশ লিখছেন, বাবু পলাশ বাবু লিখছেন যে সাউন্ড একটু সমস্যা হচ্ছে, ওকে সাউন্ড ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। আপনার কে কোথেকে দেখছেন সেটা আপনার লিখে দিলে আমরা বুঝতে পারবো যে আপনার কোথেকে দেখছেন। রেডিও ত্রিতাল বাংলা নিউ থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, এটা আপনার একই সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপেও আছে। ফলে আপনারা যদি কোনো কারণে আপনার এই শোটি আবার শুনতে চান, আপনার রেডিওতে শুনতে পাবেন, এটা পুনঃপ্রচার হবে। শাওন, আপনার আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি তো মিরাক্কেলের যে আপনি জনপ্রিয়তা পেলেন এবং মিরাক্কেলের যে আপনি সাকসেসফুল হলেন, আপনি মিরাক্কেলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন?
1: কেন নিয়েছিলেন এটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা হয় না, অনেকেই জব দেখে নেয় একটা প্রফেশন নিয়ে যে আমি এটা করতে চাই, তারপর সে ওই জবটা করে। আর কেউ হয়তো কিছু করতে চায় না, ওই জবটাই তারা চুজ করে যে হ্যাঁ তোমাকে এটা করতে হবে, তুমি এটা পারো। আমার মনে হয় যে মিরাক্কেল কমেডিটা আমাকে চুজ করছে, আমি কমেডি জীবনে চুজ করি না। অনেকেই বলে আমি ছোটোবেলা থেকে গান গাই, আমি ছোটোবেলাতে মোটেও কমেডি করেছি, হ্যাঁ বলে যে আমি নাটক অভিনেতা হয়েছি, হ্যাঁ আমার একদম বয়স 2 বছর থেকে আমি অভিনয় করছি, সেই ডেডিকেশন ছিল অভিনয় করছি, আমার জীবনে এগুলো কিছুই নেই। মানে আমি ক্যান দিচ্ছি ক্যান আসছি এটা আমি নিজেও সারপ্রাইজ। তবে যেহেতু বললেন কীভাবে যাওয়ার ঘটনা একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি ভার্সিটিতে ছিলাম তখন, আমি নিজেদের ফিফথ সেমিস্টার, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ডিগ্রিও কমপ্লিট করছি তখন ফিফথ সেমিস্টার। আমি বন্ধু মহলে দেখা যায় আড্ডা আড্ডা হলে সবাই আমার কথা শুনতে খুব পছন্দ করে, আই ডোন্ট নো ওয়াই, তারা খুব হাসে টাসে আমার যে কোনো কথা। আমি তখন যোগ টোক বলি না, এখন যেরকম আমি যোগ বানাই বা এটা পাঁচ টাইম তৈরি করি, এরকম পাঁচ টাইম তৈরি আমার কথা শুনি, তারা খুব মজা হয়েছে। তো হঠাৎ একদম ক্লাসের পরীক্ষা দিতেছি, অ্যাকাউন্টিং পরীক্ষা, আমার এক ফ্রেন্ড SMS করছে যে এরকম এক জায়গায় অডিশন হইতেছে, তুই তাহলে দিতে পারিস। কারণ পরীক্ষাতে বের হয়ে বদলে তুই যে পাঠাইছিস আমি কী বলবো ওখানে, না আমাদের সাথে যা বলিস তুই তাই বলবি, আমি তোগুলোকে মুখস্থ করে রাখছি, আমি তোদের সাথে তো এমনি কথা বলি। তাহলে আচ্ছা ঠিক আছে, ও ইন্টারনেট থেকে ঘাইটা 10টা যোগ আমি করা হচ্ছে, বলে এগুলো মুখে যায় এগুলো বল। তো আমি গেলাম, ওটা বাংলাদেশে একটা রিয়েল দেশে ছিল হাসো NTV-র হাসো। তো সেখানে আমি অডিশন দিলাম, ওই মুখস্থ করতে একটা যোগ বলছি, আমার বলার পরে আমাকে যে টিকবো টিকবো না জীবন প্রথম ক্যামেরার সামনে, বাট 7 দিন পর আমার কল আসে NTV থেকে যে আপনি টিকবো। তো মানে হয় না যে আমার, আমি যে রিয়েল ঘটনা, আমি যখন ভার্সিটি পরীক্ষা দিই, আমি একটা ভার্সিটিতে টপ লিস্টে মেধাতালিকা সেকেন্ড হয়েছি। তো বাবারা বলছে যে বাবা আমার এই ভার্সিটি মেধাতালিকা সেকেন্ড হয়েছি, আমি ভর্তি করা যায়। আমার বাবা বলছে যে ভার্সিটি সেকেন্ড হয়েছে ওই ভার্সিটি ভর্তি করা নয়, কারণ তোরা তো চিনি তার মানে ভার্সিটি খারাপ, তুই যে তো সেকেন্ড হয়েছিস তার মানে ভার্সিটি খারাপ, তুই অন্য ভার্সিটিতে ভর্তি। ঠিক সেই ম্যাম যখন টিকে গেছি তখন আমি বুঝছি যে তার মানে আমার হয় চ্যানেল খারাপ, প্রেজেন্টেশন খারাপ, আর খারাপও দেখতে গেছে নিচ্ছে। তো ওখান থেকে শুরু, বাট ওখান থেকে যখন রনি ছিল আমার সাথে ওই হাসোতে, হাসোতে যখন আমাদের চলতেছে তখন রনি ফিক্সে চলে গেলো। তখন রনিকে দেখে মূলত আমার মানে আগ্রহ জাগে, যেহেতু আমরা বাংলাদেশে একটা প্ল্যাটফর্মে একসাথে আমরা কম্পিটিশন করছিলাম, যদি রনি দিতে পারে তো মেবি আমার যাওয়ার একটা সুযোগ থাকতে পারে। এবং আমি দেখতাম যে বাচ্চা সবাই মিরাক্কেল দেখে হাসে, আর সবাই পছন্দের একটা প্রোগ্রাম মিরাক্কেল, সেখানে যদি আমি যেতে পারি, আমি রিপ্রেজেন্ট করতে পারি বাংলাদেশকে, তো সেখান থেকে আসাটা দেখা। তো মিরাক্কেল সিক্সে অসম সালে অডিশন দিই, ঠিকই নেই, আমি দুটো জায়গা থেকে অডিশন দিই, ঢাকা এবং খুলনা। ঢাকায় রিজেক্ট হওয়ার পরে আমি খুলনায় গিয়ে অডিশন দিই, সেখান থেকে রিজেক্ট হই। তো তারপরে রিজেকশন নিয়ে আরও 1 বছর প্র্যাকটিস করি, প্র্যাকটিসটা করে মিরাক্কেল 7 আমি গিয়ে দিই। তো ওই হলো মানে মেন গানের, তারপর থেকে তো বাকিটা সবার জানা গেছে।
0: হ্যাঁ সেটাই তো, এখন যখন আপনি এই যে আপনি মিরাক্কেলে আপনি ফার্স্টে হাসোতে করলেন, তারপর মিরাক্কেল আপনি গেলেন, তো আপনার যখন আপনি যখন ব্যর্থ হচ্ছিলেন, আপনি বললেন যে প্রথম বার রিজেক্টেড হয়েছিলেন, আপনার তখন কেমন লেগেছিল?
1: মনে কান্নাকাটি করছি, আমি ABC-তে শুটিং অডিশনটা হয়েছিল, আমি অডিশনে ঢুকে দেখি আমার সামনে কেউ নাই, কোনো মানুষ নেই, একটা ক্যামেরা দিয়ে রাখে বসে যোগ বলে, এটা দেখে প্রথমে আমি নার্ভাস হয়ে গেছি যে একটা মানুষ নেই, সেটা হাসতে বলে বুঝতে পারবো যে আসলে যোগটা ভালো হলো না খারাপ হলো, মানে তবে একদম জাস্ট ক্যামেরার সামনে বললাম, পরে বলে ঠিক আছে কল দেওয়া হবে, আমি বুঝছি আমাকে হবে না, কারণ কল দেওয়া হবে আমার কেউ দেখলই না। তো আমার কাছে মনে হয়েছে তার 2 দিন পরে খুলনায় অডিশন, খুলনায় যাবে, খুলনায় গিয়ে অডিশন দিলাম, সেখানে মরা হলো না। তো অনেক খারাপ লাগছে, অনেক খারাপ, আমি কান্নাকাটি করছি। তারপর আমাদের সাইফুল ভাই, আপনি সাইফুল ভাইকে খুব ভালোভাবেই চিনেন, সাইফুল ভাই, শাকিল ভাই আমার বাসায় এসে অনেক সান্ত্বনা টান্তন করছে, ব্যাপার না একবার হয়নি, পরের বার তিনি আরো চেষ্টা করে। মানে সেই শাকিল ভাইয়ের অনুপ্রেরণা প্লাস আমাদের অনেক ভাই বোধের এদের অনুপ্রেরণা যে চেষ্টা করলে পারবা তোমার ভিতরে এই ব্যাপারটা আছে। আমি এক বছর আরো প্র্যাকটিস করি, আমি যোগ প্রতিদিন নতুন নতুন যোগগুলো ডায়েরিতে টুকে রাখতাম, এরকম প্রায় 1000 যোগ আমি জড়ো করছিলাম সেভেন শুরু হওয়ার আগে। তো সেখান থেকে এই 1000 যোগ নিয়ে সেভেনে বলে আমি টিকে সেই 1000 যোগ নিয়ে আমি কলকাতা যাই।
0: আচ্ছা আচ্ছা, তারপরে তো সেই সাকসেস স্টোরি। তো এখন আমার যেটা মানে প্রশ্ন, ধরেন তার আগে আমি বলি যে আমাদের পলাশ বলছেন যে ভাইয়া শুনতে পাচ্ছি সাউন্ড, ভাইয়ের সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে। এখন আপনি আমাদের বলেন যে এই যে আপনি যখন আপনি পরে যে মিরাকেল আপনি চান্স পেলেন, আমাদের বাংলাদেশে যেসব দর্শকদের সামনে আপনি পারফর্ম করছেন, তা আপনার আপনার কোন কোন কারণে মনে হয় যে এই দর্শকদের সামনে এই ধরনের জোকস বলা যাবে, এই ধরনের দর্শকদের সামনে এই ধরনের জোকস বলা যাবে, সেটা আপনি ঠিক করেন কিভাবে?
2: অডিয়েন্স দেখে ঠিক করা হয় অনেক সময়, যেহেতু যখন আমরা অন এয়ার করি, টিভির জন্য করি, তখন তো সবার কথাই বাঁধা থাকে, পুরো বাংলাদেশে দেখবে বা পুরো পৃথিবী দেখবে, তখন জেনারেল জোকগুলো বলা হয়। অন্য সময় দেখা যায় যে আমাকে যে বিভিন্ন কর্পোরেট শোজগুলো যদি বলেন, তখন আমি গিয়ে জানতে মানে যেই আগে অডিয়েন্সটা বুঝি, অডিয়েন্স বোঝার জন্য যেটা করি আমি এই শোয়ের 1 ঘন্টা আগে চলে যাই, কিন্তু আমি অর্গানাইজার শুনে ফেলবে, অর্গানাইজার আমি বলি না আমি যে স্টেজের আশেপাশেই আছি, মানে আমাকে যে 6টায় টাইম দেওয়া হয় আমি দেখা যায় 4:30, 4:45 মধ্যে ওখানে উপস্থিত থাকি।
0: আচ্ছা,
2: কিন্তু কাউকে জানাই না যে আমি সেখানে উপস্থিত। আমি মাঠ বা সেই জায়গাটা মোটামুটি ঘুরি, দেখি যে আসলে এখানকার কিরকম অডিয়েন্স আছে, কারা আছে, কোন টাইপের মানুষ আছে। ওখানে ঘুরলেই 8-10টা কন্টেন্ট এমনি তৈরি হয়ে যায়, যে এদেরকে দেখলে যে এই এদেরকে দেখলে এটা বলা যাবে, তাহলে রিলেট করতে পারবে। তো ওইভাবে দেখে আমি আমার কন্টেন্টটা সাজাই। যদি দেখি যে এখানে ইয়াং পিপল বেশি, তাহলে ওই ইয়াং এজের বলি। যদি দেখি যে না মিক্সড আছে, ফ্যামিলি মেম্বার বেশি, তখন সেখানে এইভাবে বলি। যদি দেখি একটু এইজের লোকজন আছে, তাহলে ওইভাবে বলি। মানে ওইটা ডিপেন্ড করে আমার ওই এরিয়াতে যাওয়ার পরে আমি যেটা সার্ভে করি, সার্ভে করে যেটা মনে হয় তারপর আমার সেট সেট টাকা দেয় আর কি।
0: তাহলে এখন এখন যদি আপনাকে আপনার হাতে মাইক্রোফোন ছেড়ে দেওয়া হয় ফেসবুকে আপনার ভক্তদের জন্য, আপনাকে যদি 15 মিনিট সময় দেওয়া হয়, আপনি কি ধরনের জোক করবেন?
2: ফেসবুকের জন্য তো যে কোনো জোক বলা যেতে পারে, মানুষজন ভালো না লাগলে ই করে দিবে, সরাই দিবে, আমার তো মাঠে আসতে পারবে না, বাট স্টেজে মাইর খাওয়ার সম্ভাবনা আছে না, মাইন না খাই এটা দিবে করে বলতে। ফেসবুকে যদি বলতে হয় আমি আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, এখন তো মানে চারিদিকে লকডাউন, করোনা, করোনার প্রকোপ অনেক বেশি, করোনা নিয়ে রিসেন্ট মানে কিছু কন্টেন্ট আছে, সেখান থেকে আমি কিছু বলতে চাই, মানে আপনি অনুমতি দেন আর কি?
0: হ্যাঁ, প্লিজ প্লিজ বলেন।
2: মানে করোনা যেভাবে মহামারী এখন ধারণ করছে, আমরা যেভাবে সচেতন হয়েছি, আমরা মানে যেভাবে নিজেদেরকে নতুন নিউ ট্রেন্ডে আমরা নিজেকে মানিয়ে নিয়েছি যে আমাকে মাস্ক করতে হবে, আমাকে স্যানিটাইজ করতে হবে, আমাকে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করতে হবে, এই অবস্থা চলতে থাকলে যখন করোনা চলে যাবে, যখন চলে যাবে তখন আমাদেরকে মিনিমাম 6 মাস মাস্ক উল্টো পরতে হবে, আগে নাকে পরতাম তারপর মাথায় পরতে হবে, কারণ এই যে সামনে মাস্ক পরতে পরতে আমাদের কান অনেকটা আগায় গেছে, আবার জায়গা মতো ফেরত নিতে হবে।
0: ওকে,
2: কানের পজিশন ঠিক করার জন্য প্রায় 6 মাস আমাদেরকে উল্টো মাস্ক পরতে হবে। এছাড়াও আমি ইদানিং খেয়াল করে দেখছি অনেকেই মাস্ক জায়গা মতো পরে না, মাস্ক জায়গা মতো না পরার কারণ, আমি একদিন রাস্তায় যাচ্ছিলাম না, দেখি একটা ছেলে মাস্ক পরছে কপালে, তো আমি বলছি যে বাবু যে মাস্ক পরা সঠিক নিয়ম হচ্ছে তোমাকে নাক আর মুখ ঢাকতে হবে, কপাল ঢাকলে কাজ হবে না। তাহলে ভাই বেশি কথা বললেন না, তো আমাকে কি হয়েছে? আমার পরিচিত একজন সারাদিন মাস্ক পরে থাকতো, তারও করোনা হয়ে মারা গেছে। আমাকে আচ্ছা, আরেকজন আছে সারাদিন স্যানিটাইজ মাখতো, তারও করোনা হয়ে মারা গেছে। যে আছে সারাদিন ঘর থেকে বের হয় নাই, মানুষের সংস্কৃতি দূরের কথা, সেও করোনা হয়ে মারা গেছে। আমি হ্যাঁ, তাতে তোমার কপালে মাস্ক রাখার সম্পর্ক কি, তার মানে কি বুঝলেন? কোন সতর্কতার কোনো দাম নাই, কপালে করোনা থাকলে মরতেই হবে, তাই কপালে মাস্ক পরে আছি।
0: এটা ভালো বলছেন। খাইরুল বাবুই কিন্তু আপনার নামে অভিযোগ করছেন, খাইরুল বাবুই বলছেন সেলিব্রিটিদের অনেকেই বিবাহের সংবাদ গোপন করেন, শাওন মজুমদারও কি তার বিয়ের খবর গোপন করবেন? কিন্তু বিয়ের খবর গোপন করলে আমরা তো বাচ্চার খবর দিয়ে দিলাম,
2: বাচ্চার খবর বলে দিলাম, তাও ঠিক আছে, অনেকে বিয়ে গোপন করে, বাচ্চা গোপন করতে পারে না।
0: আপনি বিয়েটা কিন্তু গোপন করতে পারছিলেন, বাচ্চাটা গোপন করতে পারছেন না?
2: আমি বিয়ে মোটেও গোপন করি নাই, মোটামুটি পরিচিত যত সাংবাদিক আছে ডাইকে বলছে যাবে বিয়ে, কিন্তু তারা দেখছে যে এত খুললাম খুললা, তাদের আর ছাপাইতে হয়নি, এমনি সবাই জেনে গেছে। এমনই দাওয়াত দিছি যেটা বলছে যে ভাই আমরা পেপার পত্রিকায় দিলে এর চেয়ে তো কম রিচ হবে, আপনি যে দাওয়াত দিচ্ছেন এতে রিচ বেশি হয়েছে।
0: একটা একটা গল্প আমি বলতে পারি সুপ্রিয় দর্শক, আমরা তখন বাংলা ভীষণ একটা শো করছিলাম, তখন শাওন ছিলেন, শাওনকে যখন বলা হলো যে আপনি একটা জোকস বলেন, শাওন একটা ই বলছিল যে সে প্রথম কাজ, উনি প্রথম কাজে যুক্ত হলেন, যুক্ত হওয়ার সময় তার মালিক জিজ্ঞেস করলো যে কিভাবে তোমার বেতন দেব, পেটে ভাতে নাকি বেতন চাও? শাওন আপনি বলেন, আপনার মুখ থেকে শুনলে সবাই খুশি হবে।
2: হ্যাঁ, এটা প্রায় বলি, সেরকম আমি প্রথম জবের জন্য যখন আমি ইন্টারভিউ দিই, তো আমার মানে আমার কখনো ধারণা ছিল না যে আমি কোনোদিন চাকরি করবো আর কি, তারপরও পেটের দায়িত্ব কাজ করতেই হবে। ইন্টারভিউ দিতে গেলাম, তো আমার ইন্টারভিউতে খুব খুশি হয়েছে বস, বস খুশি হয়ে বলছে আচ্ছা শাওন স্যালারি কত চান? মানে এটা বলার পরে একটা মানুষের মনে যে একটা আনন্দ, সেই আনন্দ আমি ঘুরে রাখতে না পারে বলছে যে কি টাকা পয়সা, প্রথম চাকরি, আমি স্যার আপনি আমার তিন বেলা খাইতে দিবেন, পেট ভরে এতেই চলবে। সেও খুশি বলে বাহ ভালো, ভেরি গুড, কালকে থেকে জয়েন করো, তুমি তিন বেলা খায়া কাজ করো, সমস্যা নেই। তো এক মাস আমি তিন বেলা খাইছি, তারপর স্যার আমাকে আবার ডাকাইছে, আমি জাস্ট জি স্যার ডাকছেন, বলে এক কাজ করো তুমি আর খাও না, বেতনই নাও, তুমি যেই খাও খাইতেছো বেতনে বেশি হয়ে যেতেছে, তোমার খাওয়া বন্ধ করে তুমি বেতনই নাও।
0: আমার বাবা অনেক ফানি মানুষ,
2: সে সারাক্ষণ হাসে ও মানে মজার মজার কথা বলে, মেবি সেখান থেকে আমার হয়েছে, বাট সে কখনো ক্যামেরার সামনে বলেনি, আমি ক্যামেরার সামনে বলছি এই আর কি। আর এছাড়া হলো গিয়ে বাই বর্ন আমার ভিতরে একটা কি, আমার ভিতরে কখনো টেনশন কাজ করে না, কখনো এংজাইটি কাজ করে না, আই ডোন্ট নো ওয়াই, আমি কখনো কারোর উপর রাগ করতে পারি না, এগুলো হইতে পারে যে আমার কথা শুনে মানে দেখা যায় যে আমি অনেক খেপে গেছি, তারপরে এমন আমার মধ্যে এমন কথা বেরোয় মানুষজন হাসতেছে, কিন্তু আমি কিন্তু রাগে আছি, এটা আমি বুঝাইতে পারি না, আমি কখনো আমার রাগ দুঃখ অভিমান এগুলো এক্সপ্রেস করতে পারি না, আমি শুধুমাত্র আমার খুশির কথাগুলো এবং মজার কথাগুলো এক্সপ্রেস করতে পারি, বাকিগুলো আমি পারি না, এটা তো আমার দুর্বলতা আর কি।
0: আচ্ছা আচ্ছা,
2: মানে এমন লোক নাই আপনি এখনো খুঁজে পাবেন না, মানে আমার মনে হয় না কেউ বলতে পারে যে কোনদিন শাওনকে আমি রাগতে দেখছি, কোনদিন শাওনকে আমি এরকম মানে গম্ভীর থাকতে দেখছি, তার মানে এই না যে আমি গম্ভীর থাকি না, রাগ করি না, বাট ওইগুলো আমি এক্সপ্রেস করতে পারি না, ওগুলো এক্সপ্রেস করার ওয়েটা আমার জানা নেই।
0: কিন্তু ধরেন একটা বিষয় আমি আমার লাইফে খুব কম কম করেছি, সেটা হলো ধর মানুষের বেটে খাটো হওয়া বা লম্বা হওয়া এগুলো নিয়ে জোকস করা, তারপরে মোটা হওয়া সেগুলো নিয়ে জোকস করা, কিন্তু আপনি নিজেই কিন্তু নিজেকে নিয়ে জোক করেন, এটা কিন্তু অনেক পজিটিভ। তো এখন
2: আপনি ভাই মায়ের খাওয়ার ভয় বলি না, কারণ অন্য খাটোর নিয়ে বললে খাটোর মারতে আসবে, চিকন নিয়ে বললে চিকনটা মারতে আসবে, এর চেয়ে ভাই আমি নিজের নিয়ে বলি, মায়ের খাওয়ার কোনো ভয় নেই, মানুষজন হাসলো আমি মায়ের থেকেও বাঁচলাম,
0: এটা ভালো বলছেন। আর আপনার এখন আপনার সারাদিন কাটে কিভাবে, আপনি কি নিয়ে ব্যস্ততার মধ্যে?
2: আমি এখন ব্যস্ততা হলো আমি একটা রেডিওতে জব করি, আমি প্রায় চার বছর সাড়ে চার বছর হয়ে গেল, ক্যাপিটাল এফএম 94.8 আর জি এবং প্রডিউসার হিসেবে আছি, তো আমার প্রতি সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিনই একটা শো হয় নাট বল্টু, মানে রেডিওতে এই
0: নাট বল্টু
2: ওখানে আমি আর সজল ভাই মিরাক্কেলের আর এক তারকা সজল, আমরা দুজন মিলে করি, মনে হয় আই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স, যেটা কোনো কমেডি প্রোগ্রাম ইন রেডিও এই সাড়ে চার বছর একটা না হয়েছে আমি জানি না, আমাদের এবং সপ্তাহে ছয় দিনই, খালি একদিন বন্ধ থাকে অফ থাকে, এবং টানা সাত দিনই ছয় দিনই আমরা করে থাকি, এক ঘন্টা মানুষ এন্টারটেন করে থাকি, এটা করতেছি প্লাস পাশাপাশি টিভি শোজ এবং কর্পোরেট শোজগুলো করি, এছাড়া আমার নিজের ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট তৈরি করি বানাই, এগুলো নিয়ে সারাদিন চলে যায়। আর এখন নতুন আর একটা নতুন চ্যানেল খুলছি আমি, নাম মেঘ, আমার জীবনে নতুন এন্টারটেইনমেন্ট আসছে, এখন ওকে নিয়ে সময় কাটাই আমার বেশিরভাগ সময় দেখা যায় যতক্ষণ কাজ না থাকে।
0: সেটাই সেটাই, আমাদের শহীদ লস্কর দেখছেন, তার ডেইজি ইসলাম বলছেন মিরাক্কেলের হাসির পারফরমেন্স গুলোর কথা মনে পড়ে গেল, অভিনন্দন শুভকামনা। হ্যাঁ, তো এখন এই যে আপনি করোনা নিয়ে আপনি বলতেছিলেন, মাত্র দুইটা আমরা শুনলাম, করোনা নিয়ে আপনার দুইটাই কালেকশন ছিল, খুব অল্প হয়ে
2: একদম একদম লেটেস্ট, পুরানো তো অনেক আছে কিন্তু পুরানো গুলো বলতে চাচ্ছি না, এত সুন্দর একটা আমেরিকান শো চলতেছে এখানে, পুরানো নিউ আমেরিকান শো সেখানে ওল্ড জোক না বলি।
0: আচ্ছা, তাহলে আপনি আমাকে বলেন যে একটা প্রশ্ন আপনাকে আমরা আগেও করেছিলাম, সেটার কোন উত্তর পাল্টেছে কিনা, যে মানুষ কেন হাসে বা মানুষ কখন হাসে?
2: মানুষ হাসান, মানুষকে হাসানো বলে অনেকে কঠিন কাজ, কিন্তু আমার মনে হয় না অত বেশি কঠিন কাজ, আমার মানে আমাদের কাছে কেন মনে হয়, কারণ মানুষের আবেগ ইফেক্টটা না অনেক বেশি, মানুষ অনেক বেশি ইমোশনাল ভিতর থেকে নিজে যায়। তো মানুষ সবসময় প্রেডিক্ট করতে থাকে, আমি যখন কথা বলতেছি আপনি কিন্তু প্রেডিক্ট করতেছেন শাওন এই প্রশ্নের উত্তরটা এইটাই দিবে। যখন দেখবেন যে আপনার প্রেডিকশনের বাইরে আমি কোনো কথা বলতেছি তখন আপনার মনে হয় হ্যাঁ এই জিনিসটা তো আমার মাথায় আসে না বা এই জিনিসটা আমি ওইভাবে ভাবি নাই, এই ছেলেটা এইভাবে ভাবলো, তখন এটা হাসির উদ্বেগ হয়। হাসির উদ্বেগ না হলে আপনি তো অবাক হন, অনেকে অবাক হয়ে হাসে, অনেকে মানে বুঝে হাসে কেউ না বুঝে হাসে। বাট ওই প্রেডিকশনটা যদি আপনি ভেঙে অন্য কিছু অ্যান্সার দিতে পারেন তাহলে কিন্তু মানে হাসি এটা আসে, যেটা কমেডিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি হয়। কারণ একটু কথা বেশি বলি আর কি, আমি আরেকটু বলি বুঝে, যেটা হলো এটা আমার শোনা একটা গল্প যে মানুষ কখনো হাঁটতে জানে না, মানে হাঁটতে চায় না। যে আপনি যদি এক কোথাও হেরেও যান আপনি মনে মনে কিন্তু জিতে যান। মনে করেন যে আপনি আজকে একটা গেলেন, গিয়ে একটা ঝগড়ায় আপনি হেরে গেলেন, ঝগড়া করতে গিয়ে দেখলেন যে আপনি পারলেন না, আপনি ওই হারা অবস্থায় বাসায় ফিরতেছেন, কিন্তু বাসায় ফিরতে ফিরতে আপনার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু আপনি ঝগড়াটা রিপিট শুনবেন, রিপিট করতে থাকেন, ও আমার এই কথাগুলো বলছে, আমি যদি তখন এই কথাটা বলতে পারতাম তাহলে কিন্তু ও উত্তর দিতে পারতো না, কিন্তু ওই সময়টাই আপনি ওটা মনে করেনি, আপনি বাসায় যেতে যেতে ভাবতেছেন এই কথাটা বললে আমি জিতে যেতাম, এই কথাটা তো মনে নেই, এটা বলতে পারলে জিতে যেতাম। মান আপনি কিন্তু লিটারেলি ওখানে হেরে আসছেন, কিন্তু আপনি সাবকনশিয়াস মাইন্ডে আপনি এখনো জিতার ট্রাই করতেছেন, এটা বলে জিততে পারতাম, আমি এটা বললে জিততে পারতাম, এতগুলো পয়েন্ট আমার সামনে ছিল আমার তখন মনে করেন আমি জিততে পারতাম, তখন আপনার মনে একটা শান্তি আছে যে আসলে আমাকে জিতার মতো অনেক পয়েন্ট ছিল, তো আপনি মনে মনে জিতে গেলেন। এই মানুষজন কিন্তু সবসময় মনে মনে ভাবছে, মানুষ কখনো হারতে যায় না তো জিততে যায়। তো এরকম দেখা যায় যে আমার ক্ষেত্রে যেটা হয় যে মানুষ আমাকে রাখে প্রথম প্রথম বলতো মোটা, বলতো মোটকা, বলতো মোটকা বললে তখন আমি বলতাম যে আসলেই তো আমি মোটকা, মনে কষ্ট পেতাম, কিন্তু পরবর্তী আস্তে আস্তে ভাবতাম যে শালা আমার মোটকা পেয়েছে, আমি তোর বলতে পারতাম তুই চিক না, তুই পাট করি, তুই বাস বাসের কুঞ্চু, একটা কিছু দিয়ে রিপ্লাই দিতে পারতাম, কেন আমি রিপ্লাই দিলাম, তাহলে আমি ভাবলাম তাহলে ঠিক আছে এরপর থেকে কেউ যদি আমার মোটা বলে আমি এটা বলে দেবো। দেখা যায় পরবর্তী আসলে অন্যভাবে অপমান করে, চালের বস্তা ভোটকা। এখন আমার প্রশ্নের সাথে উত্তর তো মিলতেছে না, আমি তো প্রিপারেশন নিয়ে আসছি যে মোটকা বললে আমি এই উত্তরটা দিয়ে দিব সাথে সাথে, এবং মোটকা বলে নাই, বলছে চালের বস্তা বা হাতি। তো দেখা যায় এরকম করে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আমার প্রত্যেকটা কোশ্চেনের আলাদা আলাদা জিতার মতো উত্তর তৈরি হইতে হইতে এক একটা প্রশ্নের জন্য দেখা যায় 10-12টা উত্তর রেডি হয়ে গেছে। তো এখন আমাকে কেউ কিছু বললে, আপনি আমার একটা প্রশ্ন করলে, তার 4-5-10 উত্তর আমার মাথায় আছে, যেটা কিনা আপনি প্রেডিক্ট করতে পারবেন না, সেটা যদি আমি তখন ইনস্ট্যান্ট বলি মানুষ বলে আরে বাপ রে ইনস্ট্যান্ট কি বললো, আসলে কিন্তু ইনস্ট্যান্ট না, এটা অভিজ্ঞতা। আমি বিভিন্ন জায়গায় এখন ঠকতে ঠকতে অ্যান্সার রেডি করতে করতে আমার এতগুলো রেডি হয়েছে, এবং তার জন্য আমি ইনস্ট্যান্ট বলতে পারি, মানুষ কিন্তু ইনস্ট্যান্ট কিছুই বলতে পারে না, সবগুলো অভিজ্ঞতা থেকে সে তখন
0: আগে থেকে গোছানো থাকে। আপনি যেহেতু নিজেকে বললেন মোটা মানুষ, আমি তো বলি নাই সেটা, আমাদের আমাদের আমার যেটা এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে ধরেন সুমন পাটোয়ারি নামে আমাদের বন্ধু আছে, সেও খুব একটা মোটা না কিন্তু ভালো মানুষ, সেও নিজেকে মোটা বলে। আমাদের লস্কর শহীদ ভাই নামে একজন ভদ্রলোক আছে আমাদের এক বন্ধু, উনিও কিন্তু মোটা না কিন্তু উনিও খুব ভালো মানুষ, নিজেকে বলেন যে আমার ওয়েট বেশি। এখন মোটা মানুষরা কি আসলে ভালো মানুষ হয়?
2: হ্যাঁ মোটা মানুষদের মানে এটা ইনবিল্ট, মোটা মানুষদের ভালো মানুষ হতেই হয়।
0: কেন?
2: তাহলে মোটা মানুষরা রেগে গেলে কেউ থামাইতে পারবে আপনি বলেন তো? ভালো মানুষ হওয়া তার উপায় নেই, কারণ এদের আমাদের দেহের প্রস্থ বড়, আমাদের ভিতরে জায়গা বড়, তার জন্য মানে বায়োলজিক্যালি এবং মানে ব্যালেন্স হওয়ার জন্য আমাদের মনটাও বড় হইতে পারে, কোনো কারণে আমাদের মন সংকীর্ণ হওয়া যায় না, দ্যাটস আমরা ভালো মানুষ সবসময়।
0: বড় মনের জন্য তার সাথে বড় স্পেস। হ্যাঁ, তো এই যে আপনি এখনকার শাওন, আপনি জনপ্রিয়, আমরা আমাদের অনুষ্ঠান প্রায় 24 মিনিট পার হয়ে গেছে, 26 মিনিট চলে গেছে, আমাদের 10 মিনিটের মতো আমরা প্রোগ্রাম করতে পারবো। আপনার এই যে আপনি এখন সেলিব্রিটি, আপনি সবাই কেনে রাস্তাঘাটে, আপনার বন্ধু বান্ধব, পুরনো বন্ধুদের সাথে হঠাৎ করে দেখা হলে তারা কি করে, আনইউজুয়াল কি কাজটা করে?
2: প্রথমেই মানে জড়ায় ধরে তারপর একটা গালি দেয়, যেহেতু আমরা কমেডি করি হাসাই, এটা কিন্তু একটা সমস্যা। আপনি একটা দেখবেন বড় সেলিব্রিটির সাথে দেখা হলে ওয়াও দোস্ত তুই যা করছিস প্রত্যেকের কাছে প্রশংসা পাই, প্রত্যেকে অনেক ইন্সপায়ার করে আমাদেরকে, বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই খুবই ভালো বলে, যার জন্য ভালোবাসে, ভালোবাসে এবং ভালো বলে বলেই এই জায়গাটা এখন পর্যন্ত আছি না, অনেকদিন আগে চলে যেতাম। কারণ ওই যে মোটা মানুষ, ভালো মানুষ তো, বেশি হিংসা বেশি ইগনোরেন্স আমরা সহ্য করতে পারি না, নিতে পারি না। তো ওরকম কিছুই এখন পর্যন্ত হয় নাই বা খারাপ কোনো ঘটনা ঘটে নাই বলে এখন পর্যন্ত এখানে।
0: যাক ভালো। তা এখন আপনার সামনের চাওয়া কি, আপনার সামনের ড্রিম কি? একটা তো হচ্ছে মেঘকে নিয়ে স্বপ্ন, আপনার মেঘকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার নিজের ড্রিম কি, সামনে কি করতে চান?
2: মানে আমার, আমি সবসময় এমলেস মানুষ, আমি একদম ভাই বোন ছোটো থেকে এমলেস। আমাকে ছোটোবেলায় যদি এমিন লাইফ লেখা লিখতে হইতো, ওটা ছিল আমার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আমার জন্য। এমলেস মানুষ তো আমি, এটাকে আবার অনেকে ডেড ফিশ বলে, বলতে খুব খারাপ শোনে, আমি বলতে পারি না। মানে ডেড ফিশটা হলো গো উইথ ফ্লো, মানে যে ফ্লোতে আছি। আমি কিন্তু বিবিএ পড়াশোনা করছি, এমবিএ করছি, ফিনান্সে আমার মেজর, আমি ফিনান্সে পড়াশোনা করছি। সো আমাকে একটা ব্যাংকে থাকা করতে হচ্ছিলো, অথবা কোনো কর্পোরেট সিএ বা এসসিএ যে অ্যাকাউন্টেন্ট, এরকম কিছু থাকার কথা ছিল। তার যে ফ্লোয়ে আমি এখানে, সেরকমই আমি মানে ফ্লোতেই আছি, জানি না কী করব বা যেটা করতেছি সামনেটা জাস্ট দেখে শুনে। মানে ওই যেটা বলে যে সামনের স্টেপটা এক পা দেওয়ার আগে ভেবে নিই যে আসলে এখানে দিলে আমি এখানে থাকতে পারবো না, ডুবে যাবো, জাস্ট ওই একটা স্টেপই ভাবি, এর দূরের স্টেপ আর ভাবি না যে চার পাঁচ স্টেপ পরে কী হবে। সো একটা স্টেপ দেখে দেখে এক স্টেপটা আগাচ্ছি, জানি না কত যাবো। তবে অবশ্যই খুব ভালো কাজ করার ইচ্ছা আছে। ইদানিং আমি নাটকও করতেছি, নাটক রেগুলার হওয়ার চেষ্টা করছি নাটকে, আর যেটা আর যে আছি করতে, সব কিছু মিলে ভালো। আমার ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমার একটাই স্বপ্ন যে আমি আমার ফ্যামিলিতে যাতে, ফ্যামিলিটাকে যাতে সুন্দরভাবে রাখতে পারি, তাদের সব কিছু যাতে ফুলফিল করতে পারি এবং তাদের মুখে হাসি ফোটাতে পারি, এইটুকু আমার ড্রিম। এর জন্য আমার কোটি কোটি টাকা দরকার নেই, আমি যদি 10 টাকায় আমার ফ্যামিলিকে সুখী রাখতে পারি, আমার যেন আল্লাহ তাআলা ভগবান আমাকে সেই 10 টাকায় রোজগার করার সুযোগ দেয়। যদি 100 টাকা দরকার হয় 100 টাকাই দেয়, এর বেশিও দরকার নেই কমও দরকার নেই। তো আমার ড্রিম এটাই যে আমি কন্টিনিউসলি যাতে আমি তাদেরকে সাপোর্ট করে যেতে পারি, এইটুকুই, এর বেশি কিছু চাই না।
0: তাহলে আমরা ধরেন আর যে 10 মিনিট সময় আছে, আপনার তো ঝুড়িতে অনেক কিছু, আমরা এই 10 মিনিট সময় আপনাকে দিয়ে দিলাম, আপনি 10 মিনিট আপনার দর্শকদের জন্য আপনি কিছু বলেন। আপনার অনেক কিছু আপনার হাতে আছে আমি জানি, কিন্তু এগুলো আমরা মিস করতে চাই না, কারণ বৃষ্টির কারণে আপনাকে আমরা অনেকখানি সময় কম পেয়েছি। আমরা একটা শোতে আপনাকে দেখেছি যে আপনি পুরুষ দর্শকদের চাইতে নারী দর্শকদের বেশি প্রাধান্য দেন, এটা কেন?
2: পুরুষদের নিয়ে কথা বললে শুধু পুরুষরাই হাসে, নারীদের নিয়ে কথা বললে নারী পুরুষ দুটোই হাসে, তো বেশি হাসি দরকার।
0: মালিবাগে থাকতাম, বুঝছেন তো, মালিবাগে একদিন মালিবাগ থেকে এসে আপনার শান্তিনগর সাজানপুর থাকতাম, ওখান থেকে মালিবাগে আসতাম রিক্সায়, মালিবাগ থেকে বাসে করে ফার্মগেট এই বাংলা মোটর এসে বিশ্ব সাহিত্য কেন্দ্রে কাজ করতাম। এটা 1990-এর ঘটনা, 1990 সালে। তখন আপনার বয়স কত ছিল?
2: 1990 সালে আমার বয়স 2 বছর।
0: 2 বছর, সেইটাই ওই সময় ঘটনা শুনেন।
2: আমি আর নিতে পারতেছিলাম,
0: ওই আমরা বাসা থেকে বের হয়েছি সাজানপুরে মালিবাগ যাব, তো বের হয়ে দেখি কি যে কোথাও কোনো রিক্সা নাই, ডানে বায়ে কোনো রিক্সা নেই, একটা রিক্সা দূরে। তা আমাকে দেখে সেই রিক্সাটা এগিয়ে আসলো, এসে আমাকে জিজ্ঞেস করতেছে স্যার মালিবাগ যাবেন? তা আমি বলছি যে আমি মালিবাগ যাবো কিনা তুমি জিজ্ঞেস করো কেন? বলে স্যার আমিও মালিবাগ যাবো কিন্তু রাস্তা চিনতেছি না, নতুন রিক্সা চালায়। এখন আপনি বলেন রিক্সা চড়া নিয়ে আপনার কি কি এক্সপিরিয়েন্স?
2: রিক্সা চড়া নিয়ে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি রিসেন্টলি একটা রিক্সা চড়ছি, মানে রিক্সাওয়ালা নিজে আসতে পারবো যাবা তুমি কারণ বাজে, হ্যাঁ হ্যাঁ স্যার যাবো, উঠেন। উঠছি, উঠার কিছুক্ষণ পরে যেতে যেতে দেখি যে রিক্সা শব্দ করতেছে ক্যাঁক ক্যাঁক ক্যাঁক, মানে মনে হচ্ছে টানতে কষ্ট হইতেছে, চেনে জ্যাম না কি। প্রথম দিকে ভালোই চলতেছিল, পরে আমি আর কিছু বলি না, আবার মাঝ রাস্তায় যদি নামাই দেয় সেই বই আমি চুপচাপ আছি, কোনো মতে আমি গন্তব্যে পৌঁছাই আর কি। তো গন্তব্যে পৌঁছে তাকে ভাড়াটা দেওয়ার সময় জিজ্ঞেস করলাম যে তোমার রিক্সা এরকম শব্দ করতেছে, এটা কি আগেই ছিল? বলে না স্যার আপনি ওঠার পর থেকে করতেছে। মাঝে মাঝে দেখা যায় যে রিক্সাওয়ালারা যে আমার বাসা মিস থাকে, সেদিন এক রিক্সাওয়ালা আসছে, তো আমি জিজ্ঞেস করলাম যে যাবে নাকি, আমি বাসা থেকে ইতে যাবো শাহিনবাগ যাবো, তো শাহিনবাগ যাবো বলতে যাবে নাকি? হ্যাঁ যাবো, কত ভাড়া? কত? বলে 60 টাকা। আমি বলছি 40 টাকায় যাবা? বলে স্যার এইখানে যত রিক্সাওয়ালা আছে আপনি যেখানে 40 টাকায় কেউ যাবো না, একটা রিক্সা যাবো না। আমি তাহলে ঠিক আছে তুমি পিছনে বসো, আমার 40 টাকা দাও আমি চালিয়ে তোমায় নিয়ে যেতেছি।
0: সেটাই ওই আমার আপনার দেশের বাড়ি কই, এটা একটু জেনে নিই।
2: আমার দেশের বাড়ি হচ্ছে মানে এক কথায় বলতে গেলে নোয়াখালী, আর দুই কথায় বলতে গেলে মানে একটু এড়াই যেতে গেলে লক্ষ্মীপুর।
0: সেটাই আমাদের এক বন্ধু ছিল, তাকে যদি জিজ্ঞেস করতেন যে আর দেশের বাড়ি কই, সে বলতো নোয়াখালী। তো কি হয়েছে আমি মালিবাগ থেকে রিক্সা, শাহজাহানপুর থেকে রিক্সায় করে এসে নামছি। নামার পরে তো দেখি যে আরেকটা লোক রিক্সা থেকে নামছে, বয়স্ক, ওনাকে আমি চিনি। উনি দেখি রিক্সাওয়ালার পর খুবই খ্যাপা, হ্যাঁ তুমি বেকুব কথাকার, এইভাবে তুমি রিক্সা চালাই কেউ? এবার তুমি দুইবার ট্রাকের নিচে ঢুকা দিচ্ছিল, তখন তো ট্রাক চলতো দিনের বেলা, তো ট্রাকের নিচে ঢুকে যায় একটু হলে তার মারা যেতাম, হ্যাঁ এরকম কথা হলো বেকুব কথাকার। তো দেশে বাড়ি কই? ওই রিক্সাওয়ালা বলে স্যার নরসিংদী। বলো নরসিংদী সব বেকুব, নরসিংদী সব বেকুব। তারপর ওই রিক্সাওয়ালা জিজ্ঞেস করে স্যার আপনার কই? বলে আমারও হ্যান ওই। যাক হ্যাঁ, আপনার কাছে আমাদের আর চারটা জোকস পাওনা আছে। এখন আপনি বলেন যে আপনার এখন সাম্প্রতিক কোন একটা শো এর এক্সপেরিয়েন্স বলেন, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করব।
2: আচ্ছা, সেটা হচ্ছে কি মানে ওই এলাকা ভিত্তিক যেহেতু যোগ বলছেন, আমি নোয়াখালীর একটা কথা ঘটনা বলবো। মানে নোয়াখালীর মানুষরা কিন্তু নোয়াখালী ভাষা বলে যে আলাদা একটা ভাষা, আয় খাইতান্য দায়িতান্ন এরে পি কিচ্ছর এর ওই মারু বেদমা এগুলো এগুলো কথা। তো আমি বলি যে নোয়াখালী ভাষা কিন্তু ডিরেক্ট ব্রিটিশদের থেকে আসা, যেমন আমি খাবো না, এখানে আমি মানে হচ্ছে ইংরেজিতে আই, না মানে হলো নো, খালি খাবোটাকে তারা ইংরেজি করতে পারে না। আমি খাবো না আই খাইতাম ন, আই ডাইরেক্ট ইংরেজি, এখানে এই ভাষাকে তাচ্ছিল্য করার কোনো
0: আমাদের এক বন্ধু এরকম বলে আমাদেরকে যে আই বলতাম চাইনো কিন্তু আসি যায়।
2: আমাদের এক বন্ধু আছে বলে আর কথা শুনি বোঝার উপায় নাই, আই নোয়াখাইল না কলকাতার তো নাইছি, আর কথা শুনি বাবা আই কলিকাতার তো নাইছি।
0: সেটাই বলেন। তারপরে আর হাতে
2: নোয়াখালীর এক স্কুলে হ্যাঁ টিচার পড়াইতেছে, তো নোয়াখালী স্কুলে টিচার পড়াইতেছে, ইংরেজি টিচার ঢুকছে, ইংরেজি টিচার ঢুকে সবাই দিকে তাকাইতেছে, এমন সময় একজন মাথা নিচু করছে, তারপর দেখেই বোঝে যে মাথা নিচু করে পড়া পারে না। বলে তুই দাঁড়া। জি স্যার বোন। বলেন তো বল আসবাবপত্র ইংরেজি কি? হ্যাঁ ও তো পারে না, আমি কী করবো এদিক ওদিক তাকায়। তা কী রে বলোস না কেন আসবাবপত্র ইংরেজি কি? হারি না স্যার। গুড, ভেরি গুড, উত্তর ঠিক হয়েছে, তাই উচ্চারণটা ঠিক করবি, এটা হারি না স্যার না, এটা হবে হারনি স্যার।
0: তা আপনাকে নোয়াখালীর লোকজন আপনাকে ধরে মারে না যে আপনি নিজে নোয়াখালীর হয়ে আপনি যেভাবে?
2: বকে বকে আমার গ্রাম থেকে ফোন দিয়ে আমাকে অনেক বকাবকি করে যে তুই নিজের ভাষা নিয়ে এগুলো করো। আমি তুই ভাষা নিয়ে এগুলো করি মানে আমার ভাষাটা আমি কত জায়গায় রিপ্রেজেন্ট করতেছি যে এটা দেখতেছ, খালি খারাপটাই দেখবি ভালো দেখবি না। আমার কাজিন টাজিন আছে, ওরা ফোন দিয়ে অনেক বকাবকি করে মাঝে মাঝে, যদি এটাও দেখে থাকে একটু পরেই ফোন আসবে আমার কাছে যে আবার এগুলো করছো।
0: যাক এবার লাস্ট লাস্ট জোক, এরপর আমরা সুপ্রিয় দর্শক আমরা এরপরে আজকে বিদায় নেব। বলে শেষ, আপনি তো ছক্কা পিটান চাতা
2: শেষ করতে, আমি যেহেতু শেষ জোক আমি স্টেজে যেটা দিয়ে শেষ করি, চিড়িয়াখানায় তো গেছেন ভাই?
0: পরে মজাটা পাওয়া যায়।
2: হ্যাঁ মানে ওইভাবে না বলে দেখি কিভাবে বলা
0: যায়।
2: তো প্রথম দিকে প্রথম খাতে থাকে বানর, তো বানর থাকলে যেটা হয় বাঙালি আমরা দিয়ে যারা বাঙালি তাদের বানরের সাথে একটা অদ্ভুত রিলেশন আছে। হ্যাঁ বানর দেখলে আমাদের ভিতর থেকে বান্দ্রামি আরো বেশি জায়গা হতো, বানর একটু গুঁটা দেই একটু খুঁটা দেই মানে একটু ইট মারি মানে বন্ধুরা বলি ওই দেখ তোর মতো দেখতে, ওইগুলো আমাদের স্বভাব বানর দেখলে এগুলো হয়। প্রথম কাজে ঢুকার যাওয়ার সাথে প্রথম কাজে বানর, তো দেখলাম যে একটা বানর চুপচাপ বসে আছে এক সময়, তো আমার হাতে ছিল একটা বাদাম, তো বানরে বলতাম যে বাদামটা খাইতে দিই, বানরের বাদামটা খাইতে দিলাম, মানে অদ্ভুত বানর বাদামটা খাইলো না, বাদামটা প্রথমে নিয়ে সে তার পেছনে দিল তারপরে খাইলো, আমার তো মাথা গরম হয়ে গেল, বেয়াদব বানর। পরে আমি খাইতে দিলাম, প্রথম পিছনে দিল কেন, বানরের মালিককে আমি ডাকাইলাম যে ভাই আপনি বেয়াদব বানরে আপনি প্রথম খাতায় রাখছেন, কোনো ভদ্রলোক আসলে এটা কী বলবে? তাহলে ভাই ওর কোনো দোষ নাই, কিছুদিন আগে এক লোক একটা বড় একটা বেল খাইতে দিয়েছিল, তো তো বেল খায় হলাইছে, হওয়ার পর তার বেরোতেছে না, ওর তো সাত দিন আট দিন দশ দিন ধরে কষ্ট করছে, পরে ওরে অপারেশন করে কাইটে বেল বের করতে হচ্ছে। তো ওই থেকেও শিক্ষা পাইছে ও, খুব মানে বাস্তব জীবন থেকে শিক্ষা নিছে যে এরপর থেকে যাই খাবো আগে মাপ নিয়ে খাবো যে বের হবে কিনা। এখন যাই দেয় প্রথমে পিছনে দিয়ে আগে মাপ নেয় যে আসলে মিলে খাইতেছে বের হবে কিনা। আমি তো শুনি না, মানে খুবই যে অসাধারণ বানর, স্মার্ট বানর, এই যুগের জন্য তাল মিলে চলতেছে। আমি আমার এলাকার লোকজন নিয়ে বানর দেখতে নিয়ে গেছি, যে দেখ বেটা কত শিক্ষিত বানর, বাস্তব জীবন থেকে শিক্ষা নিয়ে এখন দেখ পিছনে মাপ নিয়ে খায়। গেছিলাম সেদিন হাতে আর বাদাম ছিল না, ছিল একটা কলা, তো বানরের কলা খেতে দিলাম, বানরের স্টাইল চেঞ্জ, বানর পিছনে মাপ নেওয়ার আগে পানিতে চুবাইছে, তারপরে পিছনে মাপ নিচ্ছে, তারপরে খাইছে। আমার তো মালিক পাম্পচার, আমি এই মালিককে আবার ডাকছি, এই নিয়ে আপনি বানরের খাওয়ার স্টাইল চেঞ্জ হয়ে গেছে কেন? তা স্যার আপনি মাইন্ড করেন না, আপনি যাওয়ার পর সেদিন এক লোক আইসা ওদের সিগারেট খাইতে দিছে, এখন সিগারেটের মাপ নিতে গিয়ে ও শেখা খাইতে দিছে না, তাই এখন সে প্রচণ্ড সতর্ক, যাই খায় আগে পানিতে নিয়ে ভিজায়, ভিজায় নিভায় মাপ নেয় তারপর খায়।
0: আপনার এই প্রসঙ্গ দ্বারা আরেকটা বিষয় বলি, নর্মালি বলে যে সাংবাদিকরা নাকি একটু আউলা টাইপের হয়, আমাদের আমাদের যখন আমরা যখন পত্রিকায় কাজ করতাম বা টেলিভিশনে সংবাদকর্মী হিসেবে কাজ করতাম তখন এই ধরনের কথা শুনতে হইতো। তো এক লোক সংবাদপত্র অফিসে ঢুকছে, ঢুকে দেখে যে এক সাংবাদিক ওই চানাচুরের মধ্যে কলা মিলায় খাচ্ছে, এইটা তো দেখে এটা কি ধরনের কথা, এটা কি ফাইজলামি পাইছে এখানে? সাংবাদিক বলে এরকম করে দাঁড়ান সম্পাদকের কাছে ঘুরতে যাচ্ছি, সম্পাদককে বিচার দিকে লেগেছে যে দেখে যে সম্পাদক চায়ের মধ্যে জিলাপি চুবায় চুবায় খাচ্ছে। সব জায়গায় একটু আলাদা বিষয় থাকে। আপনাকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ যে আপনি সময় দিলেন, আবার আপনার সঙ্গে কথা হবে, আর আপনাকে অনেক মিস করি, অনেকদিন দেখা হয় না।
2: আপনাকেও আমরা অনেক বেশি মিস করি, আগে আমাদের অন্তত বছরে একবার দুইবার হলো দেখা হতো, আপনার সাথে অনেকদিন পর দেখা হলো, অনেক বেশি মিস করি।
0: হ্যাঁ ধন্যবাদ আপনাকে, আর যে কোনো দরকার জানাবেন। সুপ্রিয় দর্শকই
2: থাকেন ভাই, আমাদের জন্য দোয়া রাখবেন,
0: জি অবশ্যই
2: আমাদের মেয়ের জন্য দোয়া করবেন, আপনার আপনার যেহেতু বলতে আমি আপনার দোয়া অনেক বেশি কাজে লাগবে।
0: আমার মেয়ের নাম হচ্ছে নোরা জারা অরোরা, আর আপনার কন্যা হচ্ছে মেঘ। ভালো থাকবেন সবাই, সুপ্রিয় দর্শক, আমরা তাহলে আজকের মতো বিদায় নিলাম।

0: হ্যাঁ, হ্যালো। আপনারা যারা দেখছেন এবং শুনছেন,
1: হ্যাঁ স্যার,
0: রেডিও ত্রিতাল বাংলার পক্ষ থেকে স্বাগতম। আমরা রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ তে আমরা আজকে খুবই আনন্দিত যে আমরা আজকে এমন একজন অতিথিকে পেয়েছি বাংলাদেশ থেকে, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা। তিনি আজকে আপনাদেরকে বলবেন যে যদি আজকে আপনি হঠাৎ করে কোনো একটা আইনি জটিলতার মধ্যে পড়েন তাহলে করণীয় কি, এবং পাশাপাশি আমরা কথা বলবো যে পুলিশ আপনাকে অ্যারেস্ট করলে আপনি কি করবেন, এবং আপনি প্রথমে যদি কোনো কারণে আপনার বিরুদ্ধে মামলা হয় তাহলে কি করবেন। এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব প্রেক্ষাপট বাংলাদেশ। এবং একটা কথা বলে রাখি, এটা কোনো আইনি পরামর্শ অনুষ্ঠান নয়, এটা আসলে আমাদের অভিজ্ঞতা বিনিময় করবেন অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা। আমরা যাচ্ছি তার কাছে। লিমা, কেমন আছেন আপনি?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি। শামীম ভাই, আপনি কেমন আছেন?
0: আমি ভালো আছি। আপনার সঙ্গে অনেকদিন পরে কথা হচ্ছে। বাংলা ভিশনে যখন আমি ছিলাম তখন আপনার সঙ্গে আমরা একটা অনুষ্ঠান করতাম মনের কথা, সেখানে আপনাকে আমরা অতিথি হিসেবে পেয়েছিলাম, তো আমরা খুবই
1: হ্যাঁ,
0: আনন্দিত।
1: সেই 5 বছর আগের কথা। হ্যাঁ, 5 বছর আগের কথা শামীম ভাই।
0: একদম একদম। তো যাক, আপনাকে আমরা পেয়েছি। আপনি প্রথমে আমাদেরকে বলেন, আমরা যেমন আইনি বিষয় নিয়ে আলোচনা করব, আপনার অভিজ্ঞতা শুনবো, পাশাপাশি আমরা আপনার আপনার জীবন নিয়েও আমরা কথা বলতে চাই যে আপনি কেন আইনজীবী হলেন। প্রথমে আপনি বলেন যে আপনার একটা দিন কিভাবে কাটে সকাল থেকে।
1: আচ্ছা শামীম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই রেডিও তিত্রাল বাংলাদেশ ইউএসএ থেকে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি, এবং বলবো যে আমরা আসলে পুরো আলোচনাটা জুড়েই আমাদের লয়ারদের লাইফ লাইফ স্টাইল এবং লয়ারদের যে স্ট্রাগল গুলো, বা যেভাবে করে আমরা একটা দিন শুরু করে শেষ করি, বা যেভাবে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি, সেটা নিয়ে পুরোটাতেই ডিসকাশন করব। আর শুরুতে শামীম ভাই যে প্রশ্নটা করলেন সেটা হলো, শামীম ভাই আসলে অন্য যে কোনো প্রফেশনে সবার চাইতে আমাদের দিনগুলো একটু মনে হয় ডিফারেন্ট করেই শুরু হয়। কারণ আমার কেন জানি মনে হয় যে অনেক সময় আসে যে আইনজীবীরা আসলে কি দিয়ে ভাত খেলো বা কি দিয়ে লাঞ্চ বা ডিনার করলো সেটা আইনজীবীরা আসলে মাথায় থাকে না। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খাবার টেবিলেই মাথায় বিভিন্ন রকমের টেনশন ঘুরতে থাকে, কোন মামলায় কি হলো না হলো। আর যেদিন কোনো ইম্পর্টেন্ট মামলার হিয়ারিং থাকে বা কোনো সেন্সিটিভ মামলার হিয়ারিং থাকে, সেদিন সারা রাতই তো আমরা মোটামুটি ঘুম তো আর হয় না, বা সারা রাতে আমরা যেটা করি পুরো ফাইলটা রিভিশন দেওয়া হয়। তো আমি সবসময় আমার জুনিয়রদেরকে বা আমার জুনিয়র স্টাফ কলিগ যারা আছে তাদেরকে একটা কথা বলি যে যারা আমরা লয়ার, যারা আমরা প্র্যাকটিসিং লয়ার, তারা আসলে আমরা এক্সাম প্রতিদিনই দিই, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা এক্সাম দিচ্ছি। কারণ আমাদের পুরো কাজটাই হলো কোনো না কোনো ভাবে কনভিন্স করা। কারণ আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে যখন বিষয়টা আমি বুঝে নিব, আমাকে অবশ্যই জাস্টিস সাহেব যারা আছেন বা জাজ যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু কনভিন্স করে আমার যুক্তি তর্কটা উপস্থাপন করে তখন আমাকে কিন্তু রেজাল্টটা নিয়ে আসতে হয়। তখন আমি যখন রাতে ঘুমাই বা সকালে ঘুম থেকে উঠি তখন কিন্তু আমার মাথায় সবসময় ঘুরতে থাকে যে আমার অপোজিশনের লয়ার কি বলতে পারে, এটার কাউন্টার জবাব আমার কাছে কি হবে, তারপরে কোন কাগজটা আমার একটু উইক, কোন কাগজটা আমাকে আসলে একটু টেকনিক্যালি যেতে হবে, কিভাবে কুক করতে হবে, সবকিছু মিলে আসলে সকালটা, যেটা বলবো যে আমরা আসলে মহিলা আইনজীবী যারা আছি তাদের তো সকালে কিছু ব্যস্ততা আমাদের বাসার থাকেই, যতই হেল্পিং হ্যান্ড থাকুক আর যত যাই থাকুক। আর পাশাপাশি সকালটা আসলে বেসিক্যালি আমার কেন জানি মনে হয় শামীম ভাই, আমরা যারা লয়ার আমাদের আসলে নেশা পেশা ঘুম খাওয়া দাওয়া মানে প্রফেশন অকেশন আনন্দ ফুর্তি সব আসলে আমাদের আইন নেই, মামলা মোকদ্দমা কোর্ট কাচারি নেই। তো আমাদের সকালটা শুরু হয় ওই মামলা টেনশন করতে করতেই, তারপরে কোর্টে যাওয়া, কোর্ট শেষ করে সরাসরি আবার চেম্বারে যাওয়া, চেম্বার শেষ করে আবার সেই রাতে বাসায় ফেরা। তার মানে আমরা সকাল থেকে রাত পর্যন্ত আসলে কোর্ট চেম্বারেই থাকি, আর মাঝে মাঝে আমাদের যত মিটিং থাকে বা যা থাকে তাও কিন্তু সব আইন রিলেটেডই। তো আমরা বলবো যে আমরা আইনের মধ্যেই থাকি, আইনের মধ্যেই খাওয়া দাওয়া করি, আইনের মধ্যেই বাঁচি।
0: দেখেন, আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কত দুর্দান্ত একটা আলোচনা হবে আইন বিষয়ক, বাংলাদেশের আইন এবং করণীয় কি। কারণ লিমা কিন্তু একজন শুধু আইনজীবী নয়, তিনি একই সঙ্গে একজন উপস্থাপক। কারণ একজন উপস্থাপক কি সুন্দরভাবে কথা বলতে হয়, কিভাবে একটার পর একটা গুছিয়ে কথা বলতে হয়, এটা কিন্তু আমরা এখনো লিমার কাছ থেকে কিছুটা আয়ত্ত করার চেষ্টা করি। লিমা, আমাদের অনুষ্ঠান এখন এই মুহূর্তে মানুষ দেখছেন 60, আপনারা যারা এখান আপনাদের আমাদের অনুষ্ঠান দেখছেন তারা আমাদেরকে আপনারা কোত্থেকে দেখছেন সেটা নিচে লিখে দেবেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি বলবেন, এবং আমরা চেষ্টা করব লিমার কাছ থেকে সবগুলো উত্তর নেওয়ার জন্য। অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা, যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে বলছি যে আমরা আজকে কথা বলবো, আজকে যদি বাংলাদেশে আপনি কোনো কারণে অ্যারেস্টেড হন তাহলে আপনার করণীয় কি, আপনার বিরুদ্ধে যদি হঠাৎ করে কোনো মামলা হয় তাহলে করণীয় কি, এবং কোন মামলাটি জামিনযোগ্য কোনটা জামিনযোগ্য নয়, আমার পাশাপাশি আপনার ডিভোর্সের ক্ষেত্রে চাইল্ড কাস্টডি এবং অন্যান্য বিষয়ে কার কি অধিকার, দেনমোহর আপনি কিভাবে আদায় করবেন, কিংবা দেনমোহরের বিষয়টি কিভাবে সমাধান করবেন। আমাদের অনেক পরাণ সাহা লিখেছেন, ম্যাডামের নাম্বারটা কি পাওয়া যাবে, যোগাযোগ করার কোনো মাধ্যম আছে কি? হ্যাঁ, ম্যাডামের নাম্বারটা আমরা দিয়ে দিব। তারপর আছেন তমালিকা তমা, তিনি লিখেছেন হাই, হ্যাঁ। তারপরে আপনার জায়দা সরকার লাকি লিখেছেন বাংলাদেশ থেকে দেখছি, চট্টগ্রাম থেকে দেখছি। আমাদের সোশ্যাল মিডিয়া একটা সুবিধা হচ্ছে রিমা, যে একই সঙ্গে নিউ ইয়র্ক, বোস্টন, মিশিগান, ফ্লোরিডা, ডালাস, ক্যালিফোর্নিয়া সব জায়গা থেকে দেখে। এবং এই যে আজকে অনুষ্ঠানটা হয়ে যাবে, আগামী 2-3 দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে অ্যাটলিস্ট কয়েক লক্ষ লোক দেখে ফেলেছে। ফলে আপনারা যারা প্রবাসে আছেন, আপনাদেরও আত্মীয় স্বজনের কোন রকম আইনি জটিলতা যদি বাংলাদেশে থাকে, তাহলে আপনারা কিন্তু অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমার সহযোগিতা নিতে পারেন। আমরা তার নাম্বারটা শুরুতে একটু বলে দিই আলোচনার আগেই। লিমার নাম্বার হচ্ছে 01758881733। আমি আবার বলছি 01758881733। আমরা আরো কয়েকবার বলে দিব, আর পাশাপাশি আমাদের কমেন্ট বক্সে আমরা লিখে দিব। নারায়ণগঞ্জ থেকে দেখছি রাব্বি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন। লিমা, আপনি আমাকে শুরুতেই বলেন যে যদি কেউ বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা আরেকবার বলতে চাই যে আমাদের এটা কিন্তু কোনো আইনি পরামর্শ নয়, অনেক আইনি ব্যাপারের সঙ্গে অনেক সূক্ষ্ম বিষয় থাকে, ফলে এটা হচ্ছে অভিজ্ঞতা বিনিময়ের অনুষ্ঠান, আপনি সরাসরি অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে তারপর আপনার সিদ্ধান্তটি নেবেন। হঠাৎ করে বাংলাদেশে কেউ যদি আজকে কোন রকম অ্যারেস্টের মধ্যে পড়ে বা আইনি জটিলতায় পড়ে, তার প্রথম কাজটা কি হবে?
1: আচ্ছা, আমরা এখানে শুরুতে একটা জিনিস বলি যে আমাদের অনেক সময় অনেক রকম আপস এন্ড ডাউন থাকে, আমাদের এই জিনিসটা জেনে নেওয়া খুবই দরকার। শামীম ভাই আমাদেরকে যে কোশ্চেনটা করলেন, সেটা আসলে আমি বলবো যে বাংলাদেশে না, মানে আমাদের বাংলাদেশের যত লে পিপল বা আমরা যারা সাধারণ মানে মানুষ আছি, বা আমার এই 12 বছরের এক্সপিরিয়েন্স আমি যেটা দেখলাম শামীম ভাই, যে অনেক এডুকেটেড মানুষ যারা অনেক বেশি ইস্টাবলিশ সোসাইটিতে, বাট পুলিশ চলে আসলে বা পুলিশের অ্যারেস্টের ঘটনাটা ঘটলে তারা হঠাৎ করে কিন্তু আসলে ঘাবড়িয়ে যায়। আমি শুরুতে একটা কথা বলবো যে পুলিশ আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মধ্যে একটা ভুল ধারণা এখনো রয়ে গেছে যে পুলিশ জিনিসটাকে না আমরা মানে এই এই এজেন্সিটাকে আমরা পুরোপুরি এখনো ফ্রেন্ড হিসেবে নিতে পারছি না। পুলিশ অ্যারেস্ট করছে এটা শুনলেই না মানুষ অনেক বেশি প্যানিক হয়ে যায়। এই প্যানিকটা আসলে যেটা হয় মানুষের জন্য, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পুলিশ অ্যারেস্ট করার পরে যদি আমরা প্যানিক হয়ে যাই, তখন আমাদের ভুল ডিসিশন গুলো কিছু চলে আসতে থাকে। এক একজন ফ্যামিলি মেম্বার এক এক রকমের বুদ্ধি দেন, এক একজন এক একটা কথা বলতে থাকেন। তো আমি বলবো যে পুলিশ অ্যারেস্ট করার পরে আমাদের মাথায় শুরুতেই রাখতে হবে যে যেহেতু আমাদের আইন শৃঙ্খলা মেনটেন করা বা এই জিনিসটাকে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য যেহেতু পুলিশ একটা ফোর্স এবং এটাকে যদি আমরা ফ্রেন্ড হিসেবে ধরে নেই, আমাদের যদি এখন আমি একটু আমার শ্রোতা বা দর্শক যারা আছেন তাদেরকে বলতে চাই যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এখন আমাদের যে পুলিশ ব্যাটালিয়ান যেটাকে আমরা বলি সেটাকে কিন্তু অনেকটাই রিফার্নিশ করা হয়েছে, এবং কিছু কিছু জায়গায় এই জায়গায় আমরা অনেক বেশি সেবা পাচ্ছি যেটা এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে। বা আগে পুলিশ মানে আমরা যে হ্যারাসমেন্টটা ভাবতাম যে থানা পুলিশ মানে অনেক যন্ত্রণা, অনেক বড় ধরনের হ্যারাসমেন্ট, আমরা আসলে ওইসবের থেকে অনেকটাই বের হয়ে এসেছি। তো আমি বলবো যদি কখনো পুলিশ কাউকে অ্যারেস্ট করে কারো ফ্যামিলি মেম্বারকে, শুরুতেই আপনাদের যেটা জানতে হবে সেটা হলো একটু ঠান্ডা মাথায় ডিসিশনটা নিতে হবে যে আমরা কি করব। আপনাদের ফ্যামিলিতে যদি খুব পরিচিত কোনো লয়ার থাকে বা প্র্যাকটিসিং, মানে লয়ার বলতে কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দুই রকমের লয়ার বুঝি, এক রকমের লয়ার আছেন যারা শুধু বার কাউন্সিল থেকে সনদ নিয়ে আসলে প্র্যাকটিসটা করেন না, তারা শুধুমাত্র একাডেমিক মানে পড়াশোনা করে লাইসেন্সটা নিয়ে আসলে ওনারা প্র্যাকটিসটা অতটুকুই স্টপ রাখেন। আর আমরা যারা আছি যারা আমরা রেগুলার কোর্ট কাচারিতে যাচ্ছি বা আমরা প্র্যাকটিসিং লয়ার, আপনাদের পরিচিত কোনো প্র্যাকটিসিং লয়ার থাকলে যদি আপনারা ওই লয়ারের মাধ্যমে বা লয়ারের অ্যাসোসিয়েটের মাধ্যমে যদি ওই থানায় যোগাযোগ করেন, যোগাযোগ করে যদি আগে জানার চেষ্টা করেন যে কোন এলিগেশনের আন্ডারে আসলে ওনাকে অ্যারেস্ট করা হলো এবং সেই এলিগেশনটার ধরন কি, সেটা কিন্তু একজন লয়ারই আপনাকে নাইসলি বলে দিতে পারবেন। এখানে আমি আরেকটা জিনিস বলি যে আমাদের বাংলাদেশে কিন্তু একদম স্পষ্টভাবে বলা আছে যে পুলিশ যদি কোনো সাধারণ মানুষকে বা যে কোনো সন্দেহভাজন মানুষকে বা কোনো একটা স্পেসিফিক আপনার ইনফরমেশনের আন্ডারেও যদি কাউকে অ্যারেস্ট করে বা গ্রেফতার করে থাকে, তাকে কিন্তু অবশ্যই মানে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে প্রডিউস করতে হবে। ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা মানে আপনারা অনেকেই বলতে পারেন যে ঈদের আগে, ঈদের দিন, ঈদের পরের দিন, এই 3 দিন তো সরকারি বন্ধ থাকে, তাহলে এই 3 দিন আমার রিলেটিভ কেউ যদি অ্যারেস্ট হয় তাহলে কি হবে। আমি আপনাদের সবারকে জানানোর জন্য একটা ইনফরমেশন বলছি যে ঈদের দিনও কিন্তু আমাদের স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট গুলো থাকে, একটা ম্যাজিস্ট্রেট কোর অবশ্যই থাকবে, কারণ যে কোনো থানায় যে কোনো কেউ অ্যারেস্ট হওয়ার পর তাকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে। এবং ইন দ্য মিনটাইমে আপনারা যারা ফ্যামিলি মেম্বারে যারা সিনিয়র সিটিজেন আছেন, তারা একজন থানায় যেতে পারেন, ওসি সাহেবের সাথে বা আইওর সাথে কথা বলতে পারেন। সো এটা কথা বললে কিন্তু আপনি তখনই জেনে যাবেন যে তাকে কোন এলিগেশনের আন্ডারে কেন অ্যারেস্ট করা হলো। এখানে কিন্তু অ্যালিগেশন দুই রকম। শামীম ভাই, আমি একটু আপনার একটা কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আমি আলোচনার স্বার্থে একটু বলে নিচ্ছি যে এখানে কিন্তু একটা বেলেবেল অফেন্স এবং একরকমের নন বেলেবেল অফেন্স আছে। একটা হলো জামিনযোগ্য অপরাধ, একটা হলো জামিন অযোগ্য অপরাধ। আর যখন পুলিশ অ্যারেস্ট করবে, যদি ব্যাপারটা এরকম হয় যে থানায় আসলে কেউ যে কমপ্লেন করেছে বা কোন রকমের ছোটখাটো কোনো বিষয় বা যেটাকে আমরা স্মল কজেস অ্যাক্ট বলে থাকি, মানে ছোটখাটো বিষয়গুলো, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে থানায় কাউকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর আমাদের রিলেটিভরা বা ফ্যামিলি মেম্বাররা যাওয়ার পর থানায় ছোট্ট একটা বৈঠক বা যেটাকে আমরা মিটিং বলি, সেই মিটিং এর মাধ্যমে যদি অপরাধটা খুবই নমিনাল কিছু হয় বা যাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে তার কোনো মানে চারিত্রিক কোনো বৈশিষ্ট্যের একটু চেঞ্জের দরকার বা পুলিশ একটু তাকে বললে হয়তো বা সে চেঞ্জ হবে, এরকম বিষয় হলে কিন্তু থানা থেকেই তবে ব্যাপারটা এরকম হয় যে তার এগেনস্টে কোনো রকমের স্পেসিফিক অ্যারেস্ট ওয়ারেন্ট আছে বা তার ব্যাপারে কোনো রকমের ইনফরমেশন আছে উপর থেকে, তখন তাকে অ্যারেস্ট করা হলে আমরা অ্যাট বেস্ট যেটা পারবো থানায় গিয়ে আমরা তার অ্যালিগেশনটা জানতে পারবো এবং কেন কোন সেকশনের আন্ডারে তাকে অ্যারেস্ট করা হয়েছে এতটুকুই আমরা জানবো। তারপরে আমাদের যেটা করতে হবে, থানার সাথে আমাদের যোগাযোগ কমিউনিকেশনটা অতটুকু পর্যন্ত রেখে আমার রিলেটিভকে বা আমার ফ্যামিলি মেম্বারকে কখন কোর্টে প্রডিউস করা হচ্ছে সেটা আমাকে চোখ কান খোলা রাখতে হবে, কারণ অবশ্যই মানে 24 ঘন্টার মধ্যে আমার সেই রিলেটিভকে বা আমার যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা হবে। তখন ম্যাজিস্ট্রেট কোর্টে অবশ্যই আমাকে একজন আইনজীবী নিয়োগ করতে হবে, যে আইনজীবী ওনার পক্ষে যে কথাটা বলতে পারবেন। এরকম অনেক সময় হয়ে থাকে শামীম ভাই যে দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেই জানেন না যে 24 ঘন্টার মধ্যে যখন একজন আসামিকে কোর্টে প্রডিউস করা হয় তখন চেলে কিন্তু আসামি পক্ষের রিলেটিভরা যারা আছেন বা ফ্যামিলি মেম্বাররা আছেন তারা কিন্তু আসামির পক্ষে একজন কৌশলী মানে আইনজীবী নিয়োগ করতে পারেন। যখন একজন আইনজীবী নিয়োগ হবে তখন কিন্তু আসামির পক্ষে বলার অনেক কিছু থাকে, বা যখন রাষ্ট্রপক্ষ নিজেই ওনাকে কোর্টে নিয়ে যাবেন, রাষ্ট্রপক্ষ একাই বলবেন, তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একজন আসামিকে যখনই কোর্টে প্রডিউস করা হয় তখন ম্যাজিস্ট্রেট কোর্টে তার 7 দিন 15 দিন বা 10 দিন রিমান্ড দাবি করা হয়। সো এই যখন নিজের আসামির পক্ষে লয়ার যখন থাকবেন তখন সেই রিমান্ডের বিষয়ে তখন তার বলার বা কোনো বক্তব্য কোনো কিছু সে তখন কোর্টকে বলতে পারে, না হলে দেখা যায় অনেক সময় দেখা যায় যে খুব ছোট অপরাধের জন্য অনেক আসামি 10 দিন 15 দিনের রিমান্ডে চলে যায়। ধন্যবাদ শামীম ভাই।
0: এখানে একটা বিষয়, আমাদের অনেকেই তো নানাবিধ

0: তৈরি হয়। ফলে এই নানাবিধ বিতর্ক যেগুলো নিয়ে আমরা চিন্তিত থাকি কিংবা হয়তো আমরা ভয়ে থাকি, সেই বিতর্কগুলো তখনই সেখানে শেষ করে দেওয়ার মতো একটা সুযোগ তৈরি হয়। এখন লিমা আপনি কি আরেকটু বলবেন, ধরেন যখনই পুলিশ যাচ্ছে বা যদি পুলিশ কাউকে অ্যারেস্ট করে বা কারো, তখন কিন্তু সবাই একটু ঘাবড়ে যায়। ঘাবড়ে যাওয়ার পেছনে নানা রকম যুক্তি থাকতে পারে। তো আসলে তখন আপনি যেটা বললেন যে অ্যাডভোকেট নিয়োগ করতে হবে, কিন্তু সে আসলে কয়দিন ওয়েট করবে, বা পুলিশ যখন তাকে থানায় নিয়ে যাচ্ছে পুলিশকে কি এমন কোনো প্রমাণ দেখাতে হয় অ্যারেস্ট করার আগে?
1: হ্যাঁ শামীম ভাই, আমি এখানে একটু বলি, যে আমাদের একদম কমন সেন্স একটা জিনিস বলে যে যখন কোনো মানে পুলিশ বা কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি বাসায় আসবে, তখন কিন্তু অবশ্যই তাকে আপনার গ্রেফতারি পরোয়ানাটা দেখাতে হবে, যেটাকে আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট বলি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের কিন্তু কিছু নতুন আইনের সংযোজন এসেছে, যেমন অনেক রকমের সেন্সিটিভ কিছু আইন এসেছে, যেটার আন্ডারে কিন্তু আপনাকে পুলিশ কোনো হায়ার কি বা কোনো রকমের ইন্টেলিজেন্সির মাধ্যমে কোনো ইনফরমেশন পেলে তখন একজনকে বাসা থেকে অ্যারেস্ট করতে আসে, তখন কিন্তু পুলিশের কাছে কোনো রকমের অ্যারেস্ট ওয়ারেন্ট থাকে না। বা তখন যেটা আমাদের করতে হবে, আমরা একটা জিনিস বলবো, যখনই কোনো বাসায় এবং এই অ্যারেস্ট ওয়ারেন্টের ক্ষেত্রে পুলিশ কখনোই কিন্তু দিনের বেলা খুব একটা আসে না, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন কোনো ইন্টেলিজেন্সির মাধ্যমে কোনো নিউজ নিয়ে পুলিশ অ্যারেস্ট করতে আসে, পুলিশ কিন্তু টপ করে বাসায় চলে আসে না, এর আগে কিন্তু 2-3 দিন সাদা পোশাকে বা বিভিন্ন সিভিল ড্রেসে তারা আশেপাশে খোঁজ খবর নেয়, দারোয়ান যদি থাকে বাসার নিচে বা কোনো রকমের সিকিউরিটি গার্ড থাকে তাদের কাছ থেকে সে এনশিওর হওয়ার চেষ্টা করে, এলাকার লোকাল পুলিশ চেষ্টা করে যে আসলে ওনার অবস্থানটা এখানে আছে কিনা, এটা একটা ব্যাপার। এ বিষয়ে অবশ্য আমরা অবশ্যই আমাদের বাসায় যাদের বাসায় সিকিউরিটি গার্ড বা দারোয়ান বা আশেপাশে মানুষ আছে, তারা কিন্তু বলে যে আপনাকে উনি খুঁজেছিল বা আপনার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে, তখন কিন্তু ওনাকে একটু সচেতন হতে হবে, ওনাকে মাথায় রাখতে হবে যে আমার থানায় একটু খবর নিতে হবে যে আসলে আমার নামে থানায় কোনো ইনফরমেশন বা থানায় কোনো রকমের ওয়ারেন্ট কোনো কিছু এসেছে কিনা। অনেক সময় আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই খুব কমন একটা সিনারিও যেটা, যে এনআইএক্টের মামলায় আমরা অনেকেই যারা বিজনেসম্যান আছে আমাদের, তারা অনেকেই র্যান্ডমলি মানুষকে চেক দিয়ে থাকে, চেকের এগেনস্টে যখন মামলা হয় ওয়ারেন্ট জারি হয় তখন কিন্তু বেসিক্যালি সে জানে না। তো যদি তা কারো কোনো রকমের এরকম সন্দেহ হয় যে আমার এগেনস্টে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে, তখন সে চাইলে কিন্তু তার লোকাল থানায় যেটা আছে সে থানায় কিন্তু সে চাইলেই খুব সহজে একটা মানে ইনফরমেশন নিতে পারে যে তার ব্যাপারে কোনো কিছু আছে কিনা। আর দ্বিতীয়ত, যখন কখনো পুলিশ আসবে অবশ্যই আমাদের শুরুতেই বলতে হবে যেটা, যে আমরা শুরুতেই জানতে চাইবো যে ওনাদের কাছে কোনো রকমের গ্রেফতারি পরোয়ানা আছে কিনা। যদি পুলিশ কোনোভাবেই গ্রেফতারি পরোয়ানা দেখাতে না পারে, আমাকে এনশিওর হতে হবে একটা জিনিস আমিন ভাই, সেটা হলো, এটা হলো আমার প্র্যাকটিক্যাল নিজের লাইফের একটা এক্সপিরিয়েন্স আছে, যে বাংলাদেশে কিন্তু বিভিন্ন সময় নামে বেনামে ডিবির পোশাক পরে পুলিশের পোশাক পরে কিন্তু বাসায় আসলে ডাকাতি করতে লোক আসে, এরকম অনেক সময় হয় যে আমরা খুব
0: বদনাম হয়ে যায় পুলিশের, কিন্তু আসলে ঘটনাটা ঘটে না,
1: কিন্তু যেটা হয় হ্যাঁ খুবই অ্যালার্মিং একটা ব্যাপার, যে দেখা যায় যে খোঁজ খবর নিয়ে বিভিন্ন জায়গায় পুলিশের বা ডিবির যে উপরের যে জ্যাকেটটা থাকে সেই জ্যাকেটটা কিন্তু অনেক জায়গায় কিনতে পাওয়া যায় পুরনো মার্কেটে, তো এরকম 2-3 জন জ্যাকেটটা রেডি করে তারা কিন্তু বিভিন্ন সময় বাসায় আসে। তো আমি আমার শ্রোতাদেরকে একটা জিনিসই বলবো, যে আপনি একটু যদি ইন্টেলিজেন্ট হন তাহলে কিন্তু কিছু কিছু জায়গায় আপনি সেফ হয়ে যাবেন। আপনার শুরুতেই বলতে হবে, যদি ডিবির লোকের পরিচয় কেউ আসে অবশ্যই তার ডিবির কার্ডটা দেখতে চাইতে হবে, তার পরিচয় পত্রটা যেটা। দ্বিতীয়ত, প্রত্যেকটা স্পেশাল এজেন্সির কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, যারা পুলিশে আছে তাদেরও একটা নাম্বার আছে, যারা ডিবিতে আছে, যারা সিআইডিতে আছে, যারা মানে এনএসআইতে আছে, তাদের সবারই কিন্তু একটা সিক্রেট নাম্বার কোড থাকে, যে নাম্বার কোডটা শুধুমাত্র তাদের এজেন্সির লোকজনের কাছে একটা লিস্ট থাকে। সো এটা যদি কেউ একটু বুদ্ধি করে জিজ্ঞাসা করে যে আপনার মানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি জানতে চাই বা আপনার কার্ডটা আমি দেখতে চাই বা আপনি যে অস্ত্রটা নিয়ে আসছেন সেই অস্ত্রের ব্যাপারটা, মানে কিছু কোয়ারিজের জিনিসপত্র আছে, তো এগুলো হলে যেটা হয়, যদি কেউ ফেক আপনাদেরকে কোনো রকমের হ্যারাসমেন্ট করতে আসে সে আর একটা স্টেপও আগাবে না, সে এখান থেকে চলে যাবে। আর যদি এরকম হয় যে না কোনো একটা মানে ইন্টেলিজেন্সির ইনফরমেশনের আন্ডারে আপনাকে নিতে এসেছে, তখন আমি একটা জিনিস বলবো আমার সব শ্রোতাদেরকে, যে আপনারা কোনো রকমের বার্গেনিং এ না গিয়ে আপনারা যেটা করবেন, ইনস্ট্যান্ট আপনাদের পরিচিত যদি কোনো লয়ার থাকে বা ফ্যামিলি মেম্বার কেউ যদি ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে থাকে, তাদের সাথে একটু কথা বলে একটু ধীরস্থির ভাবে যদি আপনাদের কাউকে সে থানায় নিয়ে যেতে চায়, আপনি একটা জিনিস কনফার্ম হওয়ার চেষ্টা করবেন যে যেই গাড়িটা যে ফোর্স নিয়ে আপনার সাথে এসেছে, আপনার ফেক কোনো কিছু হলে একটু ঠান্ডা মাথায় আপনি দেখলে কিন্তু আপনার মাথায় অবশ্যই জিনিসটা নক করবে, যে যে গাড়িতে আসছে সে গাড়িটা আপনার আসলে গভর্নমেন্টের গাড়ি কিনা, পুলিশ বা ডিবি।

0: গাড়ি কিনা, সাথে কয়জন লোক আসলো, তাদের অ্যাটিটিউড, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে কথাবার্তা আপনি কিন্তু বুঝতে পারবেন। কারণ যারা এখানে ফেক হয়ে আসে তাদের কোনো না কোথাও কোথায় কোনো না কোনো কথায় কিন্তু মানে অসংলগ্নতা জিনিসটা বোঝা যায় যে এখানে কোনো একটা মিস কিছু হচ্ছে, বা জব মিসকমিউনিকেশনটা ওদের মধ্যেই বোঝা যাবে। তো কেউ যদি বাসায় চলে আসে রাতে, আপনি অবশ্যই তাদের সাথে একটা কনভার্সেশনে যাওয়ার চেষ্টা করবেন। পুলিশ আসলো, একজনকে ধরে নিয়ে চলে গেল, আপনি সাথে সাথে দরজা খুলে দিলেন, আপনার ফ্যামিলি মেম্বারটাকে ধরে নিয়ে গেল, আপনি যদি এই রিস্কটা নেন তাহলে অন্য একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আমি কি বুঝাতে চাচ্ছি সেটা নিশ্চয়ই আমার শ্রোতারা বুঝছেন। তো আপনি তার সাথে 10-15 মিনিট, আধা ঘন্টা বলার একটু সময় নিবেন, আপনার পরিচিত কোনো লয়ার থাকলে তাকে ফোন দিবেন, কোনো পুলিশের কোনো মানে ল এনফোর্সমেন্ট এজেন্সির লোক আপনাকে একজন আইনজীবীর সাথে কথা বলতে নিষেধ করবে না, কারণ সেটা একটা মানুষের হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে। তো ওইটার মাধ্যমে কথা বলে আপনি যখন আপনার কোনো লয়ার পুলিশের সাথে কথা বলবে, লয়ার কিন্তু শুরুতেই তাকে জিজ্ঞাসা করবে কোন থানা থেকে এসেছে, কোন জিডির আন্ডারে এসেছে বা কোন কমপ্লেনের আন্ডারে এসেছে। সো এই অ্যান্সার গুলো কিন্তু পুলিশ তাকে দিতে বাধ্য এবং পুলিশ তাকে দিবে। সো আপনি শিওর হবেন যে আপনার লোক একটা সেফ কাস্টডিতেই যাচ্ছে, তার মানে থানায় যাচ্ছে। দেন নেক্সট স্টেপে আপনার কাজ হবে, সাথে সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি কোনো মেল পার্সন থাকে, অ্যাডাল্ট পার্সন থাকে, তাকে সাথে সাথে ওই থানায় পাঠায় দেয়া। কারণ থানায় নেওয়ার পরেই তাকে হাজতে নিয়ে যাবে, হাজত প্রত্যেকটা থানায় একটা করে হাজত থাকে, সেখানে আপনার আসামি হিসেবে সে ওইখানে থাকবে। বাট থানার বাইরে কিন্তু যে কোনো সাধারণ মানুষ থাকতে পারে, এবং তার প্রত্যেকটা থানায় কিন্তু আমাদের যারা বাঙালি সিটিজেন আমরা বা যারা বাঙালি তাদের কিন্তু 24 ঘন্টা অ্যাক্সেস থাকে থানাতে। সো থানায় যদি একজন থাকে তাহলে আপনার প্রিয়জনটা বা আপনার প্রিয় মানুষটা সেফ থাকলো। দ্বিতীয়ত, আরেকজন মানুষ সকালবেলায় রেডি হয়ে যাবে একটা ওকালতনামা রেডি করে, কারণ ওই স্পেসিফিক কোর্টে সে যে ওখানে হাজির থাকবে। কারণ আমরা অনেক সময় দেখি যে কোন আইনজীবী যদি স্ট্রংলি প্রোটেস্ট করে তাহলে অনেক সময় ওই রিমান্ডটা আসলে মঞ্জুর করে না কোর্ট। যদি ছোটখাটো কোনো ভুল হয়ে থাকে তাহলে রিমান্ড মঞ্জুর হয় না। অনেক সময় এমন হয় যে আসামিকে জেলে পাঠিয়ে দেওয়ার অর্ডার দিল কিন্তু ওই জিজ্ঞাসাবাদটা করার জন্য জেল গেটে জিজ্ঞাসাবাদের কথা বলে। জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জিনিসটা আসলে রিমান্ডের চাইতে মোর দেন বেটার। এই জন্য আমরা আইনজীবীরা সবসময় চেষ্টা করি যে আমাদের কোনো ক্লায়েন্ট বা আমাদের কোনো মক্কেল যদি আলটিমেটলি তার জেলে যেতেই হয়, বাট তার রিমান্ডটা যেন কোনোভাবে মঞ্জুর না হয়, রিমান্ড মঞ্জুর না হয়ে সেটা যেন আসলে জেল গেটে জিজ্ঞাসাবাদের ব্যাপারটা করা যায়, তাহলে এটা অনেক বেশি কমফোর্টেবল হয় পুরো ফ্যামিলি মেম্বারদের জন্য।
1: একটা বিষয় তো আপনারা সবাই বুঝতে পারলেন নিশ্চয়ই, যে লিমা যে বিষয়টি অ্যাডভোকেট লিমা যেটা বলার চেষ্টা করলেন যে আসলে এখানে পুলিশের নাম ধরেও অনেকে এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে পারে, ফলে বাংলাদেশের পুলিশ এখন কিন্তু অত্যন্ত অত্যন্ত সহযোগিতামূলক আচরণ করে থাকে। ফলে যদি আপনি যে কোনো আইনজীবীর সঙ্গে কথা বলতে পারেন, আপনি আপনি কিন্তু এই নাম্বারটাও টুকে রাখতে পারেন, লিমার নাম্বারটা, অ্যাডভোকেট লিমা। আমি আপনাকে আবারও বলছি, নাম্বারটা হচ্ছে +8 8 0 1 7 5 3 8 1 7 3 3 0 1 7 5 3 8 1 7 3 3, আর আরেকটা অফিসের নাম্বার হচ্ছে 5 8 3 1 7 7 3 4 5 8 3 1 7 7 3 5। এই নাম্বারগুলোতে আপনি সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডভোকেটকে ফোন করে আপনি কিন্তু জেনে নিতে পারেন যে এই অবস্থায় এখন আমার কি করণীয়। একটা বিষয় আমি বলতে চাই যে আমাদের এখানে অনেকে যুক্ত হয়েছেন, আমাদের এখানে সরাসরি এখন বেশ কয়েকজন প্রশ্ন করছেন, আমরা আপনাদের প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। একজন লিখেছেন, জি আপু, নরসিংদীতে একবার ডাকাত দল এসে বলেছে যে আমরা আইনের লোক, এমন ঘটনা ঘটেছে আপনি যেটা বলছেন। আরেকজন হচ্ছে, আমি ম্যামের কাছে জানতে চাই, আমার কিছু লোক মিলে 2013 সালে চাকরির জন্য মামলা করেছিলাম, সেই মামলা হাইকোর্ট থেকে খারিজ করে দিয়েছে, তো এখন আমরা কি করতে পারি? ওকে, আমরা দেখি ম্যাম যদি প্রশ্ন উত্তরটা দেয় তাহলে সরাসরি ম্যামের সঙ্গে কথা বলতে পারেন। আরেকটা হচ্ছে যে প্রশ্ন তিনি লিখেছেন, অনেক আসামি আছে নির্দোষ, কোনো অপরাধ করেনি, কিন্তু পূর্ব সত্যতার জের ধরে পুলিশ বা টিভিকে নানাভাবে প্রভাবিত করে 164 জবানবন্দি নিয়ে নেয়, বড় ধরনের মামলা দিয়ে হয়রানি করে, সেক্ষেত্রে কি করণীয়? আচ্ছা, এই দুটো প্রশ্নের উত্তর আমরা আপনার কাছে জানবো। তার আগে বলতে চাই, সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের রেডিও ত্রিদাল বাংলা ইউএসএ থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, এখানে আমরা iOS এবং অ্যান্ড্রয়েড অ্যাপে আপনি অনুষ্ঠানটি দেখতে পাবেন, আর ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে আপনি পাচ্ছেন। আমরা কথা বলছিলাম সুপ্রিম কোর্ট বাংলাদেশের আইনজীবী অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমার সঙ্গে। আমরা কথা বলছি পুলিশ ধরে নিলে কি করবেন, আপনার বিরুদ্ধে মামলা হলে কি করবেন, জামিনযোগ্য অপরাধ কোনটি, কোনটি জামিনযোগ্য নয়। আপনারা যেখানে যে আছেন সেখান থেকে আপনারা কে কোত্থেকে দেখছেন লিখে দিলে আমরা জানতে পারবো, শেয়ার করলে বা কমেন্ট করলে আমরা সেখান থেকে আমরা আপনাদের জেনে যাবো যে আপনারা আপনাদের আত্মীয় স্বজনের অনুষ্ঠানটি দেখতে পাবেন। তাহলে আমরা অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমার মা একটা বিষয় বলতে চাই যে এই যে ধরেন আপনি বলেন পুলিশ ধরে নিয়ে গেলে কি করবেন, যদি কারো নামে মামলা হয়, হঠাৎ যদি তিনি জানতে পারেন যে তার নামে ওই থানাতে একটা মামলা হয়েছে, উনি প্রথম কাজটা কি?
0: আচ্ছা, এইটা হলো শামীম ভাই খুব সুন্দর একটা প্রশ্ন, কারণ অনেকেই কিন্তু আসলে জেনে যান কোনো না কোনো ভাবে যে আমার নামে হয়তো বা একটা মামলা হয়েছে। এটা জানার কারণটা আসলে যখন একটা মানুষের নামে মামলা হয়, সেটা সিভিল মামলা হোক আর ক্রিমিনাল মামলা হোক, ফৌজদারি বা দেওয়ানি যেটাই হোক, কোর্ট থেকে কিন্তু একটা নোটিশ আসে। সেই নোটিশটাকে আমরা আমাদের মানে আইনের ভাষায় বলি সমন জারি হওয়া। সমন আসার পরেই কিন্তু সে বুঝে যায় যে তার নামে একটা মামলা হয়েছে। যদি সিভিল মামলা হয় তাহলে সমনটাকে আমরা তত বেশি গুরুত্বপূর্ণ বলি না, এই কারণে কারণ সিভিল মামলার ক্ষেত্রে আসলে কোর্ট, জরিমানা বা পুলিশ ধরে নেওয়া, যে নিয়ে যাওয়া, এইসবগুলোর রিস্ক আসলে থাকে না। এই কারণে আমি বলবো যে যদি কারো নামে কোনো রকমের সিভিল মামলা হয় তাহলে সে আস্তে ধীরে সময় নিয়ে সে লয়ারের সাথে কথা বলতে পারবেন। বাট ক্রিমিনাল মামলা হলে যেটা হয়, যে একটু রিস্কি হয়ে যায়, কারণ এটা যেহেতু অ্যারেস্টের একটা ভয় থাকে। ক্রিমিনাল মামলায় যদি কোনো সমন আসে তাহলে অবশ্যই শুরুতে লোকাল থানায়, একটা জিনিস আমি শ্রোতাকে বারবার বলতে চাই যে আপনার বাসা যে জায়গায়, আপনি যে জায়গায় অবস্থান করেন, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার নামে ক্রিমিনাল মামলা হোক না কেন, আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট বা আপনার যে গ্রেফতারি পরোয়ানা, সেটা কিন্তু আপনার স্থানীয় লোকাল থানাতেই আসবে। ওই থানাতেই কিন্তু আসলে সমনটা পাঠানো হয়। তো আপনার যদি কোনোভাবে সন্দেহ হয়ে থাকে যে আপনার নামে কোনো মামলা হয়েছে বা আপনার নামে যে কোনো সময় পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করতে পারে, তাহলে আমি তাদেরকে বলবো যে শুরুতেই আপনারা দৌড়ে প্লিজ থানাতে যাবেন না। কারণ থানাতে যদি আপনি নিজের মামলার ব্যাপারে নিজেই খবর নিতে যান আর তখন যদি দেখা যায় যে আপনার নামে একটা নন বিলিভেবল অফেন্সের একটা কমপ্লেন এসেছে, তখন কিন্তু পুলিশের আর কষ্ট করে আপনার বাসায় যেতে হবে না, পুলিশ কিন্তু ওইখানেই আপনাকে অ্যারেস্ট করতে পারবে। মানে আপনি নিজেই থানায় গিয়ে নিজেই অ্যারেস্ট হয়ে গেলেন। তো এই রিস্কটা না নিয়ে আপনি যেটা করবেন, আপনার রিলেটিভ বা যারা একটু বুঝে তাদেরকে একটু থানাতে পাঠাবেন। থানাতে গিয়ে উনি যদি আপনার নামটা বলে আপনার নামে কোনো ওয়ারেন্ট এসেছে কিনা বা কোনো কমপ্লেন ফাইন্ড হয়েছে কিনা সেই খবরটা যদি সে ওইখান থেকে নেয়, এবং ওইখানেই কিন্তু সে বুঝবে যে কোন কোন সেকশন গুলো আছে। সেকশন মানে আমি একটু ধারাটা বলে দেই, কারণ যখন কোনো একটা কমপ্লেন বা একটা এজাহার হয় পুলিশ থানায়, তখন কিন্তু ওইখানে অবশ্যই ওই আইনের ধারাগুলো লেখা থাকে। আপনাদের যে যাবে সে যদি একটু কষ্ট করে হাতে বা একটু কাগজে ধারাগুলো লিখে নিয়ে আসতে পারে যে কোন কোন ধারায় তার নামে আসলে কমপ্লেনটা ফাইল হয়েছে, তাহলে আপনি সাথে সাথে কিন্তু যে কোনো আইনজীবীর সাথে, যারা প্র্যাকটিসিং লয়ার, তার সাথে কথা বললে কিন্তু সেই আপনাকে ডিসিশনটা দিবে। যদি এমন হয় যে এগুলো নন বেলেবল অফেন্স, মানে খুবই নমিনাল কোনো ধারা, তাহলে আপনাকে অবশ্যই আমরা বলবো যে আপনি কোর্টে যেয়ে সারেন্ডার করেন, গিয়ে সাথে সাথে জামিন চান। সারেন্ডার করা মানে কোর্টে যেয়ে হাজির হওয়া, হাজির হয়ে জামিন চাওয়ার সাথে সাথেই ম্যাজিস্ট্রেট জামিনটা দিয়ে দিবে। বা যদি নন বেলেবল অফেন্স হয় তাহলে কিন্তু ব্যাপারটা একটু লেন্দি হবে, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই সে আইনজীবীর সাথে কথা বলে আপনাকে আগাম জামিন নেওয়ার একটা প্রিপারেশন নিতে হবে। আগাম জামিন ইন এ সেন্স আমরা এটাকে ইন্টারিম, মানে এটাকে আমরা অন্তর্বর্তীকালীন জামিন বলে থাকি। যখন কোনো আসামির এগেনস্টে কখনো ওয়ারেন্ট জারি হয় তখন সে কিন্তু আগাম জামিন নিতে পারে হাইকোর্ট থেকে। আগাম জামিন দেওয়ার একমাত্র জুরিসডিকশন পুরো বাংলাদেশের মধ্যে হাইকোর্ট ডিভিশনের। হাইকোর্ট ডিভিশনে এসে উনি যদি আগাম জামিনের জন্য অ্যাপ্লাই করে, এবং তাকে কিন্তু কোর্টে হাজির থাকতে হবে, জাস্টিস সাহেবকে তাকে ফিজিক্যালি তাকে প্রেজেন্ট থাকতে হবে, এবং তার আইনজীবী জাস্টিস সাহেবকে এই জিনিসটা কনফার্ম করবেন যে উনি আসলে কোনো মিথ্যা বা কোনো কিছুতে ফেসে একটা মামলায় ফেসে গেছেন, বাট উনি একজন রেসপেক্টেড মানুষ, উনি সোসাইটিতে একটা অবস্থান বিলং করেন। সো উনি কোনোভাবে আইনকে মানে সুপারসিড করে বা আইনকে উনি কোনোভাবে বিধ্বাঙ্গুলি দেখিয়ে উনি আসলে কোথাও পালিয়ে যাবেন না। এই শর্তে হয়তো ওনাকে হাইকোর্ট 8 সপ্তাহের জন্য, মাঝে মাঝে 6 সপ্তাহের জন্য আগাম জামিন দিয়ে থাকে। সো এই আগাম জামিনটা কিন্তু আপনাকে হাইকোর্ট থেকেই নিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের দুর্নীতি দমন কমিশন বা আমাদের যে স্পেশাল এজেন্সি যারা আছেন, তারা কিন্তু ইনস্ট্যান্ট একটা অ্যারেস্ট করার পাওয়ার তাদের থাকে। সেই পাওয়ারে যখন মামলাগুলো হয় তখন কিন্তু আমরা সবাইকে অ্যাডভাইস করি যে সরাসরি হাইকোর্টে এসে একটা আগাম জামিন নিয়ে যেতে, কারণ না হলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সে অ্যারেস্ট হতে পারে। আমি আরেকটা জিনিস শামীম ভাই আপনার সাথে একটু অ্যাড করব, যেটা আমার মনে হয় আমার শ্রোতাদের জন্য, আমাদের শ্রোতাদের জন্য খুবই পজিটিভ একটা ব্যাপার হবে। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব একটা কথা, যখনই কখন রাস্তায় পুলিশ আপনাদেরকে আটকাবে, যেটা যাদেরকে আমরা টহল পুলিশ বলি বা যারা তল্লাশিতে থাকে বা যারা রোডে মুভিং সিচুয়েশনে থাকে আইন শৃঙ্খলা মেনটেন করার জন্য, সো রাত্রেবেলা যারা একটু অফিস শেষ করে বাসায় যান, আমি এটা মানে বেশি স্পেশালি বলবো ছেলেদের ক্ষেত্রে, আমাদের এখানে মেল পার্সন যারা আছেন, যারা শুনছেন, যারা একটু লেট নাইট অফিস থেকে বাসায় যান বা কাজ শেষ করে বাসায় যান, তাদেরকে যদি পুলিশ বডি তল্লাশি করতে চায়, আমি আপনাদেরকে একটা জিনিসই রিকোয়েস্ট করব, আপনারা কখনই পুলিশকে বডিতে টাচ করতে দিবেন না। যেটা করবেন শুরুতেই বলবেন যে প্লিজ বডিতে টাচ করেন না, আপনারা যেখানে যা যেভাবে দেখতে চাচ্ছেন আমি সবকিছু ওপেন করে দেখাচ্ছি, কিন্তু বডি টাচ করা যাবে না। কারণ আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে, আমি এই প্রোগ্রামের মাধ্যমে একটা জিনিস বলতে চাই, আমি আসলে কাউকে কোনোভাবে আঘাত করতে চাচ্ছি না, বাট আমি একটা জিনিস চাচ্ছি। শামীম ভাই শুরুতেই কিন্তু একটা জিনিস বলেছিল যে এটা কোনো আইনি পরামর্শের প্রোগ্রাম না, এটার মাধ্যমে জাস্ট আমরা ডিসকাশন করে সবাইকে একটু সচেতন করার চেষ্টা করছি। আমি আমার পার্সোনাল লাইফে বেশ কয়েকটা মামলায় আমি একই সিনারিও দেখেছি যে খুবই সাধারণ মানুষ, হয়তো বা ডে ওয়ার্কার, ডে লেবার, দিন এনে দিন খায়, প্রতিদিনের মজুরি দিয়ে সে বাসায় হয়তোবা বাজার করে নিয়ে যায়, দেখা গেল রাস্তায় পুলিশ ধরে পকেট তল্লাশি করার সময় দেখা যায় অনেক সময় 10 পিস 15 পিস 20 পিস ইয়াবা তার পকেটে দিয়ে দিল, পকেটে দিয়ে বললো যে তোমার পকেটে তো ইয়াবা পাওয়া গেছে, এবার থানায় চলো। এই যে একটা হ্যারাসমেন্ট, এটা কিন্তু মাদকের মামলা, সেটা 10 পিস হোক আর 10,000 পিস হোক, তাকে কিন্তু আর পরের দিন কোর্টে পুলিশ প্রডিউস করে দিবে।
1: কিন্তু একটা বিষয় আমি বলি, যে এটা নিশ্চয়ই আপনি ব্যতিক্রমের কথা বলছেন, সাধারণত সব জায়গায় হয় না,
0: এক্সেপশনাল, একদম খুবই এক্সেপশনাল ক্ষেত্রে বলছি
1: আমি, সেটার জন্য হয়তো কোনো পুলিশের রূপ ধরেও কেউ করতে পারে, আবার পাশাপাশি ব্যক্তিগত তাদের স্খলনের কারণেও তারা আসলে এটা করতে পারে, কিন্তু এভারেজে পুলিশ তো সবসময়
0: অবশ্যই। এবং আমি একটা জিনিস বলবো শামীম ভাই, আমাদের এখন প্রেজেন্ট সিচুয়েশনে আমাদের বাংলাদেশে কিন্তু, আমি আমরা যদি একটু মনে করি আজকে থেকে 10-12 বছর আগে আমরা মেয়েরা যতটা সেফ ছিলাম না, বা আমরা একটু সন্ধ্যার পরে পড়াশোনার কারণে ইউনিভার্সিটি লাইফে যখন বাইরে ছিলাম, বিকালের মধ্যেই বাসায় না ঢুকলে কিন্তু বাবা মারা আসলে মানে পাগল হয়ে যেত যে মেয়েটা বাইরে কি সিচুয়েশন, বা সবকিছু মিলে ওভারঅল সিচুয়েশনটা। বাট এখন কিন্তু অনেক মেয়েরাই অফিস করে রাতে 10টা 12টায় বাসায় যাচ্ছে, টিউশনি করে বাসায় আসতেছে, ইউনিভার্সিটি লাইফের ক্লাসও হচ্ছে এখন অনেক স্টুডেন্টদের 9টা থেকে 10টা থেকে। তো সবকিছু মিলায় আমি ওভারঅল বলবো যে পুলিশরা এখন অনেক বেশি হেল্পফুল। এই লকডাউনের আগে কিন্তু আমি আমি আমার খুব পার্সোনাল একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলি, আমার ছোট বোন ও কিন্তু লতে পড়ে, সে কিন্তু একজন লয়েরি স্টুডেন্ট, সো সে এক ফ্রেন্ডের বাসা থেকে সন্ধ্যার পরে সে বাসায় আসছিল, মানে আমার বাসার ঠিক পাশের গলি থেকে। তখন কিন্তু টহল পুলিশ যারা ছিল তারাই কিন্তু আমার ছোট বোনকে বলেছে যে আপনি এই রাস্তাটা একটু নিরিবিলি, এই রাস্তায় আপনি এখন একটু তাড়াতাড়ি বাসায় চলে যান, আর নেক্সট টাইম এই রাস্তাটা ফলো করেন না, এই রাস্তাটা একটু রিস্কি, বা আপনার তো একটু যে কোনো প্রবলেম হতে পারে। তো এই জিনিসটা যখন আমরা পুলিশের কাছ থেকে এই অ্যাডভাইস গুলো পাই, বা পুলিশরা যখন একটা হেল্পফুল জায়গায় আসে, আমি শামীম ভাই একটা জিনিস বলবো, আমাদের সাধারণ মানুষের কিন্তু থানার ব্যাপারে একটা ভয়ঙ্কর রকমের একটা মানে প্যানিক একটা অ্যাটাক হয়ে যায় থানার কথা শুনলেই, এবং তাদের এটা একটা ফোবিয়া যে থানায় যাব, পুলিশ ডিল করব, পুলিশ বাঁকা করে দুটা কথা বলবে, এটার আনসার কি দিব। আমি তাদের জন্য বলবো, আপনারা যদি এখন মডেল থানাগুলোতে যান, বাংলাদেশের প্রত্যেকটা মডেল থানা যে কি পরিমাণে আধুনিক হয়েছে, কি পরিমাণে ডিজিটাল হয়েছে, এবং ওইখানে সবচেয়ে মানে গুড সাইড যেটা, একটা মহিলা যখন থানায় যায় তার একটা কমপ্লেন ফাইল করতে, সে যদি একটা পুরুষ পুলিশের সাথে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করে, প্রত্যেকটা থানায় কিন্তু এখন আলাদা করে মহিলা অফিসার, মহিলা কনস্টেবল, মহিলা একজন যে সাধারণ ডায়েরি রাখে, এরকম একজন মহিলা পুলিশ অফিসারকে ওখানে রাখা হয়, কারণ একটা মহিলা যেন কোনোভাবেই আনকমফোর্টেবল ফিল না করে। এবং প্রত্যেকটা থানায় গেলে আমরা যদি আজকে থেকে 10 বছর আগের কথাও বলি আর এখন যাই, তাহলে যে কোনো ইস্যুতে এখন যে কেউ থানায় গেলে অনেক মোর দেন বেটার একটা কমফোর্টেবল সিচুয়েশন এখন ক্রিয়েট হয়েছে। সো আমি একটা জিনিসই বলবো যে যুগ চেঞ্জ হওয়ার সাথে সাথে অনেক স্মার্ট, অনেক এডুকেটেড এবং অনেক ট্যালেন্টেড লোকজন আসলে আমাদের এই থানা পুলিশ বা আমাদের এই এজেন্সি গুলোতে বা এই জায়গাগুলোতে আসছে। এবং আমি খুব অবাক হয়ে গেলাম কিছুদিন আগে শামীম ভাই, যে এখন গভর্নমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ অফিসার বা ডিবিতে বা এনএসআইতে যারা আছেন তাদেরকে দেশের বাইরের বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে কিন্তু তাদেরকে টেকনোলজির উপরে অনেক বেশি কোর্স করাচ্ছেন, প্রতিদিনই যেহেতু আমাদের টেকনোলজি চেঞ্জ হচ্ছে।
1: আপনি আপনি শুনলে অবাক হবেন যে তারা অত্যন্ত মানবিক আচরণ করছেন এবং সবাইকে হেল্প করতে চাচ্ছেন। ফলে একটা বিষয় বলতে চাই সুপ্রিয় দর্শক, আমাদের অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা যে কথাগুলো শেয়ার করছেন তার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া দেখা বা পত্রপত্রিকায় পড়া অভিজ্ঞতা থেকে উনি শেয়ার করছেন। ফলে আপনাদের জন্য এটা কোনো আইনি পরামর্শ নয়, এটা একটা অভিজ্ঞতা বিনিময়ের অনুষ্ঠান, আপনারা সরাসরি আপনার অ্যাডভোকেট বা আইনজীবীর সঙ্গে কথা বলে আপনার জীবনের সিদ্ধান্তটি নেবেন। আমাদের এরপরে একটা প্রশ্ন আসে যে তাহলে আপনি যেটা বললেন যে কোন ধরনের অপরাধ জামিনযোগ্য, কোন ধরনের অপরাধ জামিনযোগ্য নয়, এবং যদি জামিনযোগ্য অপরাধ হয়ে থাকে কিভাবে আমাদের আগাম জামিনটা নেয়ার স্টেপিংটা নিতে হবে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা জানবো। তার আগে আমরা বলতে চাই যে ভারতী চাকমা তিনি দেখছেন রাঙামাটি থেকে, তারপরে তানজিম তুহিন তিনি দেখছেন, তিনি ধন্যবাদ জানিয়েছেন, ভাল লাগছে লিখেছেন। আর গনি সাহেব পটুয়াখালী থেকে, নারায়ণগঞ্জ থেকে দেখছেন হৃদয় সরকার, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রমিতাজ, প্রমিতাজ নিউ ইয়র্কের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। জায়দা সরকার লাকি দেখছেন নরসিংদী থেকে, অনেকে অনেক জায়গা থেকে দেখছেন। আপনার আবুল হাসান মোনা তিনি একটা প্রশ্নই করেছেন, তো আমরা এই প্রশ্নগুলো একটু জেনে নিয়ে তারপর আমরা আপনাদের সময় থাকলে আপনাদের প্রশ্নের উত্তরে যাওয়ার চেষ্টা করব। ডিএনএ টেস্ট কি দুই, আচ্ছা নানাবিধ প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলোর মধ্যে অনেক কিছু বলাও যায় না, অনেক কিছু আবার একটু বাছাই করে বলতে হয়, কারণ নানা রকমের ভুল বোঝাবুঝি হতে পারে। একটা বিষয় যে আপনার কথা থেকে যেটা এসছে যে জামিনযোগ্য অপরাধ কোনগুলো, অজামিনযোগ্য অপরাধ কোনগুলো, নিশ্চয়ই অনেক লম্বা হবে, তা আপনি কি আমাদের একটু সাধারণ ধারণা দেবেন?
0: হ্যাঁ, আমি সাধারণভাবে যেটা বলতে চাচ্ছি যে আমরা যখনই কোনো চার্জশিট বা এফআইআর যেটা আমরা বলে থাকি সেটা আমরা দেখি, আমরা লয়াররা কিন্তু শুরুতেই যেটা দেখি যে আমাদের সিআরপিসি বা আমাদের পেনাল কোডে কিন্তু আলাদা করে আমাদের ছক দেয়া আছে এবং ছকে স্পষ্ট করে একদম স্পেসিফাই করা আছে যে কোনগুলো জামিনযোগ্য অপরাধ এবং কোনগুলো অজামিনযোগ্য অপরাধ। এখানে একটা ধারণা সবার মধ্যে থাকে যে আসলে জামিনযোগ্য অপরাধ যেটা সেটাতে আমি হয়তো বা জামিন পাবই, কারণ এটা তো আমার রাইটস। বাট আমি এই জায়গায় স্বামী ভাই একটা জিনিস বলতে চাই যে অনেক সময় দেখা যায় যে কিছু অজামিনযোগ্য অপরাধ, জামিনযোগ্য অপরাধ যেগুলো, সেগুলো তো যদি ম্যাজিস্ট্রেট সাহেব মনে করে যে এই অপরাধটা জামিনযোগ্য হলেও ম্যাটারটা যেহেতু একটু সেন্সিটিভ, সো ওনাকে আমরা রিমান্ডে পাঠাতে পারি, মানে কোর্টে ইয়াতে জেলখানায় প্রডিউস করতে পারি, তাহলে কিন্তু উনি ওটা করতে পারেন। বাট এটা এক্সেপশনাল। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা হয় যে আমরা চার্জশিট বা এফআইআরটা হাতে নেওয়ার পর আমরা যদি দেখি যে কোনো ধারাগুলো আছে সেই ধারাগুলোর মধ্যে যদি দেখি সবগুলোই জামিনযোগ্য অপরাধ, তাহলে আমরা লয়াররা আইনজীবীরা আমরা শুরুতেই কিন্তু আমাদের ক্লায়েন্টকে একটা পরামর্শই দেই যে আমরা সবাই যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, যেহেতু ওনার অপরাধটা জামিনযোগ্য অপরাধ, সো উনি কিন্তু এর পরের যে ডেটটা থাকে মামলায় কিন্তু ডেট পড়ে, নিম্ন আদালতগুলোতে কিন্তু মামলায় ডেট পড়ে, একটা মামলার অনেকগুলো স্টেপ, অনেকগুলো স্টেটাস, অনেকগুলো ডেট থাকে। তো আমরা তখন তাদেরকে বলি যে আমরা নেক্সট ডেটেই কোর্টে একটা ওকালতনামা প্রডিউস করব, মানে তার পক্ষের আইনজীবী হিসেবে আমরা ওকালতনামাটা জমা দিব কোর্টে, জমা দিয়ে আমরা ওনাকে কোর্টে নিয়ে যাব, নিয়ে জাজ সাহেবকে দেখিয়ে, মিসেস সাহেবকে দেখিয়ে ওনার জামিনটা আমরা চাইব, যে এটা যেহেতু এই সেকশনের মামলা, সবগুলো সেকশনই যেহেতু জামিনযোগ্য, সো আমার আসামি আসলে জামিন পেতে পারেন। এখানে ক্ষেত্রে আমি বলবো 99.9% ক্ষেত্রেই ম্যাজিস্ট্রেট সাহেব কিন্তু মানে শুধু ধারাগুলো দেখে জামিনটা দিয়ে দেন। এটা হলো জামিনযোগ্য অপরাধ যেগুলো, এগুলো যদি আমাদের শ্রোতারা জানতে চায় আমি তাদেরকে একটা জিনিসই বলবো, সেটা হলো আমাদের, আমরা যারা লয়ার আমরা আসলে এই জিনিসগুলো আমরা মেমোরাইজ করে ফেলেছি এটা প্র্যাকটিসের সাথে সাথে, বাট আপনাদের সুবিধার জন্য যেটা বলবো এটা হলো যদি চুরি ডাকাতি এগুলো ছোটখাটো যে ব্যাপারগুলো, ধরেন কারো কোনো কিছু বাসা থেকে মিসিং হয়েছে বা কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না বা অফিস থেকে কিছু ডকুমেন্টস চুরি হয়েছে সেটার জন্য অফিসের যে বস সে তার নামে একটা চুরির মামলা করলো, এসব ছোটখাটো বিষয়গুলো আসলে জামিনযোগ্য অপরাধ। আর এই জামিনযোগ্য অপরাধের সাথে আমি আরেকটা জিনিস বলবো, আমাদের বাংলাদেশে যে এনআইএক্টের মামলাগুলো হয়, চেক ডিজোনারের মামলাগুলো, এগুলো সবগুলোই কিন্তু জামিনযোগ্য অপরাধ। এখানে আমার অনেক ক্লায়েন্টের কাছ থেকে আমার খুব মজার কিছু এক্সপেরিয়েন্স হয়েছে,
1: কিন্তু এটা একটা নানা রকমের বিভ্রান্তিও আছে, কারণ আমরা জানতাম কিন্তু যে চেকের মামলাটা জামিনযোগ্য অপরাধ নয়।
0: না, এটা জামিনযোগ্য অপরাধ, এটা একদম সেকশনে স্পষ্ট ভাবে লেখা আছে যে এটা জামিনযোগ্য অপরাধ, এবং এটাতে অনেক ক্লায়েন্টের একটা বিভ্রান্তি কাজ করে যে আমি মাত্র 5 লাখ টাকার চেক ইয়া করলাম, ডিজোনার হওয়াতে আমি আমার বিচার হলো আমি জেলে গেলাম, আরেকজনের তো 5 কোটি টাকার চেক, সে কেন বাইরে ঘুরতেছে, তাকে কেন জাজ সাহেব ইয়া দিয়ে দিলেন, জামিন দিয়ে দিলেন। এটা আসলে আমি বলতে চাই যে চেকের অ্যামাউন্ট যাই হোক, সেটা 1 টাকা হোক আর 100 কোটি টাকা হোক, যখন তার নামে মামলাটা হবে প্রিলিমিনারি স্টেজে কিন্তু সে জামিনটা অবশ্যই পাবে, সে হলো জামিনের হকদার। যখন তার নামে একটা চেকের মামলা হবে, তার নামে ওয়ারেন্ট ইস্যু হবে, সে যদি অ্যারেস্ট হয়েও যায়, তাহলে কিন্তু সে বেলের জন্য একটা জামিনযোগ্য অপরাধ হিসেবে বেলের জন্য সে কিন্তু খুব স্ট্রংলি করে দাঁড়াতে পারে যে আমি যদি নিজে অ্যারেস্ট হয়ে থাকি তাহলে আমি টাকাটা কোথা থেকে ম্যানেজ করে আমি আমার পাওনাদারকে দিব, সো আমাকে রিলিজ করা হোক, আমি টাকা ম্যানেজ করে আমি আমার পাওনাদারের সাথে একটা নেগোসিয়েশনে যাই, মামলা মামলার মতো চলতে থাকুক। এইটার কারণে শামীম ভাই এখানে জামিন মানে চেকের মামলাটাকে জামিনযোগ্য অপরাধ করার মূল স্পিরিটটা কিন্তু এটাই ছিল। যে আমার কাছ থেকে যে টাকা পাবে, আমাকেই যদি মানে সরকারি মেহমানখানায় নিয়ে যাওয়া হয়, তাহলে আমি কিভাবে টাকা ম্যানেজ করে আমি আমার পাওনাদারকে দিব? তো এই এই ইন দা মিনটাইমে মামলাটা চলতে থাকবে এবং সে টাকার অ্যারেঞ্জ করবে। কিন্তু এখানে একটা বিভ্রান্তি থাকতে পারে শামীম ভাই, অনেকে বলতে পারে যে চেকের মামলায় তাহলে অ্যারেস্ট করলাম কেন, জেল খাটলাম কেন? এখানে কোশ্চেনটা হলো, যখন একটা চেকের মামলা হবে প্রিলিমিনারি স্টেজে কিন্তু সে জামিনটা পাবে, কিন্তু জামিন পাওয়ার পরে যদি সে প্রত্যেক ডেটে কোর্টে হাজির না হয়, সে যদি জামিনের মিস ইউজ করে, প্রত্যেক ডেটে তার লয়ারের মাধ্যমে সে মামলা ফেস না করে, তাহলে কিন্তু যে কোনো সময় তার জামিনের আদেশটা আবার বাতিল হতে পারে এবং তার নামে ওয়ারেন্ট জারি হতে পারে। এবং ইন দা মিনটাইমে মামলা চল অবস্থায় সে যদি তার পাওনাদারকে টাকা না দেয়, তাহলে মামলার জাজমেন্ট যখন হয়ে যাবে তখন কিন্তু তার অবশ্যই জেল জরিমানা সবই হবে, এবং তখন কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করবে এবং তাকে জেল খাটতে হবে। সো এটা ভাবার কোনো মানে অবকাশ নাই যে আমি চেক দিলাম, আমি জামিনে বের হয়ে চলে আসছে, আমাকে আর পুলিশ ধরতে পারবে না। তাকে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাকে পুরো মামলাটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, এবং যদি তার চেকটা ফেক হয়, তার হ্যান্ডরাইটিংটা যদি ফলস হয়, তার সিগনেচারটা যদি কেউ ফেক করে থাকে, তাকে অবশ্যই তার লয়ারের মাধ্যমে এটা কোর্টে প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করে তাহলে তার মামলাটা কিন্তু তার এগেনস্টে আর থাকবে না। এটা গেল জামিনযোগ্য অপরাধ। আর অজামিনযোগ্য অপরাধ বলতে শামীম ভাই একদমই নর্মাল, যেটাকে আমরা বলি যে কাউকে মার্ডার করে ফেলা বা ডাকাতি করতে যাওয়া, ডাকাতি করতে যেয়ে কাউকে মার্ডার করে ফেলা বা কাউকে মারার জন্য একটা প্ল্যান করা, সেই প্ল্যানের মাস্টার প্ল্যানার যে থাকে, মাস্টার মাইন্ড যে থাকে, এই অপরাধগুলো কিন্তু আমরা আসলে জামিন অযোগ্য অপরাধ বলি। এবং এই অপরাধগুলোতে একবার অ্যারেস্ট হলে এটাতে কিন্তু আসলে জামিন পাওয়াটা একটু ডিফিকাল্ট। এর পাশে আরেকটা কথা থেকে, বাংলাদেশে কিছু স্পেশাল আইন আছে শামীম ভাই, যেগুলো আমি আমার সব শ্রোতাদেরকে বলবো, অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, যৌতুক নিরোধ আইন, এসিড নিরোধ আইন, এইসব আইনগুলোতে কিন্তু অ্যারেস্ট হলে জামিন পাওয়াটা একটু ডিফিকাল্ট। কারণ এগুলো যেহেতু স্পেশাল আইন, এগুলো করাই হয়েছে আসলে সোসাইটির মানে এই নিকৃষ্টতম অপরাধগুলোকে আসলে বন্ধ করার জন্য। সো এইসব অপরাধে অ্যারেস্ট হওয়ার পরে এটাতে জামিন পেতে মোটামুটি 4-5 মাস 6 মাস অনেক সময় লেগে যায়, প্রিলিমিনারি স্টেজে সময় লাগে।
1: খুব সুন্দরভাবে আমরা কিছু ধারণা পেলাম। আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ওয়ার্ল্ড রেমিট এর সৌজন্যে। ওয়ার্ল্ড রেমিট হচ্ছে বেটার ওয়ে টু ট্রান্সফার মানি, যে কোনো জায়গা থেকে মানি ট্রান্সফার করার জন্য তারা এই ওয়ার্ল্ড রেমিট ব্র্যান্ডটাকে তারা পরিচিত করতে চায়, এবং তারা বলতে চায় যে সহজে আপনি মানি ট্রান্সফার করতে পারবেন লিগালি ওয়ার্ল্ড রেমিট এর থ্রুতে সারা পৃথিবীতে, যদি আপনার দেশ থেকে সেই পারমিশনটা থাকে। গনি খান বলেছেন যে আমি ম্যামের কাছে জানতে চাই যে আমরা কিছু কয়েকজন মিলে 2013 সালে একটা চাকরির জন্য মামলা করেছিলাম, পরে সেটা হাইকোর্টে খারিজ হয়ে যায়, আর কিছু করার আছে কিনা একটা বিষয়। আরেকজন বলেছেন যে আমার কিছু গোপন প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি কিভাবে করতে পারি? আপনার গোপন প্রশ্নগুলো আপনি ম্যামের সঙ্গে সরাসরি ফোনে কথা বলে করতে পারেন। আমাদের নাম্বারগুলো আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের কমেন্ট বক্সে আছে ম্যামের নাম্বার, তারপর আমি একবার বলে দিচ্ছি, 01753881733, 01753881733। আর অফিসের নাম্বার হচ্ছে, যদি আপনি দেশের বাইরে থেকে করতে চান, তাহলে +2 দিয়ে 02 দিয়ে 5831-7734, 5831-7735। এখন এই নাম্বারগুলো বলার কারণ, যদি আপনারা যারা দেশের বাইরে থেকেও দেখছেন, তারা প্রত্যেকে যদি দেশের ভেতরে কোন রকম আপনার আত্মীয় স্বজনের জন্য আইনি সহযোগিতা দরকার হয়, তাহলে আপনারা অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমার সঙ্গে কথা বলতে পারেন। অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা সুপ্রিম কোর্ট বাংলাদেশের আইনজীবী, আমরা তার অভিজ্ঞতা শুনছিলাম, এটা কোনো আইনি পরামর্শ নয়। আরেকটা বিষয় আমরা বলতে চাই যে সবসময় দেখা যায় যে কিছু বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়, তার মধ্যে একটা কমন বিষয় হচ্ছে দেনমোহর। এখন দেনমোহরের বিষয়টা কিভাবে সমাধান করা যায়, বা যখন কেউ ডিভোর্স করতে চায় তার চাইল্ড কাস্টডি বা বাচ্চা কার কাছে থাকবে, তার খরচটা কে কতটুকু পাইবে পাবে, এই বিষয়টা আপনি কি আমাদের সঙ্গে বলবেন? আমাদের কিন্তু 42 মিনিট অনুষ্ঠান হয়ে গেছে, আমাদের হাতে আর সময় আছে 8-10 মিনিট, ঝড়ের গতি চলে গেল।
0: শামীম ভাই আমি আপনাকে বলছি, কারণ আসলে আমাদের আলোচনার বিষয়গুলো এত বেশি ভাস্ট, এটা ব্যাপারে যদি মিনিমাম একজন কাউকে একটা সাধারণ ধারণা দেওয়া যায় তাহলে কিন্তু একটা বিশাল সময় লাগে। আপনি এখানে দেনমোহর বা চাইল্ড কাস্টডির যে ব্যাপারগুলো বললেন, এগুলো এক একটা ইতিহাস মানে অনেক বড়। বাট আমি ছোট্ট করে একটা জিনিস একটু বলবো, সেটা হলো যে আমাদের একটা ভুল ধারণা আছে যেটা আমি একটু ভাঙতে চাই, যে আমাদের এখনো বাঙালি কমিউনিটির মধ্যে বা বাঙালি সোসাইটির মধ্যে আমাদের একটা ধারণা আছে যে মেয়েরা যদি হাজবেন্ডকে ডিভোর্স দেয় তাহলে সে দেনমোহরের টাকাটা পায় না। সেটা সম্পূর্ণ একটা রং ইনফরমেশন। এটা আগে নিয়মটা ছিল, 2016 সালের পর থেকে এই নিয়মটা চেঞ্জ হয়েছে। কারণ আমরা যারা মুসলিম, আমরা যারা বিবাহের দেনমোহরের কথা বলছি, আমাদের স্ত্রীদের জন্য বা ওয়াইফদের জন্য এটা কিন্তু একটা কোরআনিক অধিকার। সো এই কোরআনিক অধিকারটা যখন একটা মেয়ে তার হাজবেন্ডের সাথে সংসার করবে, সেটা একদিনের জন্য হোক আর 10 বছরের জন্য হোক আর যতদিনের জন্য হোক, সংসার যদি একদিনেরও হয়, এই অধিকারটা কিন্তু তার কোরআনিক ভাবেই তাকে দেওয়া হয়েছে। তো কোন আইন তাকে কিন্তু এটা সুপারসিড করে যেতে পারে না, যেহেতু আমাদের মুসলিম আইনের সাথে এই আইনটা সাংঘর্ষিক ছিল। এই কারণে 2016 সালে কিন্তু এই আইনটা চেঞ্জ করা হয়েছে। যদি কোনো মেয়ের বিয়ে হওয়ার পরে সে একদিনও সংসার করে, তাহলে কিন্তু সে দেনমোহরের পুরো টাকাটা পাবে। এখন কোশ্চেন আসতে পারে যে দেনমোহরের টাকাটার মধ্যে কিন্তু আবার দুইটা ভাগ আছে। অনেক সময় আমরা দেখি দেনমোহরের যে কলামটাতে লেখা থাকে নিচের দিকে যে উসুল এবং অর্ধেক, এবং যেটাকে আমরা বলি মুয়াজ্জল এবং মুফাজ্জল, এই ওয়ার্ডটা হলো একটা আরবি শব্দ, বাট এটাকে আমি যদি সহজ বাংলায় বলি তাহলে দেনমোহরের টাকা যদি কারো 10 লাখ টাকা হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়ের আর ছেলের বিয়ের সময় ফ্যামিলি মেম্বাররা কথা বলে এটাকে উসুল দেখায় অর্ধেক, এবং বাকি অর্ধেকটা মুয়াজ্জল হিসেবে দেখিয়ে দেয়, মানে ওইটা হলো মেয়েটার পাওনা, বকেয়া। তো অনেক সময় আবার দেখা যায় যে অনেক বিয়েতে শুধুমাত্র দেনমোহর 10 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা লেখা থাকে, এর নিচে আর কোনো শর্ত বা কোনো কিছুই আর লেখা থাকে না। যদি এরকম হয় তাহলে সেই মেয়েটা ডিভোর্সের পরে সেটা তার হাজবেন্ড তাকে ডিভোর্স দেয় বা সে তাকে ডিভোর্স দেয়, যেই ডিভোর্স দেয় সে কিন্তু পুরো টাকাটাই ক্লেম করতে পারে। আর যদি ওইখানে লেখা থাকে যে অর্ধেক অর্ধেক, তাহলে সে অর্ধেক টাকাটা ক্লেম করতে পারবে এবং বাকি অর্ধেক টাকাটা সে পাবে না। এখানে আরেকটা কথা থাকে যে একটা মেয়ে ডিভোর্স দেওয়ার পরে সে কিন্তু দেনমোহরের সাথে আরো 3 মাসের ভরণ পোষণ পাবে, যেটাকে আমরা খোরপোষ বলি। যে কোনো মেয়ে যদি তার হাজবেন্ডও তাকে ডিভোর্স দেয়, তাহলে সে তার হাজবেন্ডের কাছ থেকে 3 মাসের খরচ নিতে পারবে। যদি মেয়ে নিজে ডিভোর্স দেয়, তাহলে সে এই দেনমোহরের টাকার সাথে 3 মাসের ভরণ পোষণের টাকা সে ক্লেম করতে পারবে। এবং সেই টাকাটা আবার কিভাবে কাউন্ট হবে, কেউ যদি বলে আমি 3 মাসের দেনমোহর 15 লাখ টাকা নিবো, 1-1 মাসে 5 লাখ টাকা করে, সেটা হবে না। সেটা হলো ওই মেয়েটার ফ্যামিলি স্ট্যাটাস, মেয়েটার চলা ফেরার যে স্ট্যাটাস, মেয়েটার এডুকেশনাল যে যোগ্যতা এবং তার ফ্যামিলির যে অবস্থা, সবকিছুর উপরে বিচার করেই আসলে নির্ধারণ করা হবে যে মেয়েটার 3 মাসের খরচ পার মান্থে 10,000 টাকা করে হবে নাকি 1 লক্ষ টাকা করে হবে। এটা গেল একটা দেনমোহরের বিষয়টা, এখানে গেল ক্লিয়ার।
1: আমি মাঝখানে একটু বলতে চাই আপনার পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে, যে আসলে এটা অ্যাডভোকেট আঞ্জুমান লিমা আলোচনা করছেন ডিভোর্সের সময়টাতে, আর ডিভোর্স না হলেও দেনমোহরের টাকা আসলে আমাদের
0: দিয়ে দিতে হবে।
1: হ্যাঁ, দিয়ে দিতে হবে,
0: মানে এটা হলো একজন হাজবেন্ডের তার ওয়াইফের কাছে ঋণ, কমপ্লিট একটা লোন। এখন এখানে আবার অনেক মজার ব্যাপার থাকে, অনেক হাজবেন্ড বলে যে আমার ওয়াইফের দেনমোহর 5 লাখ টাকা হলে কি হবে, সে আমার সাথে 10 বছর সংসার করেছে, আমি তাকে 50 লাখ টাকার গোল্ড কিনে দিয়েছি, আমি তার ব্যাংকে 50 লাখ টাকা ডিপোজিট করেছি, তাকে 2 কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছি, বাট এগুলাতে কোনো কিছুতেই কাজ হবে না। আমি তাদেরকে তার্থে বলছি, আপনি আপনার ওয়াইফকে যাই দেন না কেন, আপনার দেওয়ার সময় বলে দিতে হবে যে তোমার জন্য আমি যা করছি সব হলো লাভ আর এফেকশন থেকে, কারণ তুমি আমার ওয়াইফ, বাট এই যে 5 লাখ টাকা আমি তোমাকে দিচ্ছি এটা হলো তোমার দেনমোহরের টাকা, তুমি আমাকে মাফ করে দাও কারণ আমার তোমার সাথে লোন শেষ, ঋণ শেষ, এটা বলে দিতে হবে। কোন ওয়াইফ যদি তখন কোর্টে যেয়ে বলে যে আমার হাজবেন্ড আমাকে যা দিয়েছে কোনোদিনই আমাকে বলার সময় বলে দেয় নাই যে এটা আমার দেনমোহরের টাকা, তাহলে কিন্তু সে দেনমোহরের টাকা পাবে। তো আমি বলবো যে এখানে যারা শুনছেন তারা ওয়াইফকে যাই দেন না কেন, যদি দেনমোহরের চিন্তা করে দেন তাহলে প্লিজ একটু বলে দিবেন, কারণ এটা ওয়ান কাইন্ড অফ এগ্রিমেন্ট। এগ্রিমেন্টে যেমন অফার অ্যাকসেপ্টেন্স এর ব্যাপার থাকে, এখানেও কিন্তু অফার অ্যাকসেপ্টেন্স এর ব্যাপার আছে। আপনি আপনার ওয়াইফকে বিয়ে করার সময় এই জিনিসটা অফার করেছিলেন, আপনার ওয়াইফ রাজি হয়েছিল, সেটার চুক্তিতে সেটার শর্তে কিন্তু আপনাদের বিয়েটা হয়েছে। সো আপনারা এই লোনটা শোধ করে ফেলবেন। এবং আমরা বলতে চাই যে যদি কোনো হাজবেন্ড তার ওয়াইফের দেনমোহরের টাকার তাহলেও কিন্তু তার মারা যাওয়ার পরেও কিন্তু এই লোনটা তার পরবর্তী তার জেনারেশন যারা আছে তাদের কিন্তু তার ছেলে মেয়েকে তার মাকে এই লোনটা শোধ করতে হয় বাবার প্রপার্টি থেকে। সো এই জিনিসটা এত কঠিন না করে এটা জীবিত থাকা অবস্থায় একটা হাজবেন্ড তার ওয়াইফকে দিয়ে দেওয়াটাই সবচেয়ে ওয়াইজ এবং বুদ্ধিমানের কাজ।
1: সেটাই সেটাই। তো আমরা অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন, তিনি দেখছেন, তিনি আমাদের অনুষ্ঠানে এক জায়গায় বলেছেন যে তিনি গোপন প্রশ্ন গোপনে করবেন, দয়া করে ফিস দিতে ভুলবেন না প্লিজ। হ্যাঁ, উনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমি প্রসঙ্গটা তুলতাম, কারণ ধরেন যদি আপনি একজন অভিজ্ঞ ডক্টরের কাছে যান, তার একটা পুরো সময় তাকে প্রিপারেশনের একটা টাইম তিনি ইনভেস্ট করেছেন, সেই ইনভেস্টমেন্টের রিটার্ন এবং তিনি আপনাকে একটা সার্ভিস দিচ্ছেন, ফলে অ্যাডভোকেট রূপনা ইয়াসমিন যেটা বলেছেন আমি মনে করি যে আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত, যে আমি মনে করি যোগ্য অ্যাডভোকেটকে যোগ্য সম্মানই দেওয়াই উচিত। যাই হোক, আপনাকে ধন্যবাদ। রাব্বি বলেছেন যে ম্যাডাম আপনার দীর্ঘায়ু কামনা করি, বিভিন্ন রকম হয়রানির শিকার হচ্ছে ব্যবসা করতে গিয়ে, আমাদের এই বিষয় নিয়ে কিছু বলবেন কিনা। আসলে আমাদের এখানে তো অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা, তিনি আইনি পরামর্শ, আইনি অভিজ্ঞতা শেয়ার করতেন ওনার জীবনে যেটা ঘটেছিল বা উনি যেটা দেখেছেন পড়েছেন এটাতে। তো আপনার কোনো যদি ওইখানে আইনি জটিলতা থাকে আপনি অ্যাডভোকেটের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। তারপরে আরও লিখেছেন বেশ কয়েকজন জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা, এই বিষয়গুলো আমরা সামনে হয়তো কোনো এক সময় আমরা অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমাকে এগুলো পেলে আমরা কথা বলার চেষ্টা
0: করব। এটা শামীম ভাই আমি একটু বলবো যে এই সাবজেক্টটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, জমি অধিগ্রহণ। কারণ যে পরিমানে ডেভেলপমেন্টের কাজ বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশ যত দ্রুত এগিয়ে যাচ্ছে আমাদের কিন্তু গভর্নমেন্টের তত বেশি সাধারণ মানুষের, জনগণের জমি অধিগ্রহণের দরকারটা পড়ছে, এবং আমাদের অধিকাংশ মানুষ কিন্তু এই প্রসেসটা জানে না। এটা কিন্তু একটু জটিল প্রসেস, এই প্রসেসটা না জানলে কিন্তু যে কোনো মানুষ সরকারের কাছ থেকে খুব ভালো একটা বেনিফিটের হাত থেকে সে কিন্তু বঞ্চিত হতে পারে। তো আমি বলবো যে এটা আসলে খুবই সময় উপযোগী একটা চাওয়া ছিল আমাদের, যে দর্শক জানতে চেয়েছেন।
1: আমরা হয়তো এটা নিয়ে একটা অনুষ্ঠান করতে পারি সামনে, যে জমি অধিগ্রহণ বা আমাদের এই বিষয়গুলো নিয়ে। একটা বিষয় বলতে চাই সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেখছেন বা শুনছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা অনুষ্ঠান, কিন্তু আমাদের আজকের অতিথি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা, তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। এটা কোনো আইনি অনুষ্ঠান, আইনি পরামর্শ অনুষ্ঠান নয়, আর তিনি তার অভিজ্ঞতা আশেপাশে দেখেছেন, যা পড়েছেন পত্র পত্রিকায় সেখান থেকে আমরা আলোচনা করেছি। আপনার শেষ পর্যায়ে আমরা আর আপনাকে প্রশ্ন না করে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই আপনার ব্যক্তি জীবনে। আপনি কেন আইনজীবী হলেন?
0: আচ্ছা, আমি কেন আইনজীবী হয়েছি এটার পিছনের গল্পটা হলো, আসলে আমরা যখন যে সময়টাতে বাংলাদেশের প্রেক্ষাপটে বড় হয়েছি, আমি বলছি আসলে 80-এর দশকের কথা, তখন কিন্তু আমরা এখন মেয়েরা যেভাবে করে মানে নিজেদের অধিকারের কথা, নিজেদের রাইটসের কথা বলতে পারছি, ওই সময়টাতে কিন্তু আসলে আমাদের মেয়েদের প্রেক্ষাপটে বাবা মারা চিন্তা করতো মেয়ে হয়তোবা টিচার হবে, না হলে মেয়ে অবশ্যই ডাক্তার হবে, এর বাইরে আর কোনো কিছুই না। মেয়ে যদি স্টুডেন্ট ভালো হয় তাহলে তাকে ডাক্তারই পড়াইতে হবে, কারণ এর চাইতে ভালো প্রফেশন মেয়েরা মেয়েদের জন্য হয় না। বাট আমার শুরু থেকে যে জিনিসটা ছিল, যেহেতু আমি ছোটবেলা থেকে আমার বাবা আর্মিতে ছিলেন, আমি যেহেতু বিভিন্ন ডিফেন্সের স্কুলগুলোতে পড়েছি, তো তখন থেকে আমি একটা জিনিস দেখেছি যে লিডারশিপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট এভরি হিউম্যান বিইং। সো আমি যেহেতু একটা আর্মির এনভায়রনমেন্টে বড় হয়েছি, ক্যান্টনমেন্টে বড় হয়েছি, আর্মির স্কুলগুলোতেই পড়েছি, ওইখানে আমি একটা জিনিস দেখেছি যে আসলে একটা একদম যোগ্য একজন লিডার বা একটা লিডারশিপই পারে যে একটা সোসাইটি, একটা দেশের মানে পুরো চেহারা চেঞ্জ করে দিতে। যে জিনিসটা হয়তো বা আমি অন্য কোনো প্রফেশনের কাউকে ছোট করে বলছি না, বাট একজন ডাক্তারের জায়গা থেকে বা অন্য যে কোনো প্রফেশনের জায়গা থেকে ভয়েস রেজ করাটা আসলে যতটা ইজি, একজন অ্যাডভোকেট বা একজন আইনজীবীর জন্য এটা মোর দেন ইজি। কজ আমি যেহেতু প্রতিদিন প্রতি মুহূর্তে এভরি মান্থ এভরি সেকেন্ড যেহেতু আমি মানুষের অধিকার নিয়ে কথা বলছি, এবং আমার পুরো যুদ্ধটাই যেহেতু মানুষের অধিকারকে ইস্টাবলিশ করার জন্য, সো আমি কিন্তু আমার জায়গা থেকে আমি আমার সমাজের যে অসংলগ্ন জিনিসগুলো, যে জিনিসগুলো আমি আসলে চাচ্ছি না, যেভাবে চাচ্ছি না, বা আমি যদি আমাদের আমাদের কমিউনিটির কথা বলি, আমরা যারা মেয়েরা আছি আমাদের মেয়েদের সমস্যাগুলো আমরা কখনোই বলবো না যে ছেলেরা বুঝে না, ছেলেরা হেল্পফুল বা ছেলেরা কোঅপারেটিভ বলি, কিন্তু আমরা এখন এই যুগে এসে মেয়েরা এত ভালো করছি। বাট একটা মেয়ে তার জায়গা থেকে মেয়েদের প্রবলেমগুলো যেভাবে রিয়ালাইজ করে সেটা কিন্তু একজন মেল পার্সনের জন্য আসলে জিনিসটা অতটা ইজি না। তো আমি বলতে চাই যে আমার লয়ার হওয়ার পিছনের মেইন উদ্দেশ্যটাই ছিল, সেটা হলো আসলে কমান্ডিং জিনিসটা আমি খুব পছন্দ করি, লিডারশিপ জিনিসটা আমার খুব পছন্দ। তো আমার মনে হয়েছে যে লিডারশিপ জিনিসটার সাথে আসলে লয়ারদের প্রফেশনটা খুব বেশি যায়, যেটার কারণে আসলে আমি আমার ফ্যামিলির পছন্দের অমতেই কিন্তু আমি আসলে লতে পড়েছি। বাট আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি মেম্বার সবাই এখন খুবই হ্যাপি যে আমি লয়ার হয়ে আসলে ভালো কাজ করেছি, অন্য কিছু না হয়ে। তো আমি নিজে আসলে আমার প্রফেশনে খুব হ্যাপি। আমি এটাই বলতে চাই যে যাই করেন নিজের প্রফেশনে হ্যাপি ভাবে করেন, যে যার প্রফেশনে যদি ভালো থাকেন, হ্যাপি থাকেন, মন থেকে প্রফেশনটাকে ভালোবাসেন, তাহলে সেই প্রফেশনে আপনি অবশ্যই অবশ্যই 100% বেটার কিছু করতে পারবেন।
1: একটা বিষয় বলতে চাই দর্শকদের, যে অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা তার ইউটিউব পেজে এখন থেকে রেগুলার আইনি বিভিন্ন বিষয়ে উনি তুলে ধরবেন, আর আমরাও হয়তো ওনাকে সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন হয়তো আইনি পরামর্শ দেওয়ার জন্য পেতে পারি যদি তিনি সময় করতে পারেন।
0: ইনশাআল্লাহ আমি অবশ্যই চেষ্টা করবো।
1: হ্যাঁ, সেটাই। অ্যাডভোকেট রুবনা ইয়াসমিন এখন লিখেছেন, জি, আইনজীবী হায়েস্ট পেড জব অ্যান্ড স্বাধীন পেশা। হ্যাঁ, একদমই ঠিক, স্বাধীন পেশা যুক্ত থাকা ভালো। রুমা আনি তিনি লিখেছেন, লিমা দোয়া করি আরো এগিয়ে যাও। হ্যাঁ, নাইস। মাহফুজা জলি লিখেছেন যে, আসসালামু আলাইকুম, আমি ম্যাডামের সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? আমি নাম্বারটা আমাদের কমেন্ট বক্সে দিয়েছি, তারপর আবার আমি একটু বলে দিতে চাই, বাংলাদেশ থেকে ফোন দিলে 0175-888-1733, 0175-888-1733, আর অফিসের নাম্বার হচ্ছে 5831-7734, 5831-7734 অথবা 35, দুইটা একটা। তো আপনারা এই নাম্বারটি আপনাদের সঙ্গে রেখে দিলে যেকোনো যেকোনো ক্রাইসিসে আপনি তার পরামর্শ নিতে পারেন আমাদের আইনজীবী। আমাদেরকে আসলে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আমরা 55 মিনিটস কথা বলেছি, আমাদের একই সঙ্গে 70-80 জন লোক দেখেছেন আমাদের এতে, আর এই অনুষ্ঠানটা আপনারা একজন বলেছেন আমরা কি টেনে দেখতে পারবো, পরে দেখতে পারবো, হ্যাঁ আপনারা অবশ্যই দেখতে পারবেন, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর প্ল্যাটফর্মে দেখতে পাবেন। আর আপনি শেষে আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান?
0: আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আসলে আমি আইনজীবী হয়ে আমার জায়গা থেকে বলবো যে আসলে আমরা অবশ্যই সবসময় সচেতন থাকার চেষ্টা করব, যে যার যার জায়গা থেকে যদি আমি সচেতন থাকার চেষ্টা করি, আমার অধিকারগুলোর ব্যাপারে যদি আমি প্রপারলি জানি, তাহলে আমরা এই যে সব প্রায় সময় বলি যে আমি অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, আমার অধিকার ঠিক মতো আমি পাচ্ছি না, সেটার জন্য সব ব্লেম সবকিছু আসলে কারো উপরে চাপিয়ে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না। আপনি যদি আপনার জায়গা থেকে সচেতন হন, আপনি যদি আপনার জায়গা থেকে স্ট্রং হন, তাহলে আপনাকে সুপারসিড করে যাওয়া, আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করাটাও কিন্তু এই যুগে এসে একটু ডিফিকাল্ট। তো আপনারা সবাই যার যার জায়গায় সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সবাই মিলে রেডিও ত্রিতালের সাথেই থাকবেন।
1: ধন্যবাদ, ধন্যবাদ, আমরা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, সবাইকে আপনার শুভকামনা জানিয়ে শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে
0: ইনশাআল্লাহ।

0: হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা শুনছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আমরা রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। এটা আপনি আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপে আপনি শুনতে পাবেন, আপনি যদি অ্যাপটি ডাউনলোড করেন, আর পাশাপাশি আপনি ফেসবুক এবং ইউটিউবেও আমাদেরকে পাবেন। আমাদের আজকের বিশেষ অতিথি অ্যাটর্নি ভাট্টা, অ্যাটর্নি দিল্লিরাজ ভাট্টা। আমাদের এখানে যারা বাংলাদেশি কমিউনিটি আছেন নিউ ইয়র্কে, তারা সবাই জানেন যে অ্যাটর্নি দিল্লিরাজ ভাট্টা অত্যন্ত জনপ্রিয় একজন অ্যাটর্নি বাংলাদেশি কমিউনিটির মধ্যে। অ্যাটর্নি দিল্লিরাজ ভাট্টার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি সব জায়গাতে যেমন এক্সপার্ট, তিনি একই সঙ্গে EB-1, অ্যাসাইলাম, ফ্যামিলি কেস এবং অন্যান্য বিষয়ে এক্সপার্ট। আমরা আজকে তাকে প্রথম পেয়েছি। সো উই ওয়ান্ট টু হিয়ার সামথিং ফ্রম অ্যাটর্নি ভাট্টা। হাই দাদা, হাউ আর ইউ?
1: আই এম গুড, হাউ আর ইউ?
0: ইয়া, আই এম গুড টু। Welcome to our show, Radio Tridal Bangla USA. Do you want to say something to the Bangladeshi community?
1: Well, you know, this is a tough time for everybody. Most importantly, you know, health-wise, the businesses have been down. People are suffering a lot. This is a tough time, and I wish everyone to be healthy, safe, and be aware of everything that's happening, and it will be better.
0: দিল্লিরাজ ভাট্টা যেটা বললেন যে এখন আসলে সময়টা একটুখানি জটিল সবার জন্য, একটুখানি কোভিড পরবর্তী সময় এবং কোভিড এর একই সঙ্গে কোভিড কে সঙ্গে নিয়ে আমাদের আগাত এগোতে হচ্ছে, আর পাশাপাশি এটাও আছে যে ধরেন সামনের সময়টা আস্তে আস্তে চেঞ্জ হবে এবং একই সঙ্গে আস্তে আস্তে ভালোও হচ্ছে। তো আমরা যে কয়েকটি বিষয়ে কথা বলতে চাই তার মধ্যে একটা আছে

0: ধরেন ডিভোর্স, ইমিগ্রেশন, EB1, EB2, এসেন্সিয়াল ওয়ার্কার অ্যাক্ট, সামথিং লাইক দ্যাট, এভরি ইস্যুস উই উইল টক ওয়ান এপিসোড টু ওয়ান এপিসোড. সো দাদা, আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ দ্যাট ডু ইউ হ্যাভ এনি ইমিগ্রেশন রিলেটেড আপডেটস ইন নিউ ইয়র্ক স্টেট?
1: Oh, it's not, remember, this is the federal law. It's not only in immigration in New York State. New York, you probably know already, where people are getting ID without, whoever doesn't have the immigration paper, they're getting a state ID now. Also, New York State recently passed a law, pandemic law for non-citizen immigrants, for them. So I think it's going to be some relief is coming on the way. That's for the statewide, but this the federal-wide, which is the real immigration law. Actually, a lot of changes are happening step by step. Every day, if not every day, every week, small changes are happening. For example, I was able to release a few detainees who entered through the border just dealing with the ICE officer. Before, they would not release them, for example. So the new policy is taking into effect with some documentation, either no bond or very little bond, they are coming out right now. That's one change. I think it was yesterday, I was reading this week. Now, if someone's work of the adjustment, green card is pending, now they get to get 2 years of work of right now, not 1 year. And then even before last administration had, if the application is not complete, they could just deny right away. But now the USCIS is not denying right away. They are giving you an opportunity to either RFE or the intent to deny. So you have one more shot to provide the documentation you want to provide. So things like that, a lot of changes slowly happening. I think you know the refugee numbers have been increased in the United States, including last month. Let's get better. Every week, small by small, the policies are changing. You know, our citizenship test has been reversed back. It's a lot of things, like work authorization related pending delays. Also, we can also request, if there is an emergency for something, we can already request now. We can call them and request based on this thing, if we can do that. And that last week policy also allows to expedite. There are a lot of changes happening, and there are more in the pipeline. I think they are coming gradually, one step at a time. But I think you heard about the TPS part, the Supreme Court, what did this week, saying that the people who enter, like about there are 7-8 countries, 9-10 countries who have received the TPS, they were getting green cards through that, but now the Supreme Court made it harder for about admission. There are a lot of things that are happening. So step by step, I think we can go in each topic, talk about it in detail. So this is what I think.
0: ওকে, দিলিরাজ ভট্ট যেটা বললেন যে আসলে এখন নানা রকম বিষয় ঘটছে, একই সঙ্গে অনেক পজিটিভ ইমপ্রেশন আসছে। যেমন আগে যেটা হতো যে গ্রিন কার্ড গুলো যেভাবে দেওয়া হতো তার বেশি সময় ধরে দেওয়া হচ্ছে, আবার একই সঙ্গে যদি যেখানে ডিনায় করে ফেলতো সেখানে ডিনায় না করে আরএফই চাচ্ছে এবং নানাভাবে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের 10-15% আর ওয়াচিং দিস শো, আনিসুজ্জামান আনিস সেইড দ্যাট গুড টু সি ইয়র ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ অ্যান্ড হেল্পফুল থটস। আমরিন নুজহাত মম লিখেছেন ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ডিসকাশন। আপনারা যেখান থেকে দেখছেন আপনারা লিখে দেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলেও আমরা আপনাকে উত্তর দিতে পারবো। আমাদের অ্যাটর্নি দিল্লিরাজ ভট্ট এখানে আছেন, আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন শাহিন সুলতানা, ফারজানা ডোরা, আরো অনেকেই এখন শোটি লাইভ দেখছেন। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখে দেন, আপনারা কে কোথেকে দেখছেন সেটাও লিখে দেবেন। আমাদের অ্যাটর্নি দিল্লিরাজ ভট্টের কাছে আমাদের এরপরে প্রশ্ন, দাদা হোয়াট আর দ্য অপশনস অ্যাজ দিস ইজ আওয়ার ফার্স্ট শো, হোয়াট আর দ্য অপশনস ফর দ্য ফরেন কান্ট্রি সিটিজেন্স টু এন্টার ইউএসএ অ্যান্ড অ্যাট এ গ্ল্যান্স হোয়াট আর দ্য অপশনস টু গেট গ্রিন কার্ডস?
1: দেয়ার আর সেভারাল ওয়েজ, দেয়ার আর ফ্যামিলি, দেয়ার আর হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, অ্যাসাইলাম রিলেটেড অ্যান্ড রিফিউজি রিলেটেড, and there are work sponsors, and there are religious worker related, it's still part of the work. So work of family and a special category. The special categories could be, let's say, people can be victim of domestic violence, they can also get a green card through that. Dawa. People can be victim of a crime. Let's say some people who were working in Texas, some people hit them with a gun head, and they can be eligible in a gas station. They can be eligible for U visa and eventually green card. And there are several ways. And let's say some people who enter below 21 years old from Dhaka, and their family or parents neglected, they abandoned them or abandoned this. Those people through the guardianship part of the special immigrants. So yeah, these things are actually happening right now. These several, and under employment, there are several types of employment. A restaurant worker can bring his chef, a tech company can hire a tech person, a professional, non-professional. I mean, if you can afford, you can actually even hire a babysitter from Bangladesh. I'm just saying, you can hire one, but you have to be able to afford it. So there are ways to do it, several ways. I mean, we can talk about each topic in down in detail. But things are getting a little bit easier this under this administration compared to last episode. But the law has always been here.
0: Correct. আমি প্রশ্ন করেছিলাম দিলরাজ ভাট্টকে যে কোন কোন ওয়ে আছে যেখানে সিটিজেনশিপ নিয়ে বা গ্রিন কার্ডের থ্রুতে আমেরিকাতে আসা যায় যারা অন্য দেশের সিটিজেন আছেন। তো দিলরাজ ভাট্ট বললেন যে অনেক ওয়ে আছে, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েজ। যেমন ধরেন আপনার যদি এমন হয় যে ফ্যামিলি ক্যাটাগরিতে আপনি আসতে পারেন, আপনি পাশাপাশি স্পেশাল ক্যাটাগরিতে আসতে পারেন যেটা আপনার এক্সট্রাঅর্ডিনারি ক্যাটাগরি, আবার পাশাপাশি আপনি ওয়ার্ক অথরাইজেশন নিয়ে আসতে পারেন যেটা আপনার এখানে কেউ একজন আপনাকে স্পন্সর করবে, আইটি কোম্পানি হতে পারে, আপনার হতে পারে যে কেয়ার গিভার অথবা বেবি সিটার। আবার হতে পারে যারা ইনজিউর্ড, এখানে যারা টেক্সাস বা অন্য জায়গায় থাকছেন তাদের যারা ইনজিউর্ড হচ্ছেন তারাও কিন্তু তাদের পেপার না থাকার পর তারা ইউ ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন। আবার হচ্ছে ভাওয়া, ভায়োলেন্স এগেনস্ট ওমেন অ্যাক্ট, যেটা দিলরাজ ভাট্টা বললেন যে যদি কেউ এখানে এসে টর্চারের সম্মুখীন হন হাজবেন্ড ওয়াইফ বা স্পাউস দ্বারা, তারাও কিন্তু এখানে গ্রিন কার্ড পাওয়ার যোগ্যতা রাখেন। তো আমাদের এখানে একটা বিষয় আমি বলে রাখি যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে দিলরাজ ভাট্টা বসেন হচ্ছে ম্যানহাটানে, ভাট্টা ল অ্যান্ড অ্যাসোসিয়েটস, তার অ্যাড্রেস হচ্ছে 18 East 41st Street, 11th floor, ফ্লোরে NY10017। আর জ্যাকসন হাইটেও আরেকটি অফিস আছে, এটা অবশ্য একটা শাখা অফিস বাংলাদেশি কমিউনিটি ও অন্যান্য কমিউনিটির জন্য। এটা জ্যাকসন হাইটে একদম আপনার ট্রেন থেকে নামলেই 73rd 74th স্ট্রিটে, ফলে যেখানে আপনার সহজে আপনার যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার আমি বলে দিচ্ছি 212-729-9715, আর একটি ফোন নাম্বার 631-805-1051। সো ইফ আই ওয়ান্ট টু অ্যাস্ক ইউ, এখন আমাদের প্রায় 15 উপরে লোক এখনই দেখছেন আমাদের প্রথম শো হিসেবে, খুবই ভালো যে আপনার অ্যাজ আই ওয়ান্ট টু নো দ্যাট you told us that there are several kinds of immigration process. If anyone interested in work visa, if they are interested in EB2 or EB3, what qualification should they have?
1: Well, we have, here's the thing, professional and non-professional. So the professionals are everybody who has a bachelor degree and above will fall in profession. The job requires professionals, candidate. Anything, it could be clerk, it could be marketing, it could be business, it could be administration, it could be technician, it could be computer, it could be in a hospital, it could be a legal firm, it's like doctor's firm. Anywhere, those would fall under professionals, EB2 or EB3, depending on the experience, what the job needs. But there are also non-professionals. Non-professionals can be anything. We can hire a chauffeur, we can have nanny, we can have chef, we can have a technician, we got a restaurant cook. These all can come under that. So for that, I think the first thing is people, the prospective people, they have to have a minimum qualification as to what area they want to apply. But most importantly, their employer have to hire them. So the employer is going to fire them. Employer says, I need this person for my business. Oh, this is the requirement for my business. I will pay him this much salary. I couldn't find a U.S. worker with this requirement for this, so I need it. For that, employer actually will post an ad. Advertisement on newspaper, like in your radio, they will post an ad asking if you are interested, qualified people, available, willing, qualified skilled worker, if you have it, then we have to give first priority to the US people if they are meeting the basic job requirement. If not, then we go to bringing foreign national. So that's under EB2 and EB3. There are also EB4, as you know, special ways of getting it done. And as I said, there are even under EB1 and EB2, there are several like layers, like books written in this thing. We can go in detail, but again, we have to evaluate the credential of the employees and employers, make the right match, and then we can proceed.
0: খুবই গুড নিউজ যে আমাদের এখানে বেশ কিছু অপশন আছে, একটা প্রফেশনাল, একটা নন প্রফেশনাল। যারা প্রফেশনাল ব্যাচেলর ডিগ্রি আছে তার উপরে তাদের জন্য যেমন সুযোগ আছে, যারা নন প্রফেশনাল তাদের জন্য আছে। এখানে দিলীরাজ ভট্ট যেটা বললেন যে আমাদের ন্যানিস, তারপরে ইলেকট্রিশিয়ানস, তারপরে ইন্টারপ্রেটার বা আরো যা যা বিভিন্ন ক্যাটাগরি আছে, সেসব ক্ষেত্রেও কিন্তু মানুষজন আসতে পারে সহজে। এখানে কেউ কাউকে না কাউকে এখানে তাকে একটা চাকরির জন্য ইয়ে করতে হবে, তারপর সেটা পোস্ট করা হবে যে এখানে এরকম চাকরির জন্য লোক দরকার, তখন ডিফারেন্ট সিটিজেন, ডিফারেন্ট ন্যাশনালরা তা এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারে। ফলে EB2, EB3 পাশাপাশি তিনি বললেন যে EB4ও আছে, যেখানে আপনার এক্সট্রাঅর্ডিনারি বা জব বেসিসে আপনাকে সেখানে নিয়োগ দেওয়া যেতে পারে। ফলে এগুলো আমাদের জন্য অত্যন্ত ভালো সুযোগ। রণজ কুমার বারে লিখেছেন, গুড ডিসকাশন, ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা যারা লিখছেন, আপনারা চাইলে কোনো প্রশ্ন করতে পারেন আমাদেরকে, আমরা আমরা উত্তর নেওয়ার চেষ্টা করব। দিলীরাজ ভট্ট নানা কারণে বাংলাদেশি কমিউনিটির কাছে জনপ্রিয়। আপনারা যারা জানেন যে বিভিন্ন স্টার্স এবং অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছেন বাংলাদেশে, ম্যাক্সিমাম যারা ইউএসএ তে মাইগ্রেট করেছেন বা গ্রিন কার্ড হোল্ডার হয়েছেন, তার ম্যাক্সিমামই আমাদের জানা মতে, অ্যাজ পার মাই নলেজ, ম্যাক্সিমাম দিলীরাজ ভট্টার থ্রুতে। দাদা, থ্যাংক ইউ ফ্রম দ্য কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি, বিকজ ইউ সাপোর্টেড এ লট টু দ্য অ্যাক্ট্রেস, অ্যাক্টর অ্যান্ড আদার কাইন্ড অফ প্রফেশনালস। Yeah, a lot of people are here through your organization, Bhatta Law and Association.
1: It has been a pleasure to work with all these top Bangladeshi national in America, you know, businessmen, journalists, sports people, all kind of things, media, education, author. I have been blessed to be a part of their life.
0: ইয়া, দিলীরাজ ভট্ট ধন্যবাদ দিলেন বাংলাদেশি কমিউনিটিকে, এবং একই সঙ্গে বললেন যে এখানে আর লটস অফ ক্রাইটেরিয়া আসলে এখানে আছে যেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি আসার যোগ্য হতে পারেন। দাদা, আই ওয়ান্ট টু অ্যাস্ক ইউ ওয়ান কোয়েশ্চেন, হু আর ইন্টারেস্টেড ফর অ্যাসাইলাম ইন ইউএসএ ইন দ্য হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, হোয়াট কাইন্ড অফ পেপার্স অর হোয়াট কাইন্ড অফ কোয়ালিফিকেশনস দে হ্যাভ টু হ্যাভ?
1: Okay, well, technically speaking, the law says you don't have to have any papers. You don't have to have papers, but your statement, your interview with the officer, if the officer believes, that's it. The officer believes, that's it. You don't need to have supporting documents legally. But what the applicants do, they bring, there is no sets of documents. There is, you know, one person has a different problem, issue compared to the other person. Someone could be a journalism related issue. Someone could be a political related issue. Someone could be a member related issue. Someone could be gender related issue. It's all different issue and different requirement, of course. Requirement is not absolute requirement. A statement is good enough sometimes to get approved for asylum or refugee status. However, you want to present all the evidence you have to make the officer's job easier to decide on your case. But there is also law who should be filing. But there are 5-6 categories based on that. Let's say race, religion, political opinion, your membership, your nationality, based on some color, if you have been discriminated or even have suffered any harm or likelihood to face any harm when you go back to your country from either some forces that is equivalent to very strong forces. It could be parties, it could be government, it could be something that the government doesn't want to control or cannot control. Sometimes it happens every country, like by the way. Not every country, but most of the country, I mean developing country. So in that scenario, they, if they have faced any issues in their own country, they may be eligible for filing. That's exactly why it was created. And everybody has a different experience, and so they have to tell the officer what experience they had and why they believe. Based on that, the officer or judge will either grant, if they believe this, they're going to grant. Of course, it has to meet within the requirement. That's what it is.
0: আমি দিলীরাজ ভট্টকে আস্ক করেছিলাম যে অ্যাসাইলাম যদি সিক করতে হয় তাহলে তাদের কি কি রকমের যোগ্যতা থাকতে হবে, কি কি রকম পেপার থাকতে হবে। দিলীরাজ ভট্ট বলেন যে আসলে তার কোনো পেপার থাকতে হবে না ওইরকম ভাবে, কিন্তু তাকে যে কয়েকটা গ্রাউন্ডে, চার পাঁচটা বা ছয়টা গ্রাউন্ডে আসলে অ্যাসাইলাম দেওয়া হয়, যে রেস, তারপরে রিলিজিয়ান, তার বিলিভ, তারপর তার মেম্বারশিপ, অন্য কোনো কারণে, যে কারণে আপনার দেশটা আপনার কাছে বসবাসের জন্য বিপজ্জনক মনে হয়, সেইখান থেকে আপনি যদি সেটা প্রপারলি প্রমাণ করতে পারেন যে আপনার জন্য বিপজ্জনক, তখনই আপনি সেখানে অ্যাসাইলাম ক্লেম করতে পারেন আমেরিকাতে। তো সেই ক্ষেত্রে ওনার কথা থেকে যেটা সাম আপ করা গেল যে যদি আপনার কোনো বক্তব্য, আপনার কোনো স্টেটমেন্ট আপনার সাংবাদিকতার কারণে হতে পারে, আপনার কোনো মেম্বারশিপের কারণে হতে পারে, আপনার কোনো ভাবনা চিন্তা বা আপনার মতবাদের জন্য হতে পারে, যদি এমন হয় যে আপনার দেশটা আপনার জন্য বিপজ্জনক, আপনার লাইফের জন্য রিস্কি, তাহলে আপনি অ্যাসাইলাম ক্লেম করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আই ওয়ান্ট টু সে সামথিং দ্যাট দিস শো ইজ নট এ শো ফর লিগাল অ্যাডভাইস, দিস ইজ এ শো ফর শেয়ারিং এক্সপিরিয়েন্স। এই শোটা আমাদের কোনো লিগাল অ্যাডভাইসের শো না, এক্সপিরিয়েন্স শেয়ার করার শো। অ্যাটর্নি দিলীরাজ ভট্ট তার এক্সপিরিয়েন্স বলছেন, আমাদের সঙ্গে একই সঙ্গে যারা দেখছেন তাদের প্রত্যেককে বলছি আপনারা অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনারা আপনাদের প্রশ্ন বা আপনারা কে কোথেকে দেখছেন লিখে দিলে আমাদের জন্য সেটা সুবিধা হয়। রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে গিয়ে আপনি এই রেডিওটি শুনতে পাবেন, সেখানে এই ইন্টারভিউটি আপনি আবারও শুনতে পারেন। Dada, I want to know something regarding that everyone is asking that Essential Worker Act is coming and I will be qualified for that category. What is the main fact?
1: Well, I mean, I don't know. Until it comes, I don't know what to say. It hasn't, it doesn't look like it's making its way as of now. It started very off. You're talking about the agriculture worker, the TPS beneficiary, and the frontline worker, whoever were here, DACA recipient, you talk, right? That's what you're talking about. We were all excited for these things, but I can't comment on this one until it happens. The day it happens, then we'll talk. And then there will be time. We'll be talking a lot about it. Who is going to be eligible? What documents you need? What to do? Where to go? Kind of thing. So let this move forward with this. Is the, you know, it's in the topic, yes, it's in the news, the sudden Republican and Democrats in the House and Senate have been talking about it, but until it has the majority, I don't see any bipartisanship in the Senate as of right now.
0: জি, আমি দিলীরাজ ভট্টকে প্রশ্ন করেছিলাম যে এসেনশিয়াল ওয়ার্কার অ্যাক্ট নিয়ে প্রত্যেকেই বলছেন, আসলে বিষয়টা কি? তিনি বলেন যে আমি এখন এটার সম্পর্কে কিছুই বলতে চাই না, কারণ এখন পর্যন্ত এটা পরিপূর্ণভাবে পাশ হয়নি, সেনেট এবং হাউসে মেজরিটি পেয়ে পাশ করতে হবে, তারপরে সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে এখন পর্যন্ত এটা তেমন কোনো কিছু অগ্রগতি হয়নি, ফলে আপনারা যারা ভাবছেন যে এসেনশিয়াল ওয়ার্কার অ্যাক্ট বা এই জাতীয় কিছুতে আপনারা ট্যাগ হয়ে যাবেন, সেটার জন্য অপেক্ষা না করে আপনার কেসটি রান করা উচিত। আমাদের ঢাকা থেকে দেখছেন ফারজানা ডোরা, গুড ডিসকাশন। তারপরে ঢাকা থেকে রঞ্জন বারোই, আর আমরিন, নুসহাত মম, আনিসুজ্জামান আনিস, প্রত্যেকে ঢাকা থেকে দেখছেন। খুব ইন্টারেস্টিং যে আপনারা ঢাকা থেকে দেখছেন। দিস ইজ আওয়ার ইন্ট্রোডাক্টরি শো। আমরা সবকিছু মিলে একসাথে একটু আলোচনা করলাম। দিলীরাজ ভট্ট আমাদের সঙ্গে আছেন। যে কোনো বিষয়ে ইমিগ্রেশন সাপোর্ট নেওয়ার জন্য ভট্ট ল অ্যান্ড অ্যাসোসিয়েটস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ল অফিস, এবং তারা সব রকম সাপোর্ট দিয়ে থাকে। আপনার ভট্ট ল অ্যান্ড অ্যাসোসিয়েটসের যোগাযোগের জন্য আমি অ্যাড্রেসটি বলছি, ফোন নাম্বার বলছি, 212-729-9715-631-805-1051। ম্যানহাটনে হচ্ছে মেইন অফিস, ম্যানহাটনের অ্যাড্রেস হচ্ছে 18 East 41st Street, নিউ ইয়র্ক 10017। আর জ্যাকসন হাইটে আরেকটি অফিস আছে ছোট, 3707 74th Street, জ্যাকসন হাইট, NY 11372। দাদা, দিস ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি শো, সো অল দ্য আদার শোজ উই উইল ডিসকাস টপিক বাই টপিক। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অ্যাট এ গ্ল্যান্স টু ইউর ভিউয়ার অ্যান্ড দ্য লিসনার?
1: Well, you said it already. Obviously, we're talking about just a discussion. Please don't rely everything I said, because you should talk about your case, your problem with one attorney, whichever you find you can believe and work with. And but what we are trying to do is here, what's happening in the system and everyday thing, what the law is, what people are trying to do, how they can take advantage of all the system. I think you already said that our website is bhattala.com, bhattala.com. You can find our information there if you are looking for information. But yeah, it's just a discussion. It's not the advice to one person, because everybody has their own issues. Yeah, really feel free to listen and make your sense out of it.
0: ভাট্টা দিলীয়াজ ভাট্টা ওইটাই বললেন যে আমরা যেটা বলেছি যে আসলে এটা কোনো আইনি পরামর্শের অনুষ্ঠান নয়, এটা আসলে প্রত্যেকের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনার প্রত্যেকটা কেস ডিফারেন্ট, আপনি আপনার অ্যাটর্নির সঙ্গে কথা বলে আপনি সেই সমাধান করবেন। আমাদের এই অনুষ্ঠানটি শুধু এক্সপিরিয়েন্স শেয়ার করার অনুষ্ঠান, কারণ প্রত্যেকটা কেসের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট থাকে। ফলে আপনি অবশ্যই আপনার কেসের ধরনটি জেনে তারপরে বাকিটা বুঝবেন। দাদা, আওয়ার লাস্ট কোয়েশ্চেন ইজ, মেনি পিপল who already applied for asylum, yeah, they are waiting for Biden's approval, who was in the 30th January in USA, they will get the citizenship or something else. So what should they do now?
1: Well, I don't think you're talking about the asylum whose case is pending?
0: Yeah, whose case is pending.
1: Yeah, they're not going to get citizenship. Biden doesn't control the laws. Remember, the law has set. Laws are still the same. Once you get your asylum approval, you have to wait 1 year. After that, you get a green card. After that, in 5 years, you become a citizen. That's what the process is. That's what will be, until new law comes. But why you have to... I know a lot of people have been waiting since 2015, 14, 16 for asylum interview. The new administration paused the old cases, started interviewing new. The last administration made some mistake, the change in policy that delayed the older application. They started interviewing newer people, not the older applications. So that caused a lot of backlog, and plus the pandemic backlog. So a lot of applications are actually pending. And the new administration is expected to expedite these court hearings now. And from July, New York cases court will open from July 7th, all three New York courts, and rest of the country courts are going to open. So the things and interview also will keep coming. Removal of hearing will also move forward. Now it's time to be prepared. And I think we are looking forward to the better post-COVID future for all these things. I think you should all expect your application based on your priority date.
0: আমি দিলীয়াজ ভাট্টাকে জিজ্ঞেস করেছিলাম যে অনেকে জিজ্ঞেস করেন যে আমি অ্যাসাইলাম কেস সাবমিট করেছি, জো বাইডেনের ওই 30 জানুয়ারির যে ঘোষণা ছিল যে এই তারিখে যারা থাকবেন তারা একটা বিশেষ সুবিধা পাবেন, সেটাতে কি হবে? দিলীয়াজ ভাট্টা বললেন যে এটা আসলে জো বাইডেন বা অন্য কোনো হিসাবে নয়, আইন তার মতো করে চলে, আইন তার মতো করে এগোতে থাকে। ফলে আপনারা যারা প্রায়োরিটি রেট বা অন্যান্য যা যা আছে সেই অনুযায়ী আপনারা কাজ এগিয়ে যেতে থাকবেন, কারণ কোনোভাবে সেটার জন্য ওয়েট করে নিজের কেসকে নষ্ট করার কোনো মানে হয় না। ফলে আপনাদের যাদের এই বিষয়গুলো আছে তারা যেন তাদের কেস অনুযায়ী, তাদের প্রায়োরিটি রেট অনুযায়ী এগোতে থাকেন, সেটা হচ্ছে মূল বিষয়। অ্যাসাইলামের যে সিস্টেম, যে 4 বছর আপনি প্রথমে অ্যাপ্লাই অ্যাসাইলাম অ্যাপ্রুভ করার, 1 বছর পর আপনি গ্রিন কার্ড পেতে পারেন, এবং তারপর আপনি যদি অ্যাপ্লাই করেন আপনি 5 বছর পর আপনি গ্রিন কার্ড পেতে পারেন, সেটা দিলীয়াজ ভাট্টা বললেন। তো দাদা, উই অলরেডি পাস 25 মিনিটস, so yeah, so we will we are very, very happy that you are here. We want you 2 or 3 times in a week. What do you say? We will get you more time.
1: We will plan. okay.
0: Jamil Ahmed Nilkechen, you are doing great job for the community, Shamim Shahid, and at the same time everyone is watching from Bangladesh. That's a good sign. Dada, we want to say goodbye to our friends now and viewers now. So do you want to say something?
1: No, take care everybody. I think yes, if you have any questions, try to reach out to an attorney, they will answer your question.
0: ওকে, থ্যাংক ইউ সবাইকে। আজকের মতো এখানে বিদায়। আমরা আবার দিলীয়াজ ভাট্টের সঙ্গে কথা বলবো। প্রতি সপ্তাহে 2 বা 3 বার আমরা তাকে আনার চেষ্টা করবো বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে। আমাদের সঙ্গে থাকুন, আশা করি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।

আকাশে তুলকালাম মেঘে যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল। ঘরে বৃষ্টির ছাট এলো, জানালাগুলো বন্ধ করিনি, আলো নেভানো অন্ধকারে থেকে থেকে ছিলিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ।

আকাশের তুলকালাম মেঘে যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল। ঘরে বৃষ্টির ছাট এলো, জানালাগুলো বন্ধ করিনি, আলো নেভানো অন্ধকারে থেকে থেকে ছিলিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ।

0: মেঘের পাহাড় কেটে বৃষ্টিরা নেমে আসে, পাখির জানালা বেয়ে হিজলের হাত ধরে নদী আর মাছের দুয়ারে, মায়ের কোলে রোমে কাজলির চোখ ফোটে, কদম ফুলের রেণু ভিজে যায়, শুধু ভিজে যায়।
1: আকাশের পাড় ভাঙে মেঘের দুকুল ভাসে, বেদিনীর ডাগর শরীর ভিজে যায়, শুধু ভিজে যায়।

ঊনবিংশ শতকের মধ্যভাগ থেকেই বাংলাদেশ আত্মবোধক গানের সূচনা। 1868 সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর রচনা করেন মিলে সবে ভারত সন্তান গানটি। বাংলা ভাষায় রচিত এই গানটি ভারতবর্ষের প্রথম উল্লেখযোগ্য দেশগান। 1905-এ রবীন্দ্রনাথে এসে বাংলা দেশগানের পূর্ণ বিকাশ। বিংশ শতকের 30-এর দশকে সমাজতান্ত্রিক চেতনার প্রভাবে স্ফুরণ ঘটে গণসঙ্গীতের। নজরুলের লেখা জাগো অনশন বন্দী ওঠরে যত গানটি প্রথম বাংলা গণসঙ্গীত। দেশ চেতনা আর শ্রেণী চেতনার যুগল সম্মিলনে 40-এর দশকের বাংলা গণসঙ্গীত হয়ে ওঠে এক অনবদ্য রত্নভাণ্ডার। 50-এর দশকে মহান ভাষা আন্দোলন, 60-এর দশকে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, 70-এর দশকের প্রারম্ভেই মহান স্বাধীনতা যুদ্ধ, এসবের পেছনে প্রেরণা হিসেবে কাজ করেছে দেশগান আর গণসঙ্গীত। সংগ্রামের আবেগে, মুক্তির আকাঙ্ক্ষায় এ সময়ে যেন বান ডেকেছিল সৃজনশীলতার। রচিত হয়েছিল অজস্র গণসঙ্গীত, জাগরণের গান, জেগে উঠেছিল জাতি, অর্জন করেছিল বিজয়। মহান মুক্তিযুদ্ধ ধারণ করেছিল আমাদের দেশগান আর গণসঙ্গীতের সমগ্র ঐতিহ্যকে। তাই 1905-এ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথের লেখা একটি দেশগানই আজ স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত।

কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোই পাথরে জল, হাওয়া তমস্বিনী, আকাশে বিদ্যুৎ জ্বলে বর্ষাহানি ইন্দ্রমেঘ, কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে।

0: হ্যালো, সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা দেখছেন ফেসবুক এবং ইউটিউব এবং অন্যান্য জায়গায়, আর যারা শুনছেন আমাদের নিয়মিত এই প্রোগ্রাম রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ থেকে লাইভ প্রোগ্রাম, আমাদের সঙ্গে আমরা আজকে পেয়েছি মিরাক্কেল খ্যাত এমদাদুল হক হৃদয়, যে মানে যার সঙ্গে কথা বলে সবসময় মনটা ভালো হয়ে যায়, এবং অগণিত তরুণী ফ্যান তার, এইরকম একটা অপবাদ আছে। আর হৃদয় তার গেট আপও চেঞ্জ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি শ্রোতৃমণ্ডিত, দাড়ি টাড়ি সহ সবকিছুই। হৃদয়, কি অবস্থা, কেমন আছেন আপনি?
1: আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন ভাই?
0: আমার তো ভালো থাকার আদেশ আছে, থাকতে হয়, অর্ডার আছে যে ভালো থাকতে হবে সব সময়, সেই জন্য আমিও ভালো আছি আর কি। আর আপনার এই দাড়ি এবং গোফের রহস্য কি?
1: এটার আসলে বিশেষ কোনো রহস্য নাই, একটু চেঞ্জ লুক, আর এটার পিছনে আসলে লকডাউনের একটা বড় ভূমিকা আছে, আর ক্ষণে ক্ষণে আমরা লুক চেঞ্জ করার যে মন মানসিকতা সবকিছু মিলাই আর।
0: আচ্ছা আচ্ছা, হৃদয় আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, এটা সরাসরি রেডিওতে শুনতে পাওয়া যায়, আর আমাদের আমরা নতুন একটি সাইট ওপেন করেছি ফেসবুকে, সেখান থেকে আমরা আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ইন্টারভিউ করছি। আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন, রেডিও ত্রিতাল বাংলা ইউএসএর পক্ষ থেকে স্বাগতম। রেডিও ত্রিতাল বাংলা যারা দেখছেন তাদের জন্য বলি, অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই জায়গাতেই আপনারা রেডিওটি ডাউনলোড করতে পারবেন, শুনতে পারবেন, আর নিউ ইয়র্কে এটা শুনতে পাওয়া যায়। তো এখন আপনাদের জন্য হৃদয়ের কাছে আমাদের প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা আগেও বেশ কয়েকবার করেছি, যে হৃদয় আপনি স্ট্যান্ড আপ কমেডি করছেন, বাংলাদেশে এই টার্মটা একদমই নতুন। আগে আমরা যেটা যাদেরকে দেখতাম যে তারা স্ট্যান্ড আপ কমেডি করে এই অর্থে না বলে, যদি বলতো যে আমি ফান করি, রম্য করি বা আমি কমেডিয়ান, তখন তারা একটু মন খারাপ হতো, কিন্তু তাদের মন খারাপ হতো, কিন্তু আমরা কিন্তু খুবই আনন্দিত যে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরে। তো আপনার কাছে কেমন লাগে, তার আগে বলেন আপনি আসলে স্ট্যান্ড আপ কমেডি বিষয়টা আসলে কি?
1: আচ্ছা, প্রথমত এই যে স্ট্যান্ড আপ কমেডি টার্মটা নতুন, এটা একেবারেই সত্য, এবং এখনো আমরা ওই স্টেজ শোতে বা কোনো ইভেন্টে গেলে এটা খুব কমন একটা ব্যাপার, যে মানে মোস্ট অফ দ্য টাইমস এইরকম, যতটা না বলা হয় স্ট্যান্ড আপ কমেডি করতে মঞ্চে আসছেন এমদাদুল হক হৃদয়, তার চেয়ে বেশি বলা হয় এখন মিরাক্কেল করতে মঞ্চে আসছেন স্ট্যান্ড আপ, মানে এমদাদুল হক হৃদয়
0: মিরাক্কেল করতে।
1: হ্যাঁ, এবং ইউজুয়ালি অনেক মানুষকে আমি দেখছি যে এইটা বলে যে আরে ওরা তো মিরাক্কেল করে। তো ব্যাপারটা যেটা হয়েছে যে আসলে মিরাক্কেল এই ব্র্যান্ডটার নাম স্ট্যান্ড আপ কমেডির সাথে এতটা জড়িত যে সবাই স্ট্যান্ড আপ কমেডিয়ান কে মিরাক্কেল নামে ডাকতেই বেশি পছন্দ করছে, এরকম দেখা যায়। আর হচ্ছে এই টার্মটা যেহেতু নতুন, তো দেখা যাচ্ছে যে খুব বেশি মানুষ হয়তো এখনো সেইভাবে এই টার্মটাকে চেনে না, বা সেই অর্থে আসলে এই টার্মটার সাথে মিউজিকের সাথে যতটা পরিচিত, ড্যান্সের সাথে যতটা পরিচিত, অভিনয়ের সাথে যতটা পরিচিত, স্ট্যান্ড আপ কমেডি এই টার্মটার সাথে অতটা পরিচিত না। তো স্ট্যান্ড আপ কমেডি কি, এইটার উত্তর হচ্ছে আমরা বিশ্বাস করি স্ট্যান্ড আপ কমেডি ইজ টু মেক পিপল লাভ উইথ মাই ম্যাটেরিয়ালস, এবং আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা আসলে কয়েকটা ব্যাপার শেয়ার করি। যদিও ডিরেক্ট জোক টেলিং কে সেইভাবে স্ট্যান্ড আপ কমেডি বলে স্বীকৃতি অনেকেই দেয় না, তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের রেগুলার লাইফের স্টোরিজ, আমাদের আমাদের জীবনের, আমাদের সংসার, আমাদের রাজনীতি, আমাদের আমাদের শহুরে জীবন, আমাদের পারিবারিক জীবন, সবকিছু নিয়ে আমরা আসলে আমাদের এই বক্তব্যটাকে এমন করে সাজাই যেটা আসলে মানুষের মধ্যে হাসির উদ্রেক করে। সো টু মেক পিপল লাভ উইথ মাই মাই সেইংস, মাই স্পিচ, মাই ম্যাটেরিয়ালস ইজ স্ট্যান্ড আপ কমেডি, এরকমটাই।
0: আমরা কয়েকদিন আগে শাওনের ইন্টারভিউ করলাম, শাওনও কিন্তু এটা বলেছিল যে আসলে সরাসরি জোকস বলাটা স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কাজ নয়, স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কাজ হচ্ছে কতটুকু নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে মানুষকে এন্টারটেইন করতে পারে, কতবার সে হাসাতে পারে এটা। তো আপনি আসলে কিভাবে হাসান, আপনি কখন ঠিক করেন যে আপনি এই বিষয়টা মানুষজন হাসবে? আপনি কিন্তু প্রসঙ্গ ধরে ধরে জোকস বলে ফেলবেন, এটা কিন্তু আপনাকে বলে রাখছি, জোকস আসলে বলতে থাকবেন।
1: হ্যাঁ, শিওর। ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ধরেন অনেকগুলা ব্যাপার থাকে, যে আমি একটা টেলিভিশনে আমরা জোক বলি, কখনো স্টেজ ইভেন্টে জোক বলি, কখনো কর্পোরেট ইভেন্টে জোক বলি, কখনো রেডিও শোতে জাস্ট অডিওতে জোক বলি বা স্ট্যান্ড আপ কমেডি করি। এখন ব্যাপারটা যেটা হয় যে সেটা হচ্ছে যে আমরা আসলে নির্দিষ্ট সময়ে যে কথা বলতেছি সেইটার মধ্যে থেকে যে পরিবেশটার মধ্যে আমরা আছি বা যে আলোচনার বিষয়টা আছে, যেটা আপনি মাত্র বললেন যে আপনি এটা প্রসঙ্গ ধরে ধরে বলে ফেলবেন, তো আমরা আসলে ওটাই করি, প্রসঙ্গ ধরে ধরে আমাদের হিউমারাস এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করি। সবসময় যে এক্সপিরিয়েন্স থাকে তাও না, আমাদেরকে একটু স্টাডি করতে হয় অ্যাবাউট আমাদের আশপাশে কি এক্সপিরিয়েন্স গুলো ক্রিয়েট হচ্ছে, এবার আশপাশে যে এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে সেইগুলো নিয়ে কথা বলি। যেমন আমার মানে স্টেজে উঠলে আমরা মাঝে মাঝে এইটা বলি যে আমি স্টেজে শুরুর দিকে এইটা বলতাম যে আমি একজন বাংলাদেশি স্ট্যান্ড আপ কমেডিয়ান, আই এম প্রাউড টু বি আ বাংলাদেশি, কারণ আমাদের বাংলাদেশিরা পৃথিবীর সবচেয়ে রসিক জাতিগুলোর মধ্যে একটা। ধরেন মুখোমুখি দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে, এটা নিয়ে টেলিভিশনে কোন রিপোর্ট করা হয়েছে, এটা দেখে একজন আমেরিকান লোক বলবে ও মাই গড, একজন ইন্ডিয়ান লোক বলবে হাই এ কিয়া হুয়া, আর একজন বাঙালি কি বলবে এটা খুব ভালো হয়েছে আরো জোরে গাড়ি চালা। এইটা কিন্তু আমরা দেখে আসছি যে কি হয় চায়ের দোকানে, আমরা যখন ক্রিকেট খেলা দেখতাম মার্শালারে এইরকম কথাবার্তা শুনতাম আমরা। উই আর হিউমারাস, তা আমরা আমাদের আশপাশের এই এক্সপিরিয়েন্স গুলো থেকে এইটাকে মানে একটা হিউমারাস স্পিচের রূপ দেওয়ার চেষ্টা করি, স্ট্যান্ড আপ কমেডি ম্যাটেরিয়ালের রূপ দেওয়ার চেষ্টা করি।
0: নাইস নাইস, আমাদের এখন অনুষ্ঠানে সরাসরি 36 জন দেখছে, সাই সাই করে এটা বাড়ছে। আমাদের এখানে নিউ ইয়র্কে থেকে দেখে, মিশিগান থেকে দেখে, ফ্লোরিডা থেকে দেখে, ক্যালিফোর্নিয়া থেকে দেখে, পেনসিলভেনিয়া থেকে দেখে। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লিখে দেন যে কে কোথেকে দেখছেন, আমরা একটু হৃদয়কে শোনাতে চাই যে আমাদের নিউ ইয়র্কে এবং আমাদের আমেরিকার মানুষজনরাও খুব রসিকতা প্রিয় এবং তারা রসিকদের সঙ্গে থাকতে পছন্দ করে, রসিকতা পছন্দ করে। এখন আপনি আমাকে বলেন, ধরেন
1: আমি একটু সামিনের অনুমতি সাপেক্ষেই রেডিও ত্রিতাল বাংলার টেকনিক্যাল টিমের যিনি আমার সাথে যোগাযোগ করছেন, আমার সাথে যদি একটু লিংকটা শেয়ার করেন তাহলে আমি একটু আমার প্রোফাইলেও শেয়ার করতে চাই। এটা
0: আপনারা লিখে দেন যে আমরা এখান থেকে দেখছি, আর কি ধরনের জোক শুনতে চান সেটা লিখে দেন, হৃদয় শোনাবে। হৃদয়, আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ইন্টারেস্টিং 5টা ঘটনা যদি বলি, যেটা শুনলে আমাদের মানুষজন খুবই হেসে ওঠে হো হো করে, সেইটা একটু আপনারা বলবেন। ওয়াসিকা নাসরিন, সাউন্ড প্রবলেম, কথা ভেঙে ভেঙে আসছে, কার কথা ওয়াসিকা নাসরিন? আমাদের কারো কথা? হৃদয়, আপনি কি আমার কথা ভাঙা ভাঙা শুনছেন?
1: না, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি।
0: আমিও তো ক্লিয়ার শুনছি। ওয়াসিকা আফরিন, ওয়াসিকা আফরিন আপনার ওইদিকে প্রবলেম। ওয়াসিকা আফরিন একজন নৃত্যশিল্পী আমাদের খুবই কাছের, চট্টগ্রাম থেকে দেখছি, মাহমুদুল হাসান জিশান।
1: হ্যাঁ, আর কোনে কোনে আমরা লোক চেঞ্জ করার যে মন মানসিকতা,
0: পটুয়াখালী, পটুয়াখালী থেকে দেখছেন এ আর রেজা। হ্যাঁ হৃদয়, এবার আপনি বলেন আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাগুলো কি কি, যেটা শুনলে আমরা হেসে উঠব। সাভার থেকে দেখছেন রিমা খান, সরকার সাদেক দেখছেন, বাস্তব জোক শুনতে চাই, বাস্তব জোক শুনতে চাই, সরকার সাদেক বলেছেন। রিমা খান সাভার থেকে দেখছি, তারপর এ আর রেজা পটুয়াখালী, মাহমুদুল হাসান জিশান, না কথা পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ ওয়াসিকা, আপনার সাউন্ড, আপনার ওখানে বোধ হয় কোনো একটা প্রবলেম, এই যে মাহমুদুল হাসান জিশান বলেছেন সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা কথা বলছিলাম মিরাক্কেল খ্যাত আব্দুল ইমদাদুল হক হৃদয়, এই জন্য আব্দুল কেন বললাম, আমাদের বাংলা ভিশনে একজন এডিটর আছেন আব্দুল আলী হৃদয়, তিনি আমাদের খুবই কাছের মানুষ, উনিও হৃদয়। তার আগে আপনারা বলেন আপনার নামটা হৃদয় কে রাখলো, কারণ হৃদয় তো অনেক রোমান্টিক নাম। সাধারণত আমাদের বয়সে দেখতাম যে বাচ্চা কাচ্চারা নিজেরা নিজেদের নাম রেখে ফেলে, হৃদয়, তারপরে রাহুল, এইরকম। আপনার নাম কি আপনি নিজের রাখা?
1: না না, এরকম না, আমার বাবা মায়েরই রাখা। প্রবাবলি আমার বাবা মা খুব মানে রোমান্টিক মানুষ ছিলেন, অথবা খুব ক্রিয়েটিভ ছিলেন আর কি,
0: আপনি বলেন আপনার জীবনে ঘটে যাওয়া 5টা ইন্টারেস্টিং ঘটনা, যেটা আমরা শুনতে চাই।
1: এটা আবে টাফ যে এরকম 5টা আলাদা করে বলা, এটা একটা কঠিন পরীক্ষার সম্মুখীন আমি হইলাম। তবে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন এটা বললেন, ইউজুয়ালি আমরা যেটা করি আমাদের ধরেন স্টেজ ইভেন্ট বা টেলিভিশন শো রেডিওতে যখন থাকি, কখনো এরকম যদি বলে না যে 5টা মজার অভিজ্ঞতা বলেন, আমরা করি কি, যেটা শুনলে আমরা অবশ্যই হাসবো, তো আমার উপর কিন্তু একটা দায়িত্ব চলে আসে। তখন যেটা করি আমরা ইউজুয়ালি একটু ঘাটি যে আমার স্ক্রিপ্টে আসলে কি কি পয়েন্ট আছে, তারপর ওই পয়েন্ট গুলাকে আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা বানাই দিই। এখন করা যাবে না মনে হচ্ছে, অলরেডি আরেকজন লিখছেন যে নিজের জীবনের অভিজ্ঞতা বলবেন, সো সে অলরেডি রিমাইন্ড করে দিছে যে দেখেন নিজেরটাই বলবেন। কিন্তু
0: আমি একটা জোক বলি, এই যে মানুষ বলে না যে মানে এক ভদ্রমহিলা গেছেন একটা কিনতে, অন্য একটা দেশের এক ভদ্রমহিলা, যে বলছে যে আমি তো আসলে একটা কথা বলা তোতা পাখি কিনবো। তো সেই ভদ্রমহিলা যাওয়ার দোকানদার বলছে ও আচ্ছা ঠিক আছে, আমি বাংলায় বলছি আর কি, তো ঠিক আছে তোতা পাখি কিনবেন, আসেন, এই তোতা পাখি কথা বলতে পারে, তো আপনি প্রশ্ন করেন সব উত্তর দেবে। তোতা পাখি হাওয়ার ইউ? তোতা পাখি বলছে ইয়া আই এম ফাইন, হাওয়ার ইউ? আই এম গুড, আমি ভালো আছি। তো তোতা পাখি বলো তো রাত্রে দুইটার দিকে বলো তো তোতা পাখি আমার চরিত্র কেমন, ওই মহিলা জিজ্ঞেস করলো। তো তোতা পাখি বললে আপনার চরিত্র খারাপ। আমার চরিত্র খারাপ, এটা কি ধরনের কথাবার্তা? এই তোতা পাখি আমি নিবো না দোকানদার, আপনি এটা ফেরত দেন। দোকানদার বলছে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কাদের এক বালতি পানি আন। পানি আনছে, পানির মধ্যে তোতা পাখিকে তিন চারবার চুবাইছে, চুবাই নিয়ে বলছে এই যে এইবার রাখলাম, এবার কথা বলে শুদ্ধ মতো উত্তর দিবে। বলছে হচ্ছে গুড। তারপর বলছে তোতা পাখি বলো তো রাত দুইটার সময় বাসায় ফিরলাম, আমার সাথে একটা পুরুষ মানুষ, সে আমার কে হবে? তো বলে সে আপনার হাজবেন্ড হবে। বলে গুড গুড, এই তো ভদ্রভাবে উত্তর দিচ্ছ। আবার রাত দুইটার সময় বাসায় ফিরলাম, আমার সাথে দুইটা পুরুষ মানুষ, কে হবে? বলে একজন আপনার হাজবেন্ড হবে, একজন হাজবেন্ডের ভাই হবে। ও আচ্ছা গুড, তাও ভালো। তা এখন বলো তো আমি রাত্রে দুইটার সময় বাসায় ফিরলাম, আমার সাথে চারজন পুরুষ মানুষ, ওরা কি হবে? তোতা পাখি নিজেই বলে এই কাদের আরেক বালতে পানি আন, আমার চুবা। মানে সে বলছে আপনার চরিত্র খারাপ। তো এই হচ্ছে বিষয়, আমরা তো জোকস বলি, কিন্তু আপনারা তো ইন্টারেস্টিং ওয়েতে আপনারা নিজেরা উপস্থাপন করতে পারেন যে যা যা হয়, যেটা আমাদের প্রত্যেকটা আলোচনায় নাভিদ মাহবুবের কথা খুব আসে, যে নাভিদ মাহবুবের শো গুলোতে সে নিজের মতো করে, তিনি নিজের মতো করে এগুলো বলতে পারেন। হ্যাঁ, এখন আপনি যেটা বলতে চাচ্ছিলেন সেটা বলেন।
1: আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলা মজার ঘটনা হচ্ছে, ধরেন আমাদের মানে মিডল ক্লাস ফ্যামিলি গুলাতে, রেগুলার ফ্যামিলি গুলাতে নিজেদের ভেতরকার কিছু ব্যাপার স্যাপার থাকে। ধরেন যে ইউজুয়ালি কি হয় যে আমরা খুব মুভি টুভিতে দেখছি যে খুব পশ ফ্যামিলিতে ছেলে পেলে তারা যদি অসুস্থ হয় তাহলে বাপ মা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে খুব উদ্বিগ্ন হয়ে বলে যে ডাক্তার সাহেব অসুস্থ হয়েছে, চিকিৎসা করেন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, ধরেন আমি অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে নিয়ে আমার মায়ের বক্তব্য কেমন হয়? ডাক্তার সাহেব, এর আগেই বলছি রোদের মধ্যে ক্রিকেট খেলতে যাইতে না, তারপরে খালি রোদের মধ্যে ক্রিকেট খেলতে যায়। এর আগেই বলছি ফ্রিজের থেকে বের করে ঠান্ডা পানি খাইতে না, তারপরে ফ্রিজের থেকে বের করে ঠান্ডা পানি খায়। মানে এমন ভাবে বলতে থাকে যে ডাক্তার শুনে কনফিউজ হয়ে যায়, তার কি চিকিৎসা করা উচিত নাকি আমার বিচার করা উচিত?
0: এটা ঠিক বলছেন, কারণ দেখা হইলে ধর না আগে থেকে বলছি, তারপর স্কুলে নিয়ে বলতো না যে ওর মাংসগুলো আপনার, হাড্ডিগুলো খেলে আমার ফেরত দিবেন। আচ্ছা, আপনি বলেন যে আপনি কোন জোকস এর মধ্যে বুঝতে পারেন যে মানুষ এখন হাসবে?
1: আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে পাঞ্চ লাইন হচ্ছে দ্য স্পেসিফিক পয়েন্ট, দ্য স্পেসিফিক স্পেস, যেই জায়গাটায় আমরা এমফাসাইজ করি এবং আমরা এক্সপেক্ট করি যে মানুষ রিয়াকশন দিবে, হাসবেই বলা যায়। স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে আমরা পাঞ্চ লাইন, কিন্তু সব ক্ষেত্রেই হয়, মোটিভেশনাল স্পিকারের একটা পাঞ্চ লাইন থাকে, দেখবেন সে কথা বলার সময় এমন একটা জায়গায় পাঞ্চটা দেয় যখন কি সে বিশ্বাস করে যে মানুষ শিহরিত হবে বা মানুষ তালি দিবে বা মানুষ মানে খুব বেশি ডিপ এন্ট্রি করবে তার বক্তব্যের মধ্যে। আমাদের পাঞ্চ লাইনটা হয় হচ্ছে যে আমরা স্পেসিফিক একটা পয়েন্টে এক্সপেক্ট করি যে এই জায়গাটায় মানুষ রিয়াকশন দিবে আমাকে। ব্যাপারটা না সবসময় আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ঘটে না, কখনো কখনো এমন হয় যে ধরেন আমি কথা বলতেছি স্টেজে, আমি এক্সপেক্ট করছি যে এই জায়গাটা হাসবে, আমি পাঁচ লাইন ডেলিভার করছি, তো আমরা আসলে কিছু শো করার পরে এটা হয় যে মানুষ রিয়াকশন দিচ্ছে না, আমি আমার একটা ভাব করি আচ্ছা এইটা পাঁচ লাইন ছিল না, এরপরে আমি আবার গিয়ে একটা পাঁচ লাইন দিই। এখন এমন তো হয় না যে আপনি দুই তিনটা শেয়ার করছেন তার মধ্যে কোনো না কোনোটাতে হাসবে, এইটা হচ্ছে যে আপনি আসলে এক্সপেরিমেন্ট করে করেই ঠিক হওয়া। ধরেন এটা এর আগেও আমি জানি যে আপনার সাথে যাদের আলোচনা, আমাদের স্ট্যান্ড আপ কমেডিয়ানদের সাথে শামীম শাহেদ ভাইয়ের খুবই ভালো সম্পর্ক, এটা দর্শকরাও জানেন, আমাদের প্রচুর একসাথে আড্ডা হয়, দেশে থাকতে হয়েছে, ইভেন বিদেশে যাওয়ার পরে এই যে এখনো আড্ডা হচ্ছে। তো যেটা হয় যে আমাদের সব স্ট্যান্ড আপ কমেডিয়ানদের ক্ষেত্রে এই বক্তব্যটা একই রকম হবে আমার মনে হয়, যে আমাদের আসলে দীর্ঘদিন একসাথে শো করতে করতে বা স্ক্রিপ্ট লিখতে লিখতে কিছু স্পেসিফিক পয়েন্ট, আমরা তো এক্সপেরিমেন্টটা কয়েকটা জায়গা থেকে শুরু করি। আমি একটা জোক, যখন আমি একটা জোক তৈরি করি তখন আমার ফ্যামিলিকে প্রথমে শোনাই, আমার বন্ধু বান্ধবকে শোনাই, আশপাশের মানুষজনকে শোনাই, তো আমি দেখতে পাই যে মানুষের রিয়াকশনটা আসলে কি হচ্ছে। সো ম্যাক্সিমাম রিয়াকশন পজিটিভ আমি যেখান থেকে পাই সেগুলাকে পিক করি অ্যাজ মাই পয়েন্টস। তো এক্সপেরিমেন্ট করতে করতে একটা সময় আমার কাছে না এরকম আটটা দশটা পয়েন্ট ঠিক হয়ে যায় যে আমি জানি যে এগুলা বললে মোটামুটি হাসবেই, তার মধ্যে কিছু থাকে যে এইটা বললে হাসার সম্ভাবনা 80%, তো এইটা বললে 99%, সো আমি আবার হাতে রাখি যে এই এটা 99%, ওইটা ছেড়ে দিই। আচ্ছা, পুরান ঢাকা এরিয়া সম্পর্কে সবারই আইডিয়া আছে, পুরান ঢাকায় আমার এক চাচি আছে, বিশাল মোটা চাচি, ধরেন আদনান সামির আগের যে সাইজ ছিল ওইটার প্রায় তিন গুণ হবে আর কি। তা আমার সেই বিশাল মোটা চাচি একদিন বিল্ডিং এর ছাদ থেকে পড়ে গেছে, তো পড়ে যাওয়ার পরে চাচিরে কোন রকমের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তো ফাইনালি ওই চাচির জ্ঞান ফিরছে। তো জ্ঞান ফিরার পরে ওই মোটা চাচি বলতেছে যে আল্লাহর কাছে হাজার শুকর যে জানে বেঁচে গেছি। তো পাশ থেকে চাচা বলতেছে তুমি নাইলে জানে বেঁচে গেছো, কিন্তু তুমি যে তিন বেড়ার উপরে পড়ছো, তিনটা তিনোটাই মরে গেছে।
0: Ha ha ha ha! এটা ভালো বলছেন। আচ্ছা কিন্তু চাচি যদি শোনে তখন কি বল? আচ্ছা আমার আমার আমি কিন্তু পুরান ঢাকার ভাষা খুব ভালো পারি, আমি আপনার কইতাছি। তারপর কই নুসরাত জাহান কইতাছেন, আশরাফুদ্দিন আসিফ হাসতেছেন, নুসরাত নুরসাদ জাহান আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আর তাহমিনা অন্তরা ধ্বনি লিখেছেন ক্র্যাশ আমার, আপনি কিন্তু ওনার ক্র্যাশ দেখেন বুঝেন, খবর আছে কিন্তু। চাচি আসলে চাচি লিখেছেন, তারপরে দিক থেকে লিখেছেন ওয়াসিকা আফরিন ভাইয়া, অনেকদিন ধরে একটা প্রশ্ন করবো করবো করা করা হয়নি, রেডিওর রেডিওর নাম রেডিও ত্রিতাল কেন? ত্রিতাল শুনলেই তো তাল লয় ছন্দের কথা মনে হয়, গুড সুন্দর প্রশ্ন ওয়াসিকা আফরিন, আমরা প্রশ্ন উত্তর দিচ্ছি। মাহমুদুল হাসান জিশান তিনি লিখেছেন যে আমি আহমদ ইমদাদুল হক হৃদয় ভাইয়ার বড় ফ্যান, ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর ইয়ে লিখেছেন আপনার নতুন ভিডিও পাই না কেন, আশরাফুদ্দিন আসিফ, আপনার নতুন ভিডিও পাই না কেন বলেন।
1: আচ্ছা এইটা নিয়ে আমি ভাবছিলাম যে জিজ্ঞেস করলে কথা হবে, অনেকগুলা কোয়েশ্চেন আমার মেইলে আমার ইনবক্সে অনেকগুলা জায়গায় জমা হয়ে গেছে যে নতুন কন্টেন্ট কেন আসতেছে না। এইটার উত্তরটা হচ্ছে নতুন কন্টেন্টের জন্য আসলে পড়ালেখা চলতেছে। সো অনেকগুলো দর্শকের, আমি আসলে স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিলাম, টেলিভিশনে পারফর্ম করছি, উপস্থাপনা করছি, এবার কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যাত্রাটা তো বাংলাদেশে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের এই ট্রেন্ডটা শুরু হয়েছে খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন হয়, মোরওভার দুই তিন বছর, চার পাঁচ বছর ধরে শুরু হয়েছে, দুই তিন বছর হয় এটা খুব এক্সেপ্টেড হয়েছে। আমি আসলে সেই রকম এক্সপেক্ট করি নাই, মানুষ এত দ্রুত এতটা ভালোবাসবে আমার ডিজিটাল কন্টেন্টকে এতটা এক্সপেক্ট আমি করি নাই। সো মানুষ যেহেতু একসেপ্ট করতেছে, সো আমি আসলে চেষ্টা করতেছি আরো নতুন কিছু ধরনের কন্টেন্ট নিয়ে আসার, তো সেটা নিয়ে আমি আসলে পড়াশোনা চর্চা চালাচ্ছি এবং স্ক্রিপ্টিং চলতেছে, খুব দ্রুত রেগুলার কন্টেন্ট আবার নিয়ে আসব,
0: চলে আসবে। তানিয়া সুলতান লিখেছেন ভাইয়া চলে আসলাম হাসতে, এই যে আপনার আপনাকে দেখে সবাই হাসতে আসতেছে, এটাতে কিন্তু আপনার আল্লাহই জানে, মানে হাসাইতে না পারলে কি হবে আপনার, আপনি বুঝতে পারছেন অবস্থা কি হবে
1: না। এটা নিয়ে আমার খুব একটা টেনশন নাই, কারণ আপনার সাথে যখন বসি তখন কোনো টেনশন থাকে না, বিকজ আমি জানি যে ভাই না যে আমাদের কিন্তু ওইটা আমরা যখন মিরাক্কেলে ছিলাম এটা খুব হইতো, যে এটা আমাদের ব্যাকস্টেজে এটা নিয়ে খুব কথা হয় যে এপিসোড যদি ঝুলে যায় মিটটা কভার করে দিবে আর কি, এরকম একটা বিশ্বাস নিয়ে আমরা স্টেজে উঠি। তো শামীম শাহেদ ভাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা এরকম আমাদের ক্ষেত্রে যে আমাদের আলোচনা কোথাও ঝুলবে না, আমার যদি একটু ঝুলে যায় তো শামীম ভাই কভার করে দিবে, এটা আমাদের ব্যাকস্টেজে গ্রিন রুমে খুব আলাপ হয় আমাদের মধ্যে।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনাকে সবাই হার্ট দিচ্ছে, এস এম রবিউল ইসলাম উনি অনেকগুলো হার্ট দিয়েছেন, হৃদয় ভাইকে অনেক হার্ট হার্ট হার্ট, আপনি যেটা বললেন না সিনেমা দেখা নিয়ে আমাদের একটা এরকম এক্সপিরিয়েন্স আছে, আমরা তো ছোটবেলায় খালি গল্প বানাতাম, আমি বিটপিতে কাজ করতাম, ফান করে অনেক গল্প বানাতাম, সেখানে একজন বানিয়েছিলাম যে ওই যে লিজা, লিজা হচ্ছে নায়িকা, মানে একটা ছেলেকে ভালোবাসে কিন্তু ছেলেটা তাকে পছন্দ করে না, তো খালি বলে যে যা দূরে পাহাড়ি এলাকায়, তো বলে দূরে যা দূরে যা, তুই তো কারি করে বলে, ওরা এইভাবেই কথা বলে। তো লিজা একদিন বলেছে যে না আমি থাকবো না, আমি পাহাড় থেকে ঝাঁপ দিব, তো ওই লিজা যখন পাহাড়ের উপর উঠে গেছে তখন ওই নায়কের মনে হয়েছে আরে লিজা তো সত্যি সত্যি ঝাঁপ দিবে, তখন সে বলছে লিজা ডাক দিয়েছে, আর প্রত্যেকটা পাহাড়ে ভাইব্রেশন হয়ে ওটা হচ্ছে লিজা যা যা যা যা এরকম হয়েছে, তো যে যা যা যা হয়েছে তখন লিজা দিয়েছে ঝাঁপ উপর থেকে পাহাড় থেকে, সে পড়েছে কিন্তু লিজার কিছু হয় নাই, আপনার গল্পের মধ্যে তিনটা পাহাড়ি যেতেছিল, তিনটা পাহাড়ি মরে গেছে। এখন এরকম এক ভদ্র মহিলা লিজা কিন্তু অনেক মোটা সোটা ছিল, আপনি যে মোটাদের নিয়ে এত ফান করেন, আপনার মোটারা আপনাকে হামলা করে না, আক্রমণ করে না?
1: না না আমি তো এইটা তারা বুঝে আর কি যে ভালোবেসে করা। আপনি মুভি বলায় এটা মনে হইলো, আপনি বলছেন যে প্রসঙ্গ ধরে ধরে অনেকদিন পরে এই সুযোগটাও আসলো, মুভি নিয়ে না এইটা খুব কমন একটা এক্সপিরিয়েন্স, এটা এক্সপিরিয়েন্সই যে কি হয় যে আমার খুব অবাক লাগে যে মানুষ যখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে এসে আবার পুরো ঘটনাটা বর্ণনা করে, আমার তো হলে গিয়ে আমার সিটের পাশে যে হাতলটা ওইটা কি আমার না পাশের জনের, ওই ডিসিশন নিতে নিতে আসছিল,
0: এটা কিন্তু একটা বিরাট প্রবলেম যে আমার পাশে কি আমার নাকি তার, আর ধরেন কোনো কারণে সে যদি হাতটা সরাইলো সঙ্গে সঙ্গে হাতলটা দিয়ে এমন ভাবে রাখছি যে ও আর সিনেমা দেখতে পারবো না হাতল। এমন
1: এইটা ভালো যে আপনি হাতলের ক্ষেত্রে এটা করছেন, কেউ কেউ তো আবার আইনে পপকর্ন টপকর্ন রাখে, ওই ক্ষেত্রে যে আপন মনে করেন নাই
0: সেটাই, অথবা তাদের গার্লফ্রেন্ড নিয়েও কিন্তু আসে সিনেমা দেখতে, সে আপন না করতে যাওয়াই ভালো, পরে মুশকিল হবে। আব্দুর রহমান জাহিদ দেখছেন, আপনারা কে কোথেকে দেখছেন লিখে দেন তাহলে, আর একটু শেয়ার করে দেন অথবা আপনারা এটা সেভ করে দেন তাহলে, আপনার মানে লাইক বাটন দিয়ে দেন তাহলে রেডিও রেগুলার শুনতে পাবেন। অস্থির হাসি ভাই হৃদয়ের ভিডিও কি চলে গেছে নাকি, হৃদয় মাইন্ড করেছে বোধ হয়, হৃদয়কে আমরা আবার ফিরে পেয়েছি। হ্যাঁ এই তো হৃদয়, আপনি চলে গিয়েছিলেন। স্মাইল বডি লাক্সারি লিখেছেন, ট্রু, আপনার ফ্যানগুলো কিন্তু ইন্টারেস্টিং, বডি লাক্সারি। তারপরে মোহাম্মদ মারুফ আহমেদ, অস্থির হাসি ভাই, আব্দুর রহমান জিহাদ, তারপরে মারুফ আহমেদ ভাইয়ার জন্য মিরাক্কেল দেখতাম, এই যে দেখছেন আপনার আমার মতো একজন পাওয়া গেলো যে আপনার জন্য মিরাক্কেল দেখতো। তারপর প্রণবানন্দ চক্রবর্তী, উই আর এনজয়িং সো মাচ, বেস্ট উইশেস ডিয়ার শামীম সাহেদ ভাই এন্ড হৃদয় ভাই, স্মার্ট স্মার্ট স্ট্যান্ড আপ কমেডিয়ান। ও আপনাকে স্মার্টও বলেছি, কিন্তু আপনি তো আসলে স্মার্ট, ব্যাপারটা টেনশনে, অবশ্য টেনশনেরই ভাইয়ার বিখ্যাত ডায়লগ, ও এটা তো আপনার বিখ্যাত ডায়লগও বলে দিছে। আপনি কিভাবে মিরাক্কেলে গেলেন এবং কিভাবে আপনি আপনার জায়গাটা স্ট্রং করলেন, এটা একটু শুনতে চাই, কারণ আপনারা একই সঙ্গে বাংলাদেশের নামও অনেক উজ্জ্বল করেছেন। আনিসুজ্জামান আনিস লিখেছেন ঢাকা থেকে দেখছি, আশরাফুদ্দিন আসিফ লিখেছেন আমি ও আপনার কন্টেন্ট আমির খানের মতো, মুভি কম হিট বেশি, আর হাসির ভেতর মেসেজ থাকে, প্রতিটি কন্টেন্টে ভালো লাগে, কিপ ইট আপ ভাইয়া, আপনার একটা বিজ্ঞাপনের দর্শকপ্রিয়তা পেয়েছে হাতিলের বিজ্ঞাপন করেছেন।
1: আচ্ছা আমি হচ্ছে আমি একটা বিজ্ঞাপনী সংস্থার সাথে কাজ করছি, ওদের ডিজিটাল টিমের ইনচার্জ হিসেবে, সো আমরা ওই সংস্থা থেকে, এটার নাম হচ্ছে এক্সট্রা ডিজিটাল, এটা একটা পিআর এজেন্সি এবং রিসেন্টলি তারা ডিজিটালও স্টার্ট করছে, এক্সট্রা পিআর হ্যাজ স্টার্টেড এক্সট্রা ডিজিটাল। সো আমি এক্সট্রা ডিজিটাল থেকে আমরা একটা বিজ্ঞাপন তৈরি করেছি খুব রিসেন্টলি গত ভাষা দিবসে, ওই গল্পটা আমার লেখা ছিল এবং বিজ্ঞাপনটা সার্বিক তত্ত্বাবধানে আমি ছিলাম, সো এটা ইট গট ভাইরাল আর কি।
0: আপনি জানেন যে আমি বিটপিতে কাজ করতাম 1999-এ, আমি বিটপির ক্রিয়েটিভ হেড ছিলাম, বিটপি বাংলাদেশের মানে প্রথম দিককার মানে আলোচিত গুলোর মধ্যে একটা। যাই হোক আজকে আমরা আপনার কথাই শুনবো, তারপরে আপনি বলেন কিভাবে আপনি আপনার জায়গাটা স্ট্রং করলেন মিরাক্কেলে।
1: মিরাক্কেলে যাওয়ার
0: গল্প বলে দিবেন, কোন গল্পটা বলে হিট হয়েছেন সেটা বলে দিবেন।
1: আচ্ছা মিরাক্কেলে যাওয়ার ব্যাপারটা হচ্ছে যে প্রাইমারিলি যেটা হয় যে আমি আসলে এইটা খুব কমন কোয়েশ্চেন যে আপনি কি স্ট্যান্ড আপ কমেডিয়ানই হইতে চাইছিলেন, এরকম প্রশ্ন আমরা মাঝে মাঝে প্রায়, আসলে আমরা যখন ছোট ছিলাম তখন স্ট্যান্ড আপ কমেডিয়ান আমরাও আসলে ওইভাবে চিন্তাম না, যেহেতু এই আর্টটা নতুনই আসছে, তো আমি আমার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি আসলে চাইল্ড আর্টিস্ট ছিলাম আর কি, তখন আবৃত্তি করতাম বিতর্ক করতাম, সো আমার খুব উপস্থাপনা করার ইচ্ছা ছিল, সো আমি হচ্ছে আমার স্কুল কলেজের প্রোগ্রামে লোকাল প্রোগ্রামসে আর কি উপস্থাপনা করতাম, তো ওইভাবে করতে করতে একটা সার্টেন টাইমে যেটা হয় যে উপস্থাপনা করতে গেলে আমরা দেখতাম টেলিভিশনে উপস্থাপকদের দেখতাম যে তাদের খুব টাচ করার একটা পাওয়ার থাকে, তারা হিউমারটাও ক্রিয়েট করতে পারে আবার হচ্ছে যে মানুষের মধ্যে একটা ফিলিং ক্রিয়েট করতে পারে, সো আমরা ওইটার একটু চর্চা করতাম আর কি। সো ওইখান থেকে আস্তে আস্তে একটা সার্টেন টাইমে বিদেশি স্ট্যান্ড আপ কমেডির সাথে পরিচয় হয়, তখন একদমই নতুন ইন্টারনেট আসছে আর কি, আমরা একদমই মাত্র ফেসবুক ইউজ করা শুরু করছি, খুব বেশি বন্ধু বান্ধব দেশের থাকে না, বিদেশিদের সাথে চ্যাট করি ইংরেজিতে, মানে কেন করি তার কোনো কারণ নাই আর কি, দু চারটা ফ্রেন্ড তাও বিদেশি, এরকম একটা সময়ের কথা বলতেছি, মাত্র ফেসবুক আসছে, তো ওই সময় আসলে আমরা কিছু ওই বিদেশি স্ট্যান্ড আপ কমেডি দেখতে পাই আমরা যারা ঢাকায় থাকি আর কি, তো ওই সময় আমার মনে হয়েছিল যে বিদেশি স্ট্যান্ড আপ কমেডি আমাকে একটু মানে আমাকে ইমপ্রেস করে যে তারা খুব স্মার্টলি রেগুলার লাইফ নিয়ে কথা বলে, সেইটা আবার আমাদেরকে হাসায়, প্লাস দে আর ভেরি স্মার্ট, তারা মানে একটা টপিকে ডিপে গিয়ে এমন ভাবে আমার মধ্যে হাসির উদ্রেক করতেছে যেটা আসলে আমি ভাবি নাই আর কি, খুবই আনপ্রেডিক্টেবলই হইতেছে, তো আমার কাছে মনে হয়েছিল যে এইটা করা দরকার। সিমালটেনিয়াসলি ওই সময় বাংলাদেশের পারফর্মার মিরাক্কেল 5 এর শেষের দিকে বাংলাদেশের পারফর্মাররা ওখানে পারফর্ম করতে যায়, আমাদের ফারজানা সাগির শশী, সে খুব ভালো পারফর্ম করে এবং সে একটা ভালো পজিশন নিয়ে বাংলাদেশে ফিরে, তো ওই সময় আমি হচ্ছে মিরাক্কেল 6 এ অডিশন দেই, একেবারেই কখনো স্ট্যান্ড আপ কমেডি করি নাই, বুঝি না, কয়েকটা জোক আসান হাবিবের বই থেকে কয়েকটা জোক মুখস্থ করে গিয়ে আমি হচ্ছে মিরাক্কেল 6 এ অডিশন দিই। আমার প্রথম বই যখন প্রকাশ হয় তখন মোড়কুন বচন অনুষ্ঠানে আসান ভাই ছিলেন, এরকম নানান গল্প পরে শেয়ার করো।
0: আমাদের হুমায়ুন আহমেদের ছোট ভাই আসান হাবিব, উনি উন্মাদ চালান বাংলাদেশে, যদিও উনি উন্মাদ নন, যারা উন্মাদের সঙ্গে যুক্ত আমরা, আমি কিন্তু উন্মাদের সাথে যুক্ত ছিলাম, আমরা উন্মাদ আর কি। হ্যাঁ বলেন তারপরে।
1: তো যেটা হয়েছে যে আমি আসলে এক্সপেক্ট করি নাই যে কোনোদিন ওনার সাথে দেখা হবে বা এইভাবে কথা হবে, আর আমার বইয়ের মোড়কুন মোচন উনি থাকবে এটা তো মানে একেবারেই কল্পনা দিচ্ছিল, তো ওই সময় আমি অডিশন দিতে যাই, তো অডিশন দিতে যাওয়ার পরে কি হয় যে একটা রুমে অডিশন দিলে কিছু মানুষে আরেকটা রুমে নিয়ে যায়, কিছু মানুষে বলে যায় থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলার মানে হচ্ছে সে বিদায়, সে বাদ, যে আরেকটা রুমে গেল সে টিকে গেল, এইটা দুই ধাপ অতিক্রম করার পরে বুঝলাম। তো প্রথম দিনের অডিশনে এরকম, তখন অডিশন হচ্ছিল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে, আমি তিন চারটা ধাপ অতিক্রম করে একটা ধাপে আমি বাদ পড়ি, মানে তখন বুঝি যে আমিও থ্যাংক ইউ হয়ে যাই, আর কিছু লোককে নিয়ে যাওয়া হয়। তার উপর মনটা খারাপ হয়, মানে তারে আর পছন্দ হইলো না আরকি। আমি আসলে অনেক পরে গিয়ে জানতে পারছি টেলিভিশন থেকে যে উনি ছিলেন শুভঙ্করদা। তো ফাইনালি শুভঙ্করদার কাছে আমি বাদ করছি, মিরাকেল সিক্সে আমার আর যাওয়া হয় নাই। তারপরে ব্যাক টু ব্যাক আমি মিরাকেল সেভেনে অডিশন দিছি, মিরাকেল এইটে অডিশন দিছি, মিরাকেল নাইনে অডিশন দিছি। আমি হচ্ছে তিনবার রিজেক্টেড হওয়ার পর মিরাকেল নাইনে সিলেক্টেড হইছি, প্রতিবারই আমি অডিশন দিয়ে গেছি। এবং এর মধ্যে মধ্যে আস্তে আস্তে স্ট্যান্ড আপ কমেডি, মিরাকেল, জোক সবকিছু বুঝতে শুরু করছি। এর মাঝখানে একটা সময় এনটিভিতে একটা স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো হইতো হাসো নামে, ওইটাতে আমি পার্টিসিপেট করি। সেইটাতে পার্টিসিপেট করার পর ওখানে গ্রুমিং ট্রুমিং হয় সবকিছু মিলে, আমি হচ্ছে ওইটার ফাইনালিস্ট হই। ওই সময় ওইটার মেন্টর ছিলেন হচ্ছে আমাদের মিরাকেলেরই বেশ কিছু মানে উজ্জ্বল নাম আর কি, আবু হেনা রনি, শাউন মজুমদার, মোহাম্মদ পরশ, ওনারা হচ্ছে ওইটার মেন্টর ছিলেন। তো যেটা হয় যে ওই শোটা শেষে আবু হেনা রনি উনি হচ্ছে বুনো পায়রা নামে একটা মিডিয়া হাউস ফাউন্ড করেন এবং বাংলাদেশ কমেডি ক্লাব নামে একটা সংগঠন ফাউন্ড করেন। ওইখান থেকে আমরা হচ্ছে উইকলি একটা ওপেন মাইক শো করতাম, আর মানে উনি যখন এটা ফাউন্ড করেন তখন আমাকেও সাথে নেওয়া হয়। আমরা পাঁচ ছয় জন ফাউন্ডিং মেম্বার একসাথে ওটা ফাউন্ড করি। আমি তখন স্ট্রাগলার আর কি, এনটিভির ওই শোটা করার পরও যতটা সুপারস্টার হয়ে যাবো ভাইবা রাস্তায় বেরোইছি, দেখি যে কেউ চিনেও না, জিজ্ঞেসও করে না, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিথিং আর কি, হয়তো আমরা পৌঁছাইতে পারি নাই মানুষের কাছে সেভাবে। তো বুঝতে পারলাম যে স্ট্রাগলের দিনটা শুরু আর কি। তো তখন যেটা হইতো যে বুনো পায়রায় কাজ করতাম, বাংলাদেশ কমেডি ক্লাবের একটা গ্রুমিং সেশন হইতো, তো ওইখানে কয়েকজন গ্রুমার ছিলেন, আমরা পাঁচ ছয় জন মিলে আমরা নতুনদেরকে শেখানোর চেষ্টা করতাম। সো আমি ওইখানকার ছোটখাটো একজন গ্রুমার ছিলাম আর কি, মানে আমি হচ্ছে নন স্টার গ্রুমার, ওইখানে স্টার গ্রুমার আছে কিছু, আমি নন স্টার স্ট্রাগলার গ্রুমার। আমি স্ট্রাগলটা করতেছিলাম আর কিছু টেলিভিশন প্রোগ্রামের আনাচে কানাচে দুই তিন মিনিটের একটা করে একটা স্কিট আমি লিখি, ওইখানে পারফর্ম করি, এরকম করে একটা একেবারেই স্ট্রাগলার পারফরমেন্সের দিন চলতেছিল। আর চেষ্টা চলতেছিল যে একদিন মিরাক্কেলে যাব, ওপেন মাইক চলতেছিল। তারপরে এইভাবে চলতে চলতে মিরাক্কেল নাইনের অডিশন ফেস করি, মিরাক্কেল নাইনের অডিশন আমি সিলেক্টেড হই এবং বেশ কয়েকটা ধাপ তখন একে একে হয়, সব কয়েকটা ধাপ অতিক্রম করে কলকাতায় যাওয়া, কলকাতায় গিয়ে পারফর্ম করতে শুরু করা, তারপরে একে একে পাস করা আর কি, এক একটা জায়গায় নিজের জায়গাটা করে নেওয়া। আসলে আমি যখন যেটা হয় যে আমাদের গ্রুমিং ফার্স্ট এক মাসের হচ্ছে বেশি সময় আমাদের একটা ফাউন্ডেশন টাইপের গ্রুমিং হয়। তো ওই সময় আমি জাহাঙ্গীরনগরে পড়ি এবং আমার থার্ড সেমিস্টার চলে, ওই সময় ফাইনাল পরীক্ষা চলতেছিল। ফাইনাল পরীক্ষা কোন
0: সাবজেক্টে ছিলেন আপনি?
1: আমি ছিলাম ফিনান্সে। পাঁচটা কোর্স, তার মধ্যে দুইটা কোর্সের পরীক্ষা হবে, তারপরে ভর্তি পরীক্ষার জন্য এক মাসের একটা ছুটি, তারপরে তিনটা কোর্সের পরীক্ষা হবে। সো আমাকে ওই দুইটা কোর্সের পরে ফাউন্ডেশন গ্রুমিং আমি যত আগে যাব, এটা আমি আমার সিনিয়রদের কাছ থেকে জানছি, যত আগে যাব তত বেশি আমার টিকে থাকার সম্ভাবনা, কারণ ওই গ্রুমিংটা খুব ইম্পর্টেন্ট, সেইখান থেকে আসলে বেসিক শেখাটা হয়। আর আমি দেরি করে গেলে আমার মানে ঝরে পড়ার সম্ভাবনা বেশি, এটা অলরেডি আমি জেনে গেছি। তো ওই সময় আমাকে আসলে স্যাক্রিফাইস করতে হয়। আমি তখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যারকে বলি যে স্যার আমার তো যেতে হবে। তো স্যার তখন আমার বলে যে আমার তখন মানে বেশ ভালো একটা সিজিপিএ ছিল, তখন স্যার আমারে যাইতে দিবে না। তো বলতেছিল যে দেখো তোমার সিজিপিএ যদি 3.5 এর নিচে হইতো তাহলে আমি তোমারে যাইতে দিতাম, কিন্তু তোমাকে যেতে দেওয়া যাবে না, তুমি এরকম পাগলামি করো না। তো স্যারকে আমি বলছিলাম যে স্যার সর্বোচ্চ ক্ষতি কি হইতে পারে একটু বলেন তো। স্যার বলছে তোমার ইয়ার ড্রপ করতে হবে। আমি অনায়াসে ভাবছি যে আচ্ছা ফাইন, আমি একটা বছর, আমি তিন বছর ধরে চেষ্টা করতেছি একটা ইয়ার আমি ড্রপ করতে পারি। এবং মিন টাইমে আমার এখনো মনে আছে ডিপার্টমেন্টের ভিসি ম্যাডামের সাথে, আমাদের ইউনিভার্সিটির ভিসি ম্যাডামের সাথে আমার দেখা হয়। ম্যাডামকে আমি বলি যে ম্যাডাম মিরাক্কেলে যাব, এরকম ফাইনাল বাদ দিয়ে যেতে হচ্ছে। অদ্ভুত ভাবে ম্যাডাম ওয়াজ মানে বিগ ফ্যান অফ মিরাক্কেল, সে জাস্ট আমার বলে কংগ্রেচুলেশন, কবে যাবা, হ্যাঁ তুই যাও বাকিটা দেখা যাবে। ওই সময় এইটা খুব একটা বিগ মোটিভেশন ছিল আমার জন্য যে ভিসি ম্যাডাম এইভাবে বললো, তার মানে আমি একদম মানে ওই যে হয় না স্কুলে একটা টিসি খেয়ে যাওয়ার ভয়, তার মানে ইউনিভার্সিটি থেকে বাদ পড়ে যাবো না। তো আমি তখন গেলাম, যাওয়ার পরে ফাউন্ডেশন গ্রুমিং করলাম, গ্রুমিং টাইমটা পার হওয়ার পরে এপিসোড ভাগ করে দেওয়া হয়। তো আমরা হচ্ছে বাংলাদেশের তখন 9 জন পারফর্মার, হ্যাঁ 11 জন গেলাম, 9 জন স্ক্রিনে আসবে। তো ওই সময় অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়, অনেকবার টেলিভিশনে বলছি। তো আমরা হচ্ছে 36 জন ফার্স্টে সিলেক্টেড হই, তারপরে সেখান থেকে একে একে বাদ পড়তে পড়তে আমরা 11 জন কলকাতায় যাই, সেখান থেকে 9 জন আমরা স্ক্রিনে আসি। তো ওই 9 জনের মধ্যে থেকে 3 জনকে এপিসোড দেওয়া হয়, ফার্স্টে, যে ফার্স্ট তিনটা এপিসোডে ওরা তিনজন পারফর্ম করবে, বাকিরা এখনো জানে না, এবং এটা খুব একটা আতঙ্কের সময় যে আসছি। এখন বাংলাদেশে সবাই জানে যে গেছে মিরাক্কেলে পারফর্ম করতে, বাই চান্স এপিসোড না দিয়ে যদি গ্রুম আউট হয়ে যায় এইটা একটা মান ইজ্জতের ব্যাপার। তো দেখা যাচ্ছে যে মানে তখন না এক্সপেকটেশন মিরাক্কেলের ফাইনাল খেলা চ্যাম্পিয়ন হওয়া ছিল না, একটা এপিসোড করার তিনজনকে আমি খুব হ্যাপি যে থার্ড ওয়ান আমি, থার্ড এপিসোডে আমি উঠবো। তো মজার ব্যাপার হচ্ছে মানে কোইনসিডেন্টালি ঠিক আমার এপিসোডের আগের দিন আমাকে জানানো হইলো যে থার্ড এপিসোডে আমি উঠবো না, আরেকজন উঠবে। তারপরে আবার আমাকে একটা এপিসোড দেওয়া হইলো, সামহাও আগের দিন আবার আমি বাদ আরেকজন উঠবে। হ্যাঁ, সো মিরাক্কেল আসলে ব্যাক টু ব্যাক প্ল্যানিং চলতে থাকে ওনারা খুব, মানে এইটা একদম মন থেকেই বলতেছি যে টোটাল প্রোগ্রামটা নিয়ে প্রচুর ব্যাকওয়ার্ক হয় এবং ব্যাক টু ব্যাক বারবার প্ল্যানিং চলতে থাকে যে এই এপিসোডটাই কি করলে সবচেয়ে ভালো হয়। তো দেখা যাচ্ছে যে ফাইনাল টাইমে মনে হয়েছে যে আরেকজন উঠলে বেটার হয়, সো তাকে উঠানো হচ্ছে। এরকম করে আমি তিনবার ব্যাক টু ব্যাক তিনবার আমি আর এপিসোড বাদ করেছি, আমি উঠতে পারতেছি না, বাদ করতেছি বলতে গ্রুমিং থেকে চলে আসতেছি না, মানে আমার এপিসোডে উঠাচ্ছে না, আমি গ্রুমিং হাউসে থেকে যাচ্ছি, উঠতে পারতেছি না।
0: এরকম ম্যাডাম দেখলে তো আপনার টিসি দিয়ে দিত, এটা আপনি জানতে।
1: এখন ফাইনালি যখন আমাকে ফাইনালি ফোর্থ টাইম আমি এপিসোড পাই এবং এই এপিসোডে আমি উঠবো শিওর, তখন আমি যে এপিসোডে উঠি পাঁচজন আমরা পারফর্ম করব, তার মধ্যে বাকি চারজনই হচ্ছে গত সপ্তাহে এক একটা এপিসোডের এপিসোডিক উইনার হয়েছে, মানে তারা অলরেডি অলরেডি একটা জায়গা করে নেওয়া পারফর্মার। আমি ঠিক মাঝখানে পারফর্ম করব, আমি ঝুলাইলেও যাতে অসুবিধা না হয় এরকম একটা, মানে আমার কাছে তখন মনে হয়েছে আর কি যে এরকম কিছু একটা হইতে পারে। এবং তখন আমি মানে খুব ভয়ে ভয়ে পারফর্ম করতে উঠি এবং আমার ফার্স্ট এপিসোডে মানে হ্যাপিলি এন্ড ফরচুনেটলি ওই এপিসোডে একজন এপিসোডিক উইনার হয় এবং সেটা আমি হই।
0: মনে আছে
1: আচ্ছা ওইখানে যেটা হয়েছিল যে রেডি করা ছিল আমাদের, তো রেগুলার লাইফ নিয়েই কথাবার্তা, সো একদমই আমার বাপ মায়ের সাথে কি হয় এরকম নানান কিছু, আমি যদি একটু মনে করি যে আমার ফার্স্ট জোক ছিল হচ্ছে যে আমি জোক মনে করে একটু বলি, তাহলে ফার্স্ট জোক ছিল এইটা যে সেদিন গুগলে সার্চ করছি লেটেস্ট ফানি জোকস, তো গুগল রিপ্লাই দিছে মিরাক্কেল কি আবার শুরু হয়েছে। আমরা ইন্টারনেটে এত বেশি জোক সার্চ করতে হইতো যে মানে গুগলও আমাদের প্রতি বিরক্ত, এবং ব্যাক টু ব্যাক না এইটার আমি অনেকগুলো সিকুয়েল তৈরি হয়েছিল, এটা নিয়ে প্রোমো হয়েছিল, তারপরে যেটা এইটার আবার সিকুয়েল করছিল জোক হয়েছিল এরকম যে সেদিন মিরাক্কেলে আবার মিরাক্কেলে সার্চ দিছি লেটেস্ট ফানি জোকস, গুগল রিপ্লাই দিছে কিরে তুই এখন বাদ পড়স নাই। সব জোক বলে ফেলছে, তখন আমরা জোক ক্র্যাক করতাম এটা নিয়ে যে আর জোক পাচ্ছি না, এটা নিয়ে জোক ক্র্যাক করা হইতো। তো তখন আবার এইটার একটা থার্ড সিকুয়েল করছিলাম এরকম যে মানে ওই দুইটা বইলা তারপরে এরকম করছিলাম যে সেদিন মিরাক্কেলে সার্চ দিছি আবার সার্চ দিছে লেটেস্ট ফানি জোকস, গুগল রিপ্লাই দিছে ভাই আমরাও খুঁজতেছি পাইলে আমাদের দুই একটা দিস।
0: এটা ভালো হয়েছে, এটা ভালো জানো, কয়েকটা পড়ি কয়েকটা কমেন্ট পড়ি, সবাই আপনাকে ওয়েট করছে। আপনারা যারা দেখছেন আপনারা লিখে দেন কোথেকে দেখছেন, আনিসুজ্জামান আনিস ভাই আমাদের প্রমিথিউস ব্যান্ডের একজন ছিলেন দুর্দান্ত মিউজিশিয়ান, ঢাকা থেকে দেখছি, তিনি লিখেছেন রিদম হৃদয় ভাই দাড়িতে সুন্দর লাগছে মুস্তাফিজুর রহমান পাপ্পু, তারপরে হৃদয় ভাই অসাধারণ মোহাম্মদ নাইমুদ্দিন, তারপর রিপন সরকার লিখেছেন রিপন সরকার নবীপুর নরসিংদী থেকে, ও গুড নরসিংদী নবীপুর থেকে, নরসিংদী আমার দেশের বাড়ি গ্রামের বাড়ি। নুসাদ জাহান আমার মতো কে কে অফিসের রিপোর্ট তৈরি করছেন আর প্রোগ্রাম দেখছেন হাত তুলুন, কে কে অফিসে অন্য কাজ করছেন এবং একই সঙ্গে এই প্রোগ্রাম দেখছেন হাত তুলুন, এটা নুসাদ জাহান লিখেছেন। নুসাদ অফিসে কাজ করাই ভালো, আমাদের এই অপ্রয়োজনে আড্ডা শুনে কি করবেন, সব আজের আলাপ।
1: আমার প্রশ্ন হচ্ছে হাত তুললে নুসাদ দেখবেন কিভাবে?
0: হ্যাঁ নুসাদ কিভাবে দেখবেন হাত তুললে? আচ্ছা আপনারা হাত তুললে আমরা দেখাই দিব, আমরা এখানে আছি। নুসরাত জাহান তারপরে লিখেছেন আব্দুর রহমান জাহিদ, ইমদাদ হক হৃদয় ভাইয়া না থাকলে বাংলাদেশের মানুষ মিরাক্কেল দেখতো না, একদম ঠিক ভাই। তরুণ প্রজন্মের নতুনদের উদ্দেশ্যে কিছু,
1: আমার কিন্তু এটা, আমি সরি স্বামী ভাই আমি একটু ইন্টারাপ্ট
0: একদম মাঝখানে
1: আমার কিন্তু মনে হয় না যে আমি জানি না এটা আমি এমন কেউ না, আসলে মিরাক্কেল একটা বিগ ব্র্যান্ড, হয়তো আজকে আমি মিরাক্কেলের হৃদয় হয়েছি বলেই এই কথাগুলো সবাই বলতেছেন, আমি জানি উনি ভালোবেসে বলতেছেন, তা আমার মনে হয় আমি না থাকলেও মিরাক্কেল সবাই অনায়াসে দেখতে আমিই দেখতাম
0: না। তবে একটা একটা বিষয় আমি বলি, ধরেন আপনি তো পারফর্মার আর আমরা তো ধরেন পারফর্মারদের নিয়ে কাজ করেছি, একটা আমি যখন আপনার শোটা দেখি বা আপনার জোকস গুলা দেখি, প্রত্যেকটার মধ্যে একটা আছে না যে ও ছক্কা খেলে, হ্যাঁ ঠিক আছে ছক্কা কোনোটা হয়তো আপনার 100-তে 90 পায় 80 পায়, আপনার কোনোটা কিন্তু স্টার মার্কের নিচে নাই, মানে 75-এর নিচে নাই, এইটা আপনি বেসিক্যালি উইচি বলে, সেটা একটা কারণ। তারপর আমি বলি আপনার প্রিয় ভাই আমির হোসেন তুষার, তারপরে আব্দুর রহমান জিহাদ, জুবায়ের রুবেল, বা খুব সুন্দর আলোচনা। লাবণী আহমেদ লিখেছেন স্বামী ভাই আপনার এই প্রোগ্রামটা অনেক ভালো লাগে, এই প্রোগ্রামে এই প্রোগ্রামটা আমাদের আরো অনেক তারকাকে নিয়ে আসবেন, ওকে। তারপর মারুফ আহমেদ লিখেছেন ভাইয়ার জোকস গুলা অসাধারণ, হ্যাঁ আসলেই হৃদয়ের জোকস গুলো আসলেই অসাধারণ। তারপরে আছে তারপরে আমির হোসেন তুষার লিখেছেন আমিও হৃদয় ভাইয়ার জন্যই প্রোগ্রাম দেখতাম, ওকে। তারপরে ওসমান গনি, আমি লক্ষ্মীপুরের, আমাদের লক্ষ্মীপুরের গর্ব, আপনি আপনি লক্ষ্মীপুরের নি কেন, বুঝলাম আসি যায়ারি বইতাম চাই না আসি যায়ারি। প্রিয় ভাইয়া খুবই সুন্দর অসাধারণ, হৃদয় ভাই অসাধারণ, তারপরে সবাই লিখছে তাই। মাহির চৌধুরী দুইজনকে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। হৃদয় ভাই মাহির চৌধুরী সিলেট থেকে দেখছি, আজকের লাইভ প্রোগ্রাম শেষে শেষে থ্যাংক ইউ বলে যাবেন ভাই, থ্যাংক ইউ বলে যাবেন, বুঝছেন। আচ্ছা এখন আপনি বলেন, আপনি লক্ষ্মীপুর নিয়ে আপনার এক্সপিরিয়েন্স বলেন। আমার ছোট ভাই, আমাদের এক বন্ধু আছে বুঝছেন, সে তাই যে জিজ্ঞেস করেন যে তোমার দেশে বাড়ি কই, সে কিছু বলে না। আবার জিজ্ঞেস করেন তোমার দেশে বাড়ি কই, কিছু বলে না। আবার জিজ্ঞেস করেন তো সে বলে নোয়াখালী, তো কি হয়েছে এরকম।
1: না কিন্তু আমি না এটা, হ্যাঁ আমি বলতে চাই আই এম প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, এবং অনেকে
0: আমিও তাই ধর আমার ছোট ভাইয়ের ওয়াইফ হচ্ছে তার বাড়ি আপনাদের দিকেই, আমাদের বন্ধু বান্ধব ম্যাক্সিমাম হচ্ছে আপনার ওইদিকের, ফলে আমিও প্রাউড ফিল করি, এটা জাস্ট বলা আর কি। হ্যাঁ
1: না না এটা আমি আসলে আপনারও বলতেছি না, আমি মানে র্যান্ডমলি বলতেছি আর কি, যেটা হয় যে আমি সত্যি প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, এটা অডিয়েন্সের উদ্দেশ্যে একবারে বললাম। যেটা হয় যে অনেকেই মনে করে যে নোয়াখালীর দিকে যাদের বাড়ি তারা মনে হয় বলতে চায় না, হ্যাঁ, এবং অনেক জায়গায় আমাকে ঢাকা থেকে দেখানো হয়, তো এটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন আছে। যেটা হয় যে নর্মালি আমি ঢাকাতেই

0: আমার আমার জীবন যাপন, আমার চিন্তা ভাবনা, আমার কথাবার্তা, আমার জোক, আমার লেখালেখি সব জায়গায় আসলে ঢাকাটাই বেশি। আমি ঢাকার এই যানজট, যান্ত্রিকতা, এগুলোর মধ্যেই বড় হয়েছি। বাট আই লাভ লক্ষ্মীপুর আর কি।
1: হ্যাঁ,
0: হ্যাঁ,
1: আমরা
0: তবে
1: আমরা
0: হ্যাঁ, লক্ষ্মীপুরের কথা আসে, অনেকে বলে যে নোয়াখালীর ভাষায় একটু জোক টোক বলেন।
1: হ্যাঁ
0: আমি আসলে খুব বেশি পারি না, বাট মানে ট্রাই করে বলি যে আমার এক কাজিন আছে, তো ও হচ্ছে ওরকম মানে লক্ষ্মীপুরেই থাকে। তো ওরে ক্লাসে টিচার বলছে যে তোর একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞেস করি, দেখি তুই তোর সাধারণ জ্ঞান কেমন। ধর তুই জঙ্গলে বেড়াইতে গেছিস, তোর একটা বাঘ আক্রমণ করছে, তুই কি করবি? স্যার আমি নদীকে ঝাঁপ দিবো। তাই ধর বাঘও নদীতে ঝাঁপ দিচ্ছে, তুই কি করবি? স্যার আমি ডাঙা দুটি যাবো। ধর বাঘও ডাঙায় উঠে গেছে, তুই কি করবি? স্যার আমি তাহলে গাছে উঠবো। আচ্ছা বাঘও গাছে উঠছে, তুই কি করবি? স্যার আর নাকি বাঘের হককে না আর হককে, আনলে দিয়ে আরে মারিয়ে ছাড়বেন।
1: ওই যে একজন বলতেছিল দুষ্টামি করে দরবেশ বাবাকে, দরবেশ বাবা মনে করেন আমি এর মধ্যে বনের মধ্যে জঙ্গলের মধ্যে নামাজ পড়তেছি, হঠাৎ দেখলাম একটা বাঘ আসতেছে, আমি কি নামাজের প্রস্তুতি নিব নাকি আমি দৌড় দিব? দরবেশ বাবা বলছিল যদি অজু থাকে তাহলে প্রস্তুতি নিবা, না থাকলে দৌড় দিবা। যাই হোক, আমরা মানে এটা এই জন্য বললাম যে আপনি যেটা বললেন না যে গনি মিয়া, আমাদের এক বন্ধু ওর কাছে শুনেছিলাম যে গনি মিয়ার ইয়েতে আপনার গাছে উঠেছে, সে পাশের বাড়ির ডাব গাছে ডাব খাবে, তার ডাব খেতে ইচ্ছা করছে কিন্তু সে ডাব গাছটা তাদের না, পাশের বাড়িতে উঠছে, এর মধ্যে মালিক চলে আসছে, আসে ডাক দিছে আর গাছত কি ডারে, কয়েছে আসা আই গনি, গনন লাইক তো না, নামি আয় নামি আয়। আচ্ছা, এখন আপনি বলেন যে এই যে আপনি আগের হৃদয় ছিলেন আর এখনকার হৃদয়, যে আপনি বললেন এনটিভির শো করে বের হয়েছেন লোকজন চিনছে না, কিন্তু এখন আবার আপনি এনটিভিতে যাচ্ছেন জাজ হয়ে কিংবা আরো বড় পজিশনে, আপনি যেখানে আপনার স্কুলে ইউনিভার্সিটিতে আপনি কিরকম রিয়াকশন পাচ্ছেন?
0: আচ্ছা, ট্রেমেন্ডাস রিয়াকশন, এইটা হচ্ছে বিয়ন্ড এক্সপেকটেশন আর কি। সত্যি ওই যে মিরাক্কেলে গেছিলাম, আসলে লিটারালি ইজ্জত বাঁচায় ফিরবো, একটা এপিসোড করে আসতে পারলে হবে। তবে এইটা ঠিক যে আমি যখন আমাদের আগে যারা পারফর্ম করতেছিল এইটা খুব মানে চোখে পড়তেছিল যে এইটা শুধু স্ট্যান্ড আপ কমেডির মঞ্চ না। ধরেন আমার যারা সিনিয়র আবু হেনা রনি, শাওন মজুমদার, ওনারা যখন পারফর্ম করছেন, আমি দেখছি যে ওনারা যখন চেক নিতে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বেশ বেশ বেশ শাবাশ বাংলাদেশ বাজানো হচ্ছে। একসময় মানে আকরাম খান ছক্কা মারলে এইরকম গান বাজানো হইতো, আশরাফুলরা সেঞ্চুরি করলে এরকম গান বাজানো হইতো, মানে এই ব্যাপারটা এইরকম যে আমাদের মধ্যে একটা শিহরণ তৈরি করতেছে। আমি নিজেকে ওই জায়গাটায় ডেফিনেটলি কল্পনা করতাম। তো ঘটনাটা আসলে ওইরকমই ঘটছে, পারফর্ম করার পরে সবাই ওইভাবে এক্সপেক্ট করছে। এবং আমার ওই আমি এটা এর আগে শামীম ভাইয়ের উপস্থাপনাতেই বাংলাভিশনের একটা প্রোগ্রামে বলছিলাম যে কি হয় যে অনেকে বলে না যে ভাই আপনি আমার ক্রাশ, তারপরে আপনি অনেক কিউট, এটা সেটা। তো আমরা যখন রাস্তায় নাইমা হাঁটতাম, এক্সপেক্ট করতাম যখন ওই যে স্ট্রাগলিং পিরিয়ডটাই, যে কালকে একটা প্রোগ্রাম দেখাইছে টিভিতে আমার, আমি এক্সপেক্ট করতেছি ঠিক ওই কস্টিউমটা পরে বের হয়েছি, যে শার্টটা পরে আমি ধরেন পারফর্ম করছি ওইটা পরে বের হয়েছি, যে অ্যাটলিস্ট শার্টটা দেখে আমার
1: চিনুক,
0: কারো কোনো আমি বুঝলাম না, কারো কোনো পাত্তাই নাই, মানে কেমন কথা, রাস্তা দিয়ে হেঁটে গেলাম চলে আসলাম, কারো কোনো পাত্তা নাই। হ্যাঁ, তো এই ওই সময়টা তো আমি ছিলাম। মিরাক্কেলে যাওয়ার পরে হয়তো কিছুটা পারফরমেন্স এর ডেভেলপমেন্ট হয়েছে শেখার পরে, কিন্তু ধরেন চেহারায় তো বিশেষ পরিবর্তন এত শর্ট টাইমে আসে নাই। ধরেন মিরাক্কেলে যাওয়ার ঠিক এক মাস আগে আমি যেমন ছিলাম দেখতে, মিরাক্কেল থেকে ফিরে তেমনই আছি দেখতে, হালকা হয়তো পরিবর্তন হইতে পারে, দেখতে একটু খারাপও হয়ে যেতে পারে পরিশ্রমের কারণে, কিন্তু ওই যে মানুষ বলে যে ভাই আপনি আপনি দেখতে এত কিউট, এই এটা সবটা ভালোবাসা থেকে আর কি, মিরাক্কেলের কারণেই হয়তো হয়েছে। আরেকটা জিনিস হয়েছে, আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে বন্ধু বান্ধবদের মধ্যে, আর এটা একটু মজা করেই বলি, উইথ ডিউ রেসপেক্ট, আমার প্রত্যেক মানে আমি ফ্রেন্ডদের কাছে স্টার কখনো হইতে চাইনি, আমি বন্ধুদের কাছে বন্ধুই থাকতে চাইছি। সবচেয়ে বেশি হয়েছে আমি হচ্ছে রাইফেলস পাবলিক স্কুলে পড়ছি, রাইফেলস পাবলিক কলেজে পড়ছি, তো আমাদের কো এডুকেশন ছিল। তো তখন যেটা হইতো যে আমার মতো ছেলে পেলে যারা সবাই তো টুকটাক চেষ্টা করতো যে অমুক সুন্দরী মেয়ের সাথে একটু লাইন মারার চেষ্টা, বা যদি একটু পাত্তা দেয় আর কি টিফিন টাইমে একটু গিয়ে কথা বলার চেষ্টা, তো ওই সময় যাদের কাছে পাত্তাটা পাইতেছিলাম না আমরা, এরকম অনেককে আমি দেখছি, মানে এইটা একটা বিগ অ্যাচিভমেন্ট এবং মনে মনে আনন্দ আর কি, যে তারা আমাকে ইন্ডিয়াতে থাকাকালীন আমি দেখছি যে তারা ফেসবুকে পোস্ট করতেছে যে ও আমার খুব ভালো বন্ধু, হি ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন।
1: তাহলে পুরনো প্রেম কি আপনি ফিরে পেয়েছেন? ওই জয় মেটা, ওই জয় মেটা
0: না, সেই রকম কিছু না, যাই হোক,
1: সিরিয়াসলি বলেন, সিরিয়াসলি বলেন, অবভিয়াসলি, কারণ আপনি যখন বলতেছিলেন যে ওই যে আগে যারা পাত্তা দিত না,

0: আপনার মুখ থেকে মুখটা এমন কষ্টে কষ্টে পরিপূর্ণ মানে পরিপূর্ণ হয়ে যাচ্ছিল, বোঝা যাচ্ছে যে অনেক পুরনো স্মৃতি আছে, সেই স্মৃতিটা শুনতে চাই কোন মেয়ে।
1: প্রেম তো পরের ব্যাপার, আমি তো বললাম কোএজুকেশনে কিছু ছেলে পেলে থাকে যারা হচ্ছে পাত্তাটা পাইলেই অনেক, মানে প্রেম কোত্থেকে ভাই, তাকাইছে হাসি দিয়ে বলছে, ধরেন আমি যে জিজ্ঞেস করছি কি অবস্থা, হাসি দিয়া ভালো আছি বলছে, তাতেই 7 দিনের পেট ভরে গেল। প্রেমের তো ব্যাপারই না, এদের ক্ষেত্রে তো ওইটাই হচ্ছিল না, কারণ তখন হচ্ছে সিনিয়র ভাইদের সাথে ওদের মানে কি হচ্ছে যে আমার যারা ব্যাচমেট যাদের সাথে আমরা চেষ্টা করতেছি যে ওরা যদি একটু কথা বলে একটু পাত্তা টাত্তা দেয়, কোচিং এ গেলে একটু তাকায় আমার দিকে, তারা ধরেন সিনিয়র ভাইদের সাথে প্রেম করতেছে অথবা সিনিয়র ভাইদের সাথে তাদের একটা বিরাট ব্যাপার স্যাপার চলতেছে, মানে আমাদের প্রতি বিশেষ কোনো পাত্তাই নাই। তো ওই সময়ের কথা হচ্ছে যে আমি এক্সপেক্ট করি নাই, কিন্তু ব্যাপার হয়েছে যে যখন আমি দেখতেছিলাম এরা পোস্ট দিতেছে তখন একটু মানে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর কি।
0: এটা ভালো। আমরা শেষ পর্যায়ে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা যারা যারা শুনতে পাবেন, আপনার মোবাইল থেকে আপনি যদি রেডিও ত্রিতাল বাংলা লিখে সার্চ দেন সেই অ্যাপটা ডাউনলোড করলে আপনি অ্যান্ড্রয়েড এবং iOS দুই জায়গাতে শুনতে পাবেন। এটা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আমরা একই সঙ্গে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে আপনারা আমাদের খুঁজে পাবেন। একটু স্লোলি আমরা এগোচ্ছি। আমরা আজকে কথা বলছিলাম ইমদাদুল হক হৃদয়ের সঙ্গে, আমরা শেষ পর্যায়ে। আপনি চিন্তা করতে পারেন আমরা 45 মিনিটস কথা বলে ফেলছি,
1: আমরা বলি আর কি যে ধরেন এইরকম ছেলে পেলে আমাদেরও তো ইচ্ছা করে কোথাও গিয়ে একটু পাত্তা পাওয়ার চেষ্টা করি, এবার বিফোর মিরাকেল বা মনে করেন যে যখন পাত্তা পাচ্ছি না এরকম একটা সময় একটা ধরেন মেয়ের সাথে আমরা চেষ্টা করতেছি যে যদি একটু পাত্তা পাওয়া যায়, যে খুব চেষ্টা করতেছি কিন্তু মেয়েটার কোনো পাত্তা নাই, তো ফাইনালি গিয়ে বললাম যে তুমি যে আমার কোনো পাত্তা দিতেছো না, তুমি জানো আমার এই শার্টের দাম 2000 টাকা, আমার এই প্যান্টের দাম 3000 টাকা, আর আমার এই জুতা এটার দাম 8000 টাকা। সে বলে ঠিক আছে শার্টের বোতামটা লাগাও, 15 টাকা দামের স্যান্ডো গেঞ্জি দেখা যাচ্ছে।
0: আয়মান সাজিদ বলছে আমার কমেন্ট পড়লোই না, কেন পড়বো না, অবশ্যই আপনারা পড়বো আয়মান সাজিদ আপনার কমেন্ট। হৃদয় ভাইয়ার পাশে থেকে কমেডি প্র্যাকটিস এর সুযোগ হয়েছে, আচ্ছা আচ্ছা আয়মান সাজিদ আপনার পাশে,
1: আয়মান সাজিদ হ্যাঁ আমাদের কিছু স্টুডেন্ট ছিল, মানে আমাদের কিছু ভাই ব্রাদার ছিল যাদেরকে আমরা গ্রুম করার চেষ্টা করতাম, তো তাদের মধ্যে আয়মান সাজিদ একজন।
0: আচ্ছা আমার উপর কি পরিমাণ খেপছে, লিখছে যে আমার কমেন্ট পড়লোই না, ভালো বলছে। এখন আপনারা আপনাদেরকে দেখে কেউ যদি নিজেকে স্ট্যান্ড আপ কমেডি করার জন্য প্রস্তুত করতে চায় তাহলে সে কিভাবে প্র্যাকটিস করবে?
1: স্ট্যান্ড আপ কমেডি প্র্যাকটিস এর ক্ষেত্রে এইটার ব্যাপারটা অনেকটাই একেবারে ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। আমাদেরকেও যখন শেখানো হয়েছে তখন বলা হয়েছে ধরেন কি হয় যে রাসেল পিটারসনের পারফরমেন্স আর জাকির খানের পারফরমেন্স একরকম না, আমি গ্লোবাল দুইজন পারফর্মারের নাম বললাম, আবার ধরেন বাংলাদেশে শাওন মজুমদারের পারফরমেন্স আর আবু হেনা রনির পারফরমেন্স একরকম না, বাট দুইজনের পারফরমেন্সই আমাদের ভালো লাগতেছে এবং তাদেরকে আমরা অ্যাডমায়ার করতেছি। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এটা মনে হয় প্রত্যেকটা পারফর্মিং আর্টের ক্ষেত্রেই হয়, আমি টুকটাক পড়তে গিয়ে যেটা দেখছি আর কি, অন্য শিল্প সম্পর্কে অতটা আমার ধারণা নাই, সেটা হচ্ছে নিজেকে আবিষ্কার করা, এটা একটা মানে একেবারেই প্রাথমিক ধাপগুলোর মধ্যে একটা। সো আপনারা প্রথমে যারা চান স্ট্যান্ড আপ কমেডি করতে, প্রথমে আসলে দেখেন যে আপনি একটু আপনাকে আবিষ্কার করেন, আপনার আপনার স্ট্রেংথটা একটু আবিষ্কার করেন। ধরেন আমাদের পারফরমেন্সের ক্ষেত্রে কি হইতো যে আমি একটু রিয়েল লাইফ জোক বলতাম, আবার আমারই পাশাপাশি অন্য কোনো পারফর্মার থাকতো সে একটু ইমাজিনারি জোক বলতো, এক একজন পারফর্মারের ক্ষেত্রে ব্যাপারটা এক এক রকম হয়। সো আপনি একটু নিজেকে আবিষ্কার করার চেষ্টা করেন এবং পাশাপাশি আপনার অবজারভেশন পাওয়ারটাকে একটু স্ট্রং করার চেষ্টা করেন, আপনার চারপাশে তাকান, অনেক বেশি মানে অনেক বড় রকেট সায়েন্স এটা না, এবং আপনার এইটার জন্য আসলে নিউটন আইনস্টাইনের থিওরি জানতে হবে না, আপনি আপনার চারপাশে যদি অবজার্ভ করতে পারেন ইউ উইল গেট আ লট অফ ম্যাটেরিয়ালস, এবং চারপাশে আমাদের প্রচুর মজার মজার ঘটনা আছে যেগুলো আসলে জাস্ট আপনার মতো করে তৈরি করে এনে স্টেজে বলতে পারলেই হবে। এবার আমরা কয়েকটা রুল ফলো করি আর কি, ধরেন আমার সামনে যে ঘটনাটা 10 মিনিট ধরে ঘটছে ওইটারে আমরা 1 মিনিটের একটা ম্যাটেরিয়াল হিসেবে তৈরি করি, ওইখান থেকে একটা পাঞ্চ বের করার চেষ্টা করি, সেইটা আসলে একে একে আপনি প্র্যাকটিস করতে করতে আরেকটা জিনিস করতে পারেন, সেটা আমরা করছি এবং আমাদেরটা করতে শেখানো হয়েছে, সেটা হচ্ছে যে প্রচুর অন্যদের পারফরমেন্স দেখতে হবে এবং প্রচুর অন্যদের লেখা পড়তে হবে। একজন ভালো পাঠকই ভালো লেখক হয়ে উঠতে পারে, একজন ভালো দর্শকই ভালো পারফর্মার হয়ে উঠতে পারে, এরকমটাই আমাদের যারা সিনিয়র ছিল তারা শিখাইছে, সো আমি ওই মেসেজটাই প্রিচ করার চেষ্টা করলাম। তো লেটস ট্রাই আর কি, আর সবকিছু করে আপনি জাস্ট ট্রাই করেন, আপনার আশপাশে একটু বলার চেষ্টা করেন, এরকম করতে করতে একটা সময় ইউ উইল গেট ইউর স্টেজ, এবং যখন মাইক্রোফোনটা আপনার হাতে তখন জাস্ট আপনার দর্শকদের সাথে সুবিচার করার চেষ্টা করেন, সময়টার সাথে সুবিচার করার চেষ্টা করেন, এবং একটা মিনিট সময়ও যদি আপনাকে দেওয়া হয় মঞ্চে দাঁড়িয়ে কথা বলার জন্য, জাস্ট ট্রাই টু মেক আ ব্লাস্ট অন দ্যাট। ওই ব্যাপারটা অনেকটা চ্যাক দ্য ইন্ডিয়া মুভির লাস্টে শাহরুখ খানের ডায়লগটার মতো, ওই 70 মিনিট সময়টা খেলে দিতে হবে। আমাদের তো আসলে হাতে 70 মিনিট থাকে না, আমাদের হাতে ইনফ্যাক্ট 10 মিনিটও থাকে না। আমাদের আজকের পারফরমেন্সটা ভালো হবে কিনা এইটা ডিসাইড করার জন্য আমাদের হাতে ম্যাক্সিমাম, ওই অডিশনের আগে গ্রুমিং করাইতে গিয়ে বলতাম যে ভাই তোমার হাতে 40 সেকেন্ডস আছে, 40 সেকেন্ডস এর ভিতরে যদি ইফ ইউ ক্যান গ্র্যাব ইউর টাইম তাইলে বলবে আরো শুনি, আদারওয়াইজ বলবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ, যেটা আমার ক্ষেত্রে ঘটছে 3 বার। সো 40 সেকেন্ডস এ ঘটে নাই, বাট একে একে একটা সময় ঘটবে। সো আমরা যখন স্টেজে উঠি, বিদেশি স্ট্যান্ড আপ কমেডিয়ার ওপেন মাইকে এটা হয় যে 40 সেকেন্ডস এ যারা মানে যদি দে ক্যান নট মেক লাভ তাইলে লাইট জ্বালানো হয় বা কিছু একটা করা হয় যাতে করে তারা আর টাইমটা পায় না। সো আমরা আসলে 1 মিনিট 1.5 মিনিটের বেশি সময় পাই না, 1 মিনিট 1.5 মিনিট খেলে গেল তো আমি আসলে অডিয়েন্সকে নিয়ে নিতে পারলাম, এবার তাদের সাথে আমি একটা সুন্দর সময় কাটাইতে পারবো, সেই সময়টা না খেটলে এটা একটু টাফ হয়ে যায়। সো লেটস প্লে ইট আর
0: কি করা হয়, লাইট জ্বালিয়ে দেওয়া হয় যদি কেউ পারফরম্যান্স ভালো করতে না পারে
1: এইটা। হ্যাঁ এরকমটা মানে আমরাও স্ট্যান্ড আপ ইয়েতে আমাদের স্টুডেন্টরা যখন ওপেন মাইক করতো, আমরা একটা পাশ থেকে ওই লেজারের মতো একটা লাইট মারতাম, ও বুঝতে পারতো যে 40 সেকেন্ড ইওর টাইম ইজ আপ, সো নেমে যাও, লেটস ট্রাই ফর দ্য নেক্সট আর কি। সো এরকম করতে করতে যেদিন ওপেন মাইক সে ক্রস করতে পারবে তারপরে সে লাইন আপে আসবে।
0: খায়রুল বাবু যুক্ত হয়েছেন, খায়রুল বাবু হচ্ছে বাংলা ভিশন একজন সিনিয়র প্রডিউসার, কিন্তু উনি একজন রম্য লেখক যার স্ট্যাটাস পড়ে ফেসবুকে আমি হাসি, রেগুলার হাসি। খায়রুল বাবু লিখেছে, দেখছি শুনছি কমেন্ট করছি, হৃদয়কে শুভেচ্ছা, শামীম ভাইকে ধন্যবাদ ধারাবাহিক ভাবে এদের আড্ডায় সংযুক্ত করার জন্য।
1: এবং আমি একটু অ্যাড করতে চাই, খায়রুল বাবুই ভাই হচ্ছেন আমি এনটিভিতে যে হাসো যখন পারফর্ম করছিলাম যেটার কথা বললাম, খায়রুল বাবুই হচ্ছে হাসোর ক্রিয়েটিভ হেড ছিলেন, সো তখন থেকে হি ইজ ওয়ান অফ দ্য গ্রুমার্স আর কি আমার। এবং পরবর্তীতে বাংলা ভিশনের জন্য একটা প্রোগ্রাম আমি হচ্ছে একটা অনুষ্ঠানের একেবারে শুরু থেকে ওইটার প্রোডাকশন ডিজাইন, ওই প্রোগ্রামের সেগমেন্টেশন, যাবতীয় ক্রিয়েটিভ প্ল্যানিং নিয়ে কাজ করি, এবং ওই অনুষ্ঠানটার 25টা এপিসোড
0: শেষ পর্যায়ে সুপ্রিয় দর্শক আমরা বিদায় নিয়ে নিচ্ছি, আমরা এখন হৃদয়কে 5 মিনিটের জন্য মাইক্রোফোন দিয়ে দিব, আর আপনারা যারা কে কোথেকে দেখছেন সেখানে লিখে দেন, আপনারা লাইক দিয়ে দেন বা শেয়ার করে দেন, তাহলে সবাই দেখতে পাবে। আর আমাদের রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আপনারা যদি আপনার মোবাইল থেকে অ্যাপ বা প্লে স্টোরে যান, সেখানে রেডিও ত্রিতাল বাংলা লিখলে এই যে বানানটা আছে না আমার মাথার কাছে উপরে, এই বানানটা যদি আপনারা লেখেন তাহলে সেখান থেকে আপনি দেখবেন ত্রিতাল বাংলা, TRTTLBNGLA ইউএসএ, এটাতে আপনার রেডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা হৃদয়, আপনার হাতে মাইক্রোফোন, বলেন।
1: ওকে, থ্যাংক ইউ এই মাইক্রোফোনটা দেওয়ার জন্য। আমি একদম শেষ কথা বলবো হচ্ছে, ফার্স্ট অফ অল থ্যাংকস টু রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ, এন্ড স্পেশালি থ্যাংকস টু শামীম শাহেদ ভাই। আমি একদমই মানে হিউমার নিয়ে অনেক হিউমার হইলো, অনেক হাসাহাসি হইলো, আমি জানি না আমি একটু সিরিয়াসলি সিরিয়াস বলতেছি কিনা, আমি প্রথমেই ক্ষমা চাচ্ছি দর্শকদের কাছে। সেটা হচ্ছে যে আমরা যখন আমি যে স্ট্রাগলিং টাইমটার কথা বললাম ওইটা নিয়ে খুব অল্প বলছি, আমরা আমাদের স্ট্রাগলিং টাইমে অনেক গল্প আছে, আমি প্রচুর অডিশন দিছি স্টুডেন্ট লাইফে ওই সময় মানে একটা স্বপ্ন নিয়ে, এবং প্রচুর টেলিভিশন চ্যানেলের রিসেপশনে আমরা বসে থাকছি একজন প্রডিউসারের সাথে দেখা করার জন্য, দেখা করে একটু বলবো যে ভাই আমার একটা চান্স দিয়া, হ্যাঁ আমি এটা এটা করতে পারি, আমি এটা এটা করছি, আমার একটা চান্স দিয়া। তো এইরকম আমরা যতগুলা চ্যানেলের রিসেপশনে বসে থাকছি, তার মধ্যে বাংলা ভিশন একটা চ্যানেল, এবং আমি যখন বাংলা ভিশনের ইয়েতে বসে থাকি, বাংলা ভিশনের রিসেপশনে বসে থাকি, বাইরের একটা রিসেপশন আছে, ভেতরে একটা হচ্ছে যে ওয়েটিং রুম যেখানে আমরা গেলে চা টা খাই ওটা গেস্ট রুম টাইপের, বাইরের একটা রিসেপশন আছে, একদম রিসেপশনিস্টরা যেখানে বসে তার পাশে আর কি, কল করে যদি অ্যালাউ করে তাইলে ঢোকে আর কি, বাংলা ভিশন মানে টেলিভিশন চ্যানেল গুলা খুব প্রোটোকলের। শামীম শাহেদ ভাই তখন সেখানকার হেড অফ প্রোগ্রাম এবং হি ইজ আ বিগ ফেস ফর আস, সো আমরা এক্সপেক্ট করি না যে শামীম শাহেদের সাথে দেখা হবে, আমরা এক্সপেক্ট করতাম প্রডিউসারদের সাথে দেখা হবে, শামীম শাহেদ ভাইরে হয়তো প্রডিউসার যায় বলবে যে এই ছেলেটার একটা চান্স দেওয়া যায় কিনা। তো এইটা আমার জন্য একটা বিশাল ব্যাপার যে সেই শামীম শাহেদের পাশে বসে আমি আজকে কথা বলতে পারতেছি। হ্যাঁ, মিরাকেল করে কি হয়েছে বা পারফর্ম করতে এসে অনেকে জিজ্ঞেস করে যে ভাই মানে আর্টিস্ট হইতে এসে কি হয়েছে কি করছেন, সো দিজ আর দ্য ব্লেসিংস আর কি। যে আমরা একটা সময় যাদের সাথে, ওই যে বললাম আহসান হাবিব ভাই আমার বইয়ের মোড়ক উন্মোচনে আসছেন, আমি আমার বইয়ের প্রথম বইয়ের যখন মোড়ক উন্মোচন হয় তখন আনিসুল হক ভাই, আহসান হাবিব ভাই, মানে দ্য বিগ ফেসেস, যাদেরকে দেখে আমরা একটা সময় স্বপ্ন দেখছি যে যাদের পাশে দাঁড়াবো, তারা এসে আসছে আমাকে শুভেচ্ছা জানাইতে। তো এই ঘটনাগুলো ঘটছে, স্পেশালি শামীম শাহিদ ভাইকে নিয়ে বললাম। এবং পাশাপাশি এটাও বলে রাখি যে আমাদের স্ট্রাগলিং পিরিয়ডে এটা ঘটছে, দেশে যখন আসি মিরাক্কেল করে, তখন বাংলাদেশে অনেক টেলিভিশন চ্যানেল, অনেক হেড অফ প্রোগ্রামস, অনেক নীতি নির্ধারকরা আছেন। তো ওই সময় প্রথম আমাদেরকে একেবারে মানে শুধু আপন করে নেওয়া না, যে জড়ায় ধরে এবং যে সাহস দেয় যে তোমরা কাজ করে যাও, আমরা একসাথে ভালো কাজ করব, তাদের মধ্যে একেবারে প্রথম দিককার নাম হচ্ছে শামীম শাহেদ।
0: কারণ আছে, এটা কারণটা হলো কি, অনেকে কিন্তু আমাদেরকে বলেছিল যে হ্যাঁ ভারতীয় একটা চ্যানেলে তারা ইয়ে করে আসছে, আপনারা কেন তাকে প্রমোট করছেন। তা আমি তাদেরকে বলেছিলাম যে দেখেন আমাদের ছেলে পেলেদেরকে কেন ভারতীয় চ্যানেলে যেতে হয়েছে, সেখানে আমাদের ব্যর্থতা, ওদের সাকসেস, ফলে ওদেরকে আমাদের যদি স্পেস না করে দেন তাহলে এটা আমাদের লাইফে আমরা এখান থেকে পিছায় পড়ব।
1: এক্স্যাক্টলি। এবং আমি আসলে মানে শামীম শাহেদ ভাই তখন যতটা সাহস দিচ্ছেন সেইটার বলেই টেলিভিশনে অনেকদিন আমরা অনেক কিছু করার সুযোগ পাইছি এবং উই হ্যাভ বিন প্রমোটেড আর কি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে। সো আমি এখনো বলতেছি যে এই আজকের প্রোগ্রামটা, এবং ইটস নট এন এন্ড, আমাদের ফোনে কথা হচ্ছিল, মেসেঞ্জারে কথা হচ্ছিল যে ভাই একসাথে আরো অনেক কাজ করতে চাই, আমরা খুব মিস করি, আমরা চায়ের আড্ডায় এখনো আমরা মিরাক্কেলের 8 জন 10 জন মিলে যখন আড্ডা দিই, চায়ের আড্ডায় যেই নামটা প্রায় নেই যে উনি থাকলে অনেক ভালো হইতো, তার মধ্যে একজন হচ্ছে শামীম শাহেদ। তো শামীম ভাইরে নিয়ে বললাম, আরো অনেক বলা যায়।
0: আমার কিন্তু দুইটা প্রোগ্রাম প্ল্যানের মধ্যে ছিল, এটা খাইরুল বাবু জানে, সেটা হলো যে আমরা একটা দুর্দান্ত একটা আইডিয়ার উপর কাজ করছিলাম এবং এটা শুনে রনির সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে এবং আরো সজলের সাথে কথা হয়েছে, বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, ওইটা যদি আমরা করতে পারতাম, এখন আমার মাথায় আছে, যদি এটা করতে পারতাম এটা খুব ইন্টারেস্টিং হইতো। কারণ আমাদের দেশে এই যে আমার আমি, তারপরে আপনার আগামী, তারপরে সাগর জাহানের প্রোগ্রাম ইয়েগুলা, আরমান ভাই, সিকান্দার বক্স, লং মার্চ, রেড সিগন্যাল, এগুলো সবই কিন্তু একটু ফান বেসড, ওর ফান কোন ফানি কোনো কিছু হলে আমি সেখানে আছি। তো সেদিক থেকে একটা ইয়ে, আমরা শেষ পর্যায়ে আমরা চালাতে পারছি না হৃদয়কে দিয়ে, আসলে এক এপিসোড হবে না হৃদয়, আপনার সাথে আমাদের আবার একদিন বসতে হবে। আপনাকে শুধু বলে রাখি, নেক্সট যেদিন আপনি বই আবার লিখবেন তখন আপনি মোরগ উন্মোচন করবেন না, আপনি করবেন মোরগ উন্মোচন, একটা বক্স নিয়ে যাবেন, বক্সের ভিতরে মোরগ রাখবেন, মোরগটা খুলে বের করবেন, মোরগ উন্মোচন।
1: হোপফুলি আবার লাইভে আসবো, রেডিও ত্রিতাল বাংলায় হয়তো আবার কথা হবে বা অন্য কোনো ভাবে শামীম শাহেদ ভাইয়ের সাথে আবার আড্ডা হবে। সবশেষ কথা এইটুকুই যে আমি আসলে খুব সাধারণ পারফর্মার, সাধারণ একটা মানুষ, যারা যতজন বললেন যে আপনার ভক্ত বা বড় বড় কথা বললেন আমাকে নিয়ে, এগুলো কোনোটারই যোগ্য আমি না, আমি জাস্ট চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি। আমার মতো এই সাধারণকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমি খুব মানে দেখেন এই যে আমার দিকে তাকান আপনি, যে এই অগোছালো একটা ছেলে, মানে একটা প্রোগ্রামে হয়তো দেখানোর মতো সে না, অগোছালো করে কথা বলি, ও করতেছি এর মাঝখানে, এরকম একটা ছেলের স্পেস আপনারা দিচ্ছেন, আপনারা ভালোবাসতেছেন, সাহস দিচ্ছেন, এর চেয়ে বেশি কিছু আর কি হইতে পারে। আমি যতদিন কাজ করব আপনাদের এই ভালোবাসার জন্য কাজ করব, পুরোটা প্রোগ্রাম জুড়ে যত কথা বললাম কোনো ভুল হয়ে থাকলে দয়া করে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, দেখা হবে।
0: ধন্যবাদ, ধন্যবাদ। আমি একটা ছোট্ট প্রসঙ্গ বলতে চাই, হৃদয় যেভাবে বললেন না, আমাদের দেশটাতে আমাদের মানুষরা ভালো, কিন্তু আমাদের দেশটাতে না বিনয় আর একটু বেশি দরকার। এই যে হৃদয় এতটা বিনীত ভাবে বললেন যে আমি অতটা জানি না অতটা, এইটা আসলে খুব দরকার। গতদিন আমরা যখন শাওনের সাথে কথা বলছিলাম, শাওন আমরা দেখেছি যে প্রত্যেকে আমরা বলি যে চিনো সামারে, চিনো সামারে, মানে এইটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম জায়গাতে থাকে। আমি যখন বাইরে দেশগুলো ঘুরেছি তখন আমরা দেখেছি যে যত মেধাবী, যে যত জ্ঞানী, যে যত উপরে উঠার স্বপ্নটা তার ভেতরে লালন করে, সে তত বিনয়ী। ফলে আমাদের ধারণা আমাদের সবাই বিনয়ী এবং আমাদের আরো বিনয়ী হয়ে যাব আমরা, বিনয়টা থাকলে আপনার সাকসেসটা নিশ্চিত। ফলে কেউ যদি আপনাকে, আমরা যখন এখানে এসে কোনো কারোর সাথে কথা বলে আসি এত বিনীত দেখি, তখন মাঝে মাঝে মনে হয় কেউ লোকটা বোকা, আমার কথা বুঝলোই না, কিন্তু পরে বুঝি যে উনি সবই বুঝেছেন, খালি বিনয়ের কারণে উনি বিনয়ী ভাবেই থেকেছেন। এই বিনয়টা আমাদের খুব দরকার। হৃদয় অত্যন্ত ধন্যবাদ আপনাকে, ইমদাদুল হক হৃদয়, আমাদের বাংলাদেশের নাম আরো জয়যুক্ত করেন, আপনার সাকসেস আরো চাই, আবার আমরা বসবো। ভালো থাকবেন সবাই, সবাইকে আবার দেখা হবে, বাই, ধন্যবাদ।

সকাল রাতে বৃষ্টিকে মনে হচ্ছিল নারীর কান্নার মতো। অথচ তোমার রোদন কি করে পানি ঝরার শব্দের মতো।

যখন বৃষ্টি পড়ে তখন গাছের নিচে দাঁড়াই একলা, দূরে মাঠের ওপারে মাঠ শূন্য ঝাপসা, বৃষ্টি থেকে বৃষ্টি আসে, ঢেউয়ের পর ঢেউয়ের বৃষ্টি, গাছের নিচে একলা দাঁড়িয়ে থাকার নিঃস্বতা কি বিষম নিঃস্ব।

0: নদী, ও নদী, নদী রে নদী, কোথা যাস তুই? তুই কাকে নিয়ে যাস? সে কি খোকা?
1: দুঃখিনী মায়ের বুক খালি করে যায় সে কোথায়? খোকা কি যুদ্ধে যায়? মুক্তিযোদ্ধা খোকা বীর বেশে ফিরবে কবে? মানে না মায়ের মন, নদী যায় বয়ে।

0: হ্যালো,
1: কাকে চাই?
2: তোমাকে।
1: আপনি আপনি কে?
2: সেই আমি।

মনটি তোমার কেন দুরু দুরু কাঁপছে, মনের মানুষ কি গো চিনা চিনা লাগছে, তুমি কি তারে কাছে ডাকবে।